আজ শুক্রবার, 18ই বৈশাখ 1948 শকাব্দ, 8ই মে 2026 খ্রিস্টাব্দ, 24শে বৈশাখ 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয়ে ভোর 5:39 সূর্যাস্ত বিকেল 6:02 আকাশবাণী কলকাতা। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্জে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:57 হয়ে 10 সেকেন্ড।

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র অথবা নদীতে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। আকাশবাণী কলকাতা, একটু পরেই সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্জে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্জে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্জে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্জে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্জে, FM প্রচার তরঙ্গে 107 মেগাহার্জে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন সুভাষিত এই অনুষ্ঠানে আজ শুনবেন কোরআন থেকে পাঠ।
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

يوما واخشوا يوما لا يجزي والد عن ولده

0: إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير صدق الله العظيم
1: অর্থাৎ খোদা বলেন, হে মানবগণ, তোমাদের প্রভু খোদাকে ভয় করো এবং ওই দিনকে ভয় করো যেদিন পিতা নিজ পুত্রের এবং পুত্র নিজ পিতার কোনোই উপকার

0: অঙ্গীকার করতে পারবে না। খোদার অঙ্গীকার সত্য, সুতরাং এই পার্থিব জীবনে খোদা সম্পর্কে কোনো প্রতারক যেন তোমাদিগকে প্রতারিত করতে না পারে। নিশ্চয় আল্লাহ জানেন কোন সময় কেয়ামত বা মহাপ্রলয় ঘটবে। তিনি বারিধারা বর্ষণ করেন, মাতৃগর্ভে কি আছে তা তিনি জানেন। কেউ জানে না যে সে আগামীকাল কি উপার্জন করবে, এবং কেউ জানে না যে কোথায় তার মৃত্যু হবে। নিশ্চয় আল্লাহ মহাজ্ঞানী ও বিশেষজ্ঞ।
1: সুভাষিত অনুষ্ঠানে কোরআন থেকে পাঠ শুনলেন। আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন সঙ্গীতাঞ্জলি। এই অনুষ্ঠানে আজ প্রথম গানটি গেয়েছেন পার্বতী কর।

শুনলেন সঙ্গীতাঞ্জলি, প্রথমে পার্বতী কর এর এবং পরে সমবেত কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আজকের অনুষ্ঠান পরিচিতি, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে একটু পরেই সকাল 6:30 আজকে চাষবাস। শুনবেন কথিকা, খরিফ ডাল শস্যের এলাকা ও উৎপাদন বাড়ানোর উপায় বলবেন ডক্টর স্বরূপ কুমার চৌধুরী। 6:40 আপনার স্বাস্থ্য, বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের এবারের ভাবনা ও দিনটির তাৎপর্য বিষয়ে বলবেন ডাক্তার তুফানকান্তি দলুই। 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত ও কল্লোল কোনার। 7:45 শ্রীধারা গুপ্তের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। 8:00 জানা অজানা, পরিযায়ীর পিছু পিছু বিষয়ে বলবেন ডক্টর চিরদীপ বন্দ্যোপাধ্যায়। শুনবেন প্রথম পর্ব। 8:05 নিরাময়, থ্যালাসেমিয়া বিষয়ে সাক্ষাৎকার বাইরে থেকে রেকর্ড করে এনেছেন ঐন্দ্রিলা রায়। 8:20 গান্ধী চর্চা, গুরুদেব ও মহাত্মার সম্পর্ক বলবেন কস্তুরী রায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার শিল্পী স্নেহেশ নাগ। 8:30, 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 সমীক্ষা, 9:30 আকাশবাণীর পডকাস্ট, অতিথি দুর্বা সিংহ রায়চৌধুরীর সাক্ষাৎকার নিয়েছেন সুতপা চট্টোপাধ্যায়, প্রযোজনা শেহনাজ আব্দুর রউফ। 10:00 গানের ভেলা, সুতপা চট্টোপাধ্যায়ের উপস্থাপনায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান তরুণের স্বপ্ন, উপস্থাপনায় সৌরভ দেবনাথ ও মল্লিকা চৌধুরী। 12:00 অতুল প্রসাদের গানে সুমনা রায়। 12:15 লোকগীতি অভিজিৎ দাসের কণ্ঠে। 12:35 উনজমির দুনো ফসল, গ্রীষ্মকালীন সবজির পরিচর্যা, বিশেষজ্ঞ শুভঙ্কর বসাকের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 1:00 যুববাণীর অনুষ্ঠান গৌরবময় 90, উপস্থাপনায় সম্পূর্ণা চক্রবর্তী এবং নয়নিকা বন্দ্যোপাধ্যায়। 1:50 মহিলা মহল, থাকবে অন্দর সংবাদ, অতিথি ময়ূরী মিত্র নাট্যশিল্পী, উপস্থাপনায় জয়শ্রী ভৌমিক। 2:30 সাঁওতালি গান, আন্নারানী হেমব্রম এবং সহশিল্পীবৃন্দের কণ্ঠে। বিশ্বায়ন এবং সাঁওতাল আলোচনা, অংশগ্রহণে ডক্টর বিনয় কুমার সোরেন, ডক্টর সুবোধ চন্দ্র হাঁসদা এবং সুতালাল সোরেন। সাঁওতালি গানে অর্জুন সোরেন।

চক্রবর্তী এবং নয়নিকা বন্দ্যোপাধ্যায়। 1:50 মহিলা মহল, থাকবে অন্দর সংবাদ, অতিথি ময়ূরী মিত্র, নাট্যশিল্পী, উপস্থাপনায় জয়শ্রী ভৌমিক। 2:30 সাঁওতালি গান, আন্নারানী হেমব্রম এবং সহশিল্পীবৃন্দের কণ্ঠে। বিশ্বায়ন এবং সাঁওতাল আলোচনা, অংশগ্রহণে ডক্টর বিনয় কুমার সোরেন, ডক্টর সুবোধ চন্দ্র হাঁসদা এবং সুতালাল সোরেন। সাঁওতালি গানে অর্জুন সোরেন।

0: নির্বাচনের ফল ঘোষণা সম্পূর্ণ হওয়ায় অবিলম্বে আদর্শ আচরণবিধি প্রত্যাহার করা হচ্ছে। তবে পশ্চিমবঙ্গের ফলতা বিধানসভা কেন্দ্রের 144 নম্বর আসনে পুনর্ভোটের নির্দেশ থাকায় সেখানে আপাতত আচরণবিধি বহাল থাকবে। আসামে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার আগামী 12ই মে শপথ গ্রহণ করবে। এই নিয়ে টানা তৃতীয়বার রাজ্যে সরকার গড়বে তারা। গুয়াহাটিতে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ সাইকিয়া সহ অন্য কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। পরে এক সাংবাদিক বৈঠকে শ্রী সাইকিয়া জানান, খানাপাড়ায় কলেজ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন। উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন সহ এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা। তিনি জানান, আগামী রবিবার বিজেপির পরিষদীয় দলের বৈঠক ডাকা হয়েছে। পরিষদীয় দলের নেতা নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দলের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী নবাব সিং সাইনি বৈঠকে যোগ দেবেন। তামিলনাড়ুতে রাজনৈতিক অচলাবস্থার মধ্যেই নতুন সরকার গঠনের লক্ষ্যে আলোচনা জারি রয়েছে। রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার টিভিকে সভাপতি সি জোসেফ বিজয়কে চেন্নাই লোকভবনে ডেকে পাঠিয়েছেন। লোকভবনের পক্ষ থেকে জারি করা এক প্রেস বার্তায় জানানো হয়েছে, তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে সমর্থন জোগাড় করা যে অপরিহার্য তা রাজ্যপাল বৈঠকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। উল্লেখ্য, সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে টিভিকে 108 আসনে জয়লাভ করার পর দলের প্রবীণ নেতা কে এ সেঙ্গত্তায়ান, এন আনন্দ এবং আদেব অর্জুনা সহ অন্য প্রতিনিধিদের সঙ্গে নিয়ে বিজয় সরকার গঠনের দাবি পেশ করেন। বিজয় দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়। নিয়ম অনুযায়ী তাকে একটি আসন থেকে ইস্তফা দিতে হবে। এদিকে পুদুচেরিতেও চলছে সরকার গঠনের জোরদার প্রস্তুতি। কেরালামে নতুন মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নির্বাচনের জন্য তিরুবনন্তপুরমে কংগ্রেস বিধায়ক দলের বৈঠক হয়েছে। তবে এই বৈঠকে সম্ভাব্য মুখ্যমন্ত্রীর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কংগ্রেস হাইকমান্ডের পক্ষ থেকে নবনির্বাচিত প্রত্যেক বিধায়কদের সঙ্গে আলোচনা হয়েছে। দলের কেন্দ্রীয় পর্যবেক্ষকদের কাছ থেকে মতামত জানার পরই কংগ্রেসের জাতীয় নেতৃত্ব এ বিষয়ে তাদের সিদ্ধান্ত জানাবে বলে জানা গেছে। দেশজুড়ে গতকাল অপারেশন সিন্দুরের প্রথম বার্ষিকী উদযাপিত হয়। গত বছর 7ই মে ভারত, পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে 9টি সন্ত্রাসবাদী ঘাঁটির ওপর সামরিক অভিযান শুরু করে। এই অভিযানে পাক মদতপুষ্ট কমপক্ষে 100 জন সন্ত্রাসবাদী নিহত হয়। উল্লেখ্য, গত বছর 22 এপ্রিল কাশ্মীরের পহলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় 25 জন নিরীহ পর্যটক সহ 26 জনের মৃত্যু হয়েছিল। এই বর্বরোচিত হামলার জবাবেই ভারত অপারেশন সিন্দুরের সূচনা করে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দিনটি উপলক্ষে এক বার্তায় বলেছেন, ভারতের সার্বভৌমত্ব এবং নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিতকারী শক্তি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের সুদৃঢ় অবস্থান অপারেশন সিন্দুরের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। শ্রীমতী মুর্মু সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে বলেন, অসাধারণ সাহস ও তাদের দৃঢ়তা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সাফল্য এনে দিয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন অপারেশন সিন্দুরকে শান্তি বিঘ্নকারী সন্ত্রাসবাদী ও জঙ্গি কার্যকলাপে মদত যোগানকারী দেশের বিরুদ্ধে জয়ের এক মুহূর্ত বলে উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে এক সোশ্যাল মিডিয়া পোস্টে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কঠোর অবস্থানের কথা উল্লেখ করেছেন। শ্রী মোদী বলেন, অপারেশন সিন্দুরে ভারতের সেনাবাহিনীর অতুলনীয় সাহস এবং দক্ষতা প্রমাণিত হয়েছে। পহলগাঁওয়ে নিরীহ ভারতীয় নাগরিকদের হত্যার বিরুদ্ধে সেনাবাহিনী সন্ত্রাসবাদের উপযুক্ত জবাব দিয়েছিল। সমগ্র জাতি সন্ত্রাসবাহিনীকে তাদের সাহস ও শৌর্যের জন্য কুর্নিশ জানাচ্ছে।
1: And punish every terrorist and their backer.
2: Terror or talk ek saath nahi ho sakta. Terror or trade ek saath nahi chal sakta. Aur pani aur khoon bhi ek saath nahi beh sakta.
0: Khabar sunchen Akashbani theke. আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, দেশে খাদ্যশস্যের মজুদ 6,04,00,000 টন ছাড়িয়ে গেছে। বাধ্যতামূলক মজুদের চেয়ে এই পরিমাণ প্রায় 3 গুণ বেশি। সমাজ মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, গম ও চালের যথেষ্ট পরিমাণ মজুদ দেশজুড়ে জনকল্যাণমূলক প্রকল্প এবং গণবণ্টন ব্যবস্থায় নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করেছে। ফলে একদিকে যেমন বাড়ছে খাদ্য নিরাপত্তা, তেমনি একটি স্থিতিশীল ও শক্তিশালী দেশ গঠনও বাস্তবায়িত হচ্ছে। স্বাস্থ্যক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ত্বরান্বিত করতে ইন্ডিয়া এআই এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ আইসিএমআর নতুন দিল্লিতে একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। ইলেকট্রনিক

ও তথ্য প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, এই অংশীদারিত্ব স্বাস্থ্যক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইন্ডিয়া এআইয়ের প্রযুক্তিগত পরিকাঠামো ব্যবহার করে ICMR-এর বায়োমেডিক্যাল গবেষণা ও জনস্বাস্থ্য ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি ঘটবে। ভারত ও ফ্রান্স বিজ্ঞান, প্রযুক্তি এবং মহাকাশ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও নিবিড় করতে সহমত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং ফ্রান্সের উচ্চশিক্ষা, গবেষণা ও মহাকাশমন্ত্রী অধ্যাপক ফিলিপস ব্যাপটিস্টের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। ডক্টর সিং বলেন, বিজ্ঞান ও মহাকাশ ক্ষেত্রে দুদেশের সম্পর্ক একটি শক্তিশালী স্তম্ভে পরিণত হয়েছে। 2026 সালকে ভারত ফ্রান্স উদ্ভাবন বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। মন্ত্রী ইসরো এবং ন্যাশনাল সেন্টার ফর স্পেস স্টাডিজের মধ্যে দীর্ঘদিনের সহযোগিতার ইতিহাস তুলে ধরেন। ভারতের গগনযান মিশনেও ফ্রান্সের ভূমিকা রয়েছে। ফিলিপ ব্যাপটিস্টও মহাকাশ গবেষণায় ভারতকে একটি গুরুত্বপূর্ণ এবং বিশ্বস্ত অংশীদার হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, মাইক্রোগ্র্যাভিটি পরীক্ষা এবং দীর্ঘমেয়াদী সহযোগিতা সহ মহাকাশে মানুষ পাঠানোর ক্ষেত্রেও ফ্রান্সের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। আগামী সেপ্টেম্বরে প্যারিসে আন্তর্জাতিক মহাকাশ সম্মেলনে ভারতকে অংশগ্রহণ করার জন্য তিনি আমন্ত্রণ জানিয়েছেন। আকাশবাণীর 90তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ নতুন দিল্লিতে একটি ম্যারাথনের আয়োজন করা হবে। প্রায় 3.5 কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথনটি আকাশবাণী ভবন থেকে শুরু হয়ে কৃষি ভবন, রেলভবন এবং RBI ভবনের পাশ দিয়ে পুনরায় আকাশবাণী ভবনে শেষ হবে। এই ম্যারাথনে আকাশবাণী, দূরদর্শন এবং প্রসার ভারতীর কর্মচারীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও অংশগ্রহণ করবেন। উল্লেখ্য, 1936 সালে আকাশবাণী প্রতিষ্ঠিত হয়েছিল, সেই থেকে এখনও আকাশবাণী দেশের অন্যতম বিশ্বস্ত সম্প্রচার মাধ্যম হিসেবে পরিচিত। কলকাতা নাইট রাইডার্স আজ IPL-এর ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে 7:30। অন্যদিকে লখনউয়ের অটল বিহারী বাজপেয়ী একানা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে লখনউ সুপার জায়ান্টস গত রাতে 9 রানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে দিয়েছে। জয়ের জন্য 213 রানের লক্ষ্য তাড়া করতে নেমে বেঙ্গালুরু নির্ধারিত 19 ওভারে 6 উইকেটে 203 রান করে। এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে লখনউ 19 ওভারে 3 উইকেটে 209 রান করেছিল। একাধিকবার বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। ম্যাচটি 19 ওভারের করা হয় এবং ডাকওয়ার্থ লুইস স্টার্ন পদ্ধতিতে বেঙ্গালুরুর সামনে 213 রানের লক্ষ্য নির্ধারণ করা হয়। লখনউর হয়ে মিচেল মার্শ 56 বলে 111 রান করেন। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, আসাম সহ 5 রাজ্যে সরকার গঠনের তোড়জোড় চলছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গে BJP-র নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে পৌরোহিত্য করবেন। উপভোক্তা বিষয়ক খাদ্য গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, দেশে খাদ্যশস্যের মজুদ 6.4 কোটি টন ছাড়িয়ে গেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7:25।

0: শুরু হচ্ছে আজকের চাষবাস।
1: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আজ শুনবেন খারিফ ডাল শস্যের এলাকা ও ফলন বাড়ানোর উপায়। এ বিষয়ে বলছেন ডক্টর স্বরূপ কুমার চৌধুরী, স্টেট কনসালটেন্ট, রামকৃষ্ণ মিশন আশ্রম, নরেন্দ্রপুর, সামেটি।
2: বাঙালির প্রধান খাদ্য ডাল এবং ভাত। ডালে ম্যাক্সিমাম উদ্ভিজ্জ প্রোটিন থাকে। বিভিন্ন রকম ডালে 18-32% প্রোটিন থাকে। এছাড়া স্নেহ পদার্থ, খনিজ পদার্থ, ফাইবার, শর্করা, ফসফরাস, ক্যালসিয়াম, আয়রন, রাইবোফ্লাভিন, ভিটামিন সি বিভিন্ন খাদ্য উপাদানে পরিপূর্ণ থাকে। এছাড়া ডালশস্যের একটি বিশেষ ভূমিকা হলো মাটি

0: নাইট্রোজেন যোগ করা। এই ডালশস্যের শেকড়ের মধ্যে যে গুটি থাকে তার মধ্যে রাইজোবিয়াম থাকে, এই রাইজোবিয়াম বাতাস থেকে নাইট্রোজেন আবদ্ধ করে এবং প্রতি হেক্টারে প্রায় 30 থেকে 60 কেজি এই ডালশস্যের মাধ্যমে মাটিতে নাইট্রোজেন যুক্ত হয়। সেই জন্য আমরা কৃষক ভাইদের সবসময় বলে থাকি যে সারা বছরে যে শস্য পর্যায়ে আপনি করেন, অবলম্বন করেন, তাতে একটা ফসল অবশ্যই ডালশস্য রাখুন। আবার আমরা দেখেছি যে 100 গ্রাম প্রোটিন পেতে গেলে 450 গ্রাম মাছ প্রয়োজন, 650 গ্রাম মাংস প্রয়োজন, 15 থেকে 20টি ডিম দরকার আর 2.5 লিটার দুধ দরকার। সেখানে মাত্র 400 থেকে 500 গ্রাম ডাল থেকে আমরা সমপরিমাণ প্রোটিন পেতে পারি। এছাড়া ডালের প্রোটিনের মধ্যে আইসোলিউসিন, লাইসিন, সিস্টাইন বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে এবং এগুলি খুব প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড। কিন্তু আমাদের রাজ্যে ডালের উৎপাদন এবং চাহিদা এর মধ্যে একটা বিরাট ফারাক আছে। আমরা জানি যে 1951 সালে মাথাপিছু ডালশস্যের যোগান ছিল প্রায় 61 গ্রাম, কিন্তু বর্তমানে সেটা 37 গ্রামে নেমে এসেছে। আমাদের রাজ্যে সারা বছরে আনুমানিক 4,70,000 হেক্টর জমিতে ডালশস্যের চাষ হয় এবং যার গড় ফলন প্রায় 950 কেজি পার হেক্টর, আর মোট ফলন 450,000 মেট্রিক টন। কিন্তু আমাদের রাজ্যের ডালশস্যের প্রয়োজন আছে প্রায় 2,000,000 মেট্রিক টন, অর্থাৎ মাত্র 15 থেকে 20% আমাদের ডালশস্যের আমরা উৎপাদন করতে পারি প্রয়োজনের তুলনায়। কিন্তু আমাদের পশ্চিমাঞ্চলের যে জেলাগুলি আছে, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের কিয়দাংশে, এখানে খরিফ মরশুমে আমরা ডালশস্যের চাষ করতে পারি, যার মাধ্যমে আমরা ডালশস্যের এলাকা এবং গড় উৎপাদন আমরা বাড়াতে পারি। আমরা দেখেছি যে আমাদের চাষি ভাইরা ভালো জমি বা উঁচু জমি, জলসেচের সুবিধা আছে সেই সমস্ত জায়গাতে ডালশস্যের চাষ করেন না। অনুর্বর জমি, জলসেচের ব্যবস্থা নেই, এই সমস্ত জমিগুলিকে নির্বাচন করে নেন। সুতরাং ডালশস্যের ফলন বাড়াতে গেলে কিন্তু প্রথমেই আমাদের ভালো জমি নির্বাচন করতে হবে এবং ভালো বীজ সংগ্রহ করতে হবে। আমরা দেখেছি যে কৃষক ভাইরা যে নিজেদের বীজ ব্যবহার করেন তাতে সংরক্ষণ কিন্তু ভালোভাবে করেন না। এছাড়া উপযুক্ত পরিচর্যা, অর্থাৎ যে সঠিক পরিমাণে সারের ব্যবহার, বিশেষত অনুখাদ্যের ব্যবহার, সঠিক জলসেচের ব্যবহার, যদি রোগ পোকা লাগে রোগ পোকা সঠিকভাবে নিয়ন্ত্রণ করা, সঠিক সময়ে ফসল কাটা, এই দিকে আমাদের চাষি ভাইদের একটু অনীহা আছে। অন্যান্য ফসলের ক্ষেত্রে যতটা গুরুত্ব দিয়ে চাষবাস করে থাকেন, ডাল চাষে কিন্তু ততটা গুরুত্ব দেন না। সুতরাং এই দিকে অনেকটাই গুরুত্ব দিতে হবে। খরিফ মরশুমে আমাদের রাজ্যে মূলত মুগ, কলাই, অড়হর এই 3টি ডালশস্যের আমরা চাষ করতে পারি। উন্নত প্রজাতি মুগের ক্ষেত্রে আমরা বিরাট, IPM 214, IPM 0203, বীরেশ্বর, সুকুমার, সোনালি এই সমস্ত জাতগুলি আমরা ব্যবহার করতে পারি। কলাইয়ের ক্ষেত্রে PU 31, সুলতা, গৌতম, সারদা এগুলি আমরা কৃষক ভাইদের রেকমেন্ড করে থাকি। অড়হরের ক্ষেত্রে রাজেন্দ্র অড়হর 1, IPA 203 প্রভৃতি উন্নত প্রজাতির জাত আমরা ব্যবহার করে থাকি। ডালশস্যের ফলন বাড়াতে গেলে আরেকটি জিনিস করতে হবে, যে সঠিক মাত্রায় বীজ ব্যবহার করতে হবে এবং বীজ শোধন করে নিতে হবে। আমরা জীবাণুসারের ব্যবহার অবশ্যই আমরা ডালশস্যে করব এবং যদি নতুন জমিতে আমরা যদি ডালশস্যের চাষ করে থাকি তাহলে অবশ্যই রাইজোবিয়াম দিয়ে কালচার করতে হবে এবং সঠিক পরিমাণে সার, বিশেষত অনুখাদ্যের ব্যবহার কিন্তু ডালশস্যে বাড়াতে হবে।
1: এতক্ষণ শুনলেন খরিফ ডালশস্যের এলাকা ও ফলন বাড়ানোর উপায়। এ বিষয়ে বললেন ডক্টর স্বরূপ কুমার চৌধুরী, স্টেট কনসালটেন্ট, সামিটি, রামকৃষ্ণ মিশন আশ্রম, নরেন্দ্রপুর।

এখন জানিয়ে দিই কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সারা পশ্চিমবঙ্গের আগামী চব্বিশ ঘণ্টার জল হওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান ও হুগলি জেলার বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলির এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান ও হুগলি জেলার দুই একটি জায়গায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির দুই এক জায়গায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। এই সঙ্গেই শেষ হল আজকের চাষবাস, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: স্বাস্থ্য অনুষ্ঠানে এখন শুনবেন বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের এবারের ভাবনা ও এই দিনটির তাৎপর্য, বলছেন হেমাটোলজিস্ট চিকিৎসক তুফান কান্তি দলুই।
1: প্রতিবছর 8ই মে সারা বিশ্বে এই দিনটি পালিত হয় থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, রোগীদের প্রতি সহমর্মিতা প্রকাশ এবং প্রতিরোধমূলক উদ্যোগ জোরদার করার উদ্দেশ্যে। এইবারের বিশ্ব থ্যালাসেমিয়ার ভাবনা রোগীর অধিকার সবার আগে, সমান চিকিৎসা ও উন্নত জীবনের নিশ্চয়তা। এই প্রতিপাদ্য আমাদের স্মরণ করিয়ে দেয় থ্যালাসেমিয়া আক্রান্ত মানুষও আমাদের সমাজেরই অংশ, তাদেরও স্বপ্ন আছে, আশা আছে, ভবিষ্যৎ আছে। তাদের জীবন যেন শুধুমাত্র হাসপাতাল ও রক্ত সঞ্চালনের মধ্যেই সীমাবদ্ধ না থাকে, সে দায়িত্ব আমাদের সবার। এবার আসি থ্যালাসেমিয়া কী। থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তরোগ, এটি কোনো ছোঁয়াচে রোগ না। বাবা এবং মায়ের উভয়ে যদি থ্যালাসেমিয়ার বাহক হন, তবে তাদের সন্তানেরা এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এই রোগে শরীরে পর্যাপ্ত পরিমাণে হিমোগ্লোবিন তৈরি হয় না, ফলে রোগী রক্তশূন্যতায় ভোগে এবং প্রতিনিয়ত রক্ত গ্রহণ করতে হয়, অনেক সময় প্রতি মাসে একবার বা দুবার। এর পাশাপাশি লৌহজনিত জটিলতা দূর করতে বিশেষ ওষুধেরও প্রয়োজন হয়। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে, বিশেষত ক্ষেত্রে ভারতবর্ষ, বাংলাদেশ, এই থ্যালাসেমিয়ার প্রকোপ অনেক অনেক বেশি। আমাদের দেশে অসংখ্য মানুষ আছেন যারা জানেনই না যে তারা এই রোগের বাহক। কেন আমাদের সচেতনতা জরুরি? সচেতনতা আমাদের জরুরি কারণ থ্যালাসেমিয়া প্রতিরোধযোগ্য, আর এখানেই আমাদের সবথেকে বড় আশা। একটি সাধারণ রক্ত পরীক্ষার মাধ্যমে জানা যায় কেউ থ্যালাসেমিয়ার বাহক কিনা। বিয়ের আগে যদি ছেলে ও মেয়ে উভয়েই রক্ত পরীক্ষা করেন, তবে ভবিষ্যৎ থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু জন্মানোর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। অনেক সময় আমরা সামাজিক সংকোচ, অজ্ঞতা বা অবহেলার কারণে পরীক্ষা করাতে চাই না, কিন্তু একটি ছোট্ট পরীক্ষা ভবিষ্যতের একটি বড় কষ্ট থেকে আমাদের বাঁচাতে পারে। যারা আমরা সুস্থ তারা হয়তো কল্পনাও করতে পারি না একটি থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর জীবন কতটা কঠিন হতে পারে। প্রতিনিয়ত হাসপাতালে যাওয়া, রক্ত নেওয়া, পড়াশুনোয় বাধা, শারীরিক দুর্বলতা, সব কিছুর সঙ্গে লড়াই করে তারা বড় হয়। অনেক পরিবার আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে, তবুও এই শিশুরা স্বপ্ন দেখে ডাক্তার হবে, শিক্ষক হবে, শিল্পী হবে। তাই আমাদের দায়ী

0: মতো তাদের পাশে দাঁড়ানো। এই দিনটি উদ্যোগের মূল উদ্দেশ্য সচেতনতা বৃদ্ধি, সমাজের প্রত্যেক স্তরে থ্যালাসেমিয়া সম্পর্কে সঠিক তথ্য পৌঁছে দেওয়া, আর সহজলভ্য ও সাশ্রয়ী চিকিৎসা, আধুনিক চিকিৎসা পদ্ধতি এবং মানসিক সহায়তা নিশ্চিত করা, যার ফলে এই থ্যালাসেমিয়া রোগকে আমরা প্রতিরোধ করতে পারি। শুধু তাই নয়, থ্যালাসেমিয়া রোগীদের অধিকারও নিশ্চিত করা, শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক মর্যাদা তারা যেন বৈষম্যের শিকার না হয়। সুতরাং আসুন আমরা সবাই মিলে বিয়ের আগে থ্যালাসেমিয়া স্ক্রিনিং করে জেনে নিই আমরা থ্যালাসেমিয়ার বাহক কিনা। সামাজিক মাধ্যমে, শিক্ষা প্রতিষ্ঠানে আমরা সচেতনতা কর্মসূচির আয়োজন করে তুলি, আন্দোলন করে তুলি, যাতে আমরা সবাই থ্যালাসেমিয়া আক্রান্তদের প্রতি সহানুভূতিশীল আচরণ করি এবং থ্যালাসেমিয়া রোগটাকে আমরা প্রতিরোধ করতে পারি। থ্যালাসেমিয়া কোনো অভিশাপ না, এটি একটি চ্যালেঞ্জ, আর সচেতনতা, বিজ্ঞান ও মানবিকতার মাধ্যমে আমরা এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারি। আজকের দিনে আমরা শুধু আলোচনা করব না, আমরা অঙ্গীকারও করব, আমরা বলব, আমরা পরীক্ষা করব, আমরা সচেতনতা ছড়াব, বিবাহের পূর্বে থ্যালাসেমিয়া টেস্ট করব। একটি ছোট্ট সচেতনতা একটি বড় পরিবর্তন আনতে পারে, একটি সঠিক সিদ্ধান্ত একটি ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে পারে। আসুন বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে আমরা সবাই একসাথে বলি, সচেতন সমাজ গড়ব, থ্যালাসেমিয়া মুক্ত ভবিষ্যৎ গড়ব।
1: বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ, সেই উপলক্ষেই শুনলেন বিশেষ কথিকা বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের এবারের ভাবনা ও এই দিনটির তাৎপর্য, বললেন হেমাটোলজিস্ট চিকিৎসক তুফান কান্তি দলুই।
2: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানটি শেষ হল, এখন প্রাত্যহিকে।
3: নতুন আলোয় ভরে উঠেছে আকাশ, প্রাণে এসেছে আজ নবীন উচ্ছ্বাস। প্রাত্যহিকীর দরবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি।
2: আজ 8ই মে, আজকের দিনের কথা দিয়েই শুরু করি। আমাদের জীবনের প্রত্যেকটা দিনের শেষে যদি আমরা হিসেব মেলাতে বসি, তাহলে দেখব অন্তত একটা মাত্র ভালো কাজও হয়তো আমরা প্রতিদিন করে উঠতে পারি না। অথচ ইচ্ছে করলে প্রতিদিন না হোক, জীবনে চলার পথে এমন অনেক সময় আসে যখন এই সমাজ আমাদের কাছে কিছু চায়। এমনই কিছু করার পথে পা বাড়ানোর প্রথম কাজটা আজ থেকেই শুরু করা যেতে পারে, থ্যালাসেমিয়া রোগীদের জন্য কিছু করার মধ্যে দিয়ে। বিশেষ করে ছোট ছোট ছেলে মেয়েরা যারা জীবনের হাসি বেলার দিন কাটাচ্ছে অনুজ্জ্বল ভবিষ্যতের দিকে তাকিয়ে, আপনি আমি তাদের পাশে দাঁড়াতে পারি, সাহচর্য দিতে পারি, প্রয়োজনে রক্ত দিতে পারি, দিতে পারি কিছু আর্থিক সাহায্য, আর দিতে পারি সময়। আসুন না আজকের কাজ আজকেই শুরু করি, আজ যে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস।

মে মাসের প্রথম পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয়ে ছায়া তরু রবীন্দ্রনাথ। আঁখি চাহে তব মুখ পানে, তোমারে জেনেও নাহি জানে, কিসের নিবিড় ছায়া নিয়েছে স্বপন কায়া তোমার মর্মের মাঝখানে। এত কথা, এত আলোচনা, এত শব্দরাশি তাঁকে ঘিরে, তবু আজও জানা অজানা পরিচয় অপরিচয়ের মাঝে

কখনো কখনো আধিকলীন হয়ে থাকেন রবীন্দ্রনাথ, কখনো জেগে ওঠেন অন্তর্মহলে আচম্বিতে। তবে একটা বিষয় নিয়ে সংশয়ের অবকাশ নেই, দারুণ নিদাগ বেলায় বনস্পতি হয়ে আমাদের ভরসা যোগান রবীন্দ্রনাথই, দেন শুভবোধের মঙ্গল ভাবনার ছায়া। আশ্রয় হয়ে ওঠা সেই রবীন্দ্রনাথকে ঘিরে আপনার অনুভূতি লিখুন প্রাত্যহিকীতে। আমাদের ইমেল আইডি চিঠির ঝাঁপি chithirjhapi@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়, প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। মে মাসের প্রথম পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয়, ছায়াতরু রবীন্দ্রনাথ।

একটা জিপ গাড়িকে হাত দেখাতেই দাঁড়িয়ে গেল। কোনো যাত্রী নেই, চালক আর একজন, সম্ভবত বন্ধু, বয়স ওই 30-32 হবে। আমাকে তুলে নিল। জানতে পারলাম শিলিগুড়ির দিকে যাবে এই জিপটা। প্রিয়জনের আসন্ন পরিণতির চিন্তা, খিদে তেষ্টাও বেশ। এমন বিষণ্ণতায় ভারাক্রান্ত মনে উঠে চুপচাপ বসে আছে। চালক এবং তার সহযাত্রী দুজনের চোখে মুখে ক্লান্তির ছাপ। তাদের যৌবনের ঔজ্জ্বল্য ঢাকা পড়েছে দীর্ঘ যাত্রাপথের ক্লান্তির মালিন্যে। কিছু দূর এসে চালক ছেলেটি গাড়ি দাঁড় করিয়ে গাড়ির টেপ রেকর্ডারটাকে নিয়ে বেশ কিছুক্ষণ ব্যস্ত হয়ে পড়ল। এমনিতেই মন ভালো নেই, তার উপর টেপ বাজানোর জন্য আফসোস করছি, কেন যে উঠলাম। প্রায় ঘণ্টা খানেকের মানসিক যন্ত্রণা ভোগের আশঙ্কায় আরো বিমর্ষ হয়ে পড়ছি। সচরাচর আধুনিক লারে লাপ্পা গানে ইদানিং সন্তোষ খুঁজে নিতে দেখি কিনা। কিছুক্ষণ পর গাড়ি স্টার্ট দিল, বেজে উঠল টেপ। আমার সমুদয় আশঙ্কা নস্যাৎ করে দিয়ে সঙ্গীত জগতের স্বনামধন্য শিল্পীদের কণ্ঠে বেজে উঠতে থাকল একের পর এক প্রিয় রবীন্দ্রসঙ্গীত। তার অমর সৃষ্টি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, কোথায় আলো কোথায় ওরে আলো, আকাশ ভরা সূর্য তারা, আগুনের পরশমণি, ইত্যাদি ইত্যাদি। কবির অমর সৃষ্টির বহুমাত্রিকতায় অন্তর অবগাহনে তখন আমি ঋদ্ধ হয়ে চলেছি। খিদে তেষ্টা বিষণ্ণতা তখন নিমিত্ত মাত্র। কবি তখন প্রখর মধ্যাহ্নের ছায়াতরুসম, জীবনের ধ্রুবতারা। এমন আবেশে তার প্রতি গভীর শ্রদ্ধা এবং যাত্রাপথের রবীন্দ্রানুরাগী সন্তান সম অচিন এই দুই যাত্রাসঙ্গীর প্রতি রয়ে গেল আন্তরিক প্রীতি শুভেচ্ছা। গন্তব্য চলে এল, জিপ থেকে নামছি। টেপে তখন বাজছে আছে দুঃখ আছে মৃত্যু, বিরহ দহনও লাগে। চলতে শুরু করল জিপ গাড়িটা। তরুণ কুমার সিংহ, আপনি থাকেন দেবগ্রাম নদিয়ায়।

এবারে চিঠিটি লিখেছেন পূর্ব বর্ধমানের পূর্ব গোপালপুরের কুড়ুম্বা থেকে সূর্যকান্ত চক্রবর্তী। লিখছেন, প্রিয় প্রাত্যহিকী, আমরা যখন ক্লান্ত হই তখন আশ্রয় খুঁজি কখনো কোনো মানুষের কাছে, কখনো কোনো স্মৃতির কাছে, কখনো বা কোনো সৃষ্টির কাছে। সেই আশ্রয়ের নামই যেন রবীন্দ্রনাথ। তিনি এক ছায়া তরু যার তলায় বসে আমরা হৃদয়ের গোপন কথাগুলো নিঃশব্দে মেলে ধরতে পারি। রবীন্দ্রনাথকে ভাবলে চোখের সামনে ভেসে ওঠে এক বিশাল বৃক্ষ, অগণিত শাখা প্রশাখা, অসংখ্য পাতা, আর সেই পাতার ফাঁক দিয়ে ছড়িয়ে পড়া আলোর রেখা। তার প্রতিটি সৃষ্টি সেই পাতার মতোই, কখনো সবুজ সতেজ, কখনো হেমন্তের মতো ঝরে পড়া বিষণ্ন, আবার কখনো বসন্তের মতো নবজাগরণের বার্তা নিয়ে আসে। এই বৈচিত্র্যের মধ্যেই তাঁর সত্তার পূর্ণতা। তিনি আমাদের শুধু ভালোবাসতে শেখাননি, তিনি আমাদের হারিয়ে গিয়েও বাঁচতে শিখিয়েছেন। তাঁর সৃষ্টির ছায়ায় দাঁড়ালে মনে হয় আমার দুঃখ একার নয়, আমার আনন্দও একার নয়, সবকিছুই যেন এক বৃহত্তর জীবনের অংশ। ছায়াতরু আমাদের শুধু বিশ্রাম দেন না, আমাদের জাগিয়ে তোলে। তাঁর লেখা পড়ে আমরা প্রশ্ন করি, ভাবি, নিজের ভেতরে ডুব দিই। এই আত্ম অন্বেষণের পথই আমাদের সত্যিকারের মানুষ করে তোলে। তিনি যেন আমাদের কানে কানে বলে যান, নিজেকে খুঁজে নাও, তাহলেই বিশ্বকে খুঁজে পাবে। আজকের এই দ্রুত যান্ত্রিক জীবনে মানুষ যখন ক্রমশ একা হয়ে পড়ছে, তখন

রবীন্দ্রনাথ সেই চিরন্তন সঙ্গী, যিনি কখনো দূরে সরে যান না। তাঁর গান বাজে, তাঁর কবিতা বয়ে চলে, তাঁর চিন্তা আমাদের ভেতরে আলো জ্বেলে দেয়। তাই বলি, তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। লিখেছেন সূর্যকান্ত চক্রবর্তী, গ্রাম কুরুম্বা, পোস্ট পূর্ব গোপালপুর, জেলা পূর্ব বর্ধমান থেকে।

অনামিকা পাল। কাষ্ট সাংরা আমতা হাওড়া থেকে লিখেছেন এবারে চিঠি। সম্বোধন করেছেন আলোর দিশারি প্রাত্যহিকী এই বলে, রবীন্দ্রনাথ এমন এক বৃক্ষ যা কেবল শশীতল ছায়া দান করে ক্লান্তি অপনোদন করে না, শাশ্বত কল্যাণের দিকে আলোকের পথে সত্যের অভিমুখে চলার দিশা দেয়। বিস্ময় বিমূঢ় ব্যথিত অস্থির চিত্তে যখন রবীন্দ্র বৃক্ষতলে আশ্রয় নিই, তখন ঋষিকবির কণ্ঠে শুনি, শ্রান্ত কেন হে পান্থ, আজি বহে অমৃত সমীরণ, ত্রিভুবনে অনন্ত উৎসব, চলো চলো এই বেলা। তখন চেতনা ফিরে পাই, কবির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলি, যাহার লাগি চক্ষু বুঝে ভাসিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। এভাবেই আঘাতে আঘাতে নবনব পথের সন্ধান পাই। আমার এই পথ চাওয়াতেই আনন্দ, দুঃখে শোকে নিন্দা পরিবাদে শ্রান্ত বিধ্বস্ত দীর্ণ হৃদয়ে যখন সেই বনস্পতির কাছে এসে দাঁড়াই, তখন শুনি শ্রান্তি আলোস বিষাদ, বিলাস দ্বিধা বিবাদ দূর কর রে, চলো রে, চলো রে কল্যাণে, চলো রে অভয়ে। তাই তো সমস্ত দুর্বলতা সংশয় কাটিয়ে তাঁরই নির্দেশিত শুভ কর্মপথে নির্ভয়ে গান গেয়ে চলি। পথে যে তার গৃহের বাণী বাজে, বিরাম জাগে কঠিন তার কাজে, উপলব্ধি করি আমার ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, জীবনও যখন শুকায় যায় সকল মাধুরী লুকায় যায়, তখন তারই গীত সুধা রসে প্রাণে সুর জেগে ওঠে, গেয়ে উঠি তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে, দেবে কি গো বাসা আমায় একটি ধারে, পান্থ তুমি পান্থজনের সখা। যেতে যেতে একলা পথে প্রবল ঝড়ে নিভে যায় বাতি, দিশেহারা পথিক যেন তরুতলে ছিন্ন বৃন্ত মালতীর ফুল, চারিদিকে কেহ নাহি আর নির্দয় অসীম সংসার, তখন তুমি পথ দেখাও, বলো জাগো রে, জাগো জাগো উৎসাহে উল্লাসে, চলো রে আলোকে। অন্ধকারের উৎস হতে উৎসাহিত আলোয় স্নাত হয়ে এগিয়ে চলি। নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়ে ছুটে ঠাঁই, পথের বাঁকে বাঁকে বেদনায় আঘাতে যে সত্যকে চিনেছি, তোমার তরু ছায়ায় দাঁড়িয়ে যেন বলতে পারি, সত্য যে কঠিন কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা, যদি দুঃখ দৈন্য দণ্ড সহিতে হয় তবুও সত্যের পরে মন আজি করিব সমর্পণ, এ আমার অঙ্গীকার। ওগো পথের সাথী নমি বারম্বার, পথিক জনের লহ নমস্কার। অনামিকা পাল, কাষ্ট সাংরা, আমতা হাওড়া থেকে।

এবার চলে যাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনায়। সেখানকার হরেন্দ্রনগর কাকদ্বীপ থেকে লিখছেন অভিনন্দন মাইতি। লিখছেন, প্রাণের অর্ঘ প্রাত্যহিকী, শুধু ছায়াই বা কেন, আমাদের প্রতি নিঃশ্বাসে মিশে আছে, মিশে থাকে

তাঁর মোহন উচ্চারণ, প্রত্যুষের উল্লাসমুখর সোনালী সুবাস, কিংবা রাত্রির বর্ণিল শব্দ সুষমা যেমন সশব্দে বৃত্তি ও বলয় ভাঙে নতুনাঙ্গিকে, তেমনি জীবনের প্রতি পলে পলে রবীন্দ্রনাথ তাঁর সৃষ্টির অমৃত সুধার নতুনত্বে জড়িয়ে দেয় অমোঘ মায়া। শুধু চেতনা পানশিতে উত্তাল ঢেউ, আমার হৃদয় তোমার আপন হাতের দোলে দোলাও। ওগো পথিক দিনের শেষে, যাত্রা তোমার সে কোন দেশে, এ পথ গেছে কোনখানে, অসীম সুদূর তাঁর পথ, তবে এক আশ্চর্য অনাবিল আকর্ষণে জীবনের সব রং সঙ্গে নিয়ে কেবল হাঁটতে ইচ্ছে করে পরম দুর্নিবার উল্লাসে। পারি কি, পারব কি, আমি যে অতি ক্ষুদ্র, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাওয়ার ডাক দেয় প্রিয় বন্ধু জীবননাথ পান্থজনের সখা ছায়া সুনিবির অভিসারের মায়াবী পথে পথে। শুনি, পারি কি বৃহতের সন্ধানী হতে, ছক্কষা জীবনের গণ্ডি ভাঙতে, পারব কি ক্ষুদ্রতা বিসর্জন দিতে, তবু আমার বাণী আমার প্রাণে লাগে, যত তোমায় ডাকি আমার আপন হৃদয়ে জাগে। তাই তো শুধু ছায়াময়তায় নয়, সর্বত্র চির নতুনের ডাক, বেঁচে উঠবার ডাক, উজ্জীবনের মন্ত্র আজীবন শোনায় আমার আমাদের রবীন্দ্রনাথ। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন, আমার ব্যথার পূজা হয়নি সমাপন। শুধু দুঃখেই বা কেন, আমাদের আনন্দ যাপনে তাঁর হাতে হাত রাখলে আজও ভিন্ন সৌন্দর্য আঁকড়ে ধরে কুলুকুলু ছন্দ তালে, বিস্তৃত হয় বহুমুখী ধারা উপধারা, পাঠ খোলে জীবনের জানদানি উপমা। চিরসখা ছেড়ো না মোরে ছেড়ো না, সংসার গহনে নির্ভয় নির্ভর, নির্জন স্বজনে সঙ্গে রহ। প্রকাণ্ড গ্রীষ্ম দুপুর কিংবা শীতরাতের গভীর নির্জনতায় যেমন আমার অনভিপ্রেত সকল অস্থিরতা আবিলতা তোমারই দহন দানে দগ্ধ করতে চাই, আবার জেগে উঠতে চাই তোমারই নব নব ঐশ্বর্যের আলোতে ছায়াতে। জানি আমার সাধ্য তোমার অনুসরণের যথোপযুক্ত নয়, তবু সাধ হয়, বড় সাধ হয়। হে চিরনূতন, তোমার নবীনতাকে বরণ করি আজীবন। লিখলেন অভিনন্দন মাইতি, হরেন্দ্রনগর কাকদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।

তরঙ্গ বন্ধু প্রাত্যহী কি লিখছেন আরতি মণ্ডল, নবনগর যাদবপুর, কলকাতা 32 থেকে। বৈশাখের নিদাগ বেলার ছায়াতরুর আবশ্যকতা উপলব্ধি হয় বই কি, তারই মাঝে যখন সংসারের বয়োজ্যেষ্ঠ ছায়াতরুটি মায়াময় ছায়াটুকু কেড়ে নিয়ে পাড়ি দেন আকাশ পারে, তখন সে মনোবেদনা জুড়াবে কোন কবি কলম? আশ্রয় কি দেবেন রবি ঠাকুর? দিন কয়েক আগে চিরতরে কালের মানচিত্রে বিলীন হয়ে গেল আমার দাদু, যার হাত ধরে কেটেছে আমার শৈশব।

পেয়েছি রবি কবির রচনা সান্নিধ্য, জ্ঞান হওয়ার আগেই যে দিয়েছিল আমার কানে আকাশবাণী সুর, করিয়েছিল বেতারের সঙ্গে পরিচয়। বলতে পারো প্রাত্যহিকে আমি কোথায় পাবো তারে? ওষুধের গন্ধ মাখা ঘর কিংবা ধান ঝাড়াই হবার সময় খামার বাড়ি থেকে আর কি ভেসে আসবে ক্ষীণ সুরের সেই ডাক, দিদি রেডিওটা একটু দিয়ে যাবি, রবি ঠাকুরের গান হবে এখুনি শুনতাম। রোগ যন্ত্রণা ভুলতে আমি এক ছায়াতরুকে দেখেছি আর এক ছায়াতরুকে অবলম্বন করতে, এ যেন ক্ষণিকের পরে অসীমের বরদান, আড়ালে আবার ফিরে নেয় তারে দিন হলে অবসান। চিরবিচ্ছেদ মৃত্যু জন্ম অভ্যাস অনভ্যাসে যার ছায়া আমাদের ঘিরে থাকে, যাকে স্মরণ করতে লাগে না কোনো পার্বণ, যার শাখা প্রশাখায় আলোকলতার মতো জড়িয়ে থাকে আমাদের সংসারের নৃত্যনাট্যের খেলা, তার পরশ পাই প্রাণের গহীনে, বিরহের মেঘ সরিয়ে মিলনের সূর্যোদয়ে কালের যাত্রার ধ্বনি বেজে ওঠে তার রম্য বীণায়। সংসারের ছায়াতরুটির শেকড় চলেছিল কালের যে পথ ধরে, তার গভীর শূন্যতায় বেজে ওঠে কবির চিরায়ত অমৃত বাণী। আমি জানি যাব যবে সংসারের রঙ্গভূমি ছাড়ি, সাক্ষ্য দেবে পুষ্পবন ঋতুতে ঋতুতে, এ বিশ্বেরে ভালোবাসি আছি, এ ভালোবাসাই সত্য, এ জন্মের দান, বিদায় নেবার কালে এ সত্য অম্লান হয়ে মৃত্যুরে করিবে অস্বীকার। জন্মের দান সম সেই নিখাদ স্নেহ মায়া জীবন অন্তরীক্ষে জেগে থাক আকাশ প্রদীপ হয়ে, জীবনের বন্ধুরতায় করুণা ধারার আর্দ্রতা ধরে রেখে ফসল ফলায় যে বিশ্বপ্রেম, চা বাগিচার কুঁড়ির কোমলতাকে সেই আগলে রাখে ছায়াতরু হয়ে, দাদুর বরফ শীতল পা দুটো যখন শেষবারের মতো ছুঁলাম, কানে ভেসে এলো রবীন্দ্র সুর, বিশ্বের আলোক যত দিকবিদিকে অবিরত যাইতেছে বয়ে, শুধু ওই আঁখি পরে নামে তাহা স্নেহ ভরে অন্ধকার হয়ে, মৃত্যু কি ভরিয়া সাজি তারে গাঁথি আছে আজি অর্থপূর্ণ করি, সেই নিদারুণ শৈত্য আর শৈশবের অপার স্নেহের ওমের বৈপরীত্য বেদনার বাষ্প হয়ে জমাট বাঁধল আমার কণ্ঠনালীতে। মাঠের পারে একলা দাঁড়িয়ে আমি করতালের সাথে ভবে মানব জনম হবের ক্ষীণ সুর, ক্ষীণ হতে হতে মিলিয়ে গেল দিগন্তে, আমার ছায়াতরুর আশ্রয়ে লাগল বন্ধি শিখার গ্রহণ, ফিরে গেলাম আমাদের সেই চিরকালের ছায়াতরুতলে। আছে জন্ম আছে মৃত্যু, বিরহ দহনও লাগে, তবুও শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে। আরতি মণ্ডল আপনার পাঠানো চিঠি পড়ছিলাম, আপনি চিঠি লিখেছেন নবনগর যাদবপুর কলকাতা 32 থেকে।

এবারে চিঠিটি লিখেছেন তাপস পাত্র, গ্রাম উগান পাথর, ডাক মশানঝাড়, জেলা বাঁকুড়া থেকে। লিখছেন, প্রিয় প্রাত্যহিকী, আশা নিরাশায় ভরা এই জীবন, কখনো সাফল্য আমাদের উদ্বেলিত করে, কখনো ব্যর্থতা কাঁদায়। আমরা পড়তে থাকি শোকে, জ্বলতে থাকি অপ্রেমে, বিরহে, বেদনায়। যিনি আসেন সকল ব্যথায় নিরাময় হয়ে, দগ্ধ দাহে স্নিগ্ধ শীতল ছায়া হয়ে, তিনি তো রবীন্দ্রনাথ। এক জীবনে নানান ওঠা থাকে, পড়া থাকে, আনন্দ বিষাদ, কামনা বাসনা, প্রেম অপ্রীতি, সবার উপরে থাকেন

তিনি নির্বাণহীন আলোকদীপ্ত ধ্রুব নক্ষত্র হয়ে সেই চির নূতন আমাদের ইহজীবনের অমোঘ সত্য তাপহরা তৃষাহরা যার সঙ্গসুধা, যিনি নিত্য ভেঙে পড়ায় সহজ নির্মাণ দৃঢ় শির দ্বারা উঠে দাঁড়ানোর, জন্মের এতদিন পরেও সকল পথে সমান প্রাসঙ্গিক, সকল পর্বে সর্বমুহূর্তে অন্তর্দাহে সযত্ন নিরাময়, সর্বযুগে সর্বকালে সমান গ্রহণীয় নিশ্চিন্ত নির্ভর, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে আরো আলো আরো প্রাণের সন্ধান যিনি সহজেই দিতে পারেন তিনি রবীন্দ্রনাথ। আমরা কতটুকু নিতে পেরেছি তাকে? মাথার উপর ছাদ ভেবে নিশ্চিত আশ্রয় ভেবে অবনত হয়েছি আদৌ, নাকি আমরা বারে বারে পেয়ে হারাই আমাদের নিভৃত প্রাণের দেবতাটিকে? জীবনের অন্ধকার গাঢ় হয়, দুর্বিষহ হয়ে ওঠে প্রত্যহের প্রতিটি মুহূর্ত, আমরা ত্রাসে সন্ত্রাসে দীর্ণ বিদীর্ণ হতে থাকি, স্মরণে আনি না রবীন্দ্র নামের স্নিগ্ধ শীতল ছায়া বিথিতলে এসে গোটা জনসমাজের সজীব সতেজ হওয়ার কথা ছিল, শেষতম উপলব্ধি হওয়ার কথা ছিল তিনি ত্রাণ আমাদের, কলুষ কল্মষ মুক্তির শুদ্ধ ধারা, নির্বিঘ্ন চলার অভয় বার্তা, উত্তরণে ভরসাযোগ্য অদৃশ্য হাত, জীবন মরণের সীমানা ছাড়ানো বন্ধু। দুঃখ থাকে, মৃত্যু থাকে, থাকে বিরহ দহন, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে তাঁর পায়ের কাছে এসে নত হলে, টের পাই তিনি তৃপ্তি আমার অতৃপ্তি মোর, মুক্তি আমার বন্ধন ডোর। নমস্কার, আন্তে তাপস পাত্র, বাঁকুড়ার মশানঝারের উগান পাথর থেকে।

রবনী মাহাতো। ঠিকানা গ্রাম ঝিলিদাম, জেলা ঝাড়গ্রাম। আপনি লিখছেন, বন্ধু প্রাত্যহী কি, পরিবারে আমি ছিলাম ভাই বোনেদের মধ্যে সবার ছোট, তাই ভালোবাসার যেমন অভাব ছিল না তেমন শাসনেরও অভাব ছিল না। মনের ইচ্ছে মতো কিছুই করতে পারতাম না, চারিদিক থেকেই শুধু বাধা আর বাধা। কেউ বলতেন মেয়েদের নাচ গান করতে নেই, কেউ বলতেন জোরে হাসবি না, জোরে কথা বলবি না, কেউ আবার বলতেন এত সাজগোজ করার কি আছে, শুধু এটা করিস না ওটা করিস না। না না শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়েছিলাম, উৎসাহ কোথাও পেতাম না, অন্তরের ভাবনাগুলিকে কারো কাছে প্রকাশ করতে ভয় পেতাম। কিন্তু পড়াশোনা করার কোনো বাধা ছিল না, তাই শুধু বই পড়তাম। আমি তখন একাদশ শ্রেণীতে পড়ি, রবীন্দ্রনাথ ঠাকুরের ক্যামেলিয়া কবিতাটি মনে এক অন্যরকম আনন্দ এনে দিল। শাসনের বেড়াজাল থেকে মুক্তির পথ খুঁজে পেলাম, উপলব্ধি করলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে। তারপর পড়া শুরু হল রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন কাব্যগ্রন্থ, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ প্রভৃতি। নিজেকে নতুন করে খুঁজে পেতাম রবীন্দ্রনাথ ঠাকুরের নারী চরিত্রের মধ্যে, যেমন তাসের দেশের হরতনী, চতুরঙ্গের দামিনী, গোরা উপন্যাসের ললিতা। অদ্ভুত এক প্রতিবাদী নারী সত্তা আমার মধ্যে জন্ম নিয়েছিল, আজও আমার অন্তরকে নাড়িয়ে যায় সেই উক্তি। মেয়ে মানুষ হয়ে জন্মেছি বলেই কি মন

তার সৃষ্টি আমাদের শোকের সান্ত্বনা, হতাশায় শুকিয়ে যাওয়া জীবনে করুণা ধারা স্বরূপ। জীবনপথে চলতে চলতে ক্লান্ত পথিক তার ছায়ায় আশ্রয় পেয়ে জিরিয়ে নিয়ে উৎসাহ ফিরে পায়। গেয়ে ওঠে, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। একাকিত্বের আবর্তে যখন আমরা দিশে হারা, তখন কবিগুরু মন্ত্র দেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। প্রেম বিরহ ভালোবাসায় সবেতেই তিনি আমাদের বিরাট ছায়া তরুর মতো রস সিঞ্চন করেন আজও। আর স্নিগ্ধ ছায়ায় বসে আমরা নারীরা কখনো নিজের দুঃখের কথা বলি, রাঁধার পরে খাওয়া, আবার খাওয়ার পরে রাঁধা, 22 বছর এক চাকাতেই বাঁধা। আবার কখনো বিদ্রোহিনী মৃণালের মতো স্ত্রীর পত্র লিখি, কখনো বা চিত্রাঙ্গদার মতো আত্মমর্যাদায় বলি, নহি দেবী নহি সামান্না নারী। ছায়াতরুর শিকড় যেমন শাখায় শাখায় পাতায় জীবনের আনন্দ ছড়ায় কবিগুরু, তেমনি আমাদের প্রতিটা মানবিক আবেগকে বড় ভালোভাবে চেনেন, বুঝতে পারেন তাদের আবেদন, তাদের বেদনা, এবং নিজের সৃষ্টির মাঝে তাদের আশ্রয় দেন, রূঢ় জগতের দহন থেকে বাঁচান। তাই তো তিনি ছায়াতরু বটবৃক্ষ সম। অঞ্জলি ভট্টাচার্য, কালীনাথ মুন্সিলেন, বরানগর, কলকাতা 36 থেকে পাঠিয়েছেন চিঠি।

0: চলে আসি আকাশ বাতাসের কথায়। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে প্রধানত মেঘলা আকাশ, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩১ ডিগ্রি এবং ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত ২৪ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.৯ ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৬.৬ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৮% এবং সর্বনিম্ন ৭৪%। বৃষ্টি হয়েছে ৪৮.৭ মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাঁদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই।
1: আকাশ বাতাসের খবরটি তো জেনে নিলেন। বেরোলে পরে সঙ্গে একটা ছাতা রাখা ভালো, বুঝতেই পারছেন রোজই একটু একটু ঝড় বৃষ্টি তো হচ্ছে, কখনো কখনো বেশিও হচ্ছে। ছাতাটি ব্যাগের মধ্যে এখনই ফেলে রাখুন। আর প্রাত্যহিক এই সময় তো প্রায় শেষ, তবে যাবার আগে একটু বলি, যারা আমাদের চিঠি পাঠান বা ইমেল পাঠান তারা চেষ্টা করুন শব্দ সংখ্যা ২৫০-এর মধ্যে রাখতে। একই ইমেল একাধিকবার পাঠাবেন না, হয় চিঠি লিখুন না হলে মেল করুন, দুটো একসঙ্গে কিন্তু কখনোই নয়। চিঠিতে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার অবশ্যই দিয়ে দেবেন, আর মাসের প্রথম পক্ষে আপনার চিঠি বা মেল পড়া হলে দয়া করে দ্বিতীয় পক্ষে আর লিখবেন না। তাহলে আজ প্রাত্যহিকই শেষ করি। খুব ভালো থাকুন সকলে, ভালো হোক আপনার আজকের দিনটি, শুভ হোক এবং আগামী প্রতিটি দিন আপনার ভালো কাটুক।
0: এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি কল্লোল কোনার,
1: সুচিস্মিতা গুপ্ত। নমস্কার।
0: নমস্কার।
1: এখন সংবাদ।
2: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরালাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে সরকার গঠনের প্রস্তুতি চলছে জোর কদমে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গে বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে পৌরোহিত্য করবেন। উপভোক্তা বিষয়ক খাদ্য গণ

বন্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, দেশে খাদ্যশস্যের মজুদ 6 কোটি 4 লক্ষ টন ছাড়িয়ে গেছে। স্বাস্থ্যক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ত্বরান্বিত করতে ইন্ডিয়া এআই এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ICMR নতুন দিল্লিতে একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। ভারত ও ফ্রান্স বিজ্ঞান প্রযুক্তি এবং মহাকাশ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও নিবিড় করতে সহমত হয়েছে। সৌদি আরব মার্কিন সামরিক বাহিনীর জন্য তাদের ঘাঁটি ও আকাশসীমা ব্যবহার স্থগিত ঘোষণা করেছে। IPL ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স আজ দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। অন্য ম্যাচে লখনউ সুপার জায়ান্টস গতরাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে সরকার গঠনের প্রস্তুতির মধ্যেই আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হয়েছে বিধানসভা। সংবিধানের 174 অনুচ্ছেদের ক্ষমতা বলে পূর্ববর্তী বিধানসভা ভেঙে দেওয়ার নির্দেশ জারি করেছেন রাজ্যপাল RN রবি। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যপালের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গ বিধানসভা বিলুপ্ত বলে গণ্য হবে। এদিকে রাজ্যে নতুন সরকার গঠনের তোড়জোড় চলছে জোরদার। প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় আসছেন। তিনি নবনির্বাচিত বিজেপি বিধায়কদের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়ে বিজেপি পরিষদীয় দলের নেতা নির্বাচন করবেন। এই পরিষদীয় দলনেতার নেতৃত্বেই নতুন সরকার গঠিত হবে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামী শনিবার 9 মে শপথ নেবে নতুন সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও বিজেপির প্রবীণ নেতৃবৃন্দ এবং NDA শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা যোগ দেবেন শপথ গ্রহণ অনুষ্ঠানে। এদিকে শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছে পুলিশ। প্রায় 4,000 পুলিশকর্মী ওই দিন মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী এবং কুইক রেসপন্স টিম। এলাকার বিভিন্ন বহুতল থেকেও নজরদারি চালানো হবে। এদিকে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে 2 মাস ধরে জারি থাকা নির্বাচনী আদর্শ আচরণবিধি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যের বিধানসভা নির্বাচন এবং বিভিন্ন রাজ্যের উপনির্বাচনের ফল ঘোষণা সম্পূর্ণ হওয়ায় অবিলম্বে আদর্শ আচরণবিধি প্রত্যাহার করা হচ্ছে। তবে পশ্চিমবঙ্গের ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের নির্দেশ থাকায় সেখানে আপাতত আচরণবিধি বহাল থাকছে। অসমে বিজেপি নেতৃত্বাধীন NDA সরকার আগামী 12 মে শপথ গ্রহণ করবে। এই নিয়ে টানা তৃতীয়বার রাজ্যে সরকার গড়বে তারা। গুয়াহাটিতে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ সাইকিয়া সহ অন্য কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। পরে এক সাংবাদিক বৈঠকে শ্রী সাইকিয়া জানান, খানাপাড়ায় কলেজ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন। উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন সহ NDA শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা। তামিলনাড়ুতে রাজনৈতিক অচলাবস্থার মধ্যেই নতুন সরকার গঠনের লক্ষ্যে আলোচনা জারি রয়েছে। রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার TVK সভাপতি সি জোসেফ বিজয়কে চেন্নাই লোকভবনে ডেকে পাঠান। লোকভবনের পক্ষ থেকে জারি করা এক প্রেসবার্তায় জানানো হয়েছে, তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে সমর্থন জোগাড় করা যে অপরিহার্য তা রাজ্যপাল বৈঠকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। উল্লেখ্য, সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে TVK 108টি আসনে জয়লাভ করার পর দলের প্রবীণ নেতা KA সেঙ্গোত্তাইয়ান, N আনন্দ এবং আদেব অর্জুনা সহ অন্য প্রতিনিধিদের নিয়ে বিজয় সরকার গঠনের দাবি পেশ করেছেন। পুদুচেরিতেও সরকার গঠনের প্রক্রিয়া চলছে জোরদার। কেরালামে নতুন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নির্বাচনের জন্য তিরুবনন্তপুরমে কংগ্রেস বিধায়ক দলের বৈঠক হয়েছে। তবে এই বৈঠকে সম্ভাব্য মুখ্যমন্ত্রীর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কংগ্রেস হাইকমান্ডের পক্ষ থেকে নবনির্বাচিত প্রত্যেক বিধায়কদের সঙ্গে আলোচনা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI News কলকাতাতে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, দেশে খাদ্যশস্যের মজুদ 6 কোটি 4 লক্ষ টন ছাড়িয়ে গেছে। বাধ্যতামূলক মজুতের চেয়ে এই পরিমাণ প্রায় 3 গুণ বেশি। সমাজ মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, গম ও চালের যথেষ্ট পরিমাণ মজুদ দেশজুড়ে জনকল্যাণমূলক প্রকল্প এবং গণবণ্টন ব্যবস্থায় নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করেছে। ফলে একদিকে যেমন বাড়ছে খাদ্য নিরাপত্তা, তেমনি একটি স্থিতিশীল ও শক্তিশালী দেশ গঠনও বাস্তবায়িত হচ্ছে। স্বাস্থ্যক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ত্বরান্বিত করতে ইন্ডিয়া AI এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ICMR নতুন দিল্লিতে একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, এই অংশীদারিত্ব স্বাস্থ্যক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইন্ডিয়া AI এর প্রযুক্তিগত পরিকাঠামো ব্যবহার করে ICMR এর বায়োমেডিক্যাল গবেষণা ও জনস্বাস্থ্য ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি ঘটাবে।
ভারত ও ফ্রান্স বিজ্ঞান প্রযুক্তি এবং মহাকাশ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও

0: করতে সহমত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং ফ্রান্সের উচ্চশিক্ষা গবেষণা ও মহাকাশ মন্ত্রী অধ্যাপক ফিলিপস ব্যাপটিসের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন। ডক্টর সিং বলেন, বিজ্ঞান ও মহাকাশ ক্ষেত্রে দুদেশের সম্পর্ক একটি শক্তিশালী স্তম্ভে পরিণত হয়েছে। 2026 সালকে ভারত ফ্রান্স উদ্ভাবন বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। মন্ত্রী ইসরো এবং ন্যাশনাল সেন্টার ফর স্পেস স্টাডিজের মধ্যে দীর্ঘদিনের সহযোগিতার ইতিহাস তুলে ধরেন। ভারতের গগনযান মিশনেও ফ্রান্সের ভূমিকা রয়েছে। ফিলিপস ব্যাপটিসও মহাকাশ গবেষণায় ভারতকে একটি গুরুত্বপূর্ণ এবং বিশ্বস্ত অংশীদার হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, মাইক্রোগ্রাভিটি পরীক্ষা এবং দীর্ঘমেয়াদী সহযোগিতা সহ মহাকাশে মানুষ পাঠানোর ক্ষেত্রেও ফ্রান্স সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। আগামী সেপ্টেম্বরে প্যারিসে আন্তর্জাতিক মহাকাশ সম্মেলনে ভারতকে অংশগ্রহণ করার জন্য তিনি আমন্ত্রণ জানিয়েছেন। আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদে মদত যোগানোর জন্য অপারেশন সিঁদুরের মাধ্যমে দেশ পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে বলে ভারত জানিয়েছে। নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পাকিস্তান দীর্ঘদিন ধরেই সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদকে তাদের রাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে।
1: পুরে দুনিয়া নে দেখা কিস প্রকার কে বর্বরতা কে সাথ পহলগাম মে আতঙ্কবাদী হামলা হুয়া থা জিসমে 26 মাসুম লোগো কে জানি গই থি। হাম লোগো নে পাকিস্তান কো উসকে বাদ অপারেশন সিন্দুর কে জরিয়ে মুহতোড় জবাব দিয়া উনকে সীমা পার সে আতঙ্কবাদ কে সমর্থন কে লিয়ে। পুরে দুনিয়া জানতি হে কি পাকিস্তান সীমা পার সে আতঙ্কবাদ কো এক ইনস্ট্রুমেন্ট অফ স্টেট পলিসি কি তরহ উসকা ইস্তেমাল করতা হে।
0: অবৈধ বাংলাদেশিদের সেদেশে ফেরানো নিয়ে এক প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, 2860 জনের বেশি মানুষের নাগরিকত্ব যাচাইয়ের কাজ বাকি রয়েছে। দেশের নিয়ম অনুযায়ী বিদেশের কোনো নাগরিক অবৈধভাবে এখানে বসবাস করতে পারে না, সেক্ষেত্রে তাদের অবশ্যই ফেরত পাঠানো হবে। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ কেরালা, মাহে, কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। দপ্তর জানিয়েছে, আজ উত্তরপ্রদেশ, রাজস্থান, কর্ণাটক উপকূল এবং রায়ালসীমাতে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশা এবং দেশের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন অংশেও একই ধরনের আবহাওয়া দেখা যেতে পারে। সৌদি আরব মার্কিন সামরিক বাহিনীর জন্য তাদের ঘাঁটি ও আকাশসীমা ব্যবহার স্থগিত ঘোষণা করেছে। ফলে হরমুজ প্রণালী দিয়ে জাহাজগুলোকে এসকর্ট করার পরিকল্পনা আকস্মিকভাবে বাতিল করতে বাধ্য হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুজন মার্কিন কর্মকর্তা ইতিমধ্যেই বিষয়টি নিশ্চিত করেছেন। ওয়াশিংটনের উপসাগরীয় কৌশলের জন্য এটি একটি বড় ধাক্কা। গুরুত্বপূর্ণ আঞ্চলিক মিত্রদের নিয়ে প্রজেক্ট ফ্রিডম নামে পরিচিত এই অভিযানটি গতি পাওয়ার আগেই বন্ধ হয়ে গেল। এদিকে ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সাম্প্রতিক আলোচনাকে খুব ভালো বলে বর্ণনা করেছেন। তিনি আরও বলেছেন, একটি স্থায়ী চুক্তি হওয়ার সম্ভাবনা খুবই উজ্জ্বল। ইরানও যুদ্ধ শেষ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের 14 দফার প্রস্তাব পর্যালোচনা করছে। তেহরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি আলোচনা ও কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন। সমাজ মাধ্যমে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের একটি ডিজিটালি বিকৃত ভুয়ো ভিডিও পাকিস্তানের প্রচার মাধ্যম সমর্থিত অ্যাকাউন্টগুলির মাধ্যমে প্রচার করা হচ্ছে বলে প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিটের তরফে জানানো হয়েছে। ভিডিওটিতে দেখানো হয়েছে, পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময় ভারত 4টি রাফাল যুদ্ধবিমান হারিয়েছে বলে রণধীর জয়সওয়াল মন্তব্য করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছে, ভিডিওটি AI নির্মিত ডিপ ফেক। নাগরিকদের এ ধরনের বিষয়বস্তুতে বিশ্বাস না করার এবং সবসময় সরকারি সূত্রের মাধ্যমে তথ্য যাচাই করার আহ্বান জানানো হয়েছে। কলকাতা নাইট রাইডার্স আজ IPL ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। অন্যদিকে লখনউর অটল বিহারী বাজপেয়ী একানা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে লখনউ সুপার জায়ান্টস 9 রানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরালাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে সরকার গঠনের প্রস্তুতি চলছে জোরকদমে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গে বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে পৌরোহিত্য করবেন। উপভোক্তা বিষয়ক খাদ্য গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, দেশে খাদ্যশস্যের মজুদ 6.4 কোটি টন ছাড়িয়ে গেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে নতুন সরকার গঠনে তোড়জোড় চলছে জোর কদমে। বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে যোগ দিতে আজ রাজ্যে আসছেন দলের বরিষ্ঠ নেতা অমিত শাহ। মুখ্যমন্ত্রী কে হবেন তা চূড়ান্ত হয়ে যাবে আজই। রাজ্যে সরকার গঠনের প্রস্তুতির মধ্যেই আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হয়েছে

0: বিধানসভা চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আজ প্রকাশিত হবে। আজই প্রকাশিত হচ্ছে হাই মাদ্রাসা আলিম ও ফাজিলের রেজাল্ট। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরই রাজ্যে রেলের আটকে থাকা প্রকল্পগুলির কাজ দ্রুত শেষ হবে বলে পূর্ব রেল আশা প্রকাশ করেছে। কলকাতা মেট্রোর ব্লু লাইনের আধুনিকীকরণে প্রায় 672 কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্রীয় সরকার। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। রাজ্যের বিধানসভা নির্বাচন মিটতেই সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা অন্যতম বরিষ্ঠ বিজেপি নেতা অমিত শাহ আজ রাজ্যে আসছেন। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে দলের নির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন তিনি। আজই চূড়ান্ত হয়ে যাবে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামী 9 তারিখ শপথ নেবে নতুন সরকার। একটি প্রতিবেদন।
1: বাংলায় বিপুল জয়ের পর শপথ অনুষ্ঠানকে জাতীয় স্তরের রাজনৈতিক কর্মসূচি রূপ দিতে যাচ্ছে বিজেপি। আগামী শনিবার 25শে বৈশাখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে রাজ্যের প্রথম বিজেপি সরকার। বুধবার থেকেই ব্রিগেডের মঞ্চ ও নিরাপত্তা প্রস্তুতির কাজ শুরু হয়ে গিয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, নীতিন গড়করি, জেপি নাড্ডা সহ একাধিক কেন্দ্রীয় নেতা। পাশাপাশি বিজেপি ও এনডিএ শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। আগামীকাল নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে নবনির্বাচিত বিজেপি বিধায়কদের বৈঠকে আনুষ্ঠানিকভাবে পরিষদীয় দলনেতা নির্বাচন করা হবে। কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে ওই বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ নাও হতে পারে। বিজেপি সূত্রে ইঙ্গিত, মুখ্যমন্ত্রীর পাশাপাশি 2 উপমুখ্যমন্ত্রী এবং কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ওই অনুষ্ঠানে শপথ নিতে পারেন। শপথ অনুষ্ঠান ঘিরে কলকাতায় নজিরবিহীন নিরাপত্তারও ব্যবস্থা করা হচ্ছে। রবীন্দ্র জয়ন্তীর দিন শপথ হয় সাংস্কৃতিক অনুষ্ঠানেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: এদিকে শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করছে পুলিশ। প্রায় 4,000 পুলিশ কর্মী মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী এবং কুইক রেসপন্স টিম। রাজ্যে সরকার গঠনের প্রস্তুতির মধ্যে আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা। সংবিধানের 174 অনুচ্ছেদের ক্ষমতা বলে পূর্ববর্তী বিধানসভা ভেঙে দেওয়ার নির্দেশ জারি করেছেন রাজ্যপাল আর এন রবি। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাজ্যপালের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গ বিধানসভা বিলুপ্ত বলে গণ্য হবে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া শেষ হতে রাজ্যে নিযুক্ত 2 বিশেষ পর্যবেক্ষককে দায়িত্বমুক্ত করেছে নির্বাচন কমিশন। কমিশনের তরফে জারি করা পৃথক নির্দেশিকায় জানানো হয়েছে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার এন কে মিশ্র এবং অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক সুব্রত গুপ্তকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর মহাকরণ থেকে পরিচালিত হবে নতুন সরকার। সেই লক্ষ্যে মহাকরণের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর কাজ চলেছে অত্যন্ত দ্রুত গতিতে। ইতোমধ্যে সেখানে আরও 300 জন কর্মী নিয়োগের পরিকল্পনা হয়েছে। বর্তমানে ভবনটিতে 60টি ক্যামেরা থাকলেও নিরাপত্তার জন্য আরও 80টি নতুন ক্যামেরা বসানোর সুপারিশ করা হয়েছে। মহাকরণের সংস্কার কাজও চলেছে জোর কদমে। রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসা রেলের নানা প্রকল্প দ্রুত শেষ হবে বলে মনে করছেন রেল কর্তৃপক্ষ থেকে শুরু করে সাধারণ মানুষ। একটি প্রতিবেদন।
2: রাজ্যে ঘটেছে রাজনৈতিক পালাবদল। নতুন সরকার গঠিত হলে এরাজ্যে দীর্ঘদিন ধরে আটকে থাকা রেলের বেশ কিছু প্রকল্পের কাজ দ্রুত শেষ হবে বলে আশা প্রকাশ করেছে পূর্ব রেল কর্তৃপক্ষ। গতকাল এক বিবৃতিতে রেলের তরফে জানানো হয়, রাজ্য ও কেন্দ্রের প্রশাসনিক মেলবন্ধনের ফলে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটতে চলেছে। বিবৃতিতে বলা হয়েছে, পরিবহন ব্যবস্থা সচল রাখতে বেনারস সেতু প্রতিস্থাপনের কাজটিকে এখন সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। নতুন প্রশাসনিক পরিবেশে জমি অধিগ্রহণ এবং ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়া দ্রুততর হবে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানিয়েছেন, যাত্রী নিরাপত্তা নিশ্চিত করাই রেলের প্রধান লক্ষ্য। পূর্বতন সরকারের অসহযোগিতা ও প্রশাসনিক বাধার কারণে এতদিন নৈহাটি রানাঘাট ও রানাঘাট কৃষ্ণনগর শাখায় তৃতীয় লাইনের কাজ কার্যত থমকে ছিল। এছাড়া 5 বছর আগে ঘোষিত সাঁইথিয়া বাইপাস প্রকল্পের জমি হস্তান্তর এবং চন্দনপুর শক্তিগড় চতুর্থ লাইনের মতো গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নের কাজও আটকে ছিল। এই প্রতিটি প্রকল্পই দ্রুত রূপায়িত করা হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। দীপঙ্কর ভট্টাচার্যের সঙ্গে কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: কলকাতা মেট্রো নর্থ সাউথ করিডোর বা ব্লু লাইনে যাত্রী পরিবহন ক্ষমতা বৃদ্ধিতে কেন্দ্রীয় সরকার 671,72,00,000 টাকার একটি প্রকল্প মঞ্জুর করেছে। এই প্রকল্পের আওতায় মেট্রোর এই করিডোরে 291 কোটি টাকা ব্যয়ে 7টি নতুন ট্র্যাকস এন্ড সাবস্টেশন তৈরি করা হবে। পাশাপাশি এসপ্ল্যানেড থেকে কবি সুভাষ স্টেশন পর্যন্ত বর্তমান বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার আধুনিকীকরণ এবং 11 কেভি সিস্টেমকে 33 কেভিতে উন্নীত করার জন্য 380 কোটি টাকার বেশি বরাদ্দ হয়েছে। উল্লেখ্য, 80-এর দশকে তৈরি হওয়া কলকাতা মেট্রোর বর্তমান পরিকাঠামোয় প্রতি 5 মিনিট অন্তর ট্রেন চালানোর ব্যবস্থা রয়েছে, কিন্তু নতুন প্রকল্প বাস্তবায়িত হলে ব্যস্ত সময়ে প্রতি 5 মিনিটের পরিবর্তে মাত্র 2.5 মিনিট অন্তর ট্রেন চালানো সম্ভব হবে। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির সঙ্গে গতকাল সাক্ষাৎ করেছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। গতকাল কলকাতায় পৌঁছে কালীঘাটে নেত্রীর বাড়িতে যান অখিলেশ, দুজনের কিছুক্ষণ কথা হয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আজ প্রকাশিত হবে। সকাল 9:30 সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। পর্ষদের তরফে জানানো হয়েছে 10:15 থেকে ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পাবেন পরীক্ষার্থীরা। যেসব ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে সেগুলি হল www.wbbscdata.com, www.wbbsc.wb.gov.in, www.results.shiksha.in এই ওয়েবসাইট। উল্লেখ্য, এবার পরীক্ষা শেষ হওয়ার 84 দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফল। মাধ্যমিকের সঙ্গে হাই মাদ্রাসা আলিম ফাজিলের রেজাল্ট প্রকাশিত হবে আজ। দুপুর 2:30 পর থেকে বিভিন্ন মাদ্রাসার প্রতিনিধিরা জেলার ক্যাম্প অফিস থেকে মার্কশিট এবং শংসাপত্র সংগ্রহ করতে পারবেন। www.wbbme.org ওয়েবসাইটে হাই মাদ্রাসা আলিম ও ফাজিলের ফল দেখা যাবে। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি টিএস শিবগানম এসআইআরের ট্রাইব্যুনাল থেকে সরে দাঁড়িয়েছেন। ব্যক্তিগত কারণেই তাঁর এই সিদ্ধান্ত বলে তিনি হাইকোর্টের প্রধান বিচারপতিকে জানিয়েছেন। বিজেপির এরাজ্যে অন্যতম শীর্ষ নেতা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় জোর কদমে চলেছে তদন্তের কাজ। গতকাল এসটিএফ, সিআইডি এবং আইবির অফিসারদের নিয়ে গঠিত হয়েছে বিশেষ তদন্তকারী দল এসআইটি। তারা এই ঘটনার তদন্ত করবে। উদ্ধার হওয়া গাড়ির নম্বর প্লেটের ভিত্তিতে খোঁজা হচ্ছে সেটির আসল মালিককে, যদিও নম্বর প্লেট ভুয়ো বলে মনে করছেন তদন্তকারীরা। মুর্শিদাবাদের সালারে মজুদ বোমা সরাতে গিয়ে বিস্ফোরণে এক যুবক গুরুতর জখম হয়েছেন। ঘটনাস্থল থেকে 2টি কন্টেনার ভর্তি বোমা উদ্ধার করেছে পুলিশ। সালারের ওসি বিশ্বজিৎ ঘোষাল জানিয়েছেন, রঞ্জন শেখ নামের ওই যুবক তার বাড়ির শৌচাগারের পিছন থেকে মজুদ বোমা সরানোর সময় বিস্ফোরণ ঘটে। বর্তমানে ওই ব্যক্তি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসার জন্য বেঙ্গালুরু যাওয়ার পথে অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হুগলির খানাকুলের 4 বাসিন্দার মৃত্যু হয়েছে। জানা গেছে, একটি অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য কয়েকজন রোগী এবং তাদের পরিজন বেঙ্গালুরু যাচ্ছিলেন। তিরুপতি এলাকায় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরিতে ধাক্কা দেয়। অনুকূল পরিস্থিতি এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আগামী রবিবার পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস। আজ বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও আগামীকাল থেকে তা ফের বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু হবে 6:30। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে নতুন সরকার গঠনে তোড়জোড় চলছে জোর কদমে। বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে যোগ দিতে আজ রাজ্যে আসছেন দলের বরিষ্ঠ নেতা অমিত শাহ। রাজ্যে সরকার গঠনের প্রস্তুতির মধ্যেই আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হয়েছে রাজ্য বিধানসভা। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হবে। স্থানীয় সংবাদ শেষ হল।
3: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীধারা গুপ্ত।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন শ্রীধারা গুপ্তর কণ্ঠে, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: 오잖아 오잖아.
1: জানা অজানায় পরপর দুদিন শুনবেন দুই পর্বের ধারাবাহিক পরিযায়ীর পিছু পিছু।

লিখেছেন ডক্টর চিরদীপ বন্দ্যোপাধ্যায়। আজ প্রথম পর্ব। 2,34,684 এই নম্বরের 5 গ্রাম ওজনের স্যাটেলাইট ট্র্যাকার লাগিয়ে মাত্র 5 মাস বয়সী একটি বারটেইলড গডউইট পাখি 2022 সালের অক্টোবর মাসে আলাস্কার উপকূল থেকে উড়তে শুরু করে। একটানা উড়ান, থামে না, খায় না, বিশ্রাম নেয় না, টানা 11 দিন 1 ঘন্টা উড়ে সে পৌঁছয় অস্ট্রেলিয়ার তাসমানিয়ায়, যার মোট দূরত্ব 13,560 কিলোমিটার। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে লেখা আছে এর নাম, যে কোনো প্রাণীর সবচেয়ে দীর্ঘ এক টানা উড়ে যাওয়ার রেকর্ড। বিশ্ব রেকর্ড করা ওই বারটেইলড গডউইট পাখিটি কি এলোমেলোভাবে উড়ে অবশেষে তাসমানিয়া পৌঁছেছে? এক কথায় উত্তর হল না। লক্ষ লক্ষ বছর ধরে পাখিরা নির্দিষ্ট কিছু পথ ব্যবহার করে আসছে, যেগুলিকে বিজ্ঞানীরা বলেন ফ্লাইওয়ে, অর্থাৎ পাখিপথ বা পাখির মহাসড়ক। সারা পৃথিবীতে এরকম প্রধান 9টি ফ্লাইওয়ে আছে, তার মধ্যে 4টি বিশেষভাবে উল্লেখযোগ্য। আমাদের আলোচ্য পাখিটি যে উড়ানপথ ব্যবহার করেছিল সেটি হলো ইস্ট এশিয়ান অস্ট্রেলেশিয়ান ফ্লাইওয়ে। এই মহাসড়ক রাশিয়ার তাইমির উপদ্বীপ থেকে শুরু হয়ে জাপান, কোরিয়া, চীন, দক্ষিণ পূর্ব এশিয়া পেরিয়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড পর্যন্ত পৌঁছয়। এই পথে বারটেইলড গডউইট সহ প্রায় 60টি প্রজাতির পরিযায়ী শোরবার্ড যাতায়াত করে। দ্বিতীয় মহাসড়কটি হল ইস্ট আটলান্টিক ফ্লাইওয়ে। এই ফ্লাইওয়ের শুরু উত্তর আমেরিকার উত্তর উপকূল, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর ইউরোপ এবং পশ্চিম সাইবেরিয়া। এর বিস্তার পশ্চিম ইউরোপ ও আফ্রিকার পশ্চিম উপকূল পর্যন্ত। ওয়ার্ডেন সি সংলগ্ন কাদামাটি এই পথ ব্যবহার করা পরিযায়ী পাখিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ থামার জায়গাগুলির একটি, এবং এই অঞ্চলটিকে ইউনেস্কো হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দিয়েছে। ডালমেশিয়ান পেলিকানের মতো বিপন্ন প্রজাতির পরিযায়ী পাখিরা সাইবেরিয়া থেকে কৃষ্ণ সাগরের ধার ঘেঁষে ভূমধ্য সাগর পার হয়ে উত্তর আফ্রিকায় তাদের শীতকালীন প্রজনন স্থলে পৌঁছয়ে যে আকাশপথ ধরে তার নাম ব্ল্যাক সি মেডিটারিয়ান ফ্লাইওয়ে। নানান ধরনের পেলিকান, শিকারী পাখি ও সারস এই পাখিপথ ব্যবহার করে। আর আমাদের সবচেয়ে কাছের, আমাদের নিজেদের পাখিপথ হলো সেন্ট্রাল এশিয়ান ফ্লাইওয়ে। এটি পৃথিবীর সবচেয়ে ছোট ফ্লাইওয়ে হলেও এই মহাসড়ক সবচেয়ে বেশি 600-এরও বেশি প্রজাতির পরিযায়ী পাখি ব্যবহার করে। এই পথ মোট 30টি দেশ জুড়ে বিস্তৃত। সুদূর রাশিয়ার সাইবেরিয়া থেকে শুরু হয়ে মধ্য এশিয়া, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা পেরিয়ে মালদ্বীপ পর্যন্ত পৌঁছয় পাখিদের এই মহাসড়ক। এই পথে বেশ কিছু পাখি হিমালয়ের উপর দিয়ে উড়ে যায়, তাদের মধ্যে অন্যতম বার হেডেড গুজ। এই প্রজাতির প্রায় 97,000 থেকে 1,18,000 পাখি প্রতি বছর এভারেস্টের উপর দিয়ে উড়ে যায়। ওই উচ্চতায় অক্সিজেন প্রায় নেই, কিন্তু তাদের শরীরের বিশেষ অভিযোজন সে অসাধ্য সাধন করতে সাহায্য করে। এই ফ্লাইওয়ে ব্যবহার করা 48টিরও বেশি পরিযায়ী প্রজাতির পাখি বিশ্বব্যাপী বিপন্ন হিসেবে চিহ্নিত। তাদের মধ্যে 40%-এরও বেশি প্রজাতির সংখ্যা আরও নিম্নগামী। ভারতের জলবায়ু পরিবর্তনের উপর জাতীয় কর্মপরিকল্পনায় এই ফ্লাইওয়ে দিয়ে যাতায়াত করা 171টি জলচারী প্রজাতির পাখির কথা উল্লেখ আছে। 2024 সালে উজবেকিস্তানের সামরকান্দ শহরে পার্টিস টু দ্য কনভেনশন অন দ্য কনজারভেশন অফ মাইগ্রেটরি স্পিসিস অফ ওয়াইল্ড অ্যানিমালস এর 14তম সম্মেলনে ভারত এই সেন্ট্রাল এশিয়ান ফ্লাইওয়ে সংরক্ষণের উদ্যোগ পেশ করে, যা 30টি দেশের সমর্থনে গৃহীত হয়। পশ্চিমবঙ্গের আকাশও এই পাখি পথের এক গুরুত্বপূর্ণ অংশ। সাইবেরিয়া, মধ্য এশিয়া, তিব্বত, মালভূমি থেকে উড়ে আসা লক্ষ লক্ষ পাখি প্রতি শীতে এই রাজ্যের জলাভূমিতে, বিলে, বাদাবনে আশ্রয় নেয়। আমাদের এই দেশকে বিশ্বাস করে তারা ফিরে ফিরে আসে প্রতি বছর। কিন্তু সারা পৃথিবী জুড়েই পরিযায়ী পাখিদের বিশ্রামের জলাভূমিগুলি ধ্বংস হচ্ছে, শহরের সম্প্রসারণ গ্রাস করছে জলাশয়গুলি, অবৈধ ভরাট, প্লাস্টিক দূষণ, আবর্জনা এবং রিয়েল এস্টেটের চাপ বাড়ছে, উঠছে বহুতল। রামসার স্বীকৃতি ও 2006 সালের আইন সত্ত্বেও একই কথা সত্য পূর্ব কলকাতা জলাভূমি সম্পর্কেও। অন্যদিকে ঘূর্ণিঝড়ের ফলে বিনষ্ট হচ্ছে সুন্দরবনের ম্যানগ্রোভ।

ফসলে কীটনাশকের ব্যবহার পোকামাকড়ের সংখ্যা কমিয়ে দিচ্ছে, যার ফলে কমছে পরিযায়ী পাখিদের খাদ্য। তার সঙ্গে আছে অবৈধ পাখি শিকার ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব। অদূর ভবিষ্যতে এই পরিযায়ী পাখিদের আর আমরা দেখতে পাব কি? পরিযায়ীর পিছু পিছু জানাজানায় দুই পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব শুনলেন। লিখেছেন ডক্টর চিরদীপ বন্দ্যোপাধ্যায়।

0: সকল শ্রোতা বন্ধুদের নমস্কার। আপনাদের নিরাময় অনুষ্ঠানে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ নিরাময়তে আলোচনা করা হবে থ্যালাসেমিয়া নিয়ে। থ্যালাসেমিয়া কোনো সাধারণ রোগ না, এক অদৃশ্য লড়াই যা শরীরের কোষে কোষে বয়ে চলা দীর্ঘশ্বাসের আরেক নাম। শৈশব মানেই তো খেলাধুলো আর দৌড়ঝাঁপ, কিন্তু বেশ কিছু শিশুদের কাছে তাদের শৈশবটা একটু আলাদা। থ্যালাসেমিয়া নামটা শুনতে যতটা গাম্ভীর্যপূর্ণ, এর বাস্তবতা তার চেয়েও অনেক বেশি নিষ্ঠুর। এক্ষেত্রে শরীরে হিমোগ্লোবিন নামক সেই জাদুকরি উপাদানটি ঠিকমতো তৈরি হয় না, যা কিনা ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে সারা শরীরে ছড়িয়ে দেয়। ফলত শরীরটা একটা চলন্ত মরুভূমিতে পরিণত হয়, যেখানে জীবনের রসদ ফুরিয়ে আসে বড্ড তাড়াতাড়ি। রাস্তার মোড়ে মোড়ে যখন আমরা উৎসবের আলো দেখি, তখন মনে রাখা দরকার হাসপাতালের কোনো এক কোণে কেউ একজন হয়তো এক ব্যাগ রক্তের অপেক্ষায় প্রহর গুনছে। আপনার দেওয়া এক ইউনিট রক্ত হয়তো সেই বিবর্ণ ঠোঁটে কয়েক ফোঁটা হাসির রেখা ফুটিয়ে তুলতে পারে। অথচ একটু সচেতনতাই আমাদের থ্যালাসেমিয়ার থাবা থেকে বাঁচাতে পারে, জানেন? আসুন সচেতন হই, বিয়ের আগে রক্ত পরীক্ষা করি এবং নিয়মিত রক্তদান করে থ্যালাসেমিয়া আক্রান্তদের পাশে দাঁড়াই। নিরাময় অনুষ্ঠানে আজ থ্যালাসেমিয়া সচেতনতা নিয়ে রক্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রান্তর চক্রবর্তীর একটি সাক্ষাৎকার শুনবেন। সাক্ষাৎকার গ্রহণে আমাদের প্রতিনিধি ওয়েন্দ্রিলা রায়।
1: আমাদের সঙ্গে রয়েছেন রক্তরোগ বিশেষজ্ঞ ডক্টর প্রান্ত চক্রবর্তী। নমস্কার ডক্টর চক্রবর্তী।
2: নমস্কার।
1: আমরা প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইব সেটা হচ্ছে থ্যালাসেমিয়া রোগটি আসলে কি এবং এটা কিভাবে একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ছড়ায়।
2: দেখুন, থ্যালাসেমিয়া নামটা এসছে দুটো গ্রিক শব্দ থেকে। একটা হচ্ছে থ্যালাস, যার মানে সমুদ্র, কারণ এটা প্রথম ভূমধ্য সাগরের চারিদিকে এই ধরনের রোগীদের ধরা পড়েছিল। আর অন্য পার্টটা হচ্ছে অ্যানিমিয়া, মানে রক্তাল্পতা, অর্থাৎ এই মেডিটেরিয়ান সির আশেপাশে অ্যানিমিয়া যুক্ত যেসব রুগী, তাদের ক্যারেক্টারিস্টিক দেখেই এই নামকরণটা আসে। তাহলে বোঝাই যাচ্ছে অ্যানিমিয়া মানে এটা একটা রক্তের রোগ। এবার এটাও জানা যায় যে এটা কিন্তু কোনো ইনফেকশন নয়, কোনো ম্যালিগনেন্সি নয়, এটা কিন্তু একটা জেনেটিক রোগ। সুতরাং এটা একজনের থেকে একজনে কিন্তু কখনোই ছড়াতে পারে না, এটা আসে আমাদের বাবা মার কাছ থেকে। তার কারণ হচ্ছে আমার শরীরের রক্ত, বিশেষ করে লোহিত কণিকা, বিশেষ করে তার মধ্যে যে হিমোগ্লোবিন, সেটা কিভাবে তৈরি হবে সেটা রান্নার বইয়ের মতো জিনের মধ্যে লেখা থাকে। তার অর্ধেকটা আসে বাবার কাছ থেকে, অর্ধেকটা আসে মায়ের কাছ থেকে, এবং এই দুটো মিলিয়েই কিন্তু এটা তৈরি করা হয়। এবার এটা ধরুন একটা রান্নার বইয়ের দুটো ভলিউম, এবার একটা ভলিউমে যদি গন্ডগোল থাকে তাহলেও অন্য ভলিউমের রন্ধন প্রণালীটা দিয়ে শরীর কিছুটা এটাকে ঠিক করে নিতে পারে। এদেরকেই বলে বাহক, অর্থাৎ এদের একটা জিনে গন্ডগোল আছে আর একটা জিনে নেই। এদের হিমোগ্লোবিন কম বা নর্মাল থাকতে পারে এবং এরা কিন্তু কখনোই রুগী নয়। এবার এই রকম দুজন যদি হন, অর্থাৎ বাবাও বাহক মাও বাহিকা, তাহলে কিন্তু দুজনেরই একটা করে গন্ডগোলের জিন, একটা করে সাধারণ জিন আছে। তাহলে চারটে সম্ভাবনা আছে। প্রথম সম্ভাবনা, দুটোই নর্মাল জিন এলো, তাহলে কিন্তু সন্তানের থ্যালাসেমিয়া হবে না। দ্বিতীয় সম্ভাবনা, বাবার ডিফেক্টিভ জিন, মায়ের নর্মাল জিন, তাহলে কিন্তু সন্তান বাহক হবে। তৃতীয় সম্ভাবনা, বাবার নর্মাল জিন, মায়ের ডিফেক্টিভ জিন, তাহলেও কিন্তু সন্তান বাহক হবে। চতুর্থ সম্ভাবনা, যেটা মারাত্মক, সেটা হচ্ছে বাবারও ডিফেক্টিভ জিন, মায়েরও ডিফেক্টিভ জিন, তাহলে কিন্তু সন্তান থ্যালাস

0: সিনিয়র রুগী হবে। তার মানে ছড়ানোর তো কোনো ব্যাপারই নেই, এটা আসে প্রজন্মের পর প্রজন্ম। যদি দুজনেই বাহক হন তাহলেও কিন্তু মাত্র 25% সম্ভাবনা সন্তানের হওয়ার, কারণ 50% সম্ভাবনা তার বাহক হওয়ার এবং 25% সম্ভাবনা তার স্বাভাবিক হওয়ার। তো এইভাবেই রোগটা কিন্তু ট্রান্সমিটেড হয়। সুতরাং এক কথায় থ্যালাসেমিয়া একটি জিনবাহিত রক্তের অসুখ, যেখানে লোহিত কণিকা ঠিক করে তৈরি হয় না, কারণ জিনে গণ্ডগোল থাকে।
1: এই থ্যালাসেমিয়া রোগটির যদি প্রকারভেদ বিষয়ে জিজ্ঞেস করি, তো থ্যালাসেমিয়া রোগটি কত প্রকারের হতে পারে?
0: তার আগে আপনাকে একটু জানতে হবে যে লোহিত কণিকার মধ্যে যে হিমোগ্লোবিন থাকে তার মধ্যে কি থাকে। তাহলে হিমোগ্লোবিন কথাটার মধ্যেই লুকিয়ে আছে হিম আর গ্লোবিন। হিম পার্টটাতে লোহাটা থাকে, গ্লোবিনটা হচ্ছে প্রোটিন পার্ট। এবার এই গ্লোবিনটারও দুটো চেইন থাকে, বয়সকালে অ্যাডাল্টে এটা থাকে আলফা টু বিটা টু। এবার ধরুন কোনো কারণে জিনে গন্ডগোলের জন্য আলফাটা নেই, তাহলে যেটা নেই সেই অনুযায়ী নামকরণ। আলফা নেই মানে আলফা থ্যালাসেমিয়া, বিটা নেই মানে বিটা থ্যালাসেমিয়া। এবার আমাদের পশ্চিম বাংলায় কিন্তু এই আলফা বিটার বাইরেও বিটা আছে, কিন্তু তার আবার কি হয়েছে, স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেছে। আমি বললাম হিমোগ্লোবিন এ থাকে অ্যাডাল্টদের, তার জায়গায় হিমোগ্লোবিন ই চলে আসে। ট্রান্সমিশনটা একই রকম, কিন্তু যদি একজন বিটা থ্যালাসেমিয়ার বাহক হন এবং একজন হিমোগ্লোবিন ইর বাহক হন, তাহলে কিন্তু ই বিটা থ্যালাসেমিয়া হয়। আমাদের পশ্চিমবঙ্গে যত থ্যালাসেমিয়া রুগী আছেন তাদের মধ্যে 70% কিন্তু হিমোগ্লোবিন ই বিটা থ্যালাসেমিয়া। আলফা থ্যালাসেমিয়ার সংখ্যা অনেকটা কম আছে, কিন্তু এটা ডায়াগনোসিস করাও ডিফিকাল্ট।
1: এই যে থ্যালাসেমিয়া নিয়ে আমরা আলোচনা করছি, এই প্রসঙ্গে একটা প্রশ্ন আমি আপনার কাছে জানতে চাইবো, একজন ব্যক্তি থ্যালাসেমিয়ার বাহক কিনা সেটা বোঝার কি কোনো উপায় রয়েছে? তার জন্য কি কি পরীক্ষা নিরীক্ষার বন্দোবস্ত রয়েছে?
0: এটা অত্যন্ত ভালো প্রশ্ন, কারণ বাহককে যদি চিহ্নিত না করতে পারি তাহলে আমি কি করে পরবর্তী প্রজন্মে ট্রান্সমিশনটাকে আটকাবো। এবার আগেই বললাম যে বাহক কিন্তু সুস্থ থাকেন, সুতরাং আপনি যদি তার এমনি অর্ডিনারি ব্লাড টেস্ট করেন আপনার কিছু ধরা পড়বে না, এবং সে কিন্তু রুগীও নয়। সেই জন্য ধরুন অমিতাভ বচ্চন, জিনেদিন জিদান, পিট স্যাম্পলস, এরা সবাই বাহক। তাহলে বোঝার উপায় কি নেই? আছে। আমরা আমাদের টার্মিনোলজিতে এটাকে বলি স্ক্রিনিং, অর্থাৎ সাধারণ মানুষের রক্ত পরীক্ষা। এখানে দুটো টেস্ট একসঙ্গে করা হয়, একটার নাম হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট, যেখানে আমাদের একটা সন্দেহ জাগে, কিন্তু কনফার্মেটরি সেটা নয়। কনফার্মেশন করার জন্য হিমোগ্লোবিন যে পার্টটা, অর্থাৎ অ্যাডাল্ট হিমোগ্লোবিন কতটা আছে, এ জিরো কতটা আছে, এ টু কতটা আছে, এটা করার জন্য মেনলি দুটো প্রযুক্তি আছে। একটার নাম হচ্ছে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস, যেখানে ইলেকট্রিক্যাল কারেন্ট দিয়ে এই ফ্র্যাকশন গুলোকে আলাদা করা হয়, আর আরেকটার নাম হচ্ছে হিমোগ্লোবিন HPLC, হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। এবার এই যে বললাম ধরুন বিটা থ্যালাসেমিয়ার বাহক, তার ক্ষেত্রে A2টা সাধারণ মানুষের জন্য থাকে 3 বা তার কম, ম্যাক্সিমাম হয়তো 3.5, কিন্তু যিনি বিটা থ্যালাসেমিয়ার বাহক তার কিন্তু এই ভ্যালুটাই বেড়ে 4-এর উপরে চলে যায়। সিমিলারলি ইর বাহক যিনি, তার ক্ষেত্রে ইটা বেশি থাকে। সেই জন্য যখনই কেউ রক্ত পরীক্ষা করতে যাবেন, এবং এটা বারবার আমি বলি যে অত চিন্তার কিছু নেই, জীবনে একবার করাতে হয়, কারণ আপনার ব্লাড গ্রুপের মতো এটা কিন্তু ইউজুয়ালি কখনোই পরিবর্তন হয় না। একবার করাতে হয়, 2 cc রক্তে এটা পরীক্ষা করা যায়, এবং সরকারি অনেক জায়গায় এটা বিনামূল্যেই করা হয়।
1: আচ্ছা, এই যে থ্যালাসেমিয়ায় যারা আক্রান্ত সেই সমস্ত রোগীর শরীরে যদি হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়, সেই সময় কি কি ধরনের লক্ষণ বা উপসর্গ দেখা দেয়?
0: এটা আরেকটা খুব ভালো প্রশ্ন, এবং এটা যেটা বলি সেটা হচ্ছে কখন হিমোগ্লোবিনের মাত্রা কমছে তার উপর। ধরুন এইটা তো বললাম জন্মের পরেই এই বিটাটার অভাব অনেক সময় দেখা যায়, সেক্ষেত্রে কি হয়, বাচ্চা অতটা চঞ্চল থাকে না, মা দেখেন যে সে দুগ্ধপানও ঠিকভাবে করছে না, কেমন যেন ফ্যাকাশে লাগছে, এইটা হচ্ছে কমাডেস্ট। আবার তার সঙ্গে কিছু কিছু লোকের সঙ্গে জন্ডিসও দেখা যায়, যে জন্ডিসটা অন্য যে জন্ডিস আমাদের হয়, অর্থাৎ হেপাটাইটিস A, B, C, E তার মতো নয়। এইবার এইটাই ধরুন যদি একটা 5-6 বছরের বাচ্চার হয়, ততদিনে এদেরকে আমরা বলি নন ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট। যেমন আলফা বিটা, সেরকম থ্যালাসেমিয়ার আরেকটা প্রকারভেদ আমরা করি ক্লিনিক্যাল। ট্রান্সমিশন ডিপেন্ডেন্ট, নন ট্রান্সমিশন ডিপেন্ডেন্ট। এবার যারা ধরুন চলছে কিন্তু গাড়িটা ঠিকঠাক চলছে না, তাদের ক্ষেত্রে কি হয়, মুখাবরণটা একটু পাল্টে যায়, যেমন কপালটা চওড়া হয়ে যায়, নাকটা একটু মোচা হয়ে যায়, দাঁতগুলো বেরিয়ে আসে, এবং তার সঙ্গে দেখা যায় যে তাদের যে হাইট আর ওয়েট সেটা তাদের বয়স্ক অন্যান্যদের মতো হয় না, এবং তাদের স্প্লিন এবং লিভার দুটোই সাইজে বেড়ে থাকে। এরা কিন্তু অনেক সময় শুধু জন্ডিস নিয়েও প্রেজেন্ট করতে পারে। সুতরাং এটা হলো একটু বড় বয়সে। আরো বড় বয়সে হলে তখন স্প্লিন অনেক সময় আরো বড় হয়, পরের দিকে কি হয় যদি তার ডায়াগনোসিস ঠিক করে না হয়ে থাকে তাহলে তার হাড়গুলোও নরম হতে থাকে, কারণ শরীর চেষ্টা করে বেশি বেশি রক্ত তৈরি করার, আর মজ্জা থাকে হাড়ের মধ্যে, তো হাড়গুলো নরম হয়ে গিয়ে কিন্তু ফ্র্যাকচারও হতে পারে। এবার রক্ত যদি কন্টিনিউয়াসলি কম থাকে তাহলে কিন্তু শ্বাসকষ্ট হবে, সে হুড়োহুড়ি করে সিঁড়ি দিয়ে উঠতে পারবে না, এবং এরকমও হতে পারে যে শ্বাসকষ্ট হতে হতে তাকে হাসপাতালে এমার্জেন্সিতে ভর্তি হতে পারে।
1: ডক্টর চক্রবর্তী, গর্ভাবস্থায় অনাগত সন্তানের ক্ষেত্রে আগে থেকে কি বোঝা সম্ভব যে শিশুটির থ্যালাসেমিয়া আছে কিনা?
0: অবশ্যই, এবং এই প্রযুক্তি আছে আজ থেকে 50 বছর আগে থেকে। আগে জানতে হবে বাবা মা দুজনেই বাহক বাহিকা কিনা, যদি দুজনেই বাহক বাহিকা না হন তাহলে গর্ভস্থ অবস্থায় কোনো পরীক্ষা করার দরকারই নেই। সমস্যা হচ্ছে দুজনেই যদি বাহক বাহিকা হন তাহলেও কিন্তু গর্ভাবস্থার 10 থেকে 12 সপ্তাহের মধ্যে আমরা একটা টেস্টিং করি যেটাকে বলে কোরিওনিক ভিলাস বায়োপসি। এইটাতে আল্ট্রাসাউন্ডের সাহায্যে আমরা বুঝতে পারি যে ভ্রূণটি যেটা জন্মাতে যাচ্ছে তার তো মাত্র 25% সম্ভাবনা থ্যালাসেমিয়া রোগী হওয়ার, তো সে রোগী নাকি সে নর্মাল নাকি সে ক্যারিয়ার, ক্যারিয়াররাও স্বাভাবিক, সুতরাং সে রোগী কিনা এটা বোঝার জন্য মলিকুলার টেস্টিং করা হয়। এবং সেই অনুযায়ী ভারতীয় আইন আছে, যদি দেখা যায় যে ভ্রূণটির থ্যালাসেমিয়া রোগ হতে চলেছে তাহলে কিন্তু আইনত সেটা টার্মিনেট করা যায়।
1: বেশ, চলে আসবে এবার আমরা চিকিৎসার প্রসঙ্গে। থ্যালাসেমিয়া আক্রান্ত ব্যক্তিদের কিভাবে চিকিৎসা করা হয়?
0: হ্যাঁ, দুটো মেন ক্লিনিক্যাল ডিস্টিংশন হচ্ছে, একটা হচ্ছে যাদের রেগুলার রক্ত দিতে হয়, যারা রক্ত ছাড়া বাঁচবেনই না, এইটার ক্ষেত্রে কি হয় আমরা দেখে নিই যে তার হিমোগ্লোবিন কতটা কমছে এবং সেই অনুযায়ী আমরা একটা ট্রান্সফিউশন শুরু করি। নন ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট হচ্ছে যাদের কোনো ইনফেকশন হলে রক্ত লাগতে পারে, বা গ্রোথ ঠিক হচ্ছে না বলে রক্ত লাগতে পারে, বা স্প্লিন এত বড় হয়ে যাচ্ছে বলে রক্ত লাগতে পারে, মনিটর করে আমরা সেই অনুযায়ী রক্ত দিতে পারি। সুতরাং বেসিক টেনেটটা হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন, কিন্তু এটা ওয়ান সাইজ ফিটস অল এরকম নয়, কার কতটা প্রয়োজন সেই অনুযায়ী আমরা দিই। এবং এই ব্লাড ট্রান্সফিউশন করার ফলে আমরা প্রথম দিকে ধরুন আজ থেকে প্রায় অ্যারাউন্ড 50 বছর আগে আমরা শুধু রক্ত দিতাম, তাতে দেখতাম যে 40-এর কোঠায় আমরা অনেককে হারাচ্ছি। কেন না, এই রক্ত যেটা দিচ্ছি এর মধ্যে প্রচুর পরিমাণে লোহা থাকে, কারণ হিমোগ্লোবিন থাকে। এবার এদের শরীরে তো লোহাটা কাজে লাগে না, কারণ এদের তো রক্ত তৈরি হয় না, এটা গিয়ে জমে বিশেষ করে হার্ট, লিভার এবং পিটুইটারি, প্যানক্রিয়াস, এবং তার ফলে অনেক রকম কমপ্লিকেশন হয়। সুতরাং ফার্স্ট স্টেপটা যদি হয় অপটিমাম অ্যান্ড সেফ ব্লাড ট্রান্সফিউশন, সেকেন্ড স্টেপটা হচ্ছে আয়রন কিলেশন, অর্থাৎ ওষুধের মাধ্যমে এক্সেস আয়রনটা বার করে দেওয়া। আগে শুধু ইনজেকশন ছিল, এখন কিন্তু ট্যাবলেট আছে যেটা রেগুলার খেলে অনেকেই সুস্থ থাকতে পারেন এবং ভালো থাকতে পারেন।
1: রক্ত দেওয়ার সময় শরীরে যদি কোনো অ্যালার্জি বা কোনো রিয়াকশন দেখা দেয়, তার প্রতিরোধ করতে গেলে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে?
0: এটা সতর্কতাটা শুরু হয় কিন্তু অনেক আগে। প্রথম হচ্ছে যখন ব্লাডটা কালেক্ট করা হয় তখনই সেটা টাইপিং থেকে শুরু করে সমস্ত কিছু ঠিকঠাক রাখতে হয়, যাতে গ্রুপ একদম কোথাও ভুল না হয়। এবং যখন রিকুইজিশনটাও আসে তখনও কিন্তু আমরা চেক করে নিই ব্লাড গ্রুপটা, কারণ আমি এ পজিটিভ কে এ পজিটিভই দেব, বি পজিটিভ কে বি পজিটিভই দেব, এবং তারপরেও আমরা একটা টেস্ট করি ক্রস ম্যাচিং বলে। কিন্তু তা সত্ত্বেও কিন্তু রিয়াকশন হতে পারে। কমনেস্ট হচ্ছে ক্লারিক্যাল এররের জন্য, যার ফলে এখন প্রযুক্তি এসেছে, আমরা চেষ্টা করি RFID ID ইত্যাদি করে যাতে ভুল যতটা কম সম্ভব হয়। কিন্তু গ্রুপ সেম দেখালেও রিয়াকশন হতে পারে, সেক্ষেত্রে কিছু মাইনার ব্লাড গ্রুপ অ্যান্টিজেনের জন্য এটা হয়। প্রথম কাজ হচ্ছে, এবং এটা অবভিয়াসলি মেডিকেল পার্সোনালদের দায়িত্ব যিনি সিস্টার এবং ডাক্তার আছেন, ট্রান্সফিউশনটা ইমিডিয়েটলি বন্ধ করা, ব্লাড ব্যাগটাকে আবার ব্লাড ব্যাংকে ফেরত পাঠানো রিচেকিং এর জন্য, এবং তা সত্ত্বেও যদি কিছু ক্ষতি হয়ে গিয়ে থাকে তাহলে সেগুলোর জন্য স্যালাইন এবং কিডনি যাতে ঠিক কাজ করে সেগুলো নেওয়া হয়। তবে অল্প বিস্তর জ্বর কিন্তু হতে পারে, সেটাকে কিন্তু আমরা বলি নন হিমোলিটিক ট্রান্সফিউশন রিয়াকশন, কারণ ওর সঙ্গে যদি হোয়াইট সেল থাকে তাহলে কিন্তু বডি সেটার এগেনস্টে রিয়্যাক্ট করে। সেই জন্য আমরা সবসময় বলি যে হোল ব্লাড দেওয়াটা উচিত নয়,

0: আমরা চাই প্যাকড সেল দেওয়া উচিত, যেখানে শুধু রেড সেল আছে, তার মধ্যেও কিছু কিছু থাকে, এবং চালানোর সময় আমরা বলি যে লিউকো ডিপ্লিশন ফিল্টার ইউজ করা উচিত, যারা হোয়াইট সেলটাকে কমিয়ে দেয়, তাতে রিঅ্যাকশনের মাত্রা কিন্তু কমে।
1: ধন্যবাদ ডক্টর চক্রবর্তী, নমস্কার।
0: নমস্কার।

সাক্ষাৎকার গ্রহণে আমাদের প্রতিনিধি ওয়েন্দ্রিলা রায়। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে গান্ধী চর্চা।

0: এখন গুরুদেব ও মহাত্মার সম্পর্ক এই বিষয়ে বলছেন কস্তুরী রায়।
1: রবীন্দ্রনাথ ঠাকুর ও মোহনদাস করমচাঁদ গান্ধী দুটি পোশাকি নামের অন্তরালে অধিষ্ঠিত দুই মহাপ্রাণ। রবীন্দ্রনাথের ক্ষেত্রভূমি সাহিত্য আর গান্ধীজির বিচরণ ক্ষেত্র স্বাদেশিকতা, কিন্তু সেটা নিতান্তই বহির্জগতের বাহ্যিক পরিচয়। দুটি মানুষের আভ্যন্তরীণ অনুভবের উদ্ঘাটনে অভিব্যক্ত হয় পারস্পরিক মানবিক সম্পর্ক সূত্র, যে সম্পর্কের ক্যানভাসে কখনো দেখা যায় মেঘমুক্ত আকাশের নির্মল বন্ধুত্বের ছবি, কখনো বা আকাশের মুখ ভার করা মেঘলা দিনের কিছু মতান্তরের রং বদল। রবি ঠাকুর আর গান্ধীজির মূল আদর্শে কোথাও কোনো গরমিল ছিল না। রবীন্দ্রনাথ চেয়েছেন সকলের জন্য শিক্ষার আনন্দ অমৃতের মতো বিতরণ করতে, গান্ধীজি চেয়েছেন শিক্ষার বাস্তবোচিত প্রয়োগে দেশবাসীকে স্বকীয়তায় উদ্বুদ্ধ করতে। রবীন্দ্রনাথ জাতি বর্ণ নির্বিশেষে মানব ধর্মে বিশ্বাসী ছিলেন, অপরদিকে গান্ধীজিও অস্পৃশ্যতা দূরীকরণে আন্দোলনে চেয়েছিলেন মানব ধর্ম বিদ্বেষী কুসংস্কারকে দূরীভূত করতে। উভয়ের জীবন দর্শনের যে সাদৃশ্য দীর্ঘকাল ধরে পরস্পর পরস্পরকে চৌম্বক আকর্ষণে বেঁধে রেখেছিলেন তা হল মানবতাবাদ। সেই কারণেই দুজনে দুজনকে নিজেদের মনের অঞ্জলিতে সম্বোধিত করেছিলেন। রবি ঠাকুরের দৃষ্টিতে গান্ধীজির মহানুভবতা রূপ পেয়েছে মহাত্মা সম্বোধনে, আর গান্ধীজির মানুষ দর্পণে রবি ঠাকুরের জীবনবোধের ঔদার্যময় শিক্ষা নামাঙ্কিত হয়ে রূপ নিয়েছে গুরুদেব সম্বোধনে। আর উভয়ের এই সম্বোধনের মাধুর্যকে বরণ করে নিয়েছে সমস্ত বিশ্ববাসী। দীর্ঘ সময় ধরে গুরুদেব ও মহাত্মার সম্পর্ক কোনো না কোনো সূত্রে মালা গেঁথে গেছে। আদর্শে বিশ্বাসে সত্যান্বেষণের উভয়ের কেন্দ্রীয় ভাবনায় তারতম্য হয়নি কোনো দিন, বদলেছে শুধু প্রকাশের রূপ। গুরুদেব ও মহাত্মা উভয়েরই বন্ধু চার্লস অ্যান্ড্রুজের মধ্যস্থতায় শান্তিনিকেতনে গুরুদেব ও মহাত্মার প্রথম সাক্ষাৎ ঘটে 1915 সালে। গুরুদেব ও মহাত্মার বৈভবপূর্ণ বন্ধনের সম্পর্কে প্রথম মতান্তর দেখা যায় 1919 সালে। রবীন্দ্রনাথ গান্ধীজির সত্যাগ্রহ আন্দোলনের পন্থাকে পরোক্ষ প্রতিরোধ হিসেবে চিহ্নিত করেন। গান্ধীজিকে রবীন্দ্রনাথ চিঠিতে জানান যে তাঁর মতে পরোক্ষ প্রতিরোধ এমন একটি শক্তি যার ভেতরে প্রয়োজনীয় কোনো নীতির স্বকীয়তা নেই, তাকে প্রয়োজনে সত্যের বিরুদ্ধে বা সমর্থনে ব্যবহার করা যায় মাত্র। এই শক্তি যখন সাফল্যের দিকে এগোয় তখন এটি উত্তেজকের ভূমিকা পালন করে। ব্রিটিশ শাসনের শোষণ নীতির বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের প্রয়োগ পদ্ধতি উভয়ের মধ্যে বিরোধের মূল কাঁটা হয়ে ওঠে। জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ নাইট উপাধি গ্রহণ করার অস্বীকার করা অবশ্যই শাসক গোষ্ঠীর শোষণের বিরুদ্ধে ঘোষিত অসহযোগেরই এক উৎকৃষ্ট নিদর্শন, কিন্তু রবীন্দ্রনাথকে এই অসহযোগ আন্দোলনের নেতিবাচক প্রবাহ বারবার অশান্ত করে তুলেছে। তিনি নন কোঅপারেশন মুভমেন্টের প্রয়োগ নীতিতে যে নেগেটিভ ইম্পালস অনুভব করেন তাতে তার মনে হয় এই পদ্ধতিতে ব্যক্তি স্বাধীনতার নিরিখে স্বাদেশিকতার আংশিক উন্মোচন ঘটছে। গুরুদেবের মনে আশঙ্কার ঢেউ ওঠে। তিনি মনে করেন অতিরিক্ত সরলীকরণের কারণে অসহযোগ আন্দোলনের জন্য নির্ধারিত পদক্ষেপগুলি অসহনীয় ও ধ্বংসের বীজ বপন করছে। রবীন্দ্রনাথ সরবে দাবি করছেন সৃজনশীল ব্যক্তিত্বের বৈজ্ঞানিক যুক্তিনিষ্ঠ উন্মোচন। গান্ধীজির অসহযোগে মিশে গেছে কিছু আবেগের আতিশয্য। অসহযোগিতার আগুনে যখন বিদেশি পোশাক ভস্মীভূত হয়েছে তখন রবীন্দ্রনাথ মনে করেছেন এ অপচয়ের ধ্বংসাত্মক রূপ। ওই সব বিলিতি পোশাক না পুড়িয়ে দরিদ্রদের বিতরণ করে স্বদেশী পোশাক ব্যবহার করেও তো স্বাদেশিকতার শর্ত রক্ষা করা যেত। গান্ধীজি তার প্রত্যুত্তরে জানান যে তিনি বিদেশি পোশাক পরানোর মাধ্যমে নিঃশেষ করতে চান পরাধীনতার লজ্জা গ্লানি। স্বদেশী আন্দোলনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভূমিকা পালনের বিকল্প ব্যবস্থা গ্রহণ করার পক্ষপাতী ছিলেন রবীন্দ্রনাথ। বিদ্যালয় বয়কট করার ঘটনায় তিনি বিব্রত বোধ করেন। 1922 সালে গান্ধীজির কারাবরণের সময় এই বিতর্কের সাময়িক ইতি ঘটে। 1925 সালে দ্য কাল্ট অফ চরখা পুস্তকটি প্রকাশের পর গুরুদেব মহাত্মার মতান্তরের পরবর্তী পর্যায়ে সূত্রপাত ঘটে। রবীন্দ্রনাথ চরকা কাটার মাধ্যমে

0: মাধ্যমে স্বাজাত্যবোধ প্রতিষ্ঠা করার প্রচেষ্টাকে মনে করেছিলেন বাহ্যিক শর্তের বলপূর্বক আরোপণ। তিনি লিখছেন, দ্য ফাউন্ডেশন অফ স্বরাজ ক্যান নট বি বেসড অন এনি এক্সটার্নাল কনফার্মিটি বাট অনলি অন দ্য ইটার্নাল ইউনিয়ন অফ হার্টস। গান্ধীজি তাঁর উত্তরে স্পষ্ট ভাষায় জানাচ্ছেন, রাউন্ড দ্য চরখা দ্যাট ইজ অ্যামিডস দ্য পিপল হু হ্যাভ শেড দেয়ার আইডলনেস অ্যান্ড হু হ্যাভ আন্ডারস্টুড দ্য ভ্যালু অফ কোঅপারেশন। 1929 সাল থেকে 1933 সাল পর্যন্ত সময়কালের মধ্যে গান্ধীজির অনশনের ঘটনা দুটি মানুষের মধ্যে নিবিড় সংযোগ ঘটায়। স্বেচ্ছা সন্ন্যাস জীবন যাপন, লবণ আন্দোলন, দাণ্ডি অভিযানের ঘটনাক্রম পরম্পরায় যে ঘটনা গুরুদেবকে সবথেকে বেশি আন্দোলিত করে তা মহাত্মার অনশন। কবিগুরু স্বয়ং ছুটে যান সুদূর পুনেতে গান্ধীজির পাশে। গান্ধীজির অনশন বন্ধ না করার সিদ্ধান্তে রবীন্দ্রনাথ একমত হতে পারেন না কোনো মতেই। বর্ণভেদ জাতিভেদ প্রথার বিরুদ্ধে গান্ধীজির এই অনশন বন্ধ করার অনুরোধ করেন তিনি। কবিগুরু গান্ধীজিকে বলেন যে তাঁর এই উদ্যোগ বিফলতার চোরাস্রোতে ভেসে গিয়ে গভীর অস্বস্তির করাল রাশে গ্রস্ত হবে। গান্ধীজির আবেগতাড়িত স্বেচ্ছা ক্লেশ বরণ রবীন্দ্রনাথের অবৈজ্ঞানিক বলে মনে হয়েছে। 1934 সালে রবীন্দ্রনাথের বিজ্ঞান মনস্কতা ও গান্ধীজির আবেগোত্থিত মননের বৈপরীত্য ধরা পড়ে বিহারের এক ভয়াবহ ভূমিকম্পের ঘটনাকে কেন্দ্র করে। গান্ধীজি ওই ভূমিকম্পের কারণ হিসেবে দেশের অস্পৃশ্যতার পাপের ফলস্বরূপ ঈশ্বরের শাস্তি বলে মনে করেন। রবীন্দ্রনাথ দুঃখ প্রকাশ করে বলেন যে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে দেশের জনসাধারণ এই ধরনের অবৈজ্ঞানিক ও অযৌক্তিক ব্যাখ্যায় বিশ্বাস রাখছেন। গুরুদেব ও মহাত্মার দীর্ঘ কর্মব্যস্ত জীবনে ঘটেছে উত্থান পতন, চলেছে টানাপোড়েন। কিন্তু সেই টানাপোড়েনে সম্পর্কের সুতোয় টান পড়ে সম্পর্ক বিপন্ন হয়নি কখনো। মহাত্মার প্রতিটি পদক্ষেপের সূক্ষ্মাতিসূক্ষ্ম বিশ্লেষণে গুরুদেব প্রমাণ করেছেন প্রতি মুহূর্তেই তিনি মহাত্মার সঙ্গে সম্পর্ক সূত্রে আবদ্ধ। আর মহাত্মাও প্রতি বিষয়ে কবিগুরুর মতামতের প্রেক্ষিতে মত বিনিময়ের মাধ্যমে প্রমাণ করেছেন গুরুদেবের সাহচর্য তাঁর কতটা কাঙ্ক্ষিত। মূলত উভয়ের অভ্যন্তরে একই শিক্ষা একই দর্শনের অধিষ্ঠান ছিল, ভাবনার ভিন্নতায় তাদের অন্তর্দর্শন বদলাতে পারেনি। শিক্ষাক্ষেত্রে স্বকীয় ভাবনার নিদর্শন স্থাপিত হয় গুরুদেবের শান্তিনিকেতন আশ্রমে ও গান্ধীজির সবরমতী আশ্রমে। প্রথাগত বিদ্যার পরিবর্তে কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে জীবিকা অর্জনের পথ নির্দেশ করতে ব্রতী হন গান্ধীজি। উন্মুক্ত প্রকৃতির কোলে ঔদার্য শিক্ষায় দীক্ষিত করার প্রয়াসী হন গুরুদেব। শান্তিনিকেতনের নির্মাল গর্পে অর্থানুকূল্যের সংগ্রহের ক্ষেত্রে অপরের কাছে প্রার্থনা ভিক্ষা রবীন্দ্রনাথের মতো সুমহান শিল্পীর পক্ষে অসম্মানজনক বলে মনে করেন গান্ধীজি। প্রত্যক্ষ ও পরোক্ষ স্রোতের উত্থান পতনে উভয়ের সম্পর্কের সজীবতা প্রমাণ রেখেছে বারবার। ঘাত প্রতিঘাত কখনোই সংঘাতের রূপ নেয়নি, তাই মতান্তর কখনোই মনান্তরে পর্যভূষিত হয়নি। দুই মহাবৃক্ষের বিপুলতা স্বকীয়তার মহিমায় বিস্তৃতি লাভ করেছে। বট ও অসত্য বৃক্ষের বাহ্যিক রূপায়ণে ভিন্নতা থাকলেও উভয় বৃক্ষের শেকড় দেশের কল্যাণেই গ্রথিত হয়েছে, আর দুটি ভিন্ন মহাবৃক্ষের শীতল স্নেহচ্ছায় চিরলালিত হয়েছে আপামর দেশবাসী।
1: গুরুদেব ও মহাত্মার সম্পর্ক এ বিষয়ে বললেন কস্তুরী রায়। গান্ধী চর্চা অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন সরোদে রাগ জৌনপুরী, বাজিয়েছেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায়।

0: এতক্ষণ শুনলেন সরোদে রাগ জৌনপুরী, বাজিয়েছেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি শেষ হল।
1: সহযোগিতার অঙ্গীকারে প্রতিটি খামার সমৃদ্ধ হবে, মাটির গর্ব হয়ে ওঠে ইফকোর নতুন।

0: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
1: সহযোগিতার অঙ্গীকারে প্রতিটি খামার সমৃদ্ধ।
2: গানে গানে গানে গানে অনুষ্ঠানে অনুরাগের ছোঁয়া ছবির গান, প্রথমে লতা মঙ্গেশকর।

ধরে না।

黄色に染まりつつ。

Oh,

দিলো বড় সৌর পাখি দিল কাকলির গৌর ফুল দিল কুকু ভরা সৌর পাখি দিল কাকলির।

কথা কই।

0: জনেই মুখোমুখি আজ যেন কত খুশি পাশে যেন চিরদিনই রই
1: মন
0: ঝমরা কি কই তবু আমি তোমার কি নই
1: মানো।

la la la la. অনুরাগের ছোঁয়া ছবির গান শুনলেন আশা ভোসলে ও অমিত কুমারের কণ্ঠে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া ঝড় বৃষ্টির একটি সতর্কবার্তা। আজ সকাল 10টার মধ্যে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এই জেলাগুলির ওপর দিয়ে, সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা আছে। ঝড় বৃষ্টি চলাকালীন সকলকে নিরাপদ জায়গায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ঝড় বৃষ্টির সতর্কবার্তা জানিয়ে দিলাম। শুনছেন গানে গানে অমর সঙ্গী ছবির গান।

0: অমর সঙ্গী ছবির গান শুনছিলেন গানে গানে, এই পর্যন্তই।
1: রোদে বেরোতে হলে বা কাজ করতে হলে অবশ্যই টুপি বা ছাতা ব্যবহার করুন। প্রয়োজনে ভেজা কাপড় ব্যবহার করে আর্দ্র রাখুন ঘাড়, গলা, মুখ ও অন্যান্য অঙ্গকে।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সংবাদ।
2: আকাশবাণী খবর পড়ছে সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম সহ পাঁচ রাজ্যে সরকার গঠনে তোড়জোড় চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গে বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে পৌরোহিত্য করবেন। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর এরাজ্যে রেলের আটকে থাকা প্রকল্পগুলির কাজ দ্রুত শেষ হবে বলে পূর্ব রেল আশা প্রকাশ করেছে। কলকাতা মেট্রোর ব্লু লাইনের আধুনিকীকরণে প্রায় 672 কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্রীয় সরকার। ভারত ও ফ্রান্স বিজ্ঞান প্রযুক্তি ও মহাকাশ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও নিবিড় করতে সহমত হয়েছে। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আজ প্রকাশিত হবে। আজই প্রকাশিত হচ্ছে হাই মাদ্রাস আলিম ও ফাজিলের রেজাল্ট। সৌদি আরব মার্কিন সেনাবাহিনীকে তাদের ঘাঁটি ও আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ার ঘোষণা করেছে। আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স আজ দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত সংবাদে। পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের সরকার গঠনের প্রস্তুতি চলছে জোর কদমে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা অন্যতম বরিষ্ঠ বিজেপি নেতা অমিত শাহ আজ পশ্চিমবঙ্গে আসছেন। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে দলের নির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন তিনি। আজই চূড়ান্ত হয়ে যাবে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামীকাল শপথ নেবে নতুন সরকার। একটি প্রতিবেদন।
3: বাংলায় বিপুল জয়ের পর শপথ অনুষ্ঠানকে জাতীয় স্তরের রাজনৈতিক কর্মসূচি রূপ দিতে যাচ্ছে বিজেপি। শনিবার 25শে বৈশাখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে রাজ্যের প্রথম বিজেপি সরকার। বুধবার থেকেই ব্রিগেডের মঞ্চ ও নিরাপত্তা প্রস্তুতির কাজ শুরু হয়ে গিয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, নীতিন গড়করি, জেপি নাড্ডা সহ একাধিক কেন্দ্রীয় নেতা। পাশাপাশি বিজেপি ও এনডিএ শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে নবনির্বাচিত বিজেপি বিধায়কদের বৈঠকে আনুষ্ঠানিকভাবে পরিষদীয় দলনেতা নির্বাচন করা হবে। কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে ওই বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ নাও হতে পারে বিজেপি সূত্রে ইঙ্গিত। মুখ্যমন্ত্রীর পাশাপাশি দুই উপমুখ্যমন্ত্রী এবং কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ওই অনুষ্ঠানে শপথ নিতে পারেন। শপথ অনুষ্ঠান ঘিরে কলকাতায় নজিরবিহীন নিরাপত্তারও ব্যবস্থা করা হচ্ছে। রবীন্দ্র জয়ন্তীর দিন শপথ হয় সাংস্কৃতিক অনুষ্ঠানেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: অসমে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার আগামী 12ই মে শপথ গ্রহণ করবে। এই নিয়ে টানা তৃতীয়বার রাজ্যে সরকার গড়বে তারা। গুয়াহাটিতেই শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। পরে এক সাংবাদিক বৈঠকে শ্রী শইকিয়া জানান, খানাপাড়ার কলেজ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন। উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন সহ এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা। তামিলনাড়ুতে সরকার গঠন প্রক্রিয়ায় বিলম্বের জেরে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য প্রয়োজনীয় 118 সংখ্যা বা ম্যাজিক ফিগার স্পর্শ করতে বিভিন্ন শিবিরে দফায় দফায় আলোচনা চলেছে। গতকালই নবনির্বাচিত বিধায়কদের নিয়ে পৃথকভাবে বৈঠক করেছে ডিএমকে এবং এআইএডিএমকে। অন্যদিকে পুদুচেরিতে আয়োজিত এক বৈঠকে এআইএডিএমকে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন দলের সাধারণ সম্পাদক এড়াপ্পাড়ি পালানিস্বামী। রাজ্যের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আজ ভিসিকে, সিপিআই এবং সিপিআইএম এর নবনির্বাচিত বিধায়কদের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। রাজ্যপাল বিশ্বনাথ আর্লিকারের নির্দেশ অনুযায়ী একক বৃহত্তম দল টিভিকে সমর্থন দেওয়ার বিষয়ে এই বাম ও আঞ্চলিক দলগুলি কি অবস্থান নেয় সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। কেরালামে নতুন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নির্বাচনের জন্য গতকাল তিরুবনন্তপুরমে কংগ্রেস বিধায়ক দলের এক বৈঠক হয়েছে। তবে এই বৈঠকে সম্ভাব্য মুখ্যমন্ত্রীর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কংগ্রেস হাইকমান্ডের পক্ষ থেকে নবনির্বাচিত প্রত্যেক বিধায়কের সঙ্গে আলোচনা চলছে। দলের কেন্দ্রীয় পর্যবেক্ষকদের কাছ থেকে মতামত জানার পরই কংগ্রেসের জাতীয় নেতৃত্ব এ বিষয়ে তাদের সিদ্ধান্ত জানাবে। পশ্চিমবঙ্গে নতুন সরকার ক্ষমতায় আসায় রেলের নানা প্রকল্প দ্রুত শেষ হবে বলে মনে করছেন রেল কর্তৃপক্ষ থেকে শুরু করে সাধারণ মানুষ। একটি প্রতিবেদন।
4: রাজ্যে ঘটেছে রাজনৈতিক পালাবদল। নতুন সরকার গঠিত হলে এরাজ্যে দীর্ঘদিন ধরে আটকে থাকা রেলের বেশ কিছু প্রকল্পের কাজ দ্রুত শেষ হবে বলে আশা প্রকাশ করেছে পূর্ব রেল কর্তৃপক্ষ। গতকাল এক বিবৃতিতে রেলের তরফে জানানো হয়, রাজ্য ও কেন্দ্রের প্রশাসনিক মেলবন্ধনের ফলে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটতে চলেছে। বিবৃতিতে বলা হয়েছে, পরিবহন ব্যবস্থা সচল রাখতে বেনারস সেতু প্রতিস্থাপনের কাজটিকে এখন সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। নতুন প্রশাসনিক পরিবেশে জমি অধিগ্রহণ এবং ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়া দ্রুততর হবে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানিয়েছেন, যাত্রী নিরাপত্তা নিশ্চিত করাই রেলের প্রধান লক্ষ্য। পূর্বতন সরকারের অসহযোগিতা ও প্রশাসনিক বাধার কারণে এতদিন নৈহাটি রানাঘাট ও রানাঘাট কৃষ্ণনগর শাখায় তৃতীয় লাইনের কাজ কার্যত থমকে ছিল। এছাড়া পাঁচ বছর আগে ঘোষিত সাঁইথিয়া বাইপাস প্রকল্পের জমি হস্তান্তর এবং চন্দনপুর শক্তিগড় চতুর্থ লাইনের মতো গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নের কাজও আটকে ছিল। এই প্রতিটি প্রকল্পই দ্রুত রূপায়িত করা হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। দীপঙ্কর ভট্টাচার্যের সঙ্গে কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: কলকাতা মেট্রো নর্থ সাউথ করিডোর।

0: চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আজ প্রকাশিত হবে। সকাল 9:30 সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। পর্ষদের তরফে জানানো হয়েছে 10:15 থেকে ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারবে পরীক্ষার্থীরা। মাধ্যমিকের সঙ্গেই হাই মাদ্রাসা আলিম ও ফাজিলের ফল প্রকাশিত হবে আজ। দুপুর 2:30 পর থেকে বিভিন্ন মাদ্রাসার প্রতিনিধিরা জেলার ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও শংসাপত্র সংগ্রহ করতে পারবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারত ও ফ্রান্স বিজ্ঞান প্রযুক্তি এবং মহাকাশ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও নিবিড় করতে সহমত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং, ফ্রান্সের উচ্চশিক্ষা গবেষণা ও মহাকাশ মন্ত্রী অধ্যাপক ফিলিপস ব্যাপটিস্টের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন। ডক্টর সিং বলেন, বিজ্ঞান ও মহাকাশ ক্ষেত্রে দুদেশের সম্পর্ক একটি শক্তিশালী স্তম্ভে পরিণত হয়েছে। 2026 সালকে ভারত ফ্রান্স উদ্ভাবন বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ত্বরান্বিত করতে ইন্ডিয়া এআই এবং ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ ICMR নতুন দিল্লিতে একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, এই অংশীদারিত্ব স্বাস্থ্যক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্প্রসারণের ক্ষেত্রকে আরও বিস্তার ঘটাবে। গৌরবময় পথ চলার 90 বছর পূর্ণ করল আকাশবাণী। এই বিশেষ মাইল ফলক উদযাপন করতে আজ রাজধানী দিল্লিতে একটি বর্ণাঢ্য ম্যারাথনের আয়োজন করা হয়। প্রায় 3.5 কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথন আকাশবাণী ভবন থেকে শুরু হয়ে কৃষি ভবন, রেল ভবন এবং রিজার্ভ ব্যাংক চত্বর ঘুরে পুনরায় আকাশবাণী ভবনে এসে শেষ হয়। আজকের এই ম্যারাথনে আকাশবাণী, দূরদর্শন ও প্রসার ভারতীর অসংখ্য কর্মী ও তাদের পরিবারের সদস্য অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসার ভারতীর CEO গৌরব দ্বিবেদী এবং আকাশবাণীর মহানির্দেশক রাজীব কুমার জৈন। শ্রী দ্বিবেদী বলেন,
1: কাল পুরা দেশ অব সিন্দুর কি অ্যানিভার্সারি মানা রা থা। উসকি পৃষ্ঠভূমি মে জো হুয়া ও বহুত দুঃখদ থা, লেকিন অব সিন্দুর নে ভারত কি এক অলগ কিস্ম কি পহচান দুনিয়া মে বনা দি। তো ইস মৌকে পর সিরফ মে ইতনা কহনা চাহুঙ্গা কি ইস পহচান কো, ইস তাকত কো বনায়ে রখনা হম সবকি জিম্মেদারি হ্যায় অর ইয়াহি কাম হম লোগ আনে ওয়ালে দিনোঁ মে মিলজুল করকে করতে রহেঙ্গে।
0: সৌদি আরব মার্কিন সামরিক বাহিনীকে তাদের ঘাঁটি ও আকাশসীমা ব্যবহার করতে না দেবার ঘোষণা করেছে। ফলে হরমুজ প্রণালী দিয়ে জাহাজগুলিকে পাহারা দেবার পরিকল্পনা আপাতত বাতিল করতে বাধ্য হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কলকাতা নাইট রাইডার্স আজ IPL এর ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু হবে 6:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম সহ 5 রাজ্যের সরকার গঠনের তোড়জোড় চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গে বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে পৌরোহিত্য করবেন। ভারত ও ফ্রান্স বিজ্ঞান ও প্রযুক্তি এবং মহাকাশ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও নিবিড় করতে সহমত হয়েছে। খবর এখনকার মতো শেষ হলো।
2: আকাশবাণী কলকাতা সমীক্ষা, শিরোনাম আশা আকাঙ্ক্ষা, লিখেছেন প্রজেশ বন্দ্যোপাধ্যায়। আশা যে কোনো সমাজেই ব্যক্তিজীবনের চালিকা শক্তি হিসেবে কাজ করে। কবির গানে গাওয়া হয় আশার জয়গান। আজকের রাত কাটলেই নতুন সূর্যের ভোরে ভালো কিছু হবে, মানুষের এমন ভাবনা স্বাভাবিক। সম্প্রতি শেষ হওয়া পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন নিশ্চিতভাবে মানুষের এই ভাবনাকে প্রাসঙ্গিক করে তুলেছে। গণতান্ত্রিক ব্যবস্থায় পরিচালিত নির্বাচনে বিভিন্ন মতাদর্শ ও দৃষ্টিভঙ্গির রাজনৈতিক দল মানুষের সমর্থনে শাসন ক্ষমতায় আসে, কিন্তু ক্ষমতায় যে দলই আসুক না কেন জনকল্যাণে তারা কি কাজ করবে তারই নিরিখে একটি সরকারের সাফল্য বা ব্যর্থতা নির্ভর করে। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলির ঘোষণায় তাদের ভবিষ্যৎ নীতি কেমন হবে তার ইঙ্গিত পাওয়া যায়। তা থেকেই মানুষ স্থির করেন কোন দলকে তারা সমর্থন করবেন। সাধারণভাবে বলতে গেলে যে দল জনকল্যাণের জন্য প্রয়োজনগুলি মেটানোর ইঙ্গিত দেয়, জনগণেশের আশীর্বাদে তাদেরই ঝুলি ভরে ওঠে। যে প্রতিশ্রুতি দিয়ে একটি দল বা জোট ক্ষমতায় আসে তা রক্ষা করতে তারা কোন নীতি নেয় তা নিয়ে মানুষের আগ্রহ থাকে। এবারে রাজ্য বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন নিয়ে জনমনে যে আশঙ্কা তৈরি হয়েছে

0: দূর করা দরকার। বিদায়ী সরকারের আমলে শিক্ষা, বিশেষ করে শিক্ষক নিয়োগ নিয়ে যে দুর্নীতি সামনে এসেছে, সে বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হবে বলে মানুষ আশা করছেন। এই জন্য রাজ্যের শিক্ষাক্ষেত্রে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার সমাধান করে শিক্ষার মান উন্নয়নের কথা ভাবতে হবে। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রেও বহু সমস্যা ও দুর্নীতির কথা শোনা গেছে, এক্ষেত্রেও ব্যবস্থা প্রয়োজন। দুর্নীতিমুক্ত প্রশাসন এবং সুশাসনের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা রূপায়ণে নতুন সরকার কি ব্যবস্থা নেয়, মানুষ সেদিকে সাগ্রহে নজর রাখবে। এছাড়া শিল্পায়ন ও কর্মসংস্থানের মাধ্যমে পশ্চিমবঙ্গের ঋত গৌরব ফিরিয়ে আনাও সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হিসেবে গণ্য হওয়া দরকার। সিঙ্গুর কিংবা তাজপুর সমুদ্র বন্দর নির্মাণ ছাড়াও বড় আকারের শ্রম নিবিড় শিল্প স্থাপনের উপযুক্ত পরিবেশ গড়ে তোলা, বিনিয়োগকারীদের আস্থা অর্জন সহ বহু বিষয়কে অগ্রাধিকার দেওয়া দরকার। 1 কোটি মানুষের কর্মসংস্থানের যে লক্ষ্যমাত্রা ঘোষণা করা হয়েছে তা পূরণের জন্য এমএসএমই বা ক্ষুদ্র শিল্পের পুনরুজ্জীবনের জন্য পরিকল্পনা করে এগোতে হবে। কৃষি ক্ষেত্রেও কর্মসংস্থান বাড়াতে কৃষকের পেশাকে সম্মান দিতে হবে। রাজ্যের প্রধান কৃষি ফসল ধান, আলু, পাট কিংবা চায়ের উৎপাদনকে লাভজনক করে তোলা ছাড়াও নতুন ধরনের ফসল চাষে কৃষকদের উৎসাহিত করা দরকার। ভাবা দরকার রাজ্যের বিভিন্ন জেলার মধ্যে সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থার কথাও। জলপথ পরিবহনকে বিকল্প হিসেবে গড়ে তোলা গেলে মানুষের যাতায়াত ও কৃষি পণ্যের বিপণনের সুবিধে হবে। পশ্চিমবঙ্গে কৃষি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম, তাই এই সংখ্যা বৃদ্ধির উদ্যোগ নেওয়া দরকার। ন্যূনতম পরিকাঠামো ছাড়াই বিভিন্ন জেলায় যেসব বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে সেগুলিরও উন্নয়ন প্রয়োজন। তবে জীবন জীবিকার সমস্যা ছাড়াও মানুষের গণতান্ত্রিক অধিকার বজায় রাখা, মত প্রকাশের অধিকার সুরক্ষিত রাখা কিংবা সমালোচনা সহ্য করার মতো উদার মানসিকতা যে সরকারকে জনপ্রিয় করে তুলতে পারে, এটা মনে রাখা বিশেষ জরুরি। ঐতিহাসিক কারণে পশ্চিমবঙ্গে ধর্মীয় বৈচিত্র্য রয়েছে। সব সম্প্রদায়ের মানুষ যাতে শান্তিতে নিজ মত ও পথে অবিচল থেকে জীবনযাপন করতে পারেন তাও নিশ্চিত করা দরকার। রাজ্যে সুশাসন ফেরানো, নারী সুরক্ষা নিশ্চিত করা, পরিচ্ছন্ন প্রকৃতি ও পরিবেশকে সুরক্ষিত রাখার কাজও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অন্যদিকে রাজনৈতিক প্রতিপক্ষকে সম্মান করা, বিরোধী মতামতকে যথাযথ গুরুত্ব দিয়ে বিবেচনা করা, রাজনীতির দুর্বৃত্তায়ন প্রতিরোধের লক্ষ্য মাথায় থাকা দরকার। রাজনৈতিক সংঘাতের ঘটনা মোকাবিলা করে শান্তিপূর্ণ পরিবেশ ফেরার আশাও যে কম গুরুত্বপূর্ণ নয় সেটাও ভাবা দরকার। সমীক্ষা শেষ হল, এটি লিখেছেন প্রজেশ বন্দ্যোপাধ্যায়।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন আকাশবাণী পডকাস্ট। আজকের অতিথি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রসঙ্গীত বিভাগের অধ্যাপক ডক্টর দুর্বা সিংহ রায়চৌধুরী। আলাপচারিতায় সুতপা চট্টোপাধ্যায়।

0: হয়তো সত্যি এই মুহূর্তে আপনি জানলার কাছেই বসে আছেন, আর আপনার কানে কানে এই মুহূর্তে যা কয়ে গেল তা গান না কবিতা, মনে মনে ধন্দ লাগে না? এ গান শুনতে শুনতে বা সুরে সুরে এ কাব্যগীতি শুনতে শুনতে কোথায় একটা ছবি ভেসে ওঠে আমাদের মনের মধ্যে, একেবারে যেন সৌন্দর্যের শীর্ষ বিন্দুতে অবস্থান, তাকে কাব্যই বলি বা সঙ্গীতই বলি। আজ আকাশবাণীর পডকাস্ট এই অনুষ্ঠানে আমরা আমাদের মধ্যে পেয়েছি এমন একজনকে, শুধু পেয়েছি বললে যেন কম বলা হয়, পেয়ে একেবারে ভরে উঠেছি, পূর্ণ হয়ে উঠেছি, আনন্দের ঘরা আমাদের একেবারে পূর্ণ। তিনি ডক্টর দুর্বা সিংহ রায়চৌধুরী, যিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রসঙ্গীত বিভাগে অধ্যাপনা করছেন, গবেষণা করেছেন রবীন্দ্র কবিতা এবং রবীন্দ্রসঙ্গীতে নববিজ্ঞানের প্রভাব বিষয়ে। গান শেখা পূরবী মুখোপাধ্যায়ের কাছে সেই 12-13 বছর বয়স থেকে, তারপর মায়া সেন, প্রমিতা মল্লিক সবার কাছেই তালিম নিয়েছেন, রবীন্দ্রভারতী থেকে স্নাতক এবং স্নাতকোত্তর এই দুই ক্ষেত্রেই স্বর্ণপদক প্রাপ্ত ডক্টর দুর্বা সিংহ রায়চৌধুরী, তিনি আজ আমাদের আমন্ত্রণে উপস্থিত আমাদের স্টুডিওতে। নমস্কার, স্বাগত আপনাকে দিদি।
1: নমস্কার।
0: আপনি যে গান দিয়ে শুরু করলেন, গানটা শুনতে শুনতে সত্যি মনের মধ্যে একটা ছবি ফুটে উঠছে, এবং ছবি ফুটে উঠতে মনে হচ্ছে যেন একটা কবিতা আমরা শুনছি, কোথায় যেন সুর এক পাশে সুরে থাকছে। আবার কখনো মনে হচ্ছে না, এ তো ভারী এক মহার্ঘ গান আমাদের জন্য। আজকের আকাশবাণী পডকাস্টের অনুষ্ঠান বিষয় কবিতা থেকে গান, রবীন্দ্র কবিতা থেকে রবীন্দ্রসঙ্গীত, তাই তো দিদি? একদম। আপনি আজ অনুষ্ঠান যে গানে শুরু করলেন সেটি সম্ভবত ছবি ও গান কাব্যগ্রন্থের থেকে,
1: এবং রবীন্দ্রনাথ ছবি ও গান কাব্যগ্রন্থ সম্পর্কে বলছেন যে এটা বয়ঃসন্ধিকালের লেখা, শৈশবকালে যৌবন যখন সবে মিলছে, ভাষায় আছে ছেলে মানুষই, ভাবে এসেছে কৈশোর, তার পূর্বেকার অবস্থায় একটা বেদনা ছিল অনুদ্দিষ্ট, সে যেন প্রলাপ বকে আপনাকে শান্ত করতে চেয়েছে। এবং অদ্ভুতভাবে যখন এই ছবি ও গান কাব্যগ্রন্থে এই ওই জানালার কাছে কবিতাটি প্রকাশিত হয়েছিল, তখন দুটি পংক্তি ছিল, যেটি যখন গানে পরিণত হলো কবিতাটি তখন বর্জিত হলো। কবিতাতে ছিল সুদূর স্বপন ভেসে ভেসে চোখে এসে যেন লাগিছে, ঘুমো ঘোর ময় সুখের আবেশ প্রাণের কোথায় জাগিছে। এই দুটি পংক্তি যখন গান হলো তখন কিন্তু বর্জিত হলো,
0: মানে কবিতা থেকে,
1: কবিতা থেকে যখন সুর প্রয়োগ হলো কবিতার মধ্যে, তখন এই দুটি পংক্তি বর্জন করলেন কবি গানের মধ্যে।
0: আমরা কবির কাছ থেকে, যেখানে কবি নিজেকে বলছেন এখানে কিছু ছেলে মানুষই আছে, তেমনি আবার এমন অনেক গান, অনেক সুর, অনেক প্রবন্ধ, অনেক লেখা তার কাছ থেকে আমরা পেলাম, যা একেবারে জীবন বোধে পরিপূর্ণ,
1: একদম,
0: যা আমাদের সংকটের দিনে উত্তরণের পথ দেখায়, এবং তার জীবনেও যে কঠিন কঠিনতম সব সংকট এসেছে, সেই সব সংকটের দিনেও তিনি কি অবলীলায় সৃষ্টি করছেন, এবং সেই সৃষ্টিতে কোথাও তার সংকটের আভাস মাত্র নেই। আমরা যখন পরবর্তী সময়ে তার রচনাকাল দেখছি, তার রচনার প্রাসঙ্গিকতা দেখছি, তখন আমরা চমকে উঠি, এই সময় তার কাছ থেকে এই রচনা এসেছিল। যেমন আমার এক্ষুনি মনে পড়ছে 1903 সালের একটি লেখা, হিমালয়ের কোলে আলমোড়ায় তখন কবি রয়েছেন মৃত্যু পথযাত্রী কন্যা রেণুকার সঙ্গে, সেই সময় তিনি লিখলেন একটি কবিতা, এবং সেই কবিতাটি শিশু কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত হলো। পরবর্তীকালে লেখা হলো কবিতাটি 1903, পরবর্তীকাল অর্থাৎ 1931 সালে তিনি শান্তিনিকেতনে একটি গীতোৎসব হলো, সেখানে নাচের জন্য এই কবিতাটিকে তিনি ব্যবহার করলেন, তাতে সুর দিলেন। কিন্তু এই গানটি যখন আমরা শুনি, আমাদের কি মনে হয় যে একজন বাবা তার মৃত্যু পথযাত্রী কন্যার আরোগ্য কামনায় সারাক্ষণ নিবিষ্ট হয়ে আছেন, তখন তার কলম থেকে এই কবিতা বেরিয়েছিল?
1: একেবারে। আর শিশু কাব্যগ্রন্থের যতগুলি কবিতা ততগুলি একেবারে অন্যরকম, কখনোই মনে হয় না যে মৃত্যু পথযাত্রী কন্যার

0: সত্যি মনে হয় এ গান নিয়ে গান আরও শুনি, এ গান নিয়ে যেন আরও কত কথা বলতে ইচ্ছে করে
1: একদম।
0: কিন্তু এই যে সংকটের কথা আমরা বলছিলাম, কবির জীবনের সংকট, সংকট বা মৃত্যুর মতন গভীর সংকট, কিন্তু মৃত্যুকে কবি তো কখনো আমাদের মতন করে দেখেননি। মৃত্যু তার কাছে ছিল একটা উত্তরণ, এক সুদূরের দিকে গমন, এক মুক্ত চিন্তা, মুক্ত ভাবনা, এক মুক্ত আকাশের তলে পৌঁছে যাওয়া, তাই না? সেই রকম ভাবনা থেকেই তো তিনি লিখেছিলেন আমি চঞ্চল হে সুদূরে রূপিয়ে আসি, তাই তো? এটি 1902 সালে লেখা হয়েছিল, কিন্তু 15 বছর পরে এটি 1917 সালে ডাকঘর এটি অভিনয়ের সময় কবিতাটি গান হলো।
1: ভাবে এই যে অমলের মুক্তি চাওয়া,
0: হ্যাঁ,
1: এই অমলের মুক্তির মধ্যে সুদূরেরও পিয়াসি তিনি সংযোগ করলেন।
0: ঠিক তাই, এটি অমলেরই কথা ছিল যে অমল তো সুদূরেরই পিয়াসি, সে সুদূরের কাছেই ছুটে যেতে চেয়েছে। অমল তার গলায় গাইতে গাইতে মঞ্চে প্রবেশ করছে যে আমি চঞ্চল হে আমি সুদূরেরও পিয়াসি।

0: এই একটাই লাইন আমি চঞ্চল হয়ে কতবার কত রকম করে বললেন,
1: ঠিক তাই ঠিক তাই। সুদূরের পিয়াসি থেকেছেন কবি সারা জীবন।
0: আমরা এবারে একটু 1900 সালের দিকে যাই। সেই সময় আমরা দেখছি যে তিনি শিলাইদহে যাচ্ছেন, সেই যাওয়ার সময় ভরা বর্ষায় শিলাইদহ, সেই সময় তিনি একগুচ্ছ কবিতা লিখলেন
1: 1900 সালে।
0: কিন্তু এই কবিতাগুলো কবিতা হয়ে রয়ে গেল, অবস্থান করলো, তাদের এই স্থিতিকাল কিন্তু 30 বছরের বেশি, 31 বছর বাদে তার মনে হলো একে সুর লাগিয়ে গানে পরিণত করা যায়। এবং তখন আবার পরপর সুর দিয়ে বর্ষামঙ্গলে একের পর এক গান গাওয়া হলো।
1: যেমন এই খনিকা কাব্যগ্রন্থ, যেখানে তিনি হালকা চালে গভীর কথা বললেন। খনিকা কাব্যগ্রন্থকে তো আমরা এটাই বলি যে হালকা চালে গভীর কথা, এ খনিকার মতো করে আর কখনো তিনি আর কোথাও বলেননি। যে নীল নবঘনে আষাঢ় গগনে একে সুর দিলেন, তারপরে যেমন তিনি সুর দিলেন হৃদয় আমার নাচে রে আজকে ময়ূরেরও মতো নাচে রে, এরকম তো আরও অনেকগুলো আছে। একটু একটা কোনো শুনি খনিকা, যা তিনি 31 বছর পর সুর দিয়েছিলেন,
0: হৃদয় আমার নাচে রে আজকে করি।
1: বেশ,

0: রবীন্দ্রনাথ যে তার কবিতায়, দীর্ঘ কবিতায়, কাহিনীধর্মী কবিতায় বা চিত্রধর্মী কবিতায় সুর দিলেন, তাই তো শুধু নয়, তিনি আমরা দেখলাম তার বহু যে গীতিনাট্য বা নৃত্যনাট্য যেখানে সংলাপ বলছে এক একজন চরিত্র পরস্পর পরস্পরের সঙ্গে, সেই সংলাপগুলোকেও তিনি সুরে গেঁথে দিলেন, সুরের মালায় তাদেরকে জড়িয়ে দিলেন, এমনটাও তো হয়েছে। আবার তার কাছ থেকে এমন কবিতাও তো আমরা পেলাম বা এমন গানও পেলাম, যেটাই বলি না কেন, যেগুলো প্রায় সংলাপধর্মী, অথচ তাকে সুর দিয়ে কেমন করে অবলীলায়
1: অনেকগুলি সংলাপধর্মী
0: হ্যাঁ আমরা গানে পরিণত করে দিলেন, মানে রূপান্তরিত করলেন, তেমন একটা গান একটু শুনি না।
1: এরকম একটি গানের কথা আমার মনে পড়ছে সোনার তরী কাব্যগ্রন্থে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে। যখন সোনারতরী কাব্যগ্রন্থ প্রকাশিত হলো তখন কিন্তু লেখা হলো দুই পাখি শিরোনাম, কিন্তু যখন 1299 বঙ্গাব্দের 19 আষাঢ় তিনি এটি সাজাদপুরে রচনা করলেন এবং ওই বছরই অগ্রহায়ণ মাসে ভারতী পত্রিকায় এটি যখন প্রকাশিত হলো তখন এটির শিরোনাম দেওয়া হলো নরনারী।
0: আচ্ছা, আবার ছিল প্রথমে ছিল দুই পাখি, তারপর সেটি হয়ে গেল নরনারী।
1: দুই পাখি হলো অনেক পরে, প্রথমেই যখন প্রকাশিত হলো নরনারী,
0: নরনারী
1: নরনারীর পরে ওই বছরই চৈত্র সংখ্যায় যখন সরলা দেবী এই গানটির স্বরলিপি প্রকাশ করলেন তখন শিরোনাম দিলেন খাঁচা ও বনের পাখি।
0: আচ্ছা,
1: এবং তারপরে যখন স্বতন্ত্রভাবে সোনারতরী কাব্যগ্রন্থ প্রকাশিত হলো তখন দেখা গেল ওই একই কবিতার শিরোনাম দেওয়া হয়েছে দুই পাখি,
0: তিনবার এর শিরোনাম বদল হলো, তারপর এতে সুর বসে এ গানে পরিণত।

0: এই গানটার সঙ্গে সঙ্গে কিন্তু মনে পড়ে যায় যে বাউল তত্ত্বের কথা, সংলাপ কিন্তু দুই মনের। রবীন্দ্রনাথ ভীষণভাবে প্রভাবিত হয়েছিলেন খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় এই গানটির উপর, এবং বহু সময় কিছু উপন্যাসেও এই গানটির কথা ব্যবহার করেছেন, এবং বারবার সঙ্গীত চিন্তাতে বা হারমোনির ভূমিকা প্রসঙ্গে লিখতে গিয়েও এই গানের কথা বারবার এসেছেন। আসলে দুই মনের যেন কথোপকথন এই গানটির মধ্যে প্রকাশিত।
1: ঠিক তাই, আসলে রবীন্দ্র মনন জুড়ে বাউল, বাউল গানের আমাদের দেশজ চিন্তার, দেশজ সংস্কৃতির এত বিপুল প্রভাব, যা রবীন্দ্রনাথ নিজেও স্বীকার করেছেন। বাড়ি বাড়ি তিনি গগন হরকরার কথা উল্লেখ করেছেন তার লেখায়, তার বিভিন্ন রচনায়।
0: এই সময়টাই তো সেই পর্ব, এই সাজাতপুর শিলাইদহ পর্ব,
1: হ্যাঁ,
0: যে সময় রবীন্দ্রনাথ একের পর এক বাউল সুর শুনছেন, এবং বাউল দর্শন তার এই কি বলবো সহজ সুর এই সব কিছু অন্তরে গ্রহণ করছেন।
1: হ্যাঁ, বাউলের পাশাপাশি কীর্তন,
0: একেবারে
1: কীর্তনের সুর সবটাই। আমরা বন্ধুরা আরও গান আরও কথা তো নিশ্চয়ই প্রসঙ্গক্রমে আসবে, আমাদের বলবেন ডক্টর দুর্বা সিংহ রায়চৌধুরী, যিনি আমাদের আজকের আকাশবাণী পডকাস্টের আমন্ত্রিত অতিথি, অধ্যাপক রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় রবীন্দ্রসঙ্গীত বিভাগ। তার কাছ থেকে আমরা আরও অনেক কিছু শুনব, কিন্তু তার আগে একবার আমরা কৃতজ্ঞতা জানাব আমাদের যন্ত্রানুষঙ্গে যিনি আছেন, শুভব্রত ঘটক। তার খাঁচার পাখি

বললেই অবধারিতভাবে আর পরপর কয়েকটা এই ধরনের গান যেগুলো কবিতা থেকে গান হয়েছে এবং আমাদের একেবারে ছেয়ে রয়েছে মনের সমস্ত আনাচ কানাচ, তেমনই একটি গান সেটি আমরা এবার শুনে নিতেই পারি। কৃষ্ণকলি আমি তারই বলি।

কৃষ্ণ কলি আমি তারে। 1900 সালে সেই শিলাইদহে তিনি এই ছবিটি দেখেছিলেন, কৃষ্ণ কলি আমি তারেই বলি। তার মন থেকে মুছে গেল না এই ছবি, তিনি তাকে লিখে রাখলেন, সেই ছবি আঁকলেন তার কলম দিয়ে। তারপর 31 বছর পর 1931-এ তিনি সেই 1900 সালের কবিতাকে সুর দিলেন। সুর দিয়ে বর্ষামঙ্গল অনুষ্ঠানে গাওয়া হলো এই গান। আমরা এবারে আবার একটু অন্য একটু দিকে যেতে চাই দিদি, সেটি হচ্ছে যে বর্ষামঙ্গল প্রসঙ্গেই যখন আমরা রয়েছি, বর্ষামঙ্গলে আরও একটি গান আমরা পাই, একটা চিরকালীন বর্ষার গান। এটিও কিন্তু কবি 28 বছর আগে লিখেছিলেন এবং সুর করলেন 28 বছরে। অর্থাৎ কবে তিনি সুর করলেন? 1925-এ। উপলক্ষ ছিল জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে শেষ বর্ষণ অভিনয়ে। এই গানকে তিনি ওই আসে ওই অতি ভৈরব হরষে

আমরা এ পর্যন্ত বেশ কিছু কবিতা দেখলাম যা গান হয়ে উঠল কখনো 20 বছর 22 বছর 30 বছর 31 বছর পর। কিন্তু একটি গান আমার মনে পড়ছে যে এত বছর পর কবির মনে হলো এই কবিতাকে গানে উত্তীর্ণ করা যায়। আসলে গানে আমি উত্তীর্ণ শব্দটাকে খুব সচেতনভাবে প্রয়োগ করলাম যে তাহলে কি কবিতা যখন থাকছে, যখন তার কাব্য থাকছে, সে কি ততটা উত্তীর্ণ অবস্থানে নেই? সঙ্গীত যতখানি উত্তীর্ণ অবস্থানে না, আমি

0: এই তর্ক একেবারেই বলছি না, তবুও আমি উত্তীর্ণ শব্দটাকে এই কারণে বলছি, কবি যখন এই কবিতাকে গানে রূপান্তর করলেন, কি একটা যেন উত্তরণের ভাব তার মনের মধ্যে। সালটা আরও অনেক পিছনে, 1895, 23 অগ্রহায়ণ। এই সময় কবি তখন যুবক, তিনি শিলাইদহে যাচ্ছেন পদ্মা নদী বেয়ে। সেই সময় ওই যে বললাম কি একটা মনের ভাব, যেন একটা উত্তরণের ভাব তার মনের মধ্যে, তখন তিনি সেই উত্তরণের ভাব থেকেই লিখেছিলেন একটি দীর্ঘ কাব্য উর্বশী। এবং এটি 45 বছর পার হলো 1940 সালে, এবং এখানে কিন্তু আর শিলাইদহ সংযোগ রইল না, এখানেই সংযোগ এসে গেল শান্তিনিকেতন। শান্তিনিকেতনে সাপমোচন অভিনয় হবে, এই অভিনয়ে কবি উর্বশীর প্রথম স্তবককে সুরের দলে এনে সাজালেন নাটের নটি। রবীন্দ্র যে গানের নির্মাণ, তার একটা অনবদ্য উদাহরণ এই গান। এখানে গায়ক হলেন কে? ইন্দ্রবেশী শান্তিদেব ঘোষ। আর এর উপলক্ষ কী ছিল, যে কেন গাওয়া হলো এ গান? এটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রবীন্দ্রনাথকে ডিলিট উপাধিতে সম্মানিত করা হবে সেই অনুষ্ঠান। 1940 সালের 22 শ্রাবণ এই অভিনয় হয়েছিল শান্তিনিকেতনে। এবং এইটুকু কথা আমাদের বলতেই হয়, এই যে 1940 সালের 22 শ্রাবণ, এটি রবীন্দ্র জীবনকালের শেষ 22 শ্রাবণ। নহ মাতা নহ কন্যা নহ বধূ সুন্দরী রূপসী,
1: এই গানটি কবি এমনভাবেই বেঁধেছেন যে গানটি গাইলে এর ফিরে আসার কোনো জায়গা থাকে না, যার জন্য আমাকে একেবারেই দুটো লাইন শোনানো ছাড়া উপায় নেই, কারণ গানটি পরপর পরপর চলতে থাকে অদ্ভুতভাবে। এত সুন্দর ছবি এঁকেছেন গানটার মধ্যে কবি।

0: মনে হচ্ছিল ঘড়ি একটু সময় থমকে যাক, আমরা আরো একটু শুনি, আরো একটু শুনি। রবীন্দ্র কবিতা থেকে রবীন্দ্র গানের এই যে পথ চলা, এই বিষয়ে আমরা কথা বলবো, গান শুনবো। আর এই যে গানটি, এটি আসবে না এ তো হতেই পারে না। এই গান 1941 সালের সঙ্গে এর সম্পর্ক 25শে বৈশাখের ঠিক দুদিন আগে রবীন্দ্রনাথ নির্মাণ করেছিলেন।
1: এবং রবীন্দ্রসঙ্গীত গ্রন্থে শান্তিদেব ঘোষ একটি সুন্দর স্মৃতিচারণ করছেন এই গানটি সম্পর্কে। শান্তিদেব ঘোষ বলছেন যে তিনি কবিগুরুর কাছে এসে বলেছিলেন যে আপনি তো অনেক কবিতা রচনা করেছেন আপনার জন্মদিন উপলক্ষে, আপনি অনেক বক্তৃতা দিয়েছেন আপনার জন্মদিন উপলক্ষে, কিন্তু কখনো কোনো গান রচনা করেননি কেন? এমন একটি গান রচনা করুন যেখানে সমগ্র দেশবাসী আপনার জন্মদিনের দিন এই গান গেয়ে উঠতে পারে। এবং রবীন্দ্রনাথ সেই কথা রেখেছিলেন, রচনা করেছিলেন গানটি।
0: এই যে কবিতাটি, এটি গান হয়ে ওঠার আগেও 18টি 25শে বৈশাখ আমরা একে কবিতা হিসেবেই পেয়েছি। কবিতা রচনার 18 বছর পর তিনি একে গান হিসেবে এর নির্মাণ করলেন, সুরারোপ করলেন। কবির শ্রেষ্ঠতম জন্মদিন প্রণতি এই গান, এবং পাশাপাশি এটি বলার যে এটিই ছিল তার শেষ জন্মদিন সঙ্গে। শুনি সেই গান, এ গানই শেষ করবো আমাদের আজকের অনুষ্ঠান।

শুনলেন আকাশবাণী পডকাস্ট। আজকের অতিথি ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রসঙ্গীত বিভাগের অধ্যাপক ডক্টর দুর্বা সিংহ রায়চৌধুরী, আলাপচারিতায় সুতপা চট্টোপাধ্যায়। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। স্টুডিও ঘড়িতে সকাল ১০টা বেজে ৩০ সেকেন্ড। গানের ভেলা, আজকের গানের ভেলায় আধুনিক গান।

এই অসাধারণ কথা লিখেছেন ভবানীপ্রসাদ মজুমদার, আর কণ্ঠ তো চেনা আপনাদের। কে বলুন তো? দেবব্রত বিশ্বাস। জীবনে কখনো কখনো মনে হয় তো ওই ডানা ভাঙা পাখির মতোই আহত আমরা প্রত্যেকেই হয়তো কখনো কখনো হই। কে আহত করে আমাদের? আবার আহত পাখি ঘুরে দাঁড়ায় কেমন করে? এই ছোট্ট ভাবনা দিয়েই আজকের গানের ভেলা শুরু। অনেকগুলো পুরনো গান নিয়ে বসেছি আজকে, এবং কখনো কখনো কোনো কোনো কণ্ঠ একটু চমকে দেবে আপনাদের নিশ্চিতভাবে। দেখুন তো তেমনি পরের কণ্ঠ, চিনতে পারেন কি না? গানটির কথা লিখেছেন নরেশ্বর ভট্টাচার্য, না সুরারোপ কে করেছেন সেটি তো রেকর্ডে পাচ্ছি না। আগের গানটিরও, মানে দেবব্রত বিশ্বাসের যে গানটি শুনলাম, সেটিরও সুরকার পাচ্ছি না। যদি আপনারা তেমন করে, যারা খুবই আগ্রহী শ্রোতা এবং গান নিয়ে ভাবেন, শুধু শোনেন না আর ফোনের জন্য উসখুস করেন না, তারা যদি কখনো সুরকারের কথা জানতে পারেন এই গানের, তাহলে নিশ্চয়ই আমাদের জানাবেন। কেমন, কীভাবে জানাবেন? গানের বেলায় তো কোনো মেল আইডি নেই, চিঠি লিখে তো জানাতেই পারেন। আমাদের তো একটাই ঠিকানা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আর একদম শুরুতে গানের ভেলা আজকের তারিখটা দিয়ে দিতে পারেন, তাহলে এই প্রসঙ্গে কথা হতে পারে, মানে আপনার কথাটা জানতে পারবো আমরা, এক। আর দুই হলো সবিনয় নিবেদনে যদি আপনাদের মেল করেন তাহলেও আমরা জানতে পারবো, তখন আমরা আমাদের তথ্য আরেকটু সংযোজন করতে পারবো। কেমন, শুনি পরের গান। দেখুন তো এই কণ্ঠ চেনা যাবে নিশ্চয়ই, কেউ কেউ নিশ্চয়ই চিনবেন। মন দিয়ে শুনুন।

কার কণ্ঠ? চিনতে যিনি পেরেছেন তার জন্য সেই লোভটা পেয়ে বসে না, ঝকঝকে কাঁসার গ্লাস নাকি কাঁচের গ্লাস, এবং সেখানে বেলের পানা, আমের পানা, আমের পানাতে না চিনি দেবেন না, গুড়ের বাতাসও নয়, বেলের পানাতে দেওয়া যায়, যদি চিনতে পারা যায় তাহলে বেলের পানা খান। চা খাবেন না, 10:10 হয়ে গেছে, এখন অসময় চা খাওয়ার জন্য। কেমন, শরীরের দিকে খেয়াল রাখবেন, বৈশাখ তো। শিল্পী শৈলদেবী, শৈলদেবীর কণ্ঠে আমরা রবীন্দ্রসঙ্গীত শুনেছি, নজরুলের গানও শুনেছি, নজরুলের খুব প্রিয় শিল্পী ছিলেন শৈলদেবী। আমি পুরব দেশের পুরো নারী, শৈলদেবী প্রথম কণ্ঠে নিয়েছিলেন নজরুলের সুরে, নজরুলের কথায়, পরে অনেকে সেই গান গেয়েছেন। তো আজকের এই গান শৈলদেবীর কণ্ঠে, আধুনিক গান খুব কম শুনি আমরা, কেমন আজকে একটা শোনার সুযোগ হয়ে গেল। পরের গান বৈশাখের প্রসঙ্গ যখন এলো, বৈশাখ নিয়ে সেই বিখ্যাত গান গৌরীপ্রসন্ন মজুমদারের কথায়, শ্যামল মিত্রের সুর। দেখুন, যেখানে সব তথ্য পেয়ে যাই সেখানে কিন্তু আপনাদের জানিয়ে দিই, কেমন না, কণ্ঠের তথ্য তো বলবো, সে তো আপনি যদি বলতে পারেন, মনে করতে পারেন, তাহলে তো বেলের পানা, আর মনে করতে না পারলে চিনি ছাড়া আমের পানা, কেমন টক আম কিন্তু ঘাসের শির করবে, শুনি।

এই বৈশাখ তো অন্য কথা বলছে, বলছে না? অন্য কথা বলছে, অন্য সুরে বাজছে বৈশাখের সুর মনের ভেতরে। আমের পানা নাকি বেলের পানা সে তো আপনি নিজেই জানেন। শিল্পী অপরেশ লাহিড়ি। আজকে বলেছিলাম একটু একটু অচেনা কণ্ঠ অচেনা গান শোনাবো, পরের কণ্ঠটি নিশ্চিতভাবে অনেকেরই অচেনা। কথা ইন্দ্রজিৎ, পদবি পাচ্ছি না, তবে সুরকার মানবেন্দ্র মুখোপাধ্যায়, পুরো নামই পাচ্ছি রেকর্ডে, 78 আরপিএম, বড় কালো রেকর্ড সেখান থেকে। শিল্পী দেখুন তো খেয়াল করতে পারেন কি না, শুনি।

মনে করতে পারলে নিশ্চয়ই, মানে চেনা গেল কণ্ঠ। এই কণ্ঠ খুব বেশি আমরা পাই না এখন, কতগুলি গান গেয়েছেন সে তথ্য আমাদের কাছে নেই, কিন্তু কিছু তো গেয়েছেন। শিল্পী শেফালী চক্রবর্তী, মনে পড়ছে তাই না? রাগাশ্রী গান পেয়েছি তার কণ্ঠে, নজরুল গীতি পেয়েছি তার কণ্ঠে, তাই না? আধুনিক গানও গেয়েছেন। পরের গানটি কথাও কিন্তু অসাধারণ, সেই কথা লিখেছেন মিন্টু ঘোষ আর সুরারোপ করেছেন হেমন্ত মুখোপাধ্যায়। কিন্তু কণ্ঠ সে কি আমাদের চেনা? নিশ্চয়ই চেনা। শুনি

0: ছোটবেলার কথা উঠলেই তো মনটা খারাপ লাগে, আবার টেলিফোন করতে না পারলেও মনটা খারাপ লাগে। হ্যাঁ, ফোন কিন্তু আজকে করতে পারেন, বলতে ভুলে গেছি, আসলে অনেক দিনের অভ্যেস নেই তো। 033 2213 1342, 10:22:42, পাঁচখানা গান শুনলাম, তাই না? এবারে ফোন করা যেতেই পারে, মোটামুটি অনুষ্ঠানের একটা ধরতাই তো দেওয়া গেছে। টেলিফোনের আলো কি জ্বলছে? হ্যাঁ জ্বলছে, তাহলে যাই। ওই যা নিয়মগুলো আছে, রেডিও সেট থেকে একটু দূরে থাকবেন, ক্যাঁকমো যাতে না করে। তাহলে তো আপনাকে বেলের পানা আমের পানা দুটোই চিনি মিশিয়ে নেবেন,
1: ভালো বলেছেন,
0: চিনি মিশিয়ে নেবেন, আগে বেলের পানা খাবেন তারপর পানা। বেশ, পুরনো দিনের গান শুনতে ভালো লাগে নিশ্চয়ই। আপনার বয়স কত?
1: আমার বয়স হচ্ছে 75+।
0: 75+, ওটা 57 করে নিন, কেমন?
1: আচ্ছা, খেলতাম তো,
0: হ্যাঁ বলুন।
1: ওই জন্য এখনো আমি টেনিস খেলতাম তো, ওই জন্য এখন বডি ফিট আছে,
0: বুক ফুলে যাচ্ছে না। ঠিক আছে, ঠিক আছে, খুব খুব ভালো থাকেন, এনজয় করুন। পরের গানটা দেখি আপনাকে চমকাতে পারি কিনা, কেমন? পরের গানটা খুব শোনা গান, কিন্তু মাঝে মাঝে শুনেছি আমরা, গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় অনুপম ঘটকের সুর, শিল্পীকে দেখুন, বাংলার আধুনিক গানের জগতে ওই ব্যথা ভরা গান থাকে না কিছু কিছু, সেই গানের মধ্যে অন্যতম এই গান। তাই বলে ব্যথার কথা ভাববো না, কেমন? আসবেন আপনিও টেলিফোনে, ভয় নেই, জোর করে বেলের পানাও দেব না, আমের পানাও দেব না, মজা আর কি, কেমন শুনি?

0: ভগবান কি সত্যিই দেখেন না, কিংবা দেখার ক্ষমতা কি তার আছে? তাহলে এত মানুষের দু চোখে অশ্রু ঝরে কেমন করে? টেলিফোনে কে আছেন? একটা ফোনে যাই, অনেক দিন ফোন করেন না, আজকে কয়েকটা একটু বেশি ফোন নি। কে আছেন বলুন তো।
1: হ্যাঁ, আমি আসানসোলের শ্রীপুর থেকে বলছি।
0: হ্যাঁ,
1: প্রতিরূপ গোস্বামী।
0: প্রতিরূপ?
1: হ্যাঁ।
0: আচ্ছা, বাহ। হ্যাঁ, এই কণ্ঠ কি আপনার চেনা মনে হলো?
1: হ্যাঁ, সেটা সাবিত্রী ঘোষ মন লাগল।
0: সাবিত্রী ঘোষ, বেশ। আপনাকে কি দেব তাহলে, বেলের পানা না আমের পানা?
1: দুটোই চলবে না, সুগারের পেশেন্ট।
0: আমের পানায় কিন্তু চিনি দেওয়া নেই, সাবধানে থাকবেন, একটু হাঁটাহাঁটি করবেন বেশি। হাঁটা কেমন, পেশেন্ট ভাববেন না নিজেকে, ঠিক আছে? এইসব ভাবনা ছেড়ে দিন, শুধু একটু সচেতন থাকুন আর ওয়ার্কিং মুডে থাকুন। এই বয়সটা জানা হলো না, সবসময় বয়স জানতে নেই। আরেকটা ফোন কি নেব? সাবিত্রী ঘোষ, তার মনে হয়েছে, আসানসোল থেকে বললেন না? আরেকটা ফোন নিই, কেমন? কে বলছেন?
2: হ্যালো।
0: হ্যাঁ,
2: বলছেন?
0: হ্যাঁ, বলুন বলুন।
2: নমস্কার।
0: নমস্কার।
2: আমি বলছি কি, প্রচুর গান হচ্ছে আপনাদের, মানে শ্যামল মান্নাজি এমন তো অনেক বইয়ের গান আছে, কিন্তু বেড়ে বেড়ে ছাড়া গান মনে একবারও হয়নি। আমি প্রায় দু মাস তিন মাস হতে চলল।
0: বেশ, বলছি আজকে না ফিল্মের গান নয় তো, আজকে তো আধুনিক।
2: আর আমি আমি আজকে না হয় হয়তো তোর আমাদের শর্মিষ্ঠা জি বা সুতপাদী আগামী যা থাকবে ওদের একটু বলবে যে বেদের মেয়ে যে খানা গানটার জন্য অনুরোধ করেছেন। আমি লক্ষ্মীকান্ত মুখে কমলকান্ত মুখার্জি বলছি। বর্তমান বয়স আমার 78 বছর।
0: 78?
2: বেদের মেয়ে,
0: অনুরোধে
2: আসলে হয় লাস্টের গানটা আদৌ হয় না, একটুখানি হয়ে বন্ধ হয়ে যায়, মানে টাইম শেষ হয়ে যাচ্ছে।
0: আর কি কি বলে নিন আপনি?
2: আর কোনো আর
0: সব ঠিক আছে, তাহলে এক গ্লাস শরবত খেয়ে নিন, কেমন? গানের বেলাকে অভিযোগের আসর বানিয়ে তুললেন, তাহলে আমাদের সবিনয় নিবেদন অনুষ্ঠানটা কি করবে? আমি আরেকটা টেলিফোনে যাব। আসলে আজকে ফোন আপনাদের করতেও ভালো লাগছে, আমারও শুনতে ভালো লাগছে, কেমন? দু হাতে দুটো গ্লাস, বেলের পানা আমের পানা সবাইকে তো দেওয়া যায় না। হ্যাঁ বলুন বলুন বলুন।
3: বাঁকুড়া থেকে সাধন মুখোপাধ্যায়।
0: হ্যাঁ বলুন বলুন। বেলের পানা না আমের পানা?
3: না, আমি তো মিষ্টি জিনিসই বেশি পছন্দ করি।
0: বেশ, দেখি তাহলে।
3: গানটি শুনলাম মনে হচ্ছে যুথিকা রায়। শুনলাম
0: যুথিকা রায়, তাহলে চিনি ছাড়া আমের পানা খান আপনি, যেহেতু মিষ্টি আপনার পছন্দ। তাহলে হলো না, হলো না, তাহলে আরেকটা ফোন নেব নাকি? আরেকটা ফোন না, ফোনের আলো জ্বলছে না, নাকি জ্বলছে? হ্যাঁ জ্বলছে। এই আপনারাই আবার তারপর বললেন যে গান শোনানো কম হয়ে গেল, বলুন।
4: হ্যালো।
0: হ্যাঁ বলুন বলুন।
4: দাদা, আমি দমদম থেকে বিশ্বরূপ বসু বলছি।
0: হ্যাঁ বিশ্বরূপ বলুন।
4: আরো আগের ভদ্রলোকের মতনই আমি 79 ক্রস করেছি। যে সমস্ত গান শোনাচ্ছেন, বিশেষ করে সাবিত্রী ঘোষের যে গানটা শোনালেন, বহুদিন পর গানটা শুনতে পেলাম। আর এই গানগুলো সবই আমার সংগ্রহে আছে, যেমন ওর উল্টো পিঠে আছে, যাদের ওই অনেক আছে, তুমি তাদের দাও গো দাও, যারা কিছু পাইনি তুমি তাদের ভগবান, যারা কিছু ডাকেনি তোমায় তুমি তাদের ভগবান, বা শৈলদেবীর এই যে সমস্ত পুরোনো গানগুলো শোনাচ্ছেন না, এই বয়সে এসে সত্যি এগুলো বহু কাল বহুদিন শুনিনি। আর যদিও আমার সংগ্রহে আছে ওই রেকর্ড প্লেয়ারের গণ্ডগোলের জন্য গানগুলো ভালোভাবে শুনতেও পারি না।
0: যখন একসঙ্গে অনেকগুলো শোনেন এবং সবাই মিলে শোনেন,
4: আর আরেকটা কথা ধরুন, যেমন শচীন গুপ্ত, ওনার গান বহুদিন আমরা শুনতে পাই না। এই সমস্ত আরো অনেক শিল্পীরা আছেন, যদি তাদের নিয়েও একটু অনুষ্ঠান মাঝে মাঝে করেন সত্যিই খুব ভালো লাগে।
0: আমি আমি লিখে রাখলাম, আসলে আজকে আমাদের একটু যন্ত্রের গন্ডগোল চলছে, সবটা ইচ্ছে মতো শোনাতে পারবো না, সংগ্রহে থাকলেও তবু আমি খেয়াল রাখবো। কেমন ভাল ভালো থাকবেন, আর বয়সের কথা ভাববেন না, তুড়ি মেরে উড়িয়ে দিন। কেমন কোনো কোনো গান শুনে তো আবার নতুন করে বাঁচতে ইচ্ছে করে, করে না? ফলে বয়সের কথা যখন কেউ বলেন তখন ভাবি নেলসন ম্যান্ডেলা বলতেন এখনও সময় যায়নি। কেমন প্রস্তুতি নিতে পারেন, কিন্তু বৈশাখ মাস ভালো সময়। তাহলে পরের গানে যাই, এ কণ্ঠ আপনার চেনা।

টেলিফোনে কথা বলতে গিয়ে কিন্তু অনেকগুলো গান শোনার সময় চলে যাচ্ছে, ফলে এখনো পর্যন্ত আমরা কটা গান শুনেছি? 7খানা গান হলো, 10:36 হয়ে 7 সেকেন্ড। এই গানের শিল্পী নিশ্চয়ই কারুরই অচেনা নয়, অখিল বন্ধু ঘোষ। ফলে পরের গানে যাই, পরের গানটিও খুব পরিচিত গান আপনাদের, কিন্তু পুরোনো দিনের গান, দেখুন তো চেনা যায় কি না। এই গানটার পরে একটা ফোন নিতে পারি, কেমন?

0: কি বলতে পেরেছেন নাকি বুঝতে পেরেছেন? যাই, টেলিফোনে কে আছেন? অনেকদিন পরে ফোনে এলেন, বলুন।
1: আমি নবকুমার দাস বলছি।
0: কোথা থেকে?
1: মেমারি থেকে।
0: মেমারি থেকে, বেশ। মেমারিতে আম এখনো পাকেনি না?
1: না না, আম তো এবার অনেক ঝরে গেল।
0: ঝরে গেল? কটা গাছ আছে আপনার?
1: চারটে পাঁচটা গাছ আছে।
0: পাঁচটা গাছ। নামটা আরেকবার বলুন তো। আপনার নামটা আরেকবার বলুন তো।
1: নবকুমার দাস।
0: মেমারি স্টেশনে নেমে কিন্তু আপনার নাম বলতে বলতে হেঁকে হেঁকে চলে যাব। পাঁচটা গাছ মানে অনেক আম। কেমন আছেন?
1: চলছে
0: চলছে। কত বয়স হলো আপনার?
1: 69।
0: বেশ, ওই টার্গেট করুন ওইটাকে উল্টে দিয়ে 96। কেমন একদম হেসে খেলে রসে বসে, আমের পাতা গুনতে যাবেন না, মজা সে আম খাবেন, ঠাকুর বলতেন, ঠিক আছে? ফলে বেশি চিন্তা করবেন না, জীবনকে উপভোগ করুন, দেখবেন জীবন আনন্দময়। আচ্ছা বলুন, যে গানটা শুনলাম কণ্ঠ কি চেনা মনে হলো?
1: প্রতিমা বন্দ্যোপাধ্যায়।
0: প্রতিমা বন্দ্যোপাধ্যায়। তাহলে কাঁচা আম এখন পাকেনি, অপেক্ষা করুন, নুন দিয়ে কাঁচা আম খাবেন না, আম পাকুক আমরাও যাবো ঝাপাং করে, কেমন? আরেকটা ফোন নেব কিন্তু না, প্রতিমা বন্দ্যোপাধ্যায় হলো না, কেমন? হ্যাঁ বলছেন, কে বলছেন বলুন বলুন।
2: হ্যাঁ, আমি বলছি ছোয়ানীপাড়া থেকে কুমকুম পাল বলছি, হুগলি জেলার।
0: আচ্ছা, আপনার
2: পছন্দ একটা পছন্দ মতো কিশোর কুমারের গান শোনালে খুব ভালো হয় আপনার পছন্দের মতো।
0: আচ্ছা, কিশোর কুমার।
2: আর আমি আমি একজন প্যারালিসিস মানুষ, বুঝেছেন
0: তো? তার জন্য অ্যাডভান্টেজ নেবেন না, ওটা কিছু না, প্যারালিসিস মানুষ ভাববেন না নিজেকে, কেমন?
2: আর কি ভাববো,
0: না এসব কথা বলবেন না, এসব কথা বলবেন না, প্যারালিসিস মানুষ।
2: আর দাদা বলতে বাধ্য, দাদা
0: না না,
2: আমার আমার 7 বছর বয়স এখন, বুঝেছেন? এখনো মানে হব 4 মাস 5 মাস বাদে 7 বছর হবে।
0: হ্যাঁ হ্যাঁ,
2: আপনি ভালো আছেন তো?

0: ভালো থাকুন, শুনুন, ওই ওইগুলো এ তো শরীরটা তো, আমি তো বলি একটা সাইকেলের মতো, সাইকেল পুরনো হয় না, ঝরঝরে হয়, তাকে যত্ন করতে হয়। এইসব নিয়ে ভাববেন না, শরীর যখন আছে সেটা টুকটাক খারাপ হবে, সেইখানেই মনটাকে রাখবেন না। কেমন দেখেন না, বাচ্চা আছাড় খেলো, আপনিই তো করেছেন, ওই দেখো ওই দেখো ওই দেখো ওই ওই পাখি ওই পাখি ওই ফুল, বাচ্চা তখন কান্না থামিয়ে ওই ফুলের দিকে তাকিয়েছে, তাকিয়েছে না, তার মানে কি বাচ্চার ওই ব্যথাটা কি সেরে গেছে? তা না, ও ব্যথার জায়গা থেকে আপনি মনটাকে সরিয়ে দিয়েছেন ফুলে, ব্যথার জায়গা থেকে মনটাকে সরিয়ে দিয়েছেন পাখিতে, সে তখন পাখি দেখছে ফুল দেখছে। ফলে আপনার যেখানে ব্যথা সেই ব্যথা থেকে মনটা তুলে আনুন। কেমন, গানের ভেলায় গানের সঙ্গে থেকে কেন আপনি আপনার অসুস্থতার কথা ভাববেন? আপনি সুস্থ, মনে অন্তরে সুস্থ, ঈশ্বর আপনাকে সেই আনন্দে রাখুন। কেমন, ভালো থাকবেন, মন খারাপ করবেন না, একদম মন খারাপ করবেন না, আমরা সবাই সঙ্গে আছি, একসঙ্গে পরিবারের মতো আছি। কিন্তু শিল্পীর কথা যে জানা হলো না, আরেকটা ফোন নেই, 10:43 হয়ে 40 সেকেন্ড হয়ে গেল, এরপর আপনার আপনাকে বকবেন না, বকা খাওয়ার আগে এটাই শেষ ফোন, বলুন।
1: হ্যালো, আমি সিদ্ধার্থ চক্রবর্তী বলছি, নারাজল পশ্চিম মেদিনীপুর থেকে।
0: হ্যাঁ বলুন, বলুন।
1: আমার অত্যন্ত মানে কি বলবো, ভীষণ ভালো গান শোনালেন গীতা দত্তের। অনেক ধন্যবাদ, এরকম একটা গান আমি একটু বাগানে কাজ করছিলাম,
0: বাগানে তো কোকিল পুষেছেন,
1: শুনে আমি মানে কি বলবো, আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল।
0: বেশ, আপনি ওই কোকিলের গান শোনাচ্ছেন আমাদের, তাতেও আমাদের ক্লান্তি দূর হয়ে গেল।
1: আসবেন আমার আমার বাড়িতে আসবেন, আমার প্রচুর আম গাছ আছে,
0: তাই নাকি? বাহ বাহ, ঠিক আছে, শুনুন, আমরা যেতে কোনো না কোনো দিন তো নিশ্চয়ই ঝপাং করে যাওয়া যাবে, কিন্তু পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব তাদেরকে একদম প্রাণ ভরে আম খাওয়াবেন, কেমন? আর কোকিল যদি আম গাছে বসে,
1: নাড়াজলের রাজবাড়ি দেখাবো,
0: নাড়াজলের রাজবাড়ি, ঠিক
1: আছে, জলের মাঝখানে যে প্রাসাদ, জলহরি প্রাসাদ নাড়াজলের রাজ পরিবারের, সেটা আমার বাড়ির পাশাপাশি একবারে।
0: ঠিক আছে, ঠিক আছে, খুব ভালো থাকেন, মানে প্রকৃতির মধ্যে রয়েছেন তো, আনন্দে থাকুন, জীবনকে উপভোগ করুন, কেমন? আপনি আমাদের কোকিলের একদম জ্যান্ত কোকিল ডাকছে আপনার কাঁধে বসে, গাছে বসে, আমরা শুনতে পেলাম, খুব ভালো লাগছে, ভালো থাকুন। গীতা দত্তের গান শুনলাম, এরপরে এরপরে কার গান শুনব, শুনি। এই যে একটু আগে অসুস্থতার কথা বললেন না, এ গান শুনতে শুনতে কি মনে হচ্ছে, শরীর মন দুলে উঠছে।

0: না, সময় বেশি নেই, 10:48 হয়ে 16 সেকেন্ড, কিন্তু কেমন যেন লোভ হচ্ছে অন্তত একটা ফোন নেওয়ার জন্য এই গানটার প্রেক্ষিতে। কে আছেন, কে আছেন ফোনে? আমি যাব টেলিফোনে, আসুন।
1: হ্যালো,
0: নমস্কার।
1: আমি আরঙ্গাটা নদিয়া থেকে সুবোধ শর্মা বলছি।
0: হ্যাঁ, শুধু এটা কার কণ্ঠে শুনলাম এই গান?
1: সতীনাথ মুখোপাধ্যায়।
0: সতীনাথ মুখোপাধ্যায়, আমও নয় বিলেত পানাও নয়। আমি যাব পরের ফোনে। 10:48 হয়ে 45 সেকেন্ড, খুব তাড়াতাড়ি। কে আছেন ফোনে? হ্যালো, কে আছেন ফোনে? হ্যাঁ বলুন, বলুন। ওহো, রেডিও থেকে কই, এতজনের কথা হলো, কারো তো এরকম হলো না। রেডিও সেট থেকে দূরে থাকবেন আর রেডিওর ভলিউমটা কমিয়ে দেবেন। পরের জন, কে আছেন ফোনে? বলুন।
2: হ্যাঁ, নমস্কার।
0: নমস্কার,
2: আমি লক্ষণ দর্শন হাওড়া ময়দান থেকে স্নেহাশিস বলছি।
0: স্নেহাশিস বাবু, কার কণ্ঠে এই গান শুনলাম, যোগী যোগিনীর গান?
2: যতদূর মনে হচ্ছে ধনঞ্জয় ভট্ট।
0: ধনঞ্জয় ভট্টাচার্য। তাহলে আরেকটা ফোন নেওয়ার লোভ বাড়িয়ে দিলেন আপনি। আরেকটা ফোন নেব, কেননা এই শিল্পীর নামটা যে আপনার কণ্ঠ থেকেই শুনতে ইচ্ছে করছে ফোনে। না, ফোনের আলো হ্যাঁ জ্বলেছে, তো তাহলে যাই, বেশি সময় নেই। বলুন। হ্যালো।
2: হ্যাঁ, হ্যালো,
0: বলুন।
2: হ্যাঁ, এটা সত্য চৌধুরী? আমি ঠিক বুঝতে পারছি না বাবা।
0: না, আপনি কে বলছেন?
2: আমি বিজয়ভূষণ মুখার্জি, গুপ্তিপাড়া থেকে।
0: গুপ্তিপাড়া থেকে? আপনার আমের গাছ আছে নাকি?
2: হ্যাঁ, অনেক গাছ আছে, কিন্তু আমি থাকি না, আমি মেয়ের কাছে থাকি। একটা মানুষ 80 বছর ওপর বয়স, মেয়েটা আছে।
0: বেশ, তাহলে আম গাছগুলো কার কাছে থাকে?
2: আম গাছ একজনকে দেওয়া আছে, ওরাই সব করছে, আমার দাদা বৌদি ওরা সব আছেন।
0: বেশ বেশ,
2: আমি এই এই অনুষ্ঠানটা এবং আপনার সুন্দর বাচন ভঙ্গি এগুলো আমার এত ভালো লাগছে যে এই হাঁস হেসে কথা বলা এটা খুব আজকে তো উঠে গেল।
0: তবু তো কোনোদিন এক ফালি আম খাওয়ালেন না বিজয়। আবার বেশি খাই খাই করলে কে বলবে সুগার হবে, কে বলবে অমুক হবে, কত ধমক খেতে হয় এখানে বসে জানেন। আরেকটা ফোন নিয়ে ছেড়ে দেবো। 10:50 হয়ে 48 সেকেন্ড, কেননা আজকের যে ফোনগুলো সেগুলো তো গানের মতোই মিষ্টি লাগছে। কে আছেন ফোনে? এ কি চুপ করে আছেন কেন? তাহলে ফোন রেখে দিলাম, আজ আর কথা বলবো না, কিন্তু কেমন, রাগ করবেন না, বলবেন না যে ফোনও নেন না, গানও শোনান কম। আরেকটা ফোন নিলাম, বলুন।
3: হ্যালো, আমি তৃণাঞ্জন দত্ত বলছি, কণ্ঠাই থেকে।
0: তৃণাঞ্জন দত্ত, কণ্ঠাই থেকে। এই গানটা কার কণ্ঠে শুনলাম?
3: এটা রামকুমার চট্টোপাধ্যায়।
0: রামকুমার চট্টোপাধ্যায়। তাহলে আপনাকে আমের পানা, বেলের পানা সব, নুন ছাড়া, আর সময় নেই। শিল্পী দিলীপ মুখোপাধ্যায়। বলেছিলাম আপনাকে আজকে কিছু কিছু গান শুনব, অশ্রুত গান, কম শ্রুত গান, এবং কিছু কিছু গান শুনে আমরা সত্যি সত্যি চমকে যাব। এটি তেমন একটি গান না, গানের কথা এবং সুর কার সেটি পাওয়া যায়নি। 78 RPM রেকর্ড। কেমন, পরের গানে যাই?

0: দশটা বেজে 54 মিনিট হয়ে 55 সেকেন্ড, আর তো সময় নেই, আজকের আসরের শেষ ফোন যাই। কে আছেন?
1: হ্যাঁ নমস্কার, মানস কুমার সেনগুপ্ত বলছি, দমদম নাগের বাজার।
0: আপনার ওখানে কি আম গাছ আছে?
1: শ্রীমতী শিপ্রা বসু।
0: শিপ্রা বসু, ঠিক, ভালো থাকবেন। আপনাকে দুটো গ্লাসই দেব?
1: দিয়ে দিতে পারেন।
0: তাহলে একটা দিকে নুন মিশিয়ে নিতে হবে, কেমন? ঠিক আছে, অনেকজনের সঙ্গে আজকে কথা হলো, ভালো থাকবেন। ওই কারো কারো অসুস্থতা থাকবে, শুনুন, ওই এটাই ঠিক, পুরনো গাড়ি পুরনো সাইকেলের মতো কখনো কখনো একটু ঝরঝর করবে, কিন্তু ঠিক করে নিতে হবে। হুম, আর ওই শরীর থেকে মনকে একটু তুলে রাখার চেষ্টা করুন। মনটা মনের মতো, ভারতীয় শাস্ত্র বলেছে না, আত্মানাং বিদ্ধি। আত্মার কথা যদি আমরা জানতে পারি এবং নিজেকে জানতে পারি, কে অহম বরাবরের প্রশ্ন, দেখুন এই আত্মজিজ্ঞাসা যদি তৈরি হয় না, তখন দেখবেন শরীরের জিজ্ঞাসা কমে যাচ্ছে, শরীরের অসুস্থতা, শরীরের ভালো থাকা, শরীরের স্বার্থপরতা, এগুলো যখন কমে যাবে তখন মন আনন্দময়। গানের ভেলা এই আনন্দের সন্ধান করে, আবার কথা হবে, আনন্দে থাকবেন, কিন্তু মুখ গোমড়া করে থাকলে বকবো, ভীষণ বকবো। শেষ গান, শেষ গান অনিল মুখোপাধ্যায়ের কণ্ঠে, কথা এবং সুর মোহনলাল। এই গানটি শুনতে শুনতে আজকে গানের ভেলা শেষ করব, কেমন?

গানের ভেলায় যেই পর্যন্ত আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন যুবনীর অনুষ্ঠান তরুণের স্বপ্ন, উপস্থাপনায় সৌরভ দেবনাথ এবং মল্লিকা চৌধুরী।

0: নমস্কার, কি খবর সকলের?
1: নমস্কার, চলে এসেছি সকাল সকাল, আমি মল্লিকা এবং আমার সঙ্গে আজকে সৌরভ। চলে এসেছি কোথায়? গীতাঞ্জলি স্টুডিওতে, ঠিক সকাল 11টা এবং 11টা বেজে 2 মিনিট
0: 3 সেকেন্ড হতে চলেছে। একটু ভুল করে ফেললে সময়, আসলে সময়ের হিসাব তোমার নেই।
1: বন্ধুদের সঙ্গে একদম শুরু হয়ে গেল আজকে সৌরভের। আচ্ছা, এই বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে আসার সময় কি আর মনে থাকে এইসব? মনে তো থাকে না,
0: কারণ মনে থাকে না, কিন্তু মনে করতে
1: হবে। ওই জন্যই সময়ের খেয়াল এদিক ওদিক হয়ে গেছে, ওটা ধরলে হবে না।
0: আর আজ আমরা কি নিয়ে কথা বলছি?
1: আজকে তো তরুণের স্বপ্নে চলে এসেছি আমরা দুজন, এবং আমাদের সঙ্গে কে আছে সৌরভ? একজন বিশেষ অতিথি, তাই তো?
0: পরিচয় তো আমরা দেবো, তাকে আমরা শ্রোতা বন্ধুদের সঙ্গে আলাপ তো করাবো, অনেক কথা হবে। কিন্তু যেটা বলতে গিয়েও আমাকে মল্লিকা থামিয়ে দিল, আটকে দিল, সেটা হচ্ছে যে এই যে আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি এবং স্বপ্ন দেখার আমাদের
1: কোনো লাগাম নেই,
0: লাগামহীন স্বপ্ন আমরা দেখি, কিন্তু সেই স্বপ্ন কিভাবে বাস্তবায়িত করব, কি করে আমরা সেটাকে আরো বেশি জোরদার করে পূরণ করবার পথে এগোবো, সেটা অনেক সময় বোধহয় আমরা বুঝতে পারি না।
1: একেবারে, বিশেষত যারা একেবারে সবে কৈশোরে পা দিচ্ছে।
0: বাবা, কৈশোরে পা
1: না, কৈশোর থেকে যৌবনে কোনটা বলবে? মাঝে মাঝে মধ্যখানে,
0: এমন এমন বাংলা বলবে না, মানে
1: আচ্ছা এক একদিন সৌরভ আমার সঙ্গে এরকম তর্ক জুড়ে দেয় যখন আমি ইংরেজি শব্দ ব্যবহার করি, যেনকে বাংলা বলি সেখানেও আপত্তি, তুমি করছোটা কি বলো তো?
0: আচ্ছা আচ্ছা, না না একেবারেই না, বাংলা ইংরেজি কোনটাই আমার সমস্যা নেই, কিন্তু
1: থাকা উচিত নয়।
0: যেটা আজকে আমরা কথা বলবো সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং নিয়ে।
1: হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং আমাদের সঙ্গে একেবারে, এবং আজকে আমাদের সঙ্গে একজন বিশেষ অতিথি আছেন,
0: একদম,
1: এবং সেইটার এক ঝলক বোধহয় বন্ধুরা বুঝেও ফেলেছে, কারণ আমরা কিন্তু ইতিমধ্যেই
0: ঝকঝকে টকটকে
1: একটা পোস্টার, হ্যাঁ খুব সুন্দর একটা পোস্টার চলে গেছে আমাদের যুববাণী কলকাতার ফেসবুক পেজ থেকে। এবং তার আগে একটু বলে দিই যে বন্ধুরা কি করে আজকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে।
0: বন্ধুরা কিন্তু যোগাযোগ করতে পারে ফোন লাইনে, আমাদের ফোন লাইন খোলা আছে
1: 0332231342 তে, এবং আরেকটু উপায় আছে, সেটা হচ্ছে
0: আমাদের মানে ও হচ্ছে জাস্ট ছাড়ছে, হ্যাঁ আমাকে হয় না যে বলো বলে ফেলো একটা,
1: এটাই তো কোঅর্ডিনেশন।
0: আচ্ছা এরকম করছে, যাই হোক, যেটা বলতে যাচ্ছিলাম যে আমাদের ফেসবুকে আজকের পোস্টার, সেখানে কমেন্ট সেকশন, সেখানেও তোমরা কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের কিছু প্রশ্ন আছে কিনা। আমি জানি তোমাদের প্রচুর প্রচুর প্রশ্ন থাকবে, কারণ তরুণের স্বপ্ন যেখানে যুববাণী কথা বলছে সকাল 11টা থেকে 12টায়, তরুণদের স্বপ্ন মানে ইঞ্জিনিয়ারিং, যেটা নিয়ে ছেলেমেয়েরা জাস্ট মানে একদম লাফিয়ে ওঠে কথাটা শুনে, যেতে চায় সেই পেশাতে, কিন্তু কিভাবে যাবে, কি করে যাবে, এবং অনেক মানসিক চাপ, অনেক কিছু সহ্য করে একটা দীর্ঘ সময় অতিবাহিত করে তাদের এই পথে আসতে হয়, এই ক্যারিয়ার তৈরি করতে হয়, কিন্তু সেটা জানতে গেলে
1: এবং ফাইনালি তাহলে আমরা চলেই আসি। অনেকবার দুবার বলে দিয়েছি আমাদের সঙ্গে বিশেষ অতিথি আছে, তার এখনো মানে তার ব্যাপারে একটু জানাই যে আজকে আমাদের সঙ্গে কিন্তু মাকাও মানে মৌলানা আবুল কালাম ইউনিভার্সিটি অফ টেকনোলজির অধ্যাপক ডক্টর আনন্দরূপ সারঙ্গী আছেন কিন্তু আমাদের সঙ্গে। অনেক অনেক স্বাগত স্যার আপনাকে।
2: এবং এর আগে আমি দুবার এসেছি, এবং প্রত্যেকবারই একটা নতুন অনুভূতি হয়, এবং আমার খুব ভালো লাগছে যে স্টুডেন্টদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে ওদের কি চাহিদা, ওরা কিভাবে প্রস্তুতি নিতে পারে, ওদের কি ফিউচার হতে পারে, সেই ব্যাপারে ডিসকাশন, এটা একটা খুব পজিটিভ নোট ফ্রম অল ইন্ডিয়া রেডিও। এটা একটা খুব ভালো আপনাদের যেটাকে বলে একটা প্রচেষ্টা, যেটা আপনার ফর টেকনিক্যাল এডুকেশন, ফর স্কিল এডুকেশন, ফর এমপ্লয়েবিলিটি ইন বেঙ্গল পার্টিকুলারলি।
1: আমাদেরও ভীষণ ভালো লাগছে স্যারকে পেয়ে আজকে আমাদের মধ্যে। প্রথমেই তাহলে কয়েকটা কি প্রশ্নে চলে যাব নাকি সৌরভ, কি বল?
0: যেটা বললেন যে এই যে উৎসাহ দেওয়া বা এই যে একটা
1: গাইড করা,
0: আমরা তো প্রত্যেকদিন বলি, আমরা বিভিন্ন একদম হয় না যে আমরা যেহেতু এই বিষয়টিতে সবাই খুব একটা যে বিশেষজ্ঞ তা নই, আমরা খুব উপর উপর থেকে কথা বলি অনেক সময়, কিন্তু এই যখন স্টুডিওতে আমাদের মধ্যে
1: বিশেষজ্ঞ
0: আসেন, তাদের মুখ থেকে শ্রোতা বন্ধুরা কিছু জানার জন্য বা তাদের কোয়ারিজ গুলো মানে একদম প্রপারলি জানার জন্য তারা উৎসুক হয়ে থাকেনি, তো সেরকমই আজ একটা
1: দিন, এবং সেটার উপায়ও বলেই দিলাম আমরা। তোমরা কিন্তু ফোন করতে পারো, আমাদের ফোন নম্বর কিন্তু খোলা, সেটা হচ্ছে 0332231342 তে। আচ্ছা সৌরভ, তাহলে এবারে চলে আসি স্যারের কাছে। স্যারের কাছে প্রথম প্রশ্ন একেবারে, হ্যাঁ সেটা হচ্ছে যে সামনেই জয়েন্ট এন্ট্রান্স আমাদের, তাই তো? 26 মে তে তো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স। তো লাস্ট মিনিটে কি কি টিপস দেবেন আপনি ছাত্রছাত্রীদের?
2: দেখুন, যারা অলরেডি জয়েন্ট নিয়ে পড়াশুনো করেছে তারা, মানে এখন তো প্রশিক্ষণ অনেক কমার্শিয়ালাইজেশন হয়ে গেছে, আগের মতো আর নেই। এখন তো মানে লোকে 10 থেকে অনেকে 8, 7, 6 থেকেই যেই প্রিপারেশন দিতে থাকে। তো বিভিন্ন প্রাইভেট সংস্থা আছে, যেগুলোর নাম আমি বলছি না, কেননা প্রাইভেট সংস্থার নাম আমরা এই গভর্নমেন্ট এতে বলতে পারি না। তো বিভিন্ন প্রাইভেট সংস্থা, বিভিন্ন গভর্নমেন্ট সংস্থাতেও এখন ট্রেনিং আর এইসব দেওয়া হয়, যাতে প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে তারা জয়েন্টে ভালো করতে পারে। অ্যাকচুয়ালি জয়েন্ট এখানে দু রকম আছে, যেই মেন্স আছে যেটা অল ইন্ডিয়া জয়েন্ট।

0: সেটা আর এটা হচ্ছে যেই মানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে যেই যেটা হচ্ছে কি জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, এছাড়া আপনার মেডিকেলের জন্য নিট আছে, সেটা হচ্ছে অল ইন্ডিয়া লেভেলে। মেডিকেলের জন্য কোনো পশ্চিমবাংলা আলাদা কোনো জয়েন্ট হয় না, অল ইন্ডিয়া লেভেলে নিট হয়। ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফার্মেসি অ্যান্ড অল আদার থিংস দের আর টু টাইপস অফ জয়েন্ট, ওয়ান ইজ জেই মেন, সেটা অল ইন্ডিয়া লেভেলে হয়, আর যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনস যেটা পশ্চিমবঙ্গের জন্য হয়।
1: আচ্ছা আচ্ছা,
2: তাহলে তোমরা শুনতেই পাচ্ছ আমাদের আড্ডা কিন্তু শুরু হয়ে গেছে, এবং কার সঙ্গে আজকে আড্ডা জমেছে সেটা হচ্ছে প্রফেসর আনন্দরূপ সারাঙ্গি ম্যাকাও থেকে, মৌলানা আজবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে তিনি আছেন। তো এবার আমার যে প্রশ্নটা স্যার আপনার কাছে, যে আইএসসি সিবিএসসি রেজাল্ট এই কিছুদিন আগেই আমরা দেখলাম বেরিয়েছে, এবং ভুরি ভুরি নাম্বার নিয়ে বহু ছেলে মেয়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তারা আছেন, রেজাল্ট বেরোনোর
1: পর।
2: তো এই যে ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরা এই সময়টা মানে রেজাল্ট বেরোনোর পর থেকে যে জয়েন্ট দেবে এই সময়টা, এই মাঝখানের সময়টা ভীষণভাবে কেরিয়ার নিয়ে সন্দিহান হয়ে থাকেন, সেই ব্যাপারে কি বলবেন, কি টিপস দেবেন?
0: দেখুন, ব্যাপার হচ্ছে কি, আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে এখন যেটা হয়েছে যে এখন এআই এসে গেছে, এআই একটা ম্যাসিভ লেভেলে এসে গেছে, এবং আপনি জানতে পারেন দেয়ার আর লট অফ জব কার্ডস ইন অল এলাক্স, লাস্ট ডেতে প্রায় কগনিজেন প্রায় 15,000 প্লাস জবস ছাটাই করেছে। তো আপনাকে এখন দেখতে হবে যে প্রযুক্তি অনুসারে আপনাদের মানে কিভাবে মানে কোনটা নিয়ে পড়লে তার ফিউচার ভালো হবে, এবং প্রত্যেকটা কলেজ মানে সেটা গভর্নমেন্ট কলেজ হোক বা প্রাইভেট কলেজ হোক, ভর্তি হওয়ার আগে ওদের প্লেসমেন্ট স্ট্যাটিস্টিক্স, ওদের কোনো মানে কেউ জানাশোনা থাকলে খবর নিয়ে, আই থিঙ্ক আফটার চেকিং অল ক্রেডেনশিয়ালস ইউ শুড গো ফর অ্যাডমিশনস, রাদার দ্যান কেউ এখনো আপনাকে কেউ আপনাকে বলছে যে হ্যাঁ আপনি এসে ভর্তি হন, একটু ফর্ম ফিল আপ করুন, দ্যাট ইজ নট দ্য ওয়ে। আপনাকে আগে একটা চক আউট করতে হবে, একটা প্ল্যানিং করতে হবে, একটা ছোট আপনাকে একটা মানে লোকের কাছে স্ট্র্যাটেজি নিতে হবে, লোকের কাছে একটা ইনফরমেশন কালেক্ট করতে হবে যে উইচ ইজ দ্য বেস্ট ফর প্লেসমেন্টস, মানে অ্যাপার্ট ফ্রম গভর্নমেন্ট কলেজ, যেমন যাদবপুর আছে, মাকাউট আছে, কল্যাণী বিশ্ববিদ্যালয় আছে, কল্যাণী গভর্নমেন্ট কলেজ আছে, আমাদের যেটা হচ্ছে গিয়ে সিরামিক কলেজ অফ টেকনোলজি আছে, এগুলো সব গভর্নমেন্ট কলেজ, এগুলোতে তো ভালো প্লেসমেন্ট হবেই। এছাড়া যারা গভর্নমেন্টে চান্স পাবে না, যারা প্রাইভেটে পড়বে, তাদেরও একটা অ্যানালিসিস করে নিতে হবে উইচ ইজ গোয়িং টু বি ইন আ ফিউচার লেভেল বেস্ট। মানে আমি আপনাকে বলে দিলাম যে একজন অ্যাডমিশন এজেন্ট আপনাকে বলে দিল যে আপনি এখানে এসে ভর্তি হবেন, দিয়ে আপনি ভর্তি হয়ে গেলেন এবং আফটার 4 ইয়ার্স ইউ ডোন্ট গেট এ জব, তাহলে আপনার আরওআইটা কিছু হলো না। আরওআই মানে হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইজ দ্যাট আপনি যেটা ইনভেস্ট করছেন, সাপোজ আপনি 4 বছরে ইনভেস্ট করছেন 3 লাখ কি 3.5-4 লাখ টাকা, আপনি বেরোনোর পরে কতটা পাচ্ছেন, মানে হোয়াট ইজ দ্য প্যাকেজ অফ জব ইউ আর গেটিং, মানে ইফ ইউ আর নট গেটিং এ জব দেন ইউর এন্টায়ার ইনভেস্টমেন্ট গোজ ইন টু দ্য ড্রেন। এটা আপনাকে আরওআইটা ক্যালকুলেট করে দেখতে হবে, অ্যানালিসিস করে যে কোন জায়গায় প্লেসমেন্ট ভালো, কোন জায়গায় আমার পড়াশুনো ভালো, যেখানে আমি পড়ে অ্যাটলিস্ট একটা কিছু দাঁড়াতে পারবো।
1: আমার একটা প্রশ্ন আছে, এই যে তুমি সিবিএসসির কথা তুললে প্রথমে, আইসিএসসি সিবিএসসি আইএসসি, তো এই যে সিবিএসসি স্যার অনেক সময় কি হয়, মানে আমরা দেখি যে ছেলেমেয়েরা তোমার ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে আইএসসি ব্যাকগ্রাউন্ড থেকে আইসিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে ক্লাস 10 থেকে আর কি সিবিএসসিতে চলে যায়, কারণ সায়েন্সের সঙ্গে অনেকটা সায়েন্সের যা সিলেবাস এবং ন্যাশনাল লেভেলে যে পরীক্ষাগুলো তারপরে ছেলেমেয়েরা দেয়, তো সেই দুটো অনেকটা মিলে যায়। তো আপনি কি সেটা সাজেস্ট করবেন, আপনি কি সাজেস্ট করবেন যে ছেলেমেয়েরা সিবিএসসিতে গিয়ে সেখান থেকে পড়ে বেরোনোটা ভালো, যাতে তারা ন্যাশনাল লেভেলের পরীক্ষাগুলোতে তাদের কাছে একটু সহজ হয়?
0: সিবিএসসিতেও পড়তে পারে, হায়ার সেকেন্ডারি বোর্ডেও পড়তে পারে। দেখুন, আপনার একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যে বোর্ড থেকে সিবিএসসি থেকে পড়লে আপনার ইঞ্জিনিয়ারিং অতটা বলে না, তবে নিটে একটু সুবিধা হয়, এটা জানা যায় যে নিটে যে কোর্স বা কারিকুলাম যেটা মেডিকেলে অল ইন্ডিয়া মেডিকেলে আছে, তাতে সিবিএসসিতে পড়লে একটু সুবিধা হয়। বাট ফর ইঞ্জিনিয়ারিং মোর অর লেস আপনি জয়েন্ট এন্ট্রান্সে যা সিলেবাস বা আছে, আপনার যেটা আপনি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়লেও খুব একটা যে হয়তো সিবিএসসিতে আপনি 19-20 মানে একটু প্রিভিলেজ পেতে পারেন ফর জেই মেন্স, বাট সেক্ষেত্রে আপনি যদি বলেন তাহলে জয়েন্ট এন্ট্রান্স ওয়েস্ট বেঙ্গল যেটা এখানে আছে, তাহলে এখানে কার যে সিলেবাস সেটাই আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সে প্রত্যেকবার দেওয়া হয়। তো আই থিঙ্ক মোর অর লেস আপনি বলতে পারেন 19-20 সিবিএসসি পড়লে যেন জেই মেন্সে সুবিধা হয়, আপনার যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়লে আপনার জেই ওয়েস্ট বেঙ্গল জেইতে সুবিধা হয়, মানে সেম অল দ্য ওয়ে।
2: স্যার একটা জিনিস মানে এগুলো শোনা যায় ছাত্রছাত্রীদের থেকে যে এই যে প্রাইভেট কলেজগুলোতে ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় এবং সরকারি কলেজগুলোতেও পাশাপাশি পড়ানো হয়। আমরা জানি যে অবশ্যই সরকারি কলেজগুলোতে পড়াটাই একটা বেটার অপশন একটা ছাত্রছাত্রীর কাছে, কিন্তু অনেক সময় শোনা যায় যে প্রাইভেট কলেজগুলোতে প্র্যাকটিক্যাল সেন্স বা প্র্যাকটিক্যাল নলেজটা, সেই শিক্ষাটা অনেক

0: বেশি কি দেওয়া হয়, আপনি কি বলবেন, কি মনে করেন তাদের ক্ষেত্রে কি কেরিয়ার তৈরি করতে সুবিধে হয়?
1: দেখুন, গভর্নমেন্ট কলেজে যদি মানে গভর্নমেন্ট কলেজে কিছু আপনার ড্রব্যাকস তো আছেই, আপনাকে কিছু মানতে হবে। কেন প্রাইভেট কলেজ যে লেভেলে আপনার খরচা করতে পারে, গভর্নমেন্টে আপনার প্লেসমেন্ট বা ট্রেনিং বা এতে অত খরচা করা যায় না, কারণ একটা লিমিটেড বাজেট থাকে যার মধ্যে আপনাকে করতে হয়। প্রাইভেটে আপনার একটা সুবিধে আছে, যে প্রচুর বিশ্ববিদ্যালয় প্রচুর এ হয়ে গেছে, অন্তত 10-12 বিশ্ববিদ্যালয়, ওরা কিন্তু প্রথম বছর থেকে সফট স্কিল ট্রেনিং এবং সব কিছু ওরা করায়, মানে আপনার পাইথন ট্রেনিং বা জাভা এসকিউএল এইসবের ট্রেনিং প্রথম থেকে স্টার্ট করে দেয়, যাতে ছেলেমেয়েরা ইন্ডাস্ট্রি রেডি হয়। ইন্ডাস্ট্রি রেডি, এখনকার দিনে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, আপনাকে নলেজ ইজ দি মেন থিং, মানে ইউ হ্যাভ নলেজ ইউ গেট দ্য জব, ইউ ডোন্ট হ্যাভ নলেজ ইউ ডোন্ট গেট দ্য জব। মানে নলেজ বেসডে, মানে এখন স্কিলস আর নলেজ হচ্ছে মেন। আপনার যদি প্রথম বছর থেকে তাদের একটা আলাদা প্রশিক্ষণ বা ট্রেনিং দিয়ে দেওয়া হয়, আলাদা লেভেলে নিয়ে যাওয়া হয়, তাহলে তারা কি হয় আফটার থার্ড ইয়ার, মানে আপনার ধরুন 6th semester থেকে যখন বা 7th semester থেকে যখন প্লেসমেন্ট স্টার্ট হয়, তখন তাদের একটা সুবিধা হয়, কেন তারা ইজিলি অ্যাডাপ্ট করতে পারে
2: শুধু
1: ইন্টারভিউ স্কিলস অ্যান্ড থিংস।
0: স্যার, আপনি এটা যেটা বললেন যে নলেজ থাকলে পরে মানে আমরা ভবিষ্যতে সেই ছেলেটি বা মেয়েটি একটা ঠিকঠাক জায়গায়, একটা খুব ভালো জায়গায় দাঁড়াতে পারে। এই ক্ষেত্রে আমার যেটা বলার যে আমরা বিগত কয়েক বছরের একটা ইতিহাস যদি দেখি, একটা ট্রেন্ড যদি দেখি, এআই এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু ভীষণভাবে বাড়ছে। ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারের ক্ষেত্রে এআই কতটা বিপজ্জনক,
2: মানে ট্র্যাডিশনাল ইঞ্জিনিয়ারিং এর ব্রাঞ্চ থেকে সরে এসে নতুন যে ধারাগুলো খুলেছে সেখানে কতটা গুরুত্বপূর্ণ?
1: দেখুন, ট্র্যাডিশনাল ইঞ্জিনিয়ারিং আমরা যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, মেটালার্জি এইসব ইঞ্জিনিয়ারিং এ কিন্তু এআই কোনো প্রভাব ফেলতে পারবে না, কেননা খুব হলে ওই সফটওয়্যার দিকে যে ক্যাট ক্যাম এগুলো হয়তো প্রভাব ফেলতে পারবে মেকানিক্যালে, কিন্তু এগুলো বেশিরভাগ আপনার ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড আর এবং এগুলোতে আপনার এআই খুব একটা প্রভাব ফেলতে পারবে না। এআই যেটা প্রভাব ফেলেছে সেটা হচ্ছে যেগুলো মানে একদম হট কেক ছিল এককালে, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, আইটি এগুলো একটা ছিল, এআই, এমএল, এই এখন ওই জন্য এআই এআই এমএল মেশিন লার্নিং নতুন নতুন কোর্স বের করা হয়েছে যাতে স্টুডেন্টরা অ্যাডাপ্ট করে ইন্ডাস্ট্রিতে যায়। বাট এআই আপনি যদি বলেন ট্রেডিশনাল ইঞ্জিনিয়ারিংকে কিছু করতে সেরকম পারেনি, বাট ফর আইটি ইট হ্যাজ ডেফিনেটলি হিট বট মানে একটা প্রভাব তো ফেলেইছে, যার ফলে কি হয়েছে আপনার ধরুন আগে কি হতো, একটা ছেলে কোডিং শিখতো, সে কোডিং শিখে সে কোডিং তাকে যারা বেসিক কোডিং ফোডিং জানে, টিসিএস, সিটিএস, মানে যারা বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি তাদেরকে সিলেক্ট করতো বেস্ট অফ কোডিং, এখন সেই কোডিংটাই এআই খুব সহজে করে দিচ্ছে। ওই জন্য এআই ভাব মানে যারা বড় বড় কোম্পানি তারা ভাবছে আমরা এত খরচা করতে যাবো কেন, উই ইমপ্লিমেন্ট এআই উই ডাটা কোডিং, আরও ভালো লেভেলের কোডিং পেয়ে যাচ্ছে আমরা। ওই জন্য একটা কি হয়েছে যে এআই আসার পরে মাস রিক্রুটমেন্টটা অনেকটা কমে গেছে। সাপোজ আমি একটা কলেজ মানে বেসরকারি কলেজের নাম বলছি না, সেখানে ধরুন 400 জন আগে পেত, সেখানে এখন হয়তো 100-150 জনকে দাঁড়াতে হচ্ছে। দিস ইজ দ্য ইম্প্যাক্ট অফ এআই, যে অনেকটা মানে মাস রিক্রুটমেন্ট ইন সেক্টরস হ্যাজ রিডিউসড।
0: আচ্ছা, এটা ক্ষতি একটা জেনারেশনের জন্য, সেটা ক্ষতি,
1: দেখো জেনারেশনের জন্য ক্ষতি হলেও এটা একটা আপনি বলতে পারেন, মানে যেহেতু এখন নতুন নতুন বেরোচ্ছে এআই, বেরোচ্ছে বিটেক ইন এআই, বিটেক ইন মেশিন লার্নিং, এখন স্টুডেন্টদের ওই এতে পড়ে নিজেদেরকে শিফট করতে হবে এবং নতুন নতুন স্কিল শিখতে হবে যাতে তারা ইজিলি ওটুকু ইমপ্লিমেন্ট করে ওরা সফটওয়্যার কোম্পানিগুলোতে আবার চান্স পেতে পারে।
2: এখন আসলে এই যে যারা মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস এটা পড়েছে আর কি, তারা অনেক সময় বুঝতে পারে না যে জেনারেল ডিগ্রি কলেজে তারা ভর্তি হবে নাকি পেশাদারি কোনো কোর্সে যাবে।
0: হ্যাঁ,
2: তো তার ওই দোটানায় থাকে আর কি, তো সেক্ষেত্রে আমি আপনি তাদেরকে কি বলবেন?
1: দেখুন, জেনারেল ডিগ্রি কোর্সে আপনি যদি বলেন জেনারেল ডিগ্রি কোর্সে ফিজিক্স অনার্স বা ম্যাথামেটিক্স অনার্স বা এগুলো যদি আপনি টিচিং লেভেলে যেতে চান তাহলে ঠিক আছে, বাট নন এতে আপনি মানে টিচিং লেভেল ছাড়া মানে আপনি দেখেছেন হয়তো লাস্ট কয়েক বছরে সরকারি চাকরি অনেক কমে গেছে, মানে সেই লেভেলে অত নেই,
2: মানে এগুলো তো প্রফেশনাল কোর্স নয়,
1: প্রফেশনাল কোর্স নয়। কিন্তু আপনি একটা জিনিস বুঝতে পারছেন বুঝতে পারেন যে ধরুন কেউ ফিজিক্সে এমএসসি করলো, ফিজিক্সে এমএসসি করে সে তারপরে একটা এমবিএ করলো, বা ফিজিক্সে এমএসসি করে সে একটা এমটেক করলো, ঠিক আছে, তো সেক্ষেত্রে সে তার লাইন চেঞ্জ করে চলে যেতে পারে। এগুলো মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্সের খুব ডিম্যান্ড আছে, কেননা ম্যাথামেটিক্সের ডিম্যান্ড এই জন্য যে এত কলেজ, এত কলেজে এত মানে ইঞ্জিনিয়ারিং কলেজ, এত ম্যানেজমেন্ট কলেজ, এত মানে ম্যাথামেটিক্সটা সব জায়গায় লাগে। তো ম্যাথামেটিক্সে কেউ যদি পিওর ম্যাথামেটিক্স বা আপনার আরেকটা যেটা আরেকটা ম্যাথামেটিক্সের এ আছে সেটা যদি কেউ এমএসসি করে তো তার একটা ভালো ডিম্যান্ড আছে।
0: অ্যাপ্লাইড
1: ম্যাথামেটিক্স, রাইট, অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সে ভালো ডিম্যান্ড আছে। ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলোতে ডিম্যান্ড এই জন্য আছে কেননা আপনি বেসিক সায়েন্স বলে একটা ডিভিশন আছে প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং কোর্সে, তো সেখানে তারা ফ্যাকাল্টি হিসেবে অ্যাপ্লাই করতে পারে। তো আমি আমি নিজেই আমাদের একটা রিসেন্টলি একটা ক্যাম্পাসিং হলো একটা পুনের কলেজ, তারা অনেক মানে স্টুডেন্টসকে নিয়েছে, আমাদের স্টুডেন্টসকে নিয়েছে, এমটেককে নিয়েছে এবং যারা ম্যাথামেটিক্স বা ফিজিক্স থেকে এসছে তাদেরকে প্রেফারেন্স দিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার যে আপনার আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে ডিম্যান্ড সব জিনিসে আছে। আপনি যদি ভালো করে পড়াশোনা করেন, ইফ ইউ লার্ন দ্য থিং, ইফ ইউ হ্যাভ দ্য নলেজ, আপনি নিশ্চয়ই সাইন করতে পারবেন,
2: ঠকানো যাবে না। তা ঠিক। বন্ধুদেরকে আরেকবার মনে করিয়ে দিই যে আমাদের ফোন নম্বর কিন্তু খোলা, আমাদের ফোন নম্বর হচ্ছে 0332213134। আর বন্ধুরা
0: কিন্তু আসতে শুরু করেছে,
2: হ্যাঁ হ্যাঁ, এবং বন্ধুরা তোমরা ফোন করো, তোমাদের যা যা প্রশ্ন আছে মনে সেটা কিন্তু তোমরা স্যারকে করতেই পারো। আচ্ছা সৌরভ, তুমি আরেকটা কিছু বলছিলে বোধ হয়।
0: আরেকটা কিছু বলছিলাম, হ্যাঁ, যেটা বলছিলাম যেটা হচ্ছে যে স্যার, এই যে বিভিন্ন রকম কলেজগুলোতে এই মুহূর্তে ভর্তি হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ছেলেমেয়েরা ভর্তি হচ্ছে বা হবে বলে ভাবছে, যেহেতু এখনও জয়েন্ট ডাব্লিউবি জয়েন্ট যেটা বললাম যে আগামী 26 তারিখ সেটা আছে, তো এই সময়টা ছেলেমেয়েরা অনেক সময় ভাবে যে তথাকথিত যে ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো হয়, যেমন সিভিল হতে পারে, মেকানিক্যাল হতে পারে বা কম্পিউটার সায়েন্সের দিকটা হতে পারে, এইগুলো ছাড়া আর কোন কোন এমন বিভাগ নতুন খুলেছে ইঞ্জিনিয়ারিং কোর্সের ক্ষেত্রে যেটা শিখলে ক্যারিয়ারে খুব দ্রুততার সাথে তারা এগিয়ে যেতে পারবে এই মুহূর্তে দাঁড়িয়ে?
1: বললাম যেমন এআই খুলেছে, এআই এআই আছে, এমএল আছে।
2: এমএলটা কি স্যার?
1: এআই, হ্যাঁ, এমএল হচ্ছে মেশিন লার্নিং।
2: আচ্ছা আচ্ছা,
1: মেশিন লার্নিং, এআই, এমএল এগুলো সব বিভিন্ন রকম খুলেছে এখন। তারপর আপনার যেমন একটা আছে, আপনি যদি বলেন ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে প্যারালালি চলে বিসিএ বলে একটা কোর্স আছে, ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, যেটা হয়তো ইঞ্জিনিয়ারিংয়ের থেকে একটু কম প্যাকেজে পায়, বাট ওটাতেও অনেক মাস রিক্রুটমেন্ট হয়। তো এআই, এমএল, মেশিন লার্নিং, তারপর আপনার ডেটা সায়েন্স, এগুলো এখন নতুন নতুন ডেটা সায়েন্স, এগুলো সব নতুন নতুন আপনার কোর্স যেগুলোতে এখন ডিমান্ড অনেক ভালো আছে।
0: একদম একদম। তো আমরা তো কথা বলছি
2: বন্ধুরা, হ্যাঁ বন্ধুরা কিন্তু চলে এসেছে ফোন নম্বরে। হ্যালো,
0: নমস্কার,
2: কে আছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার, কে আছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, না কোনোভাবে সংযোগ বিচ্ছিন্ন হলো, এবং বন্ধু তোমরা কিন্তু ফোন করতে পারো আর স্যারকে প্রশ্ন করতে পারো। আচ্ছা তাহলে সৌরভ, অনেকক্ষণ তো গল্প হলো, এবার কি একটু স্বাদ বদল হতে পারে, কি বলো?
0: এবারে হ্যাঁ, মানে পড়াশোনার মাঝখানে যেমন আমরা একটু
2: ব্রেক দরকার,
0: শুনতে পছন্দ করি, তেমনি ইঞ্জিনিয়ারিং নিয়ে এই যে আড্ডা চলছে জুমানিতে এই মুহূর্তে সকাল 11টা থেকে 12টা, সেইখানেও একটু ব্রেক নিয়ে আমরা গান শুনতে পারি, তাই তো?
2: হ্যাঁ হ্যাঁ চলো।
0: তাহলে কার গান শুনতে তোমার ইচ্ছে করছে এই মুহূর্তে বলো?
2: তুমি যা শোনাবে।
0: আচ্ছা আচ্ছা, তাহলে আমরা বরং শিল্পী রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গানটা শুনে নিই নাকি?
2: চলো
0: গান শুনে ফিরে আসছি আবার।

0: Santo.
1: কি মিষ্টি একটা গান শুনে চলে এলাম,
0: সত্যিই তাই।
1: আমাদের ভীষণ পছন্দের শিল্পী, তাই না সৌরভ?
0: একদম, শিল্পী রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে আমরা শুনিলাম যদি বলি
1: উড়তে চাই মন,
0: একদম উড়ে চলো এবং
1: স্বপ্ন নিয়ে চলো,
0: স্বপ্ন নিয়ে চলো এবং তার পাশাপাশি তো একটু পড়াশোনাও করতে হবে।
1: আর বন্ধু পড়াশোনা বলতে গিয়ে কিন্তু বন্ধু চলে এসেছে ফোন নম্বরে। হ্যালো,
0: নমস্কার,
1: কে আছেন, কোথা থেকে বলছেন? যা, বন্ধু বোধহয় চলে গেল উড়তে চাই বলতে গিয়ে।
0: আরেকটা বন্ধু কিন্তু ফোন বোধহয় আসছে নাকি?
1: ঠিক আছে বন্ধু, তোমরা কিন্তু এবং কল করতে থাকো। আমাদের ফোন নাম্বার হচ্ছে 0332231342 এবং আমাদের কিন্তু আরেকটা উপায় আছে আমাদের সঙ্গে যোগাযোগ করার, সেটা হচ্ছে আমাদের যুববাণী যে ফেসবুক পেজটা আছে তার তলায় দেখবে আজকের একটা তরুণের স্বপ্নের পোস্টার গেছে, হ্যাঁ, এবং তার তলায় তুমি কিন্তু কমেন্ট করে জানাতে পারো তোমার প্রশ্ন। আরেকজন বন্ধু চলে এসেছে শুনে নি।
2: হ্যালো, কুঞ্জনগর গ্রাম থেকে মুন্সি মহিউদ্দিন ও সাকারি অসিত মাঝি বলছি।
1: বলুন, তবে তার আগে আপনি আপনার রেডিও সেটের ভলিউমটা একটু কমিয়ে দিন। বন্ধুরা তাদের সাপোর্ট জানালো, খুব ভালো লাগলো। আচ্ছা বন্ধু, তোমরা কিন্তু ইঞ্জিনিয়ারিং নিয়ে কোনো যদি তোমাদের প্রশ্ন থাকে তাহলে কিন্তু তোমরা সরাসরি আমাদেরকে করতে পারো। আমাদের সঙ্গে কে আছেন সৌরভ, আরেকবার বলে দাও।
0: আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে প্রফেসর আনন্দরূপ সারাঙ্গি। স্যার, স্যারকে আমরা প্রচুর এই মুহূর্তে প্রশ্ন করে ফেলেছি কারণ ঘড়িতে 11:26 অলরেডি বেজে গেছে আর মল্লিকা ফোনের দিকে তাকিয়ে আছে, ফোন তো আসছে নাকি?
1: হ্যাঁ চলো। নমস্কার, কে আছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? না, ঠিক আছে, আমরা এবারে সরাসরি প্রশ্নে চলে যাই।
0: একদম একদম। স্যার, এবার যেটা আমাদের প্রশ্ন থাকবে যে আমরা দেখি যে র্যাঙ্কিং, জয়েন্টে র্যাঙ্কিং, এই জয়েন্টে র্যাঙ্কিং কিন্তু একটি ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার এবং ছাত্রছাত্রীদের একটি মানসিক চাপও বটে। কি র্যাঙ্ক হবে, কোন র্যাঙ্ক হলে আমরা ভালো কলেজে চান্স পাবো, তো এই র্যাঙ্কিং বিষয়টা নিয়ে আপনার কি মতামত? কিরকম কি র্যাঙ্ক হতে পারে এই মুহূর্তে ভালো কলেজ ভালো কোর্স ভর্তি হতে গেলে?
3: দেখুন, এখন তো ইঞ্জিনিয়ারিং কলেজ প্রচুর হয়ে গেছে এবং আপনি যদি এখন 1,00,000 র্যাঙ্কিংও পান তাহলেও আপনি ইঞ্জিনিয়ারিং পড়তে পারবেন।
0: আচ্ছা,
3: তো র্যাঙ্কিং সেই মর্তে এখন মানে বিরাট একটা কিছু নয় বাধা, যে আপনাকে আগে যেমন আমাদের সময় কয়েকটা ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল আপনার এই 10,000, 12,000, 15,000 মধ্যে র্যাঙ্ক করতে হবে, তাহলে পাবে না চান্স। এখন সেরকম নেই, আপনি 1,00,000, 1.5 লাখ, 2 লাখ র্যাঙ্ক করলেও আপনি এখন যে কোনো মানে হয়তো টপ লেভেল নট বাট মিডিয়াম লেভেল ইঞ্জিনিয়ারিং কলেজ, যেমন আমাদের মাকাউ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে প্রায় 200 কলেজ আছে। মাকাউ বিশ্ববিদ্যালয় হচ্ছে গিয়ে স্টেট অধীনের একমাত্র টেকনিক্যাল ইউনিভার্সিটি, মানে যে কোনো ফার্মেসি বা টেকনিক্যাল এডুকেশন বা ইঞ্জিনিয়ারিং কলেজ সেটা আমাদের আন্ডারেই অ্যাফিলিয়েটেড হতে হবে, অন্য কোনো ইউনিভার্সিটির আন্ডারে অ্যাফিলিয়েটেড হতে হবে না, এক্সেপ্ট আপনার ক্যালকাটা ইউনিভার্সিটি, তাদের নিজস্ব ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, আর যাদবপুরে তাদের নিজস্ব ইঞ্জিনিয়ারিং আছে, তারা কোনো ইঞ্জিনিয়ারিং কলেজকে অ্যাফিলিয়েশন দেয় না। তো একমাত্র মাকাউটি টেকনিক্যাল ইউনিভার্সিটি আমাদের আন্ডারে প্রায় 164 কলেজ আছে যারা ইঞ্জিনিয়ারিং এডুকেশন দেয়।

0: তো তাদের আন্ডারে আপনি মানে যত যার আপনি মানে টপ লেভেল ইঞ্জিনিয়ারিং আপনি যদি জয়েন্ট এন্ট্রান্সের এ দেখেন, টপ লেভেল হচ্ছে আপনার শিবপুর, তখন বেরিয়ে গেছে যাদবপুর, তারপর আপনার দু তিনটে প্রাইভেট কলেজ আছে, আর তারপর আপনার গভর্নমেন্ট কলেজগুলো আছে, যেমন সেরামিক কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, তারপর আপনার কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, পুরুলিয়া গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, এই কয়েকটা আপনার 10,000-এর মধ্যে র্যাঙ্ক করলে এই সবকটা কলেজে আপনি পেয়ে যেতে পারেন। যাদবপুরের ক্ষেত্রে আপনাকে 2,000-এর মধ্যে র্যাঙ্ক করতে হবে, আর শিবপুর যেহেতু বেরিয়ে গেছে, আরও আমাদের কিছু গভর্নমেন্ট কলেজ আছে, আপনাকে মোটামুটি আপনি 10-12,000-এর মধ্যে র্যাঙ্ক করলে আপনি সেগুলো চান্স পেতে পারেন। প্রাইভেট কলেজে দেখুন, প্রাইভেট কলেজে তাদের নিজস্ব উপর ডিপেন্ড করে, তাদের তো প্রচুর সিট আর প্রচুর এ, আর প্রচুর প্রাইভেট ইউনিভার্সিটিও এখন খুলে গেছে প্রত্যেকটা গ্রুপের, তো আপনি এখন মানে র্যাঙ্কিং ইজ নট এ কনস্ট্যান্ট ফর রেস্টুরেন্ট লাইক বলে ফর জয়েনিং ইঞ্জিনিয়ারিং। এখন আপনি ইঞ্জিনিয়ারিং পড়তে চান, আপনি 1,00,000-1,00,000 প্লাস র্যাঙ্ক করলেও আপনি ইঞ্জিনিয়ারিং প্রশিক্ষণ নিতে পারবেন।
1: আচ্ছা, এই যে কলেজের কথা উঠলো, তাহলে টায়ার 1, টায়ার 2, টায়ার 3 কলেজ, মানে এই যে বিভাজনটা, এটা বাস্তবে কেরিয়ারে কতটা ইম্প্যাক্ট ফেলবে? মানে এই যে আপনি শুরুতে স্কিলের কথা বলছিলেন, তো কোন স্কিল থাকলে এই যে অ্যাভারেজ কলেজগুলো সেখানে ঢুকেও আমি কিন্তু ভালো করতে পারবো?
0: দেখুন, এই এই ব্যাপারে একটা আমার রিজার্ভেশন আছে, যে টায়ার 1, টায়ার 2, টায়ার 3 এটা অ্যাকচুয়ালি মানে বিভিন্ন সংস্থা বিভিন্নভাবে করে, অনেক প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ আপনার অনেক অন্যভাবে সেগুলোকে টায়ার 1 দেখিয়ে দেয়, কেউ কোনো MBA কলেজ নিয়ে টায়ার 1 নিয়ে, তো এইগুলো নিয়ে একটা সংশয় আছে যে কে অ্যাকচুয়ালি টায়ার 1, টায়ার 2, টায়ার 3, রাদার দেন আমাদের যে দেখতে হবে যেগুলো মাল্টি ন্যাশনাল কোম্পানি, তাদের টায়ার 1, টায়ার 2, টায়ার 3 যে কলেজগুলো আছে সেগুলোকে যদি আপনি থাকেন তাহলে সেগুলোকে আপনি ক্লাসিফাই করতে পারেন। আমি যেমন একটা নাম করা মাল্টি ন্যাশনাল টাটা সংস্থার নাম বলছি না, তারা এ বি সি গ্রেডে আগে ভাগ করতো, যদিও এখন সেটা আর নেই, তারা আগে একটা এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেডে ভাগ করতো, সেই অনুযায়ী তারা টায়ার 1, টায়ার 2, টায়ার 3। টায়ার 1, টায়ার 2 আপনার MBA কলেজেরও আপনারা আছে, যেমন আপনি বলতে পারেন গভর্নমেন্টের যে ইন্ডিয়ান ইনস্টিটিউট ম্যানেজমেন্ট, এটা হচ্ছে গভর্নমেন্টের IIM টায়ার 1 কলেজ। সেমনি অনেক টায়ার 2, টায়ার 3 কলেজ আছে, IIFT, TIFT গভর্নমেন্টের আছে, এরা টায়ার 2 তে পড়ে। তো এই হচ্ছে ব্যাপার যে টায়ার 1, টায়ার 2, টায়ার 3 যেটা গভর্নমেন্ট কলেজের র্যাঙ্কিং সেটা আপনার কনস্ট্যান্ট থাকে, ফর প্রাইভেট কলেজ না এটা একটু বলা মুশকিল, কেননা এটা অনেকে অনেকভাবে ম্যানিপুলেট করে র্যাঙ্কিংকে আগে করে দেয় এবং অনেক প্রাইভেট সংস্থা আছে তারা ঘোষিত করে দেয় যে এরা নাম্বার 1 বা বেস্ট ইঞ্জিনিয়ারিং কলেজ বা কিছু, বাট অ্যাকচুয়ালি আপনাকে স্ট্যাটিস্টিক্স দেখতে হবে এবং অ্যাকচুয়ালি আপনাকে দেখতে হবে হোয়াট পার্সেন্টেজ অফ স্টুডেন্টস আর গেটিং প্লেসড অ্যান্ড হোয়াট অ্যামাউন্ট অফ প্যাকেজেস দে আর গেটিং, তো সেই অনুযায়ী টায়ার 1, টায়ার 2, টায়ার 3 হয়। বাট জেনারেলি যা মানে দেখা যায় যে টায়ার 1 আপনি বলতে পারেন এখানে পশ্চিমবঙ্গে যাদবপুর, তারপর ইনস্টিটিউট অফ সেরামিক টেকনোলজি, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, এগুলো সব টায়ার 1-ই পড়ে মোটামুটি।
1: আচ্ছা,
0: অ্যাপার্ট ফ্রম কিছু প্রাইভেট কলেজ যেগুলো আমি বলতে পারবো না।
1: আচ্ছা আচ্ছা স্যার, জয়েন্টের প্রস্তুতি নিতে গেলে কি ওই ক্লাস 10-এর পর থেকে আমাদের প্রিপারেশন শুরু করে দেওয়া উচিত, নাকি 12 থেকে মানে 11-এর শেষ থেকে করতে পারি?
0: যেহেতু প্রচুর কম্পিটিশন, কম্পিটিশন অনেক বেড়ে গেছে, মানে এখন কলেজও বেড়েছে, কম্পিটিশনও বেড়েছে, এখন আমার মতে ক্লাস 8 বা 9 থেকে, অনেকে তো ক্লাস 6 থেকে আরম্ভ করে দিচ্ছে, 8 বা অ্যাটলিস্ট ক্লাস 8 থেকে আপনার এখন প্রশিক্ষণ স্টার্ট করে দেওয়া উচিত। ইফ ইউ ওয়ান্ট টু গেট ইনটু টপ টপ এ, যেমন IIT, NIT এরা হচ্ছে এ গ্রেড, একদম টপ প্রিমিয়ার ইনস্টিটিউটে যদি যেতে চান তাহলে আপনাকে কিন্তু আগে থেকেই প্রশিক্ষণ নিয়ে স্টার্ট করে দিতে হবে।
2: স্যার, এই যে প্লেসমেন্টের কথা বলছিলেন একটু আগে, যেহেতু আপনি এই এই বিশ্ববিদ্যালয়ে অনেক বছর ধরে প্লেসমেন্ট সেলটাও দেখেছেন, তো সেইখানে দাঁড়িয়ে একটা দ্বন্দ্ব তো থাকেই আমাদের ছাত্রদের ছাত্রীদের মধ্যে, যে অল ইন্ডিয়া কোটা, এখানে এই অল ইন্ডিয়া কোটায় দূরের রাজ্যের কোনো একটি কলেজে যাব, নাকি স্টেট কোটায় বাড়ির সামনে কোনো একটা নিজের রাজ্যে কোনো ভালো কলেজে পড়ব, এই
1: বা যে কলেজে আমি পেলাম? হ্যাঁ, সবসময় যে আমরা আমাদের হাতে তো অপশনটা সবসময় থাকে না,
0: ব্যাপার হচ্ছে যে আপনাদের যে বুঝতে হবে একটা পলিটিক্যাল অ্যালাইনমেন্ট আছে, মানে বিগত 15 বছর ধরে আমাদের রাজ্যে সত্যি মানে আমাদের ব্যাপার হচ্ছে কি, যেটা আপনার এটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কোথায় যেতে চান। আপনি যদি মনে করেন যে ব্যাঙ্গালোরে গিয়ে আপনার প্রশিক্ষণ ভালো হবে বা আপনার চাকরির সুযোগ বেশি, আপনি ব্যাঙ্গালোর বা কর্ণাটকা বা তামিলনাড়ু এই কলেজ বা মুম্বাই যেতেই পারেন, মুম্বাই যদি যায় না কেউ বেশিরভাগ, ব্যাঙ্গালোর ম্যাক্সিমাম যায় আর চেন্নাই এইগুলো যায় স্যার, মানে এইগুলোতে যায় প্রাইভেট ইয়েতে, বাট ওয়েস্ট বেঙ্গলে এখন এত অপরচুনিটি খুলে গেছে, এত প্রাইভেট ইউনিভার্সিটি খুলে গেছে এবং এত ইঞ্জিনিয়ারিং কলেজ, আই ডোন্ট থিঙ্ক দ্যাট এখন বাইরে গিয়ে কোনো একটা দরকার। বাইরের রাজ্যে আপনার কিন্তু একটা প্রবলেম এই জন্য আছে, বাইরের রাজ্যে কিন্তু ওরা ওদের যারা কর্ণাটকার

0: তাদেরকে আগে পাঠানো দেবে, তারপরে আপনাকে পাঠানো দেবে। আর এই মানে এই নয়, ধরুন আপনি কিন্তু বেশি টাকা দেবে না, মানে সে ধরুন একটা মেকানিক্যাল জবের জন্য নিচ্ছে ট্রেনিং, সে কিন্তু আপনাকে 20K দেবে, সে বলবে আপনি কলকাতা থেকে এসেছেন তাই বলে আপনাকে বেশি দেবো। আমি তো লোকাল ক্যান্ডিডেট পেয়ে যাচ্ছি, পুনেতে প্রচুর ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, মহারাষ্ট্রতে মানে সব থেকে বেশি ইঞ্জিনিয়ারিং সিট মহারাষ্ট্রতেই আছে। তাহলে ওদের জানা লোকাল ইন্ডাস্ট্রি তারা ওখান থেকেই প্রেফার করে। মানে আমরা তো বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্টেড থাকি, ওরা লিখেই দেয় ফর মুম্বাই উই প্রেফারেন্স অফ মুম্বাই বেস ক্যান্ডিডেট, ফর পুনে পুনে বেস ক্যান্ডিডেট। ওরা চায় না যে বাইরে থেকে গিয়ে কেউ গিয়ে ওখানে জয়েন করে অত সহজে করা। আপনাকে আমি সিম্পল জিনিস বলছি, আপনি যদি কলকাতায় 20,000 পান আর পুনেতে 20,000 পান, এটা সেরা লেভেল ডিফারেন্স। কলকাতায় আপনি নিজের বাড়িতে খেয়ে থেকে আরামসে হয়তো 20-এর মধ্যে আপনি চালিয়ে নিলেন, আপনার সেভিং হলো, কিন্তু পুনেতে আপনার রুম রেন্টই প্রায় 12-15, সেখানে আপনার খাওয়া দাওয়া এইসব নিয়ে আপনার মিনিমাম 25-30K চলে যাবে, সেখানে আপনি 20K তাহলে আপনাকে ঘর থেকে 10,000 টাকা দিতে হবে।
1: একদম।
2: আচ্ছা স্যার, গত বছরের যে ক্লোজিং র্যাঙ্ক বা কাট অফ এইসব দেখে কি মানে সিদ্ধান্ত নেওয়া উচিত আমাদেরকে, আমাদের আর কি মানে কোন দিকে যাব?
0: দেখুন জয়েন্টে এখন কাউন্সিলিং হয়, সিট ফাঁকা থাকলে রিকাউন্সিলিং হয়, তো 3 রকম ভাবে রিকাউন্সিলিং হয়। তো এখন যেহেতু জয়েন্টের বিগত কয়েক বছর ধরে সিট ভরে না, মানে বেশ কিছু সিট খালি থাকে, সেজন্য মানে কাউন্সিলিং রিকাউন্সিলিং এগুলো হওয়ার পরে আপনার কাট অফ তো ফার্স্ট কাট অফ আছে, সেকেন্ড কাট অফ, থার্ড কাট অফ, সো 3টে থাকে। এমনকি যাদবপুরেও আপনি দেখবেন যেগুলো মানে খুব একটা ডিমান্ডিং ইয়ে নয়, মেটালার্জি বা ইয়ে, ওগুলোতে সিট আপনার দেখবেন থার্ড কাউন্সিলিংয়ে হয়তো কিছু খালি থাকে। তো এইটা আপনার কাট অফের ওপর ডিপেন্ড করে, কেন আপনার কাউন্সিলিং ইজ ফার্স্ট সেকেন্ড থার্ড 3টে কাউন্সিলিং অবধি চলে, মানে চলতো এতদিন পর্যন্ত। এখন এখন থেকে কি নিয়ম হবে চেঞ্জ আমি সেটা বলতে পারছি না।
1: আচ্ছা আচ্ছা স্যার, ক্লাস 12 এর পরে অনেকেরই স্বপ্ন থাকে যে আমি ইঞ্জিনিয়ারিং পড়ব কিন্তু বিদেশ থেকে পড়ব। এই যে স্বপ্নটা যখন তারা দেখে, এই বিদেশে যাওয়ার, এই 12 এর পরে বিদেশে যাওয়ার ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে কি কি প্রসিডিওর বা কি কি পদ্ধতি নিতে হতে পারে?
0: দেখুন বিদেশে যাওয়ার প্রবণতা বেশ কিছু লোকের থাকে যে 12 পরে আমি বিদেশে গিয়ে ইঞ্জিনিয়ারিং পড়বো, এমএস করবো, কিন্তু ব্যাপার হচ্ছে কি বিদেশে যেতে গেলে আপনাকে নির্দিষ্ট টোফেল বা এগুলোকে আপনাকে ক্লিয়ার করতে হবে আগে। এগুলো ক্লিয়ার করে তারপরে ওখানকার ইউনিভার্সিটি আপনাকে কতটা ফান্ডিং দিচ্ছে এটার উপর ডিপেন্ড করে, কেননা একটা মধ্যবিত্ত পরিবারের পক্ষে একটা ছেলেকে USA ডাইরেক্ট পাঠিয়ে পড়ানো ইট ইজ আ ভেরি রিস্কি, কারণ US আপনি যদি একটা দেখেন যে এখন US ইকোনমি ইজ অলসো ডাউনটার্ন, অলরেডি একটা যুদ্ধ চলছে ইরানের সঙ্গে, অলরেডি মানে একটা ইয়ে চলছে, তো US ইকোনমি ইজ অলরেডি ডাউন। তো এখন ব্যাপার হচ্ছে কি যে আপনি ধরুন পাঠালেন, যদি কোনো উচ্চবিত্ত হয় সে তার পক্ষে কোনো প্রবলেম নয়, কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা কোনো ধরুন বড় গভর্নমেন্ট এমপ্লয়ি তার ছেলে গেল, বাট ফর এ জেনারেল এ দুম করে এখন বিদেশে পাঠানো, কেন বিদেশ অত অ্যাকসেপ্টও করছে না, ক্যানাডা প্রচুর ক্যান্ডিডেট রিজেক্ট করেছে, UK ইকোনমি ইজ ইন রিসেশন। আমার মনে হয় না যে এই কারেন্ট ভোলাটাইল সিচুয়েশনে ছেলেপুলেকে বিদেশে পাঠানো একটা খুব ভালো অপশন।
2: কিন্তু স্যার এরকম তো অনেক স্কলারশিপস আছে, মানে অনেকে কি করে এখানে থেকে ভালো ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে গ্র্যাজুয়েশনটা করে তারপর MS করে আপনি যেটা বললেন চলে গেল PhD করতে, সেটারও মানে এখানে এই যে মধ্যবিত্তদের কথা উঠছে তারা কিন্তু অনেকে অনেক ভালো ভালো কিছু স্কলারশিপসও নিয়ে যায়।
0: হ্যাঁ, তো সেই স্কলারশিপস অ্যাভেল করতে মেরিট স্কলারশিপ কিউ অ্যাভেল করতে পারে, আমি সেটাই তো বললাম যে আপনার US ইউনিভার্সিটি ধরুন যে আছে সে কত পার্সেন্ট ফান্ডিং দিচ্ছে, স্কলারশিপ মানে তো একটা ফান্ডিং। সাপোজ আপনার টোটাল খরচা হচ্ছে কি 20 লাখ, সাপোজ আমি ধরলাম 20 লাখ, আপনি এটা ডলারে যা কনভার্ট করতে পারেন কি 25 লাখ কি 30 লাখ আমি ধরলাম, আপনাকে ধরুন 15 লাখ টাকা ওরা 50% স্কলারশিপ দিচ্ছে, সেক্ষেত্রে আপনি ডেফিনেটলি ওখানে গিয়ে MS বা কিছু করতে পারেন ফর হায়ার অপরচুনিটি, ফর হায়ার বেটার কেরিয়ার গ্রোথ। বাট যদি ফান্ডিং না পান দের ইজ নো স্কলারশিপ, আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইট উইল বি আ ওয়াইজ ডিসিশন টু ইনভেস্ট ইন দিস কারেন্ট ভোলাটাইল মার্কেট ফর আওয়ার এডুকেশন।
2: আচ্ছা আচ্ছা,
1: তাহলে তোমরা শুনছো আমাদের তরুণের স্বপ্ন অনুষ্ঠান, যেখানে আমরা কথা বলছি ইঞ্জিনিয়ারিং নিয়ে। এই মুহূর্তে কিন্তু আমরা ফেসবুকে লাইভ
2: চলে গেছি, আমরা কে আছি আজকে, আমরা জুবানি দুই বন্ধু, আমি মল্লিক এবং আমার সঙ্গে আছে আজকে সৌরভ, আর আমাদের সঙ্গে বিশেষ অতিথি কে আছেন,
1: প্রফেসর আনন্দরূপ সারাঙ্গি ম্যাকাও থেকে, মাওলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে।
2: একেবারে একেবারে
1: স্যার, বিভিন্ন বিষয় নিয়ে কথা
2: বলছেন অনেকক্ষণ ধরেই।
1: তোমাদেরও যদি কিছু প্রশ্ন থাকে তোমরা কিন্তু লাইভে একদম সরাসরি আমাদের প্রশ্ন করতে পারো, যে তোমাদের ইঞ্জিনিয়ারিং নিয়ে কি কি প্রশ্ন আছে এই মুহূর্তে বা মাথায় কি চলছে।
2: এবং প্রশ্নের কথা বলতে গিয়ে সৌরভ আমাদের কিন্তু ফোন লাইনে বন্ধু চলে এসেছে। হ্যালো নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ
3: হ্যালো,
2: হ্যাঁ বলুন বলুন।
3: আমি আসানসোল থেকে বলছি।
2: আচ্ছা স্যারের কাছে কি প্রশ্ন?
3: প্রশ্নটা

0: যে স্যার বললেন যে বেসিক ইঞ্জিনিয়ারিং এ যাওয়াটা ঠিক আছে, মানে ধরুন কনভেনশনাল যেগুলো আপনার যেগুলো মেকানিক্যাল ইলেকট্রিক্যাল, এই যে বেসিক ইঞ্জিনিয়ারিং গুলো ট্রেডিশনাল ইঞ্জিনিয়ারিং যেটা বললেন ওগুলো পড়ে, ওগুলো পড়ে এখন আজকাল এটার সঙ্গে আমি চাকরি কিরকম ভাবে পেতে পারি, মানে কতটা
1: দেখুন ধরুন আপনি যেগুলো বেসিক ইঞ্জিনিয়ারিং আছে মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল মেটালার্জি এগুলোতে আপনি একটা গেট মানে আফটার কমপ্লিশন অফ এমবিটেক গেট দিয়ে প্রচুর গভর্নমেন্ট যেগুলো সেল আছে গিএল আছে যেগুলোতে প্রচুর গভর্নমেন্টে এনটিবিসি আছে এরা প্রচুর ইঞ্জিনিয়ারিং ট্রেনিং নেয়, তো এগুলোতে ওরা ম্যাক্সিমাম প্রেফার করে হচ্ছে কি কোর ইঞ্জিনিয়ারিং যেটাকে আমরা বলি কোর ইঞ্জিনিয়ারিং, তো সেক্ষেত্রে আপনার গভর্নমেন্ট চাকরিতে আপনার গভর্নমেন্টে গেট দিয়ে এগুলোতে পাওয়া একটা খুব বড় সুযোগ আছে। তৃতীয়ত বড় বড় আপনার যেগুলো কোম্পানি আছে যেগুলো মানে মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে অনেক স্টিল কোম্পানি আমি নাম বলতে পারছি না সেগুলো আছে যেগুলো তারপর অনেক মাইনিং কোম্পানি আছে, তো এগুলোতে কিন্তু এখন কোর ইঞ্জিনিয়ারিং কিন্তু সুযোগটা এখন আস্তে আস্তে বাড়ছে, কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা ইনফ্রাস্ট্রাকচার পুশ হয়েছে, লট অফ থিংস অনেক কিছু ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট বাড়ছে এবং বেঙ্গলেও এবার আসতে পজিটিভলি বাড়বে, তো আই থিঙ্ক দের ইজ আ গুড চান্স অফ গেটিং জবস ইন কোর ইঞ্জিনিয়ারিং নাও দেন ইট ওয়াজ অ্যারাউন্ড 3-4 ইয়ার্স বিফোর।
2: মাইনিং এর কথা বললো এবং আমাদের যে বন্ধু ফোন করেছেন তিনি কিন্তু আসানসোল থেকেই বলছেন, আসানসোল রানীগঞ্জ এই এলাকা
3: নিজের জায়গা থেকেই প্রশ্নটা উঠে এলো আমি বুঝতে পেরেছি। তবে স্যারের কাছে আরেকটা প্রশ্ন আছে যে স্যার এই যে সিট ম্যাট্রিক্স এর কথা আমরা মাঝে মাঝে শুনি এইটা মানে কি, এটা বলতে কি বোঝায় আর এটা দেখে কিভাবে আমরা নিজের সম্ভাবনা যাচাই করব?
1: মানে সিট ম্যাট্রিক্স মানে আপনার প্রেফারেন্স, মানে আপনি আপনার একটা সিট ম্যাট্রিক্স মানে আপনাকে একটা প্রেফারেন্স দেওয়া হয় যে 1-10 মধ্যে সাজাতে যে আপনি কোন কোন ইঞ্জিনিয়ারিং কলেজ আপনি দেন, তো সেই অনুযায়ী ওরা ম্যাপিং করে, তো সেই ম্যাপিংয়ের মাধ্যমে ধরুন আপনি প্রথমে দিলেন যাদবপুর, তারপরে দিলেন আপনি ধরুন আপনি দিলেন গভর্নমেন্ট কলেজ অফ সেরামিক টেকনোলজি, গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ কল্যাণী, বা আপনি দিলেন হচ্ছে গিয়ে এরপর একটা প্রাইভেট কলেজ, এরকম আপনি 10 আপনি দিলেন, আপনার ফার্স্ট কাউন্সিলিংয়ে যেটা আপনার খালি থাকছে সেটা আপনাকে অ্যালট করে দিচ্ছে, যেটা আপনার হচ্ছে সাপোজ আপনার ফার্স্ট কাউন্সিলিংয়ে আপনার 9 কলেজ আপনাকে অ্যালট করা হলো, তো আপনাকে ওটাকে দিয়ে দেওয়া হয়। আপনার এবার এবার আপনার কাছে সুযোগ থাকে যে আপনি এটাকে নেবেন না, আপনি চালিয়েন যে আমি এই এটাতে ভর্তি হলাম না, আই উইল অপ্ট ফর সেকেন্ড কাউন্সিলিং, তখন আপনাকে একটা ফি দিয়ে আপনি সেকেন্ড কাউন্সিলিং যেতে পারেন, আপনি আবার থার্ড কাউন্সিলিংও যেতে পারেন।
2: আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই যে সিট ম্যাট্রিক্স এর কথা আপনি স্যার বলছেন, এখানে এই সিটের ব্যাপারটা ধরুন এবছর কারোর মন মতো সিট পেলো না, সে যেই র্যাঙ্ক করেছে সেই র্যাঙ্কে হয়তো সেই জায়গায় বা সেই কলেজে তার মনের যে স্বপ্ন সেইটাতে হয়তো পেলো না, তাদের কি করা উচিত এই মুহূর্তে?
1: তার যদি ইচ্ছেই থাকে যে আমি যাদবপুরেই ইলেকট্রনিক্স পড়বো বা যাদবপুরেই কম্পিউটার সায়েন্স পড়বো আমি এছাড়া পড়বো না, ঠিক আছে, সেক্ষেত্রে তো তার তো অপশান নেই, তাকে যদি না দেওয়া হয় কম্পিউটার সায়েন্স তাকে যদি দিয়ে দেওয়া হয় আপনার ধরুন পেপার টেকনোলজি দিয়ে দেওয়া হলো, পেপার টেকনোলজি বা টেক্সটাইল টেকনোলজি দিয়ে দেওয়া হলো, তো সে তো কখনোই সেটা পড়বে না, তার যদি আগে থেকে একটা ইচ্ছে থাকে যে আমি ওইটাই পড়বো আমি 1 ড্রপ দিয়ে র্যাঙ্ক ইম্প্রুভ করবো, সে করতেই পারে, বা অবশ্য সেটা তার পার্সোনাল ইচ্ছে, কিন্তু তে যদি চায় সে অন্য কলেজ বা ইউনিভার্সিটিতে ডেফিনেটলি যেতে পারে যদি তার মনে হয় যে সেখানে আমি যেতে পারি।
3: আচ্ছা, আর এই যে ইচ্ছের কথা উঠলো, ইচ্ছের কথা বলতেই কিন্তু মনে হলো যে যদি একটা গান হয়, মানে ইচ্ছে তো আমাদের মনেই থাকে, আর মন নিয়ে যদি একটা গান শুনি কেমন হয়?
2: মন নিয়ে গান শুনবে? আমি ভাবছিলাম তোমাকে একটা অন্য গান শোনাবো।
3: ঠিক আছে, গান হলেই তো মানে ভালো লাগা তো আছেই গানে,
2: গানের
3: সঙ্গে বেঁধে বেঁধে আছি আমরা,
2: একদমই তাই। কিন্তু তোমার যখন মন শব্দটা মনে এসেছে তাহলে বরং চন্দ্রবিন্দুর কণ্ঠে মনে গানটা আমরা শুনেই নাকি?
3: চলো চলো।
2: আচ্ছা, কেমন মানে কেমন তোমার গান শুনতে কেমন লাগে বলো তো?
3: দুর্দান্ত।
2: তারপরে যদি হয় চন্দ্রবিন্দুর একটা গান তাহলে তো আরো কোনো কথাই নেই। গানের পরে শুনতে থাকো।

0: একটা ভীষণ মিষ্টি গান শুনে ফিরে এলাম। আর আপাতত আজকে আমরা ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলছি, আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট অতিথি ডাক্তার আনন্দরূপ সারঙ্গী, এবং ইতিমধ্যে কিন্তু বন্ধু চলে এসেছে ফোন লাইনে। বন্ধু কি বলছে শুনে নি। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: নমস্কার।
2: নমস্কার, আমি কলকাতা থেকে দেবিকা মুখার্জি বলছি। স্যার, যদি মেইন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আর স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং একটু ডিটেইলসে বলেন তাহলে খুব ভালো হয়, স্পেশালি মেইন ইঞ্জিনিয়ারিং। ধন্যবাদ।
0: বেশ, অনেক ধন্যবাদ বন্ধুকে। স্যার
3: দেখুন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা খুবই কোর ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট এবং এটাতে প্রচুর অপরচুনিটি আছে। গভর্নমেন্ট সেক্টরে আমি যাব, আগেও বলেছি গেট দিয়ে আপনি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, NTPC, এইগুলো সব কটাতে আপনি মানে আফটার বিটেক গেট দিয়ে এগুলোতে আপনি জব পেতে পারেন। এছাড়াও আপনার প্রাইভেটে প্রচুর কোম্পানি আছে যেগুলোতে আপনি ডেফিনেটলি করতে পারেন। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং যেটা আপনি বলছেন সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আর্কিটেকচার বেসড, এবং আর্কিটেকচারের হচ্ছে গিয়ে আমাদের যেটা আছে BArk, MArk আর BArk, ব্যাচেলার ইন আর্কিটেকচার, সেটাতেও প্রচুর কলেজ আছে, গভর্নমেন্ট প্রাইভেট সব কিছু, এবং এটার একটা বিরাট ডিম্যান্ড আছে। কেননা আপনি এখন দেখছেন যে রিয়েল এস্টেট সেক্টর একটা খুব বুম করছে, তো আর্কিটেকচার বা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের খুব ভালো ডিম্যান্ড আছে। সো ডেফিনেটলি আপনি এটাতে চুজ করতে পারেন অ্যাপার্ট ফ্রম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং।
0: আচ্ছা আচ্ছা স্যারকে, আমার আরেকটা প্রশ্ন আছে সরাও, সেটা হচ্ছে যে বর্তমানে ইঞ্জিনিয়ারিং নিয়ে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মানে সবচেয়ে একটা বড় ভুল ধারণা মানে অনেক ধরনেরই আছে, তো আমরা শুরু থেকেই বলছিলাম যে কোন কোন রাস্তা দিয়ে তারা যাবে, কোন অপশন তারা সিলেক্ট করবে, তো সেই নিয়ে যে কিছু কিছু ভুল ধারণা আছে সেটা যদি স্যার অ্যাড্রেস করেন।
3: দেখুন, ভুল ধারণা বলতে যে এখন ব্যাপার হচ্ছে কি, লোকে ভাবে যে মানে যদি কেউ ভেবে থাকে যে এখন লাইফ অনেক কম্পিটিটিভ হয়ে গেছে, কম্পিটিশান প্রচুর বেড়ে গেছে, এখন আপনি একটা জিনিস আপনাকে এটা মানে রাখতে হবে যে নো অর্গানাইজেশন ইন দিস এন্টায়ার ইন্ডিয়া, একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, ক্যান গিভ ইউ আ গ্যারেন্টি ইন প্লেসমেন্ট, কেউ দিতে পারে না। আপনি যদি বলেন, ভাবেন যে IIT থেকে 100% প্লেসমেন্ট হয়, ইট ইজ আ টোটাল রং নোশন।
1: আচ্ছা,
3: কেননা আপনি যদি ভাবেন যে সব জায়গায় IIM থেকে 100% প্লেসমেন্ট হয়, ইট ইজ আ রং নোশন, দেয়ার ইজ নো ওয়ের। কেউ আপনাকে যদি বলে, যেমন প্রচুর প্রাইভেট কলেজ আপনাকে বলে দেবে, অনেকে আবার রিখেও দেয় যে আমরা আপনাকে গ্যারেন্টি দিচ্ছি প্লেসমেন্টের, রিটার্ন গ্যারেন্টি, এই সব হ্যান ত্যান, আপনাদের এখানে 100% প্লেসমেন্ট হয়, এটা একটা টোটালি ভেগ আইডিয়া এবং ভেগ কথা। কেননা কোথাও আপনি ভাবেন না যে সবকটা স্টুডেন্ট হচ্ছে ইন্ডাস্ট্রি রেডি বা কিছু, বা সবকটা একেই ডিমান্ড অনুযায়ী এমন যে সবাইকে প্লেস করে দেবে। সো অনেকেই এই আইডিয়াতে থাকে যে ইঞ্জিনিয়ারিং পড়লাম মানে আমি একটা 10 লাখের চাকরি পেয়ে গেলাম, এইসব আজগুবি চিন্তা যদি কেউ থাকে সে কিন্তু ইট ইজ আ রং এ। তাকে একটা জিনিস মনে রাখতে হবে, আমাকে একটা প্রপার ইঞ্জিনিয়ারিং স্ট্রিম বাছতে হবে, আমাকে 4 বছর ভালো করে পড়তে হবে, পড়ার সঙ্গে সঙ্গে আমাকে আরও স্কিল অর্জন করতে হবে, আরও ডাটা সায়েন্স বা আরও পাইথন, জাভা, প্রোগ্রামিং, এগুলোতেও আমাকে যদি সফটওয়্যারে যায় এগুলো শিখতে হবে আলাদাভাবে, যাতে যখন কোম্পানি আসে আমাকে আগেই এ করে। তো এটা ডিপেন্ড করছে আপনার উপর, আপনি নিজেকে কেমন তৈরি করছেন। আপনি 4 বছর ইঞ্জিনিয়ারিংয়ে পুরো কলেজ বাঙ্ক করলেন, এ করলেন, টোকাটুকি যা হোক করে আপনি ইললজিক্যাল মিন্সে আপনি পরীক্ষা দিয়ে বন্ধুর কাছ থেকে হেল্প করে পেয়ে গেলেন, আর দিয়ে আপনি ভাবলেন যে আমি চাকরি পেয়ে যাব। আজকাল কিন্তু সেই দুনিয়া আর নেই, আজকাল আর সেই দুনিয়া নেই যে আগে একটা মাল্টিনেশনাল কোম্পানির নাম বলছি এমন ছিল, এত ডিমান্ড ছিল যে বলতো আপনি একটা গান করুন আমাকে, ব্যাস ও গানা হয়ে গিয়া, চলো আপনার সিলেকশন হয়ে গিয়া। আজকাল আর কিন্তু সেই দুনিয়াটা নেই, উইথ AI অ্যান্ড দ্য অ্যাডভেন্ট অফ নিউ টেকনোলজিস ডিম্যান্ড হ্যাজ রিডিউসড লট অফ ইট, অ্যান্ড দেয়ার ইজ আ লট অফ

0: instability in software and IT sector. So you have to adjust accordingly.
1: Sir, আপনি যেহেতু এই পেশায় অনেক বছর ধরে আছেন,
0: বিগত এই ট্রেনিং প্লেসমেন্টে আমি বিগত হয়ে গেল প্রায় 18 বছর 17 বছর
1: তো এই যে দীর্ঘ আপনার এক অভিজ্ঞতা, সেখানে তো যেটা আপনি বলছিলেন যে কি কি করতে হবে কি কি করতে হবে না, তো এই কাউন্সেলিং এর সময় বিশেষ করে এই ইঞ্জিনিয়ারিং কোথায় পড়বো এই সময়টাতে মফস্বল থেকে যে ছেলেমেয়েরা উঠে আসে, বিশেষ করে তাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে বহু জালিয়াতি বা স্ক্যামের ফাঁদে তারা পড়ে, এইটা থেকে তারা বুঝবে কি করে, তাদের জন্য কি সাজেশন দেবেন আপনি?
0: দেখুন, ব্যাপার হচ্ছে কি, যারা মফস্বল থেকে আসে তাদেরকে বেশিরভাগ আপনি মানে স্ক্যাম বলতে পারবেন না, আপনাদেরকে ওই এডুকেশনাল কনসালটেন্ট যারা আছে তারা তাদেরকে প্রাইভেট কলেজে দেয় এবং তারপরে একটা কমিশন পায়। এটাই হচ্ছে প্রাইভেট কলেজগুলোর ম্যাক্সিমাম আর্নিং পোটেনশিয়াল, কেননা ম্যাক্সিমামই তাদের ডাইরেক্ট সিটে তাদের সিট ভর্তি হয় না, প্রচুর সিট খালি থাকে। আর বিশেষ করে মফস্বলে যে কলেজগুলো আছে সেগুলোতে আপনি ধরেই নেবেন যে প্লেসমেন্ট সেরকম ভালো হয় না, কেননা যেহেতু অত দূরে কোম্পানি যায় না, তাদের কানেকটিভিটি অত ভালো নয়, তারা ওখানকার লোকাল ছেলেকে ওরা নিয়ে নেয় ফিস কমিয়ে করে। তো এইটা একটা, এটা আপনি স্ক্যাম বলতে পারবেন না, ইট ইজ আ পার্ট অফ আপনি বলতে পারেন মার্কেটিং বা এ, বাট ওরা খুব সহজে লিউড হয়ে যায় টুয়ার্ডস অ্যাডমিশন এজেন্ট টুয়ার্ডস এ, তো সেখান থেকে ওরা অনেকে অ্যাডমিশন নেয়। আবার অনেকে যারা এ হয় তারা কলকাতাতে এসে ভালো কলেজ দেখে শুনে বিবেচনা করেও অ্যাডমিশন নেয়। তো এই এই নয় যে মফস্বল থেকে সবাই, আমি বললাম না আজকাল ছেলেপুলেরাও অনেক স্মার্ট হয়ে গেছে, এখন মফস্বলের ছেলেরাও জানে যে এই কলেজ ভালো এই কলেজ ভালো নয়। কারণ আপনি একটা জিনিস, আপনি একটা জিনিস এখন দেখুন, আগে তো শুধু গুগল ছিল, এখন আপনি এআই এর মাধ্যমে মানে আপনি এর মাধ্যমে জিজ্ঞেস করলেও আপনি বলে দিতে পারবেন কোন কলেজ ভালো কোন কলেজ ভালো নয়। তো এখন এই নয় যে মফস্বলের ছেলে মেয়েরা যে যে বলবে সেখানেই ভর্তি হয়ে যাবে, এখন ওরাও অনেকটা কেরিয়ার ওয়াইজ অনেকটা ম্যাচিওর হয়ে গেছে টু নো হুইচ ইজ দ্য বেটার অপশন ফর দেম।
2: একেবারে মানে কি সেলফ অ্যাওয়ারনেসটা ভীষণ আছে,
1: অ্যাওয়ারনেসটা আছে। তাও আমি জিজ্ঞেস করবো স্যারকে, তাও কি এই ক্লাস 12 এর পরে বাচ্চাদের এবং অভিভাবকদের কি একটা কেরিয়ার ওরিয়েন্টেশন প্রোগ্রাম দরকার?
0: দেখুন, ব্যাপার হচ্ছে কেরিয়ার ওরিয়েন্টেশন প্রোগ্রাম তো দরকার, কিন্তু এখন যেহেতু সেটা কেরিয়ার ওরিয়েন্টেশন প্রোগ্রাম নেই, বা কিন্তু বিভিন্ন যেমন আপনার কেরিয়ার ফেয়ার টেয়ারগুলো যেগুলো হয় সেগুলোতে যদি স্টুডেন্টরা যায় তাহলে বিভিন্ন মানে আমাদের আপাই বলে একটা সংস্থা আছে, আমাদের অল ইন্ডিয়া আমাদের মাকাউটের আন্ডারই অল ইন্ডিয়া প্রায় আপাই বলে সংস্থা, তারা কেরিয়ার ফেয়ার প্রত্যেক বছর করে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। তো সেসব কেরিয়ার ফেয়ারের গিয়ে তারা সব প্রসপেক্টিভ কলেজের ব্রোশিওর এইগুলো সব কালেক্ট করতে পারে এবং ওরা দেখতে পারে যে কোনটা ভালো কোনটা হয়। তো এইগুলো হচ্ছে তাদের মানে বিভিন্ন কেরিয়ার ফেয়ার, এছাড়াও কেরিয়ার ফেয়ার হয় বিভিন্ন অ্যাফেয়ার্স থেকে হয়। তো আমার মতে স্টুডেন্টদের এই কেরিয়ার ফেয়ারগুলো ভিজিট করা উচিত এবং কাউন্সিলারদের সঙ্গে কথা বলা উচিত, ব্রোশিওর প্রসপেক্টাস নেওয়া উচিত, দিয়ে দেখা উচিত কম্পেয়ার করে হুইচ ইজ আ বেটার অপশন ফর দেম।
2: আচ্ছা স্যার, এই মানে এই সবে পরীক্ষা দিয়ে তারা উঠলো এবং সামনেও একটি বড় পরীক্ষা আছে, তো এই সময় ছাত্রছাত্রীদের মানসিক চাপ যেটা হয়, তারা তো মানসিক চাপের মধ্যে দিয়েই যাচ্ছে ক্রমাগত, তো সেটা তারা সামলাবে কি করে, সেই নিয়ে যদি কথা টিপস দেন।
0: এখন দেখুন, এখন মানসিক চাপ তো সব জায়গায় আছে, যারা চাকরি করছে তাদের মানসিক চাপ আছে, যারা পরীক্ষা দিচ্ছে তাদের মানসিক চাপ আছে, মানে সবেতেই আপনাকে এগুলো আপনাকে নিজেকে ধরুন এক্সারসাইজ করলো, কেউ মাইন্ড এক্সারসাইজ করলো, কেউ আপনার আপনার মিউজিকের মাধ্যমে টেনশন কমালো, কেউ আপনার কোনো একটা মাইন্ড গেমস খেলে বা আপনার টিভি দেখে বা কিছু করে আপনাকে নিজেকে অ্যালুপ থেকে একটু মাইন্ডটাকে রেস্ট দিতে হবে, মানে ফ্রি অফ টেনশন মোডে যেতে হবে।
2: একটা
0: জিনিস মনে রাখবেন, আপনি টেনশন নিয়ে কিছু করতে পারবেন না, চিন্তা ইকুয়াল টু চিতা, এটাই হচ্ছে কি ব্যাপার।
1: আচ্ছা আচ্ছা, একদমই ঠিক কথা, চিন্তা নিয়ে কিন্তু কিছু হবে না,
0: আপনাকে ফ্রি মাইন্ডে থাকতে হবে, মানে একদম ফ্রি হ্যাপি টু গো লাকি মোডে থাকতে হবে, তবেই আপনি লাইফে এগোতে পারবেন।
2: আর সবচেয়ে বড়
0: একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, যেটা আমি সব সময় স্টুডেন্টদের বলি, ইউ বি পজিটিভ, মানে একটা মোটো আমি সব সময় বলি, উমিদ পে দুনিয়া কায়েম হ্যায়, ইউ হ্যাভ টু ড্রিম বিগ, আগর উমিদ নেই হ্যায় তো কুছ ভি নেই।
1: স্যার, আমার একটা প্রশ্ন আছে, এই যে বললেন যে স্বপ্নটা অনেক বড় দেখতে হবে তাহলেই হবে, আপনার অভিজ্ঞতা এরকম কোন ছাত্রছাত্রী আছে যার কথা এই মুহূর্তে আপনার মনে পড়ছে যে যার স্বপ্নটা অনেক বড় এবং
2: অনেক যুদ্ধের পরে?
0: হ্যাঁ, আমার একজন ছাত্রছাত্রী আছে যে 2011 সালে এমবিএ পাস করেছে, সে প্রথম দিকে খুব ভালো কমিউনিকেশন বা কিছু ছিল না, সে

0: এখন একটা কোম্পানির অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করছে, মানে সে অনেকটা 2011 সালে করেছে, তার নাম হচ্ছে বিক্রমজিৎ সেনগুপ্ত, সে এখন অনেকটা বড় লেভেলে চলে গেছে এবং সেটা খুব প্রথম থেকেই একটু অত সাই আর এ ছিল, কিন্তু এখন অনেকটা এগিয়ে গেছে।
1: এবং তার মানে মানে আমি অধ্যাপক হয়ে
0: এবং আরেকজন আমি বলে দিচ্ছি, অস্মিতা বলে আরেকজন স্টুডেন্ট ছিল, সে এখন আর্মি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে অধ্যাপিকা, মানে প্রথম থেকে আমি ওর মধ্যে দেখেছিলাম যে ওর মধ্যে একটা সিরিয়াসনেস আছে এবং পড়াশোনার প্রতি একটা গভীর চিন্তাধারা আছে, আজ ওই জন্য একটা সফল ও ক্যারিয়ার।
2: তাহলে বিক্রমজিৎ এবং অস্মিতা, তোমরা যদি এই মুহূর্তে শুনে থাকো স্যারের কথা, তোমরা কিন্তু মানে স্যারের প্রশংসা সত্যি, মানে স্যার তোমাদেরকে এখনো মনে রেখেছেন। এবং
1: তার মানে এটা বুঝলাম যে শুধুমাত্র স্ট্র্যাটেজি বা কোনটা সুবিধা হবে আমরা ভবিষ্যতে গেলে সেটা শুধু দেখলে হবে না, আমাদের কিন্তু প্রবল ইচ্ছা শক্তিটা দরকার, এবং আমি কোনটা কি করতে ভালোবাসি, কোন দিকে গেলে আমি এগোতে পারবো এবং ভালো থাকতে পারবো, সেটাই বোধহয় সারমর্ম আজকে।
2: সারমর্ম এবং তার পাশে এরকম একজন স্যার ম্যাডাম এরকম যদি পাশে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই।
1: একেবারে একেবারে। এবং আজকে স্যারকে অনেক ধন্যবাদ। স্যার কেমন লাগলো আপনার আমাদের কাছে?
0: এবং এরকম মোটিভেটিং প্রোগ্রাম যদি আরো করা হয় তাহলে স্টুডেন্টসরা এবং তার অভিভাবকরা আরো বেশি মোটিভেটেড হবে। আই থিংক ইট ইজ এ ভেরি গুড ইনিশিয়েটিভ ফ্রম অল ইন্ডিয়া রেডিও যুববাণী।
1: থ্যাংক ইউ সো মাচ স্যার, অনেক ধন্যবাদ, আবার আসবেন। আজকে তোমাদের সঙ্গে ছিলাম তরুণের স্বপ্নে, আমি মল্লিকা এবং আমার সঙ্গে ছিল সৌরভ, আবার চলে আসবে অন্য কোনো দিন, আপাতত বলতে হবে টাটা গুড বাই, খুব ভালো থেকো বন্ধু, চলি।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
1: সহযোগিতার অঙ্গীকারে প্রতিটি খামার সমৃদ্ধ হবে, মাটির গর্ব হয়ে ওঠে।

0: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন অতুল প্রসাদের গান, শিল্পী সুমনা রায়।

অতুল প্রসাদের গানে, সাধনা রায়। সুমনা রায়।

শুনলেন অতুল প্রসাদের গান, শিল্পী সুমনা রায়। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন লোকগীতি, শিল্পী অভিজিৎ দাস।

0: শুনছেন লোকগীতির শিল্পী অভিজিৎ দাস।
1: ওরে ভাঙে গেল

0: শুনলেন লোকগীতির শিল্পী অভিজিৎ দাস, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। রাজ্যের বিধানসভায় নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা অন্যতম বরিষ্ঠ বিজেপি নেতা অমিত শাহ আজ রাজ্যে এসেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সহ দলীয় নেতারা। সেখান থেকে তিনি দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে পুজো দেন। এরপর অমিত শাহ বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে দলের নির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন। আজই চূড়ান্ত হয়ে যাবে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামীকাল শপথ নেবে নতুন সরকার। এদিকে শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করছে পুলিশ। প্রায় 4,000 পুলিশ কর্মী ওই দিন মোতায়েন থাকবে। থাকবে কেন্দ্রীয় বাহিনী এবং কুইক রেসপন্স টিম। এলাকার বিভিন্ন বহুতল থেকেও নজরদারি চালানো হবে। এর আগে গতকাল সংবিধানের 174 অনুচ্ছেদের ক্ষমতা বলে পূর্ববর্তী বিধানসভা ভেঙে দেওয়ার নির্দেশ জারি করেন রাজ্যপাল আর এন রবি। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যপালের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গ বিধানসভা বিলুপ্ত বলে গণ্য হবে। পরীক্ষা শেষের 84 দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফল। সার্বিকভাবে মাধ্যমিকে এবার পাশের হার 86.83%। গত বছরের থেকে পাশের হার সামান্য বেড়েছে। আজ সাংবাদিক বৈঠক করে মাধ্যমিকের ফল ঘোষণা করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।
2: যে জেলা সবচেয়ে বেশি পাশের হার তার নাম হচ্ছে কালিম্পং। 95.10% স্টুডেন্ট সেখান থেকে পাশ করেছে। 94.82% এটা পূর্ব মেদিনীপুর। কলকাতা 92.31% এবং পশ্চিম মেদিনীপুর 91.40%। এবছর ওভারঅল পাস পার্সেন্টেজ অর সাকসেসফুল রেগুলার ক্যান্ডিডেট 86.83%।
1: এবছর 9,71,000-এর বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। মেধা তালিকায় প্রথম দশে রয়েছে 19টি জেলার 131 জন ছাত্রছাত্রী। ডবল এ গ্রেড পেয়েছে 1.46% ছাত্রছাত্রী। মাধ্যমিকে প্রথম হয়েছে উত্তর দিনাজপুর রায়গঞ্জ সারদা বিদ্যামন্দিরের অভিরূপ ভদ্র। সে পেয়েছে 698 নম্বর। 696 পেয়ে দ্বিতীয় হয়েছে বীরভূমের সরস্বতী শিশু মন্দির হাইস্কুলে প্রিয়তোষ মুখোপাধ্যায়। তৃতীয় স্থান অধিকার করেছে 3 জন। 695 নম্বর পেয়ে তৃতীয় হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌর জানা, পূর্ব মেদিনীপুরের রামকৃষ্ণ শিক্ষা মন্দিরের অঙ্কন কুমার জানা এবং বাঁকুড়া খ্রিস্টান কলেজের স্কুলের মৈনাক মণ্ডল। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, এবার 1 থেকে 10-এর মধ্যে 19টি জেলার 83টি স্কুলের 131 জন ছাত্রছাত্রী রয়েছে। এবছর প্রতিযোগিতা খুবই বেশি। প্রথম স্থান অধিকারীর নম্বরের হার 99.71% এবং দশম স্থানাধিকারীর নম্বরের হার 98%। মাধ্যমিকের সঙ্গে হাই মাদ্রাসা আলিম ও ফাজিলের ফল প্রকাশিত হবে আজ দুপুর 2:30 পর থেকে। বিভিন্ন মাদ্রাসার প্রতিনিধিরা জেলার ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও শংসাপত্র সংগ্রহ করতে পারবে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, দেশে খাদ্যশস্যের মজুত 6,04,000 টন ছাড়িয়ে গেছে। বাধ্যতামূলক মজুতের চেয়ে এই পরিমাণ প্রায় 3 গুণ বেশি। সমাজ মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, গম ও চালের যথেষ্ট পরিমাণ মজুত দেশজুড়ে জনকল্যাণমূলক প্রকল্প এবং গণবণ্টন ব্যবস্থায় নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করেছে। ফলে একদিকে যেমন বাড়ছে খাদ্য নিরাপত্তা, তেমনি একটি স্থিতিশীল ও শক্তিশালী দেশ গঠনও বাস্তবায়িত হচ্ছে। রাজ্য সরকার শিক্ষার পরিকাঠামোর মান উন্নয়নে নতুন বিদ্যালয় শিক্ষা কমিশনার নিযুক্ত করেছে। বিদ্যালয় শিক্ষা দপ্তরের বিশেষ সচিব নিখিল নির্মলকে

0: এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে দপ্তর সূত্রে জানা গেছে। চিকিৎসার জন্য বেঙ্গালুরু যাওয়ার পথে অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হুগলির খানাকুলের চার বাসিন্দার মৃত্যু হয়েছে। জানা গেছে, একটি অ্যাম্বুলেন্স করে উন্নত চিকিৎসার জন্য কয়েকজন রোগী ও তাদের পরিজন বেঙ্গালুরু যাচ্ছিলেন। তিরুপতি এলাকায় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরিতে ধাক্কা দেয়। ঘটনাস্থলে গীতা চক্রবর্তী, ব্রজ দোলই, যতীন দোলই এবং রিতেশ পণ্ডিত নামে চারজনের মৃত্যু হয়। মুর্শিদাবাদের সালারে মজুদ বোমা সরাতে গিয়ে বিস্ফোরণে এক যুবক গুরুতর জখম হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি কন্টেইনার ভর্তি বোমা উদ্ধার করেছে পুলিশ। সালারের ওসি বিশ্বজিৎ ঘোষাল জানিয়েছেন, রমজান শেখ নামের এক যুবক তার বাড়ির শৌচাগারের পেছন থেকে মজুদ বোমা সরানোর সময় বিস্ফোরণ হলে তার দুটি হাত উড়ে যায়। ঝাড়খণ্ড থেকে মুর্শিদাবাদের ফরাক্কা আসার পথে 10 কুইন্টাল চোরাই কয়লা বোঝাই একটি ইঞ্জিন চালিত ভ্যান আটক করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ভ্যান চালক সন্তোষ ঘোষকে, তার বাড়ি ফরাক্কার কাশীনগরে। পুলিশ জানায়, বুধবার রাতে কয়লা বোঝাই এই ভ্যানটিকে ঝাড়খণ্ড ফরাক্কা সড়কে আটক করা হয়। দার্জিলিংয়ে যেতে এখন পর্যটকদের রোহিণীতে টোল ট্যাক্স দিতে হবে না। রাজ্যে রাজনৈতিক পালাবাদলের আবহে ফুলবাড়ির পর আজ রোহিণী টোল প্লাজাও বন্ধ করে দেওয়া হয়েছে। গ্রামীণ সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন বেলা 12:50।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন জানিয়ে দিই কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান এবং হুগলি জেলার দু একটি জায়গায়, সেই সঙ্গে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দু একটি জায়গায়। 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার দু একটি জায়গায়, দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান এবং হুগলি জেলার কোথাও কোথাও। 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং সেই সঙ্গে বৃষ্টিপাত হতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দু একটি জায়গায়। শুনলেন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। উনো জমির দুনো ফসল, বিজ্ঞাপনের পর।

0: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
1: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প।
2: যোজনা উন নৌজওয়ানোঁ কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গর্ব কে সাথ বিতা সকো।
1: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18-40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
3: শুরু হচ্ছে উন্নয় জমির দুনো ফসল গ্রীষ্মকালীন সবজির পরিচর্যা। এ বিষয়ে বিশেষজ্ঞ শুভঙ্কর বর্ষাক, সঙ্গে সুব্রত চক্রবর্তী।

কেমন আছেন শ্রোতা বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আজকের আমাদের আলোচনার বিষয় গ্রীষ্মকালীন সবজির পরিচর্যা। আপনারা তো তিনটে যে কালীন আমাদের রয়েছে, গ্রীষ্ম, বর্ষা এবং শীত, সেখানে তো সবজি চাষ করেন। তবে শীতকালীন সবজির যে প্রাচুর্য থাকে, গ্রীষ্মকালে বোধহয় তার কিছুটা কম থাকে। আর এই গ্রীষ্মকালীন যে সমস্ত সবজি আপনারা চাষ করেন, সেখানে কী কী ধরনের সবজি চাষ হতে পারে, তার পরিচর্যা কী করবেন, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবার। এবং আলোচনার জন্য আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শুভঙ্কর বসাক, যুগ্ম কৃষি অধিকর্তা, প্রশিক্ষণ নদিয়া। আর সঙ্গে রয়েছে আপনাদের বন্ধু বেতার কৃষিমিত্র সুব্রত। স্যার, শুরুতেই আপনাকে স্বাগত জানাই আকাশবাণীতে। নমস্কার।

0: নমস্কার।
1: যে কথা বলছিলাম যে আমাদের কৃষক বন্ধুরা যারা চাষ করেন তারা তো সারা বছর ধরেই চাষ করছেন, কিন্তু আজকের আমরা এই সময়ে দাঁড়িয়ে গ্রীষ্মকালীন যে সবজি চাষের কথা বলছি সেটা ঠিক কতটা প্রয়োজনীয়তা রয়েছে এবং তার ঠিক সীমাবদ্ধতা যে দিকগুলো সেগুলো কী কী হতে পারে যদি বলেন।
0: আপনি অলরেডি বলেছেন যে আমাদের পশ্চিমবাংলাতে আমাদের যে বিভিন্ন ধরনের মাটি বা জলবায়ু অঞ্চল আছে সেখানে
2: আমাদের বছরে তিনটে কালেই সবজি চাষ হয়ে থাকে, গ্রীষ্মকালে, শীতকালে এবং আমাদের বর্ষাকালে। তো আমাদের আজকের যেটা বিষয় সেটা হচ্ছে গ্রীষ্মকালীন সবজির পরিচর্যা। আমাদের দৈনন্দিন খাবারের তালিকায় যেমন মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি আছে, তার সঙ্গে যে বিভিন্ন খাদ্য উপাদান আমাদের খাবার মানে নেওয়া দরকার যেমন ভিটামিন, মিনারেল, প্রোটিন, এই সমস্ত ছাড়াও কিছু রাফেজ বা ফাইবার জাতীয় খাবার, এগুলো কিন্তু আমাদের শাকসবজি মধ্যেই রয়েছে। সুতরাং সেই হিসেবে আমাদের অবশ্যই এই সবজি চাষ বাড়ানো দরকার এবং সবজি খাওয়া দরকার। মোটামুটি একজন প্রাপ্তবয়স্ক লোক দৈনিক 280-300 গ্রাম সবজি তাদের নেওয়া দরকার, তার মধ্যে 110 গ্রাম শাকজাতীয় সবজি, 90 গ্রাম করে মূল বা কন্দজাতীয় সবজি এবং 90 গ্রাম বিভিন্ন অন্যান্য সবজি। আমাদের রাজ্যে বিগত বেশ কিছুদিন ধরেই আমাদের এই ভৌগোলিক এই উর্বর মৃত্তিকায় কিন্তু যথেষ্ট পরিমাণ সবজি উৎপাদন হয়ে থাকে এবং আমরা ভারতবর্ষে এই সবজি উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছি অলরেডি
1: বেশ।
2: কিন্তু তারপরেও কিন্তু আরও বিজ্ঞানসম্মতভাবে আরও সবজি উৎপাদনের এলাকা বাড়ানোর সম্ভাবনা আছে, বিশেষ করে যে সমস্ত নতুন অচিরাচরিত যে সমস্ত সবজি যেমন ব্রকোলি থেকে শুরু করে লাল বাঁধাকপি বা চেরি টমেটো, বিভিন্ন লেটুস, লিক, এই সমস্ত যে সমস্ত সবজিগুলো রয়েছে, ব্রাসেল স্প্রাউট, এগুলো কিন্তু আস্তে আস্তে তার এলাকা বাড়ছে কারণ তার জনপ্রিয়তা বা আমাদের খাদ্যাভ্যাসের রীতি পরিবর্তিত হচ্ছে বলে। এবার সীমাবদ্ধতা কোন কোন জায়গায় আছে, অনেক সময় দেখা যাচ্ছে যে অতিরিক্ত সবজি উৎপাদন হচ্ছে এবং এই অতিরিক্ত সবজি উৎপাদনের সময় কৃষক পর্যাপ্ত দাম পাচ্ছে না, তো সেই সবের জন্যে আমাদের কিন্তু বিপণন ব্যবস্থাটাকে আরও সঠিকভাবে করতে হবে যাতে আমরা কৃষককে ন্যায্য মূল্য দিতে পারি। আর তার সঙ্গে আমাদের যে সংরক্ষণ ব্যবস্থা অর্থাৎ সবজির জন্য যে মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ, এটার সংখ্যা কিন্তু পর্যাপ্তভাবে বাড়াতে হবে। আর তার সঙ্গে যেটা করতে হবে সেটা হচ্ছে যে বিভিন্ন সবজি কী করে সংরক্ষণ করব বা প্রক্রিয়াকরণ করে অন্য সামগ্রী তৈরি করব, সেই দিকটাই কিন্তু আমাদের বেশ কিছু সীমাবদ্ধতা এখনও আছে। সুতরাং সেই খাদ্য প্রক্রিয়াকরণ করা একান্তভাবে প্রয়োজন। আর এগ্রিল ইকোনমিক জোন যেটা, সেটা আরও বাড়ানো প্রয়োজন আছে, তাহলে কিন্তু বিজ্ঞানসম্মতভাবে আমাদের চাষের এলাকা এবং উৎপাদনশীলতা দুই বাড়তে পারে।
1: বেশ, আমরা তাহলে শুনলাম যে সবজি চাষে, বিশেষ করে গ্রীষ্মকালীন সবজি চাষের প্রয়োজনীয়তা এবং তার সীমাবদ্ধতার বিষয়টি শুভঙ্করবাবু বললেন। সেই সঙ্গে আমাদের যারা শ্রোতা বন্ধুরা শুনছেন আপনাদেরকে একটা আশার কথা বা সুখবর জানিয়ে দিই, আপনারা আমাদের তো ওপার প্রান্ত থেকে শুনছেন রেডিও সেটের ওপারে, সেই সঙ্গে আমাদের কৃষি বিভাগের যে নিজস্ব একটি এগ্রিকালচার পেজ রয়েছে আকাশবাণী কলকাতা এগ্রিকালচার হাব, সেখান থেকে কিন্তু এখন থেকে আপনারা আমাদের যে সমস্ত লাইভ অনুষ্ঠানগুলি যেগুলি হয় সেগুলি আপনারা শুনতে পাবেন। যেমন আজকের আমাদের প্রথম লাইভ আপনারা আশা করি যারা শুনছেন শ্রোতা বন্ধুদের সঙ্গে সঙ্গে যারা আমাদের নিয়মিত দর্শক বন্ধু তারা কিন্তু দেখছেনও। আমি চলে যাই পরের প্রশ্ন আপনার কাছ থেকে, একটু জানতে চাইব যে গ্রীষ্মকালীন সবজি চাষের ক্ষেত্রে, যে কোনো সবজি চাষের ক্ষেত্রে আমাদের বীজতলা যেটা তৈরি করা হয় সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই যে বীজতলা তৈরি করার ক্ষেত্রে কেমন গুরুত্বপূর্ণ দিকগুলো তারা অবলম্বন করবেন বা কী কীভাবে তারা এগিয়ে যাবেন সে ব্যাপারটা যদি বলেন। আর সেই সঙ্গে আরেকটা জানিয়ে দিই আমাদের শ্রোতা বন্ধু যারা শুনছেন, আমাদের এখানে যে বিশেষজ্ঞ রয়েছেন তার সঙ্গে যদি আপনারা কথা বলতে চান, সরাসরি আপনার প্রশ্ন কিছু থেকে থাকে, তাহলে আপনারা ফোন করুন 03322131342 এই নম্বরে, তাহলে সরাসরি শুভঙ্করবাবুর সঙ্গে কথা বলে আপনার প্রশ্ন জানাতে পারেন। যে কথা বলছিলাম,
2: আচ্ছা, যে কোনো চাষের ক্ষেত্রে আমাদের বীজতলা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং সবজির ক্ষেত্রে বেশ কিছু সবজি আমরা চারা বীজতলায় চারা তৈরি করে পরবর্তী ক্ষেত্রে মূল জমিতে আমরা চারা রোয়া করি, আবার কিছু কিছু সবজি আমরা সরাসরি জমিতে বীজ বপন করি। তা এই জায়গাগুলোয় যদি আমরা বীজতলা করতে চাই

0: তাহলে আমাকে এমন একটা জায়গা নির্বাচন করতে হয় যেই যেখানে পর্যাপ্ত পরিমাণে রোদ পায়, বাতাস চলাচল করার সুবিধে আছে এবং উঁচু বা মাঝারি জমি, প্রধানত দোঁয়াশ বা বেলে দোঁয়াশ।
1: শুভঙ্গু, একটা ফোন আসছে, আমরা একটু নিয়ে নিই, তারপর আপনার কথা শুনছি। আমরা একটু ফোনটা ধরে নিই, আমাদের কোন শ্রোতা বন্ধু রয়েছেন। হ্যালো, কে বলছেন? না, নাম্বারটা হোল্ড করে রেখেছেন। যাই হোক, আমরা চলে যাই আপনার কথায়।
0: হ্যাঁ, তো দোঁয়াশ বা পলি দোঁয়াশ বা বেলে দোঁয়াশ মাটি আমাদের সবজির বীজতলা করার পক্ষে আদর্শ। এবং এই ক্ষেত্রে প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ভালো মানের বীজ আমাদের সংগ্রহ করতে হবে এবং মানে ভালো নামি এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আমাদের সেই বীজ কিনে আনতে হবে। বীজ অবশ্যই পুষ্ট উজ্জ্বল রঙের হতে হবে এবং বীজের প্যাকেটের গায়ে কৃষককে দেখে নিতে হবে যে তার অঙ্কুরোদ্গম ক্ষমতা কতটা আছে এবং তার ভায়াবিলিটি, মানে কতদিন সেটা সজীব থাকছে। সেই বীজ কিনে এনে অবশ্যই সেই বীজটাকে ভিজিয়ে নিয়ে বীজটার আমাদের যে কোনো একটা ছত্রাকনাশক ওষুধ, সেটা কার্বেন্ডাজিম হতে পারে বা ম্যানকোজেভ হতে পারে বা থাইরাম ক্যাপ্টান হতে পারে, এই রকম একটা ছত্রাকনাশক ওষুধ ওই বীজে মাখিয়ে ওই বীজটা কাপড়ের পুটলির মধ্যে রেখে বা প্লাস্টিকের মধ্যে রেখে আমরা কোনো খড়ের গাদায় বা সারের গাদায় অন্ধকারে আমরা দু একদিন রেখে দিলে কিন্তু বীজের খোসাটা ফেটে যাবে।
1: আচ্ছা,
0: এই যে আমাদের শোধন করা বীজ, এই শোধন করা বীজ এরপর আমরা আমাদের বীজতলাতে বুনব। বীজতলাটা মোটামুটি আমাকে 6-8 ইঞ্চি গভীর করে কুপিয়ে আগের যে সমস্ত ইট পাথরের পাথর বা কাঠের টুকরো রয়েছে বা আগাছা রয়েছে সেগুলোকে পরিষ্কার করে আমাদের কতগুলো বেড তৈরি করতে হবে।
1: আচ্ছা, আরও একটা ফোন পাচ্ছি আমরা, একটু ফোনটা নিয়ে নিই। হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা, যিনি লাইনে রয়েছেন, আপনার রেডিও সেটটি একটু কমিয়ে দিতে হবে বা বন্ধ করে দিন, তাহলে আমরা শুনতে পাবো, নইলে একটু ফিডব্যাক আসছে। হ্যালো, কেউ কি আছেন লাইনে? না, কেটে গেছে। যারা আসছেন আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য, আপনারা একটু রেডিও সেটের ভলিউমটা কমিয়ে দেবেন, তাহলে শুনতে সুবিধা হবে, আমাদেরও বুঝতে সুবিধা হবে। যাই হোক, শুভঙ্গরবাবু,
0: আচ্ছা, তো 10 ফুট লম্বা, 3 ফুট চওড়া এবং 6-8 ইঞ্চি উঁচু এই রকম বেডগুলো তৈরি করতে হবে। মোটামুটি 1 একর জমিতে সবজি লাগানোর জন্য 2.5 কাঠা জমিতে বীজতলা তৈরি করতে হয় এবং 2 বেডের মাঝখানে 1 ফুট রাস্তা থাকবে পরিচর্যা বা যাতায়াতের সুবিধের জন্য।
1: আচ্ছা,
0: তো এইবারে এই বীজতলার মাটি শোধন করে নিতে হবে। এই রকম 10 ফুট বাই 3 ফুট এই রকম মাটিতে মোটামুটি 15 কেজি জৈব সার, তার সঙ্গে 25 গ্রাম ট্রাইকোডার্মা ভিরিডি এবং 25 গ্রাম সিউডোমোনাস ফ্লুরোসেন্স, এগুলো মিশিয়ে জমি প্রথমেই আমাদের চাষ দিতে হবে এবং তারপর আমাদের অল্প পরিমাণে ইউরিয়া, সিঙ্গেল সুপার ফসফেট এবং মিউরেট অফ পটাশ, এইটা দিয়ে, যেমন ইউরিয়া মোটামুটি এই রকম একটা বেডে আমাদের 100 গ্রামের মতো ইউরিয়া, 300 গ্রামের মতো সিঙ্গেল সুপার ফসফেট এবং 100 গ্রামের মতো মিউরেট অফ পটাশ প্রয়োগ করতে হবে। এবার ওপরের মাটিটাকে সমান করে আমাদের ওই অঙ্কুরিত বা সামান্য ফাটা বীজ 2 ইঞ্চি দূরে দূরে 1/2 ইঞ্চি গভীরতাতে আমাকে বুনে দিতে হবে এবং ওর ওপরে সার মাটি দিয়ে চাপা দিতে হবে। এইবার লক্ষ্য রাখতে হবে যে প্রচণ্ড বেশি মানে সূর্যের আলোয় অনেক সময় কিন্তু চারা ঢলে যেতে পারে, তো সেই জন্য ওর ওপরে একটা পলিথিনের ব্যবস্থা করতে হবে, একটা বাঁশের স্ট্রাকচার করে, বাতা দিয়ে স্ট্রাকচার করে, এবং দুপাশ থেকে একটু যাতে বাতাস চলাচল করতে পারে এটা দেখতে হবে। সকালে এবং বিকেলে পলিথিনের যে আচ্ছাদনটা সেটা সরিয়ে দিয়ে একটু রোদ খাইয়ে নিতে হবে। আর হচ্ছে যে আগাছা যাতে না হয় সেটা দেখতে হবে, সুতরাং আগাছা হলে মানে নিরাম দিতে হবে। এবং অনেক সময় দেখা যায় যে ট্রাইকোডার্মা বা সিউডোমোনাস দেওয়া সত্ত্বেও গাছের গোড়ায় কিন্তু অনেক সময় কলার রট বা ঢলে পড়া রোগ, ড্যাম্পিং অফ, এই সমস্ত সমস্যা হয়, বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো, লঙ্কা,
1: ছত্রাকজনিত
0: রোগ, সেই ক্ষেত্রে

0: কপার অক্সিক্লোরাইড, বিভিন্ন ব্লু কপার, ফাইটোলান, ব্লাইটক্স এইসব নামে বাজারে পাওয়া যায়, 4 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে গাছটাকে ভালো করে ভিজিয়ে নিতে হবে এবং মাটিটাকেও ভালো করে ভিজিয়ে দিতে হবে।
1: বেশ।
0: আর শীতকালে মোটামুটি 4-5 দিন অন্তর, এবং মানে শীত গরমকালে 4-5 দিন অন্তর, এবং শীতকালে 8-10 দিন অন্তর, প্রয়োজন অনুসারে হালকা করে সেচ দিতে হবে। তাহলে কিন্তু গাছ মোটামুটি ভালোভাবে বেড়ে উঠবে। আমরা যদি প্লাস্টিক কখনো না সরাই তাহলে কি হবে, গাছ সরু লিকলিকে হয়ে যাবে, সেটা কিন্তু পুষ্ট চারা হবে না। সুতরাং মাঝে মাঝে প্লাস্টিকের আচ্ছাদন সরিয়ে আবার প্লাস্টিকের আচ্ছাদন দিয়ে দিতে হবে। এইভাবে যে 4-5 সপ্তাহের চারা, 4 পাতাযুক্ত চারা, এটা আমাদের মূল জমিতে রোয়া করার উপযোগী হয়ে উঠবে। এবং রোয়া করার আগে আমরা একটা হালকা সেচ দিয়ে মাটিটাকে ভিজিয়ে নেব, যাতে সহজেই সেই চারাটাকে টেনে তোলা যায়, শেকড় কম ক্ষতিগ্রস্ত হয়। এইভাবে বিকেলের দিকে আমরা চারা তুলে নেব এবং যত দ্রুত সম্ভব মূল জমিতে রোয়া করব।
1: বেশ। আচ্ছা শুভঙ্করবাবু, এই সময় যে সমস্ত সবজি আমাদের কৃষক বন্ধুরা চাষ করবেন, সেক্ষেত্রে মূলত কী ধরনের রোগ পোকার আক্রমণ বা বিভিন্ন ওই ছত্রাক বা যেগুলো আপনি বলছেন যে মূল জমিতে যখন প্রয়োগ করছেন, গাছ যখন বেড়ে উঠছে, সেই সময় কী ধরনের রোগ পোকার আক্রমণ দেখা দিতে পারে এবং তার প্রতিকার হিসেবে কী ধরনের সার হোক বা ওষুধ হোক সেগুলো প্রয়োগ করবেন তারা?
0: আচ্ছা, প্রথমে বলা যায় যে আমাদের কিন্তু সুসংগত রোগ পোকা নিয়ন্ত্রণ ব্যবস্থা বিধি অনুসরণ করতে হবে। মানে আমরা এমনভাবে চাষাবাদ করব যাতে প্রথমেই আমাদের বীজটাকে এনে বীজটাকে শোধন করা দরকার। তারপর বীজ শোধনের পর অবশ্যই আমরা মাটিটাকে যাতে ওই ট্রাইকোডারমা এবং সিউডোমোনাস দিয়ে শোধন করে নিতে পারি সেটা দেখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করতে পারি যাতে যথেচ্ছ পরিমাণে আলো বা বাতাস জমিতে ঢুকতে পারে, এটা আমাদের নিশ্চিত করতে হবে। গাছের গোড়ায় যাতে জল না জমে এটা দেখতে হবে, কারণ গাছের গোড়ায় অনেক সময় জল জমলে বিভিন্ন ধরনের গোড়া পচা বা কাণ্ড পচা, শিকড় পচা, এই সমস্ত রোগের প্রাদুর্ভাব ঘটে, এগুলোকে দেখতে হবে। তারপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মাঠে অবশ্যই এক কোণ থেকে আরেক কোণে মাঝে মাঝে হেঁটে গিয়ে দেখতে হবে, যদি কোনো পোকার ডিম পাতার নিচের দিকেই ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিমগুলো পারে, বিভিন্ন মদজাতীয় পোকাগুলো, তাহলে সেই ডিমের গাদা মানে পাতা সেই ডিম সহ তুলে নিয়ে এসে বাইরে আমাকে সেটা ডিমের গাদা নষ্ট করতে হবে। বা আমাকে মানে সন্ধ্যাবেলায় হয়তো আলো জ্বালিয়ে মানে আগুন জ্বালিয়ে আমাকে সেই মদগুলোকে আকৃষ্ট করতে হবে যাতে তারা আগুনে এসে পড়ে মারা যায়। অথবা বিভিন্ন ফেরোমন ফাঁদ আছে, সেই ফেরোমন ফাঁদ যদি আমরা ব্যবহার করি তাহলে ফেরোমনের গন্ধে আপনার পুরুষ পোকা আকৃষ্ট হয়ে যাবে এবং সেইখানে ফাঁদের মধ্যে পড়লে সেই পুরুষ পোকাকে আমরা মেরে ফেলতে পারি। এই সমস্ত ব্যবস্থাবিধির সঙ্গে সঙ্গে আমাদের কিছু বায়োবোটানিক্যাল পেস্টিসাইড আছে বা জৈব রোগ পোকা নাশক ওষুধ আছে। যেমন ধরুন আমাদের ট্রাইকোডারমা ভিডিডি একটা জৈব ছত্রাক নাশক, বা সিউডোমোনাস ফ্লুরোসেন্স জৈব ব্যাকটেরিয়া নাশক। এই সমস্ত ওষুধগুলো দিলে ছত্রাক বা ব্যাকটেরিয়াজনিত রোগ হয় না। আবার অনেক ক্ষেত্রে নিউক্লিয়ার পলিহাইড্রোসিস ভাইরাস আমরা যদি ছড়িয়ে দিই তাহলে আমরা টার্গেটেড যে মানে পোকা সেইটাকে আমরা নষ্ট করতে পারি। আবার ব্যাসিলাস থুরিঞ্জেন্সিস নামে আমি ব্যাকটেরিয়া দিয়ে সেই ব্যাকটেরিয়া স্প্রে করে আমি আমার ক্ষতিকারক মানে পোকাগুলোকে ব্যাকটেরিয়া ঘটিত রোগ সৃষ্টি করে মেরে দিতে পারি।
1: আচ্ছা,
0: এই সমস্ত ছাড়াও আরেকটা আছে যে নিম জাতীয় তেল, নিম পাতা বা নিমের ফল, এটাকে থেতো করে জলের সঙ্গে মিশিয়ে সেই নিম মানে অ্যাজাডিরাকটিন সেইটাকে আমি স্প্রে করতে পারি। অথবা আতা পাতা, করঞ্জা পাতা, এই সমস্তগুলো থেকেও আমরা কীটনাশক বার করে নিয়ে আমরা স্প্রে করতে পারি। তাতে কিন্তু পোকা অনেক ক্ষেত্রেই একটু দূরে থাকে। এর পরেও যদি দেখা যায় যে পোকার আক্রমণ বেশি হচ্ছে এবং সেটা আমার অর্থনৈতিক ক্ষতির সীমা ছাড়িয়ে যাচ্ছে, তখনই আমরা রাসায়নিক ওষুধ প্রয়োগ করি। এইবার বিভিন্ন আমাদের যে সবজিগুলো আছে, বিভিন্ন সবজির ক্ষেত্রে এখন তো সারা বছর ধরেই সব ধরনের সবজি পাওয়া যায়, কারণ যেহেতু নেট হাউস বা গ্রিন হাউসের মানে প্লাস্টিক হাউসের মধ্যে আমাদের এই তাপমাত্রা নিয়ন্ত্রণ করে আমরা এগুলো চাষাবাদ করি। তো ফুলকপি বাঁধাকপির ক্ষেত্রে উল্লেখযোগ্য যে সমস্ত পোকাগুলো আছে, ধরুন ডায়মন্ড ব্যাক মথ বা ক্যাবেজ বাটারফ্লাই বা ক্যাবেজ বোরার, তারপর বিভিন্ন প্রকার কাটুই পোকা, এই রকম

0: পোকা দেখা দেখতে পাওয়া যায়। আর এগুলো টমেটোতেও লাগে। এছাড়া টমেটোতে ফল ছিদ্রকারী পোকা, সাদা মাছি, শোষক পোকা বা মাকড়, লাল হলুদ মাকড়, এগুলো দেখতে পাওয়া যায়। রোগের ক্ষেত্রে ফুলকপি বাঁধাকপিতে ড্যাম্পিং অফ সিডলিং বা ঢলে পড়া রোগ, তারপর কালো শিরে রোগ বা ব্ল্যাক ভেন রোগ, লিভ ব্লাইট বা পাতা ধসা রোগ, তারপর ক্লাব রুট মানে শিকড় ফুলে যায়, শিকড় ফোলা রোগ, এগুলো দেখতে পাওয়া যায়। টমেটোর ক্ষেত্রে লেট ব্লাইট, আর্লি ব্লাইট মানে নাবি ধসা এবং জলদি ধসা, বা পাতা কুকড়ে যাওয়া যেটা লিফ কার্ল ভাইরাস, বা ঢলে পড়া ড্যাম্পিং অফ, এই সমস্ত রোগ দেখা যায়। যদি বেগুনের ক্ষেত্রে আসা যায় তাহলে ফল ও ডগা ছিদ্রকারী পোকা, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ এই তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা যায় যে বেগুন গাছের ডগা মাঝে মাঝে ঢলে পড়ছে এবং ওর মধ্যে পোকা ছিদ্র করে ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছে। তা ফল ছিদ্রকারী পোকা আছে, তেমন ডগা ছিদ্রকারী পোকা, সাদা মাছি, শোষক পোকা, এগুলো বেগুনের পাতার নিচের দিকে দেখতে পাওয়া যায়। মাকড় দেখতে পাওয়া যায়, বিশেষ করে আমাদের লাল মাকড়গুলো। আর বেগুনের রোগের ক্ষেত্রেও আমাদের লেড ব্লাইট, এই বিভিন্ন ধরনের ঢলে পড়া রোগ আছে। এই ঢলে পড়া রোগটা ফাঙ্গাল উইল্টও আছে, ব্যাকটেরিয়াল উইল্টও আছে। এবার কৃষক কী করে বুঝবেন, একটা ওই শেকড় সংলগ্ন অংশটা যদি 1 ইঞ্চি পরিমাণ কেটে নিয়ে ওটাকে যদি একদম পরিষ্কার জলের মধ্যে, কাঁচের গ্লাসের মধ্যে বা প্লাস্টিকের পরিষ্কার গ্লাসের মধ্যে জল নিয়ে তার মধ্যে ডুবিয়ে রাখা হয়, যদি ওখান থেকে গুঁড়ো গুঁড়ো বেরিয়ে আসে তাহলে সেটা আমাদের ব্যাকটেরিয়া ঘটিত
1: রোগ হয়েছে,
0: হ্যাঁ, ঢলে পড়া রোগ। আর আদারওয়াইজ ওটা ছত্রাকজনিত ঢলে পড়া রোগ। তা এছাড়া আমাদের ফল পচা হয়, যেটা ফোমোপসিস ব্লাইট, দেখা যায় যে বেগুনের গায়ে অনেক সময় বাদামি রঙের হয়ে যাচ্ছে এবং ফল ঝরে যাচ্ছে, পচে যাচ্ছে, এই ফোমোপসিস ব্লাইট হয়। অনেক সময় বেগুনের পাতা একদম কুকড়ে ছোট হয়ে যায়, তুলসী রোগ হয়, মাইক্রোপ্লাজমা ঘটিত। এছাড়া লঙ্কার ক্ষেত্রে থ্রিপস বা চিরুনি পোকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, চিরুনি পোকা, মাকড় বা এই সমস্তগুলো। এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে চিরুনি পোকার ক্ষেত্রে ওপরের দিকে পাতা কুকড়ে যায়, মাকড়ের ক্ষেত্রে নিচের দিকে পাতা কুকড়ে যায়। এছাড়া ফল ছিদ্রকারী পোকা আছে, যেটা লঙ্কা ছিদ্র করে ভেতরে ঢুকে যায়, ভিতরটা খেয়ে ফেলে।
1: এবং লঙ্কার ক্ষেত্রে একটা খুব ভাইটাল, যেটা হচ্ছে পাতা কুঁকড়ে যাওয়া,
0: পাতা কুঁকড়ে যাওয়া, ওটা হচ্ছে ওই শোষক পোকা যখন আক্রমণ করে তখন সেই ভাইরাসটা শরীরে দিয়ে দেয়। এটা লঙ্কা, টমেটো, বেগুন, আলু, এই সোলানেসি যে ফ্যামিলির গাছগুলোতে, এগুলোতে হয়। সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই বাহক পোকাটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে ওষুধ দিয়ে বা নিম জাতীয় পেস্টিসাইড দিয়ে। এছাড়া আপনার ভেন্ডির ক্ষেত্রে, এই সময় যেহেতু ভেন্ডি হয়, খুব ইম্পর্টেন্ট একটা শুট ফ্রুট বোরার, মানে ভেন্ডি ফুটো করে দেয়। অনেক সময় জাসিড বা সাদা মাছি হয়, যেটা আপনার সাহেব রোগ তৈরি করে, ভেন্ডির পাতায় একদম হলুদ হলুদ ধরে ইয়েলো ভেন মোজাইক হয়ে যায়। এছাড়া পাউডারি রোগ হয়, কুমড়ো জাতীয় ফসল বা লাউ কুমড়ো এই সব বা শশা, এগুলোতে পাউডারি মিলডিউ হয়, মানে পাতার ওপরে সাদা রঙের পাউডার হয়ে যাচ্ছে, আস্তে আস্তে পাতাটা হলুদ হয়ে যাচ্ছে।
1: যেগুলো কি সাদা মাছি বলা হচ্ছে?
0: না, সাদা মাছি না, এটা একদম পাউডার,
1: গুঁড়ো গুঁড়ো সাদা,
0: গুঁড়ো গুঁড়ো সাদা সাদা, এটা ফাঙ্গাল ডিজিজ। এছাড়া আছে ডাউনি মিলডিউ, এটা পাতার ওপরে হয়তো একটু বাদামি দাগ হলো, নিচের দিকটায় দেখা যাবে যে একটা ধূসর রঙের ফাঙ্গাল গ্রোথ এবং ওখান থেকে ওই ইয়েগুলো সুতোগুলো ঝুলছে, আস্তে আস্তে পাতাটা পুরো একদম পাঁপড়ের মতো হয়ে যাচ্ছে, সুতরাং এটাকে ডাউনি মিলডিউ বলে।
1: আচ্ছা,
0: এই সমস্ত রোগগুলো। এছাড়া হচ্ছে আমাদের ফল পচা রোগ আছে, লাউ কুমড়ো ঝিঙে এগুলোর ক্ষেত্রে ফল পচা হয় বা কাণ্ড পচা হয়, শুট ফ্রুট অ্যান্ড শুট রট, অথবা আমাদের কোলার রট হয়, মানে ওই মাটি সংলগ্ন অঞ্চলটা কালো হয়ে ওই জায়গাটার কাণ্ডটা পচে যাচ্ছে এবং আস্তে আস্তে গাছটা হলুদ হয়ে যাচ্ছে। এই সমস্তগুলো আমাদের মোটামুটি রোগ পোকা মুখ্যত দেখা যায়।
1: বেশ, আমাদের যেহেতু সময়টা খুবই কম, সে কারণে আমরা চাইলে বিভিন্ন প্রশ্ন আমাদের শ্রোতা বন্ধু বা যারা আমাদের আজকের লাইভ প্রথম দেখছেন, হয়তো আপনাদের মধ্যে অনেক কিছু প্রশ্ন থেকে থাকতে পারে, কিন্তু সময়টা কম হওয়ার কারণে আমরা বেশি প্রশ্নে যেতে পারছি না। আপনারা যারা আমাদেরকে অনুষ্ঠান শোনেন, অনুষ্ঠানে শোনেন এবং নিয়মিত শোনেন, তারা তো জানেন আমাদের অনুষ্ঠানগুলি আপনাদের কেমন লাগে, কীভাবে আমাদেরকে জানাতে হবে। এছাড়া আমাদের প্রতি সোমবার যে উনজমি দুনো ফসল আপনাদেরই পাঠানো অনুরোধ করা গানের অনুষ্ঠান শোনেন, সেখানেও চিঠি লিখে জানাতে পারেন। এবং আমাদের এই যে অনুষ্ঠানগুলি চলছে এ ব্যাপারে আপনারা জানাতে পারেন চিঠি লিখে, সেটা প্রতিটা অনুষ্ঠানে আপনারা শোনেন। আজকেরা তাই বলছেন, আমাদের সময়টা কম, আমি শেষ মুহূর্তে চলে এসেছি, একটু জানবো আপনার থেকে যে গ্রীষ্মকালীন যে সমস্ত সবজি চাষ করছেন, আপনি প্রথমে সীমাবদ্ধতার কথা বলেছেন, এগুলোকে যদি প্রক্রিয়াকরণ করে বা যদি সংরক্ষণের বিশেষ কোনো উপায় থাকে সে ব্যাপারটা যদি একটু বলেন।
0: আচ্ছা, আমাদের অনেকটা অনেক সবজি দেখা যায় যে সংরক্ষণের অভাবে পচে নষ্ট হয়ে যাচ্ছে। তো আমাদের সংরক্ষণের মূল বিষয় হচ্ছে এমনভাবে সংরক্ষণ করতে হবে যাতে ওই সবজির থেকে আমাকে জলের পরিমাণটাকে কমিয়ে ফেলতে হবে। তো সংরক্ষণের ক্ষেত্রে আমরা কম তাপমাত্রায় সংরক্ষণ করতে পারি হিমঘরে, সেটা 2-7 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, অথবা ডিপ ফ্রিজে হিমাঙ্কের নিচে -10-10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সংরক্ষণ করা যায়। অনেক সময় জলীয় পদার্থ 85-90% কমিয়ে আমরা শুকনো বা ড্রাই পদ্ধতিতে আমরা সংরক্ষণ করতে পারি। অনেক সময় চুন বা চিনি বা নুন প্রয়োগ করে আমরা যে অভিশ্রবণ প্রক্রিয়া সেটা সদ্ব্যবহার করে আমরা সবজি সংরক্ষণ করতে পারি, বা বায়ুশূন্য বা বায়ুনিরুদ্ধভাবে সংরক্ষণ করা যায়। এছাড়া বিভিন্ন দীর্ঘকালীন সংরক্ষণগুলো আছে যেগুলো ফ্রিজিং, ফার্মেন্টেশন বা প্রিজারভেটিভ যোগ করে, আর তাছাড়া আমরা অন্যান্য জিনিস তৈরি করতে পারি, যেমন বিভিন্ন সবজি থেকে আমরা জ্যাম, জেলি, স্কোয়াশ এগুলো তৈরি করতে পারি, বা জুস, এই সমস্তভাবে তৈরি করে আমরা কিন্তু সবজি সংরক্ষণ করতে পারি বা প্রক্রিয়াকরণ করতে পারি।
1: বেশ, আমাদের সময় একেবারেই শেষ। আজকের আমরা আলোচনা করছিলাম গ্রীষ্মকালীন সবজি চাষের পরিচর্যা। আমাদের শ্রোতা বন্ধুদের অনেক কিছু প্রশ্ন থেকে গেল, আবার নিশ্চয়ই পরবর্তী কোনো সময় আমরা আলোচনা করার চেষ্টা করব। আজকের এই পর্যন্ত। আপনাকে শুভঙ্করবাবু, আপনাকে নমস্কার জানাই।
0: নমস্কার।
1: আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। আবার কথা হবে অন্য কোনো দিন। সবাই ভালো থাকুন, আজকের মতো সবাইকে নমস্কার।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান গৌরবময় নব্বই। উপস্থাপনায় সম্পূর্ণা চক্রবর্তী এবং নয়নিকা বন্দ্যোপাধ্যায়।
1: আকাশবাণী কলকাতা, আপনারা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গ। এখন শুনবেন অল ইন্ডিয়া রেডিও নামকরণের নব্বই বছরের পূর্তি উপলক্ষে আমাদের বিশেষ অনুষ্ঠান গৌরবময় নব্বই। উপস্থাপনায় সম্পূর্ণা চক্রবর্তী এবং নয়নিকা বন্দ্যোপাধ্যায়। নমস্কার বন্ধুরা, তোমরা শুনছো অল ইন্ডিয়া রেডিও নামকরণের নব্বই বছরের পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান গৌরবময় নব্বই। আর আজকে তোমাদের সঙ্গে রয়েছি আমি, তোমাদের বন্ধু সম্পূর্ণা, এবং আমার সঙ্গে রয়েছে পূর্ববর্তী গৌরবময় নব্বই অনুষ্ঠানের কুইজ প্রতিযোগিতার বিজেতা নয়নিকা বন্দ্যোপাধ্যায়। নয়নিকা, তোমাকে স্বাগত।
2: নমস্কার, আমি নয়নিকা বন্দ্যোপাধ্যায়। আমি এই মুহূর্তে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত স্কটিশ চার্চ কলেজ থেকে বিএসসি করছি বটানি বা উদ্ভিদবিদ্যা বিষয়ে।
1: বাহ, ভীষণ ভালো। প্রথমে নয়নিকার সঙ্গে একটু গল্প করে নেওয়া যাক। নয়নিকা, পড়াশোনার পাশাপাশি আর কি কি করতে ভালো লাগে?
2: আমি নিজেকে জ্যাক অফ অল ট্রেডস, মাস্টার অফ নান বলতে পছন্দ করি, কারণ পড়াশোনা বাদ দিয়ে আরও যাবতীয় যা খুশি, মানে যা কিছু করা যায় সব কিছুই আমি করতে পছন্দ করি, ছোটবেলা থেকেই করেছি, এবং সেটা নিয়েই পরবর্তীকালে এগোনোর ইচ্ছা আছে, দেখা যাক কি হয়।
1: ভীষণ ভালো। নয়নিকার সঙ্গে তো একটু আড্ডা দেওয়া হলো, গল্প করা হলো, এবার বরং আমরা চলে আসি আমাদের আজকের বিষয়ে, যে বিষয়ে গৌরবময় নব্বইয়ের আসরে আজকে আমরা কথা বলবো, গল্প করব। আজ আমরা এক বিশেষ ইতিহাসের পাতা উল্টে দেখব, এমন এক ইতিহাস যার সঙ্গে জড়িয়ে আছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং অন্যতম শক্তিশালী গণমাধ্যম অল ইন্ডিয়া রেডিও।
2: ঠিকই বলেছো। তবে মজার বিষয় হলো, অল ইন্ডিয়া রেডিওর সঙ্গে কবির সম্পর্কে শুরুটা কিন্তু খুব একটা সহজ ছিল না।
1: হ্যাঁ,
2: যান্ত্রিক উপায়ে কণ্ঠস্বর প্রচারের বিষয় কবির মনে দীর্ঘকাল এক ধরনের দ্বিধা কাজ করত।
1: একদমই তাই নয়নিকা। রবি ঠাকুর মনে করতেন যান্ত্রিক মাধ্যমে মানুষের হৃদয়ের যে আবেদন সেটা মানুষের কাছে পৌঁছানো একটু কঠিন, কিন্তু শেষ পর্যন্ত কিভাবে সেই অসাধ্য সাধন হলো এবং অল ইন্ডিয়া রেডিওর সঙ্গে কবির যে এক আত্মিক যোগসূত্র তৈরি হলো, সেই বিষয়ের গল্পই আজকে তোমাদের আমরা শোনাবো, আমি আর নয়নিকা।
2: ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুর অল ইন্ডিয়া রেডিওর সঙ্গে কোনো সংযোগ রাখতে রাজি ছিলেন না। তার আগে থেকেই বেতার সম্প্রচার শুরু হয়েছিল, কিন্তু কবির বিরাগ ছিল স্পষ্ট।
1: আর এই বিরাগের পিছনেই অবশ্য কিছু কারণ ছিল।
2: হ্যাঁ, কিন্তু এই পরিস্থিতি বদলাতে শুরু করলো 1934-35 সালের পর থেকে,
1: যখন বেতার ব্যবস্থার গুরুত্ব আস্তে আস্তে আরো বাড়তে শুরু করলো। প্রতিষ্ঠানের কর্মকর্তারা বুঝলেন যে রবি ঠাকুরকে বাদ দিয়ে সংস্কৃতে প্রচার প্রায় অসম্পূর্ণ।
2: এরপর অল ইন্ডিয়া রেডিওর ইতিহাসে প্রবেশ ঘটলো এক স্মরণীয় ব্যক্তিত্ব, ফিল্ডেন সাহেবের। তিনি যখন অল ইন্ডিয়া রেডিওর হাল ধরলেন, তখন তিনি বুঝতে পারলেন রবীন্দ্রনাথের উপস্থিতি প্রতিষ্ঠানের জন্য কতটা অপরিহার্য।
1: আজকে আমরা কথা বলছি গৌরবময় নব্বইয়ের আসরে এমন এক ব্যক্তিত্বের সঙ্গে, অল ইন্ডিয়া রেডিওর যোগসূত্রের কথা, আত্মিক সম্পর্কের কথা, যেই মানুষটা কিন্তু আজও আমাদের প্রায় সকলের জীবনের আকাশের ধ্রুব তারা। তো সেই মানুষটাকে নিয়ে কথা হচ্ছে, গল্প হবে, আড্ডা হবে আরও বেশ কিছুটা সময়ে। তবে আপাতত তারই গান তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা শুনে ফিরে আসি। আবারও আজকের আড্ডায় রয়েছি সম্পূর্ণা এবং নয়নিকা।

0: ফিরে এলাম গানের পরে, রয়েছে তোমাদের সঙ্গে গৌরবময় নব্বইয়ের আসরে। আজকের আড্ডায় সম্পূর্ণা এবং নয়নিকা, আজকে আমরা কথা বলছি, তোমাদের জানাচ্ছি সেই সময়ের কথা যখন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার সঙ্গে এই অল ইন্ডিয়া রেডিও যে আত্মিক সম্পর্ক গড়ে উঠল সেই সময়কার কিছু গল্পের কথা। আর যেমনটা গানে যাওয়ার আগে তোমাদের বলছিলাম যে ফিল্ডেন সাহেব কবিকে কিন্তু খুবই শ্রদ্ধা করতেন। তিনি অনুধাবন করেছিলেন যে রবি ঠাকুরের উপস্থিতি অল ইন্ডিয়া রেডিওর জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ, আর তাই তিনি অত্যন্ত বিনম্রভাবে কবির সঙ্গে কিন্তু যোগাযোগ স্থাপন করার চেষ্টা করেছিলেন।
1: সেই সময় অল ইন্ডিয়া রেডিওর কলকাতা কেন্দ্রে যোগ দিয়েছিলেন নৃপেন মজুমদার। তিনি এবং আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি কবিকে বোঝাতে শুরু করেন যে বেতার কেবল একটি যন্ত্র নয়, এটি কোটি কোটি মানুষের কাছে এক নিমেষে পৌঁছানোর এক অমোঘ মাধ্যম।
0: একদমই।
1: কবিও শেষ পর্যন্ত তার মত ধীরে ধীরে বদলাতে শুরু করলেন। তারপর 1938 সালে কবির জন্মদিনে কবি বেতারে বিশেষ বাণী প্রচারে রাজি হন।
0: একদমই। আর সে বছর কবির জন্মদিনে কবির কণ্ঠস্বর শোনা যায়, এবং সেই সময় একটা সুন্দর মজার ঘটনা ঘটেছিল। তার জন্মদিনের বেশ কিছুদিন আগে নয়নিকা কবি কিন্তু কালিম্পং চলে যান, এবং সেখান থেকে তো প্রায় বেতারে তার কথা পৌঁছে দেওয়া অসম্ভব হয়ে ওঠে। কিন্তু তখন কবিগুরুর বাণী কালিম্পং থেকে রিলে করার ব্যবস্থা করা হয়, আর তখন কিন্তু শোনা যায় কবিগুরুর বাণী বেতারে।
1: 1938 সালে যখন অল ইন্ডিয়া রেডিওর কলকাতা বেতার কেন্দ্রের শর্টওয়েভ ট্রান্সমিটার প্রথম উদ্বোধন হয়েছিল, রবি ঠাকুরের কাছে একটি কবিতা রচনার অনুরোধ গেলে কবি এক বিশেষ বাণী পাঠিয়েছিলেন।
0: হ্যাঁ, আর তারপরে 1939 সাল অল ইন্ডিয়া রেডিওর ইতিহাসে এক ঐতিহাসিক বছর। সেই বছরই স্থির হলো যে কবির জন্মদিনে আরেকবার কবির কণ্ঠস্বর রেকর্ড করে অল ইন্ডিয়া রেডিওতে শোনানো হবে বেতারের মাধ্যমে।
1: এটা ছিল কিন্তু একটি বিরাট চ্যালেঞ্জ। তখন তো আজকের মতো ছোট ছোট ডিজিটাল রেকর্ডার ছিল না, বিশাল বিশাল সব যন্ত্র মাইক নিয়ে পুরীতে যাওয়া হয়েছিল।
0: হ্যাঁ, তখন কবি ছিলেন পুরীর সার্কিট হাউসে, আর সেখানেই আয়োজন করা হয়েছিল রেকর্ডিং এর।
1: কিন্তু নিজের আবৃত্তি শুনে নিজেই কবি খুশি ছিলেন না। তার কারণ, যে ঘরে রেকর্ডিং হচ্ছিল সেই ঘরটি ছিল খুবই ছোট।
0: হ্যাঁ, বলা চলে রেকর্ডিং এর জন্য একদম যে খুব ভালো এমনটা নয়। তো মুহূর্তের মধ্যে কি করা হয়, সব মেশিন তুলে দেওয়া হয় দোতলার ঘরে। কিন্তু ঠিক তারপরেই রবি ঠাকুর বেঁকে বসেন। তিনি মনে করলেন যে না, এই একদিকে সমুদ্র গর্জনের আওয়াজ, তার সঙ্গে তার গলার আওয়াজ ঠিকঠাক যেন মিলমিশ খাচ্ছে না। কিন্তু তখন রবি ঠাকুরের সেদিনের সাক্ষাৎকারের একটা অংশ তাকে শোনানো হয়। তখন তিনি একটু সন্তুষ্ট হন। তারপর বাংলা এবং ইংরেজি ভাষায় সব মিলিয়ে মোট 8টা কবিতা রেকর্ড করেছিলেন রবি ঠাকুর।
1: ঠিকই বলেছ, কবি চেয়েছিলেন এই মাধ্যম যেন সাধারণ মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে পড়ে।
0: হ্যাঁ, কিন্তু জানো তো নয়নিকা, কলকাতা কেন্দ্র থেকে রবি ঠাকুরের বেশ কিছু নাট্যাভিনয় কিন্তু প্রচার হয়েছিল, ততদিনে প্রচার হয়েছে। কিন্তু তার একটা আপত্তি ছিল, সেটা হচ্ছে উপন্যাসকে বেতার নাট্যরূপ রূপে প্রচার করার ক্ষেত্রে তিনি সম্মতি দেননি।
1: তারপর কবির কাছে বহু অনুরোধের পর শেষের কবিতার বেতার নাট্যরূপ কলকাতা কেন্দ্র থেকে প্রচারে সম্মতি মেলে।
0: হ্যাঁ, আর তারপরে প্রমথেশ বড়ুয়া, সুপ্রভা মুখোপাধ্যায়ের মতো যে অসামান্য শিল্পীদের কণ্ঠে তার এই শেষের কবিতার অভিনয় তাকে মুগ্ধ করেন, এবং তিনি এতটাই মুগ্ধ হয়েছিলেন যে চিঠি লিখে তিনি সে কথা জানিয়েছিলেন।
1: এরপর ওই ধরো সালটা 1939 বা 1940, কবিকে নিয়ে আসা হয় অল ইন্ডিয়া রেডিওর 1 নম্বর গাস্টিং প্লেসের অফিসের স্টুডিওতে।

0: সেখানে রবি ঠাকুরের জন্য অপেক্ষা করছিল।
1: হ্যাঁ, সবাই অপেক্ষা করছিলেন রবি ঠাকুরকে একটিবার দেখার জন্য। বেতার কেন্দ্রে এসে তিনি এতটাই খুশি হয়েছিলেন যে পরের মাসে শান্তিনিকেতনে ইংরেজিতে 3টে বক্তৃতা রেকর্ড করার জন্য প্রতিশ্রুতিও দিয়ে গেছিলেন।
0: এরপরে কবিগুরুর নির্দেশে অমলা বসু, ইন্দুলেখা ঘোষ এবং কণিকা বন্দ্যোপাধ্যায়ের মতো বিশিষ্ট শিল্পীদের কণ্ঠে কয়েকটি গান রেকর্ড করা হয়েছিল এবং তারপরে প্রায় 30 জন পুরুষ এবং নারীর কণ্ঠে নীল আকাশের কোণে কোণে এবং আমাদের শান্তিনিকেতন এই দুটি গান রেকর্ড করা হয়েছিল।
1: আর সেই দুটো গানের রেকর্ড তো অসামান্য, অসাধারণ, আলাদা করে বলার কোনো ভাষা রাখে না। আর আজকে কথা বলছি গৌরবময় 90-এর আসরে আমি সম্পূর্ণা এবং আমার সঙ্গে রয়েছে নয়নিকা। তবে আপাতত কবিগুরুর আরেকটা গান শুনে আমরা ফিরে আসি নীল আকাশের কোণে কোণে।

0: ফিরে এলাম গানের পরে, রয়েছি সম্পূর্ণা এবং নয়নিকা তোমাদের সঙ্গে আজকের গৌরবময় 90-এর আসরে। আর যেমনটা তোমাদের গানে যাওয়ার আগে বললাম যে সেই 30 জন পুরুষ এবং নারীর কণ্ঠে আকাশের নীল আকাশের কোণে কোণে এবং আমাদের শান্তিনিকেতন গানের রেকর্ড করা হলো এবং তারপরে বেশ কিছুটা সময় পেরিয়ে গেল। এবার কবির শরীর ক্রমশ আস্তে আস্তে ভেঙে পড়ছে, কিন্তু অল ইন্ডিয়া রেডিওর সঙ্গে তার যোগাযোগ তখন তুঙ্গে। মেদিনীপুরের সেই সময়ের ম্যাজিস্ট্রেট বিনয় রঞ্জন সেন কবিকে সজনীকান্ত দাসের সহায়তায় বিদ্যাসাগর হলের উদ্বোধন করাতে নিয়ে গিয়েছিলেন
1: এবং সেই অনুষ্ঠানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র আমন্ত্রিত ছিলেন, যাতে অনুষ্ঠানের বিশদ বিবরণী বেতারে পরিবেশন করা যায় এবং তার জন্য যথাযথ ব্যবস্থাও করা হয়েছিল। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র পরবর্তীকালে জানিয়েছেন তখন কবি প্রায় অসুস্থ, কিন্তু তবুও তিনি উপস্থিত ছিলেন এবং বক্তৃতা দিয়েছিলেন।
0: হ্যাঁ, আর তিনি বলেছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কথাতেই যে সেই বক্তৃতা শুনলে মনে হবে যেন স্বয়ং দেবী সরস্বতী তার জিহ্বায় আশ্রয় করে সঙ্গে সঙ্গে সাহিত্য রচনা করে চলেছেন।
1: কবি তখন তার জীবনের সায়ানে এসে পৌঁছেছেন। কবির অস্ত্রোপচার সম্পন্ন হলে প্রতি মুহূর্তে জোড়াসাঁকো থেকে কবির স্বাস্থ্য সম্পর্কে খবর নিয়ে সেটা সম্প্রচার করা হতো বেতারের মাধ্যমে।
0: হ্যাঁ, আর অবশেষে সেই দিনটা, 22শে শ্রাবণ দুপুরে সজনীকান্ত দাস সবার আগে সংবাদ দিয়েছিলেন জোড়াসাঁকো থেকে যে কবি আর ইহলোকে নেই। সেই খবরটা ভারতের প্রতিটা প্রান্তে পৌঁছে দিয়েছিল এই অল ইন্ডিয়া রেডিও।
1: হ্যাঁ, সারা দেশ যখন শোকস্তব্ধ, তখন এই বেতার সংস্থাই হয়ে উঠেছিল সাধারণ মানুষের একমাত্র ভরসা। কবির শেষ যাত্রার ধারাভাষ্য শুনেছিলেন লক্ষ লক্ষ মানুষ।
0: কবির মৃত্যুর পর অল ইন্ডিয়া রেডিওর দায়িত্ব যেন আরও বেড়ে গেল।
1: অল ইন্ডিয়া রেডিওর মাধ্যমে সাধারণ মানুষ বুঝতে পারলেন যে রবীন্দ্রসঙ্গীত কেবলমাত্র উচ্চবিত্তের ড্রয়িং রুমের গান নয়, এই গান সাধারণ মানুষের প্রতিদিনের আনন্দ বেদনার সঙ্গী।
0: আর সেই কথাই তোমাদের এতক্ষণ আমরা শোনালাম, সেই গল্পই তোমাদের বললাম। আমি সম্পূর্ণা এবং আমার সঙ্গে ছিল নয়নিকা। আর আপাতত সময় বলছে আমাকে এবং নয়নিকাকে বিদায় নিতে হবে, তবে যেতে যেতে কবিগুরুর একটা মিষ্টি সুন্দর গান রেখে গেলাম তোমাদের জন্য। আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়।

আকাশবাণী কলকাতা, আপনারা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গ। এতক্ষণ শুনলেন অল ইন্ডিয়া রেডিওর নামকরণের 90 বছরের পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান গৌরবময় 90। উপস্থাপনায় ছিলেন সম্পূর্ণা চক্রবর্তী এবং নয়নিকা বন্দ্যোপাধ্যায়।

আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালাম বিধানসভায় নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে বসছেন। ভারতের প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO ও বায়ুসেনা গতকাল পরীক্ষামূলকভাবে ট্যাকটিক্যাল অ্যাডভান্স রেঞ্জ অগমেন্টেশন বা তারা অস্ত্রের সফল ক্ষেপণ সম্পন্ন করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যাতে পারমাণবিক শক্তি অর্জন করতে না পারে সে লক্ষ্যে মার্কিন দেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। বাংলাদেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। গত 24 ঘন্টায় সেদেশে হামে আক্রান্ত হয়ে আরও 12 জন শিশুর মৃত্যু হয়েছে। IPL ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু হবে 6:30। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালাম বিধানসভায় নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও অন্যতম বরিষ্ঠ বিজেপি নেতা অমিত শাহ আজ কলকাতায় এসেছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, নিশীথ প্রামাণিক, দিলীপ ঘোষ সহ দলীয় নেতারা। সেখান থেকে তিনি দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে পুজো দেন। এরপর অমিত শাহ বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে দলের নির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে বসবেন। আজই চূড়ান্ত হয়ে যাবে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামীকাল শপথ নেবে নতুন সরকার। অসমে বিজেপি নেতৃত্বাধীন NDA সরকার আগামী 12 মে শপথ গ্রহণ করবে। এই নিয়ে টানা তৃতীয়বার রাজ্যের সরকার গড়বে তারা। গুয়াহাটিতে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ সাইকিয়া সহ অন্যান্য নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন। পরে এক সাংবাদিক বৈঠকে শ্রী সাইকিয়া জানান, খানাপাড়ায় কলেজ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন। উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন সহ NDA শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা। তামিলনাড়ুতে সরকার গঠন প্রক্রিয়ায় বিলম্বের জেরে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য প্রয়োজনীয় 118 সংখ্যা বা ম্যাজিক ফিগার স্পর্শ করতে বিভিন্ন শিবিরে দফায় দফায় আলোচনা চলছে। গতকালই নবনির্বাচিত বিধায়কদের নিয়ে পৃথকভাবে বৈঠক করেছে DMK এবং AIADMK। অন্যদিকে পুডুচেরিতে আয়োজিত এক বৈঠকে AIADMK-র পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন দলের সাধারণ সম্পাদক এডাপ্পাড়ি পালানিস্বামী। রাজ্যের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আজ VCK, CPI এবং CPIM-এর নবনির্বাচিত বিধায়কদের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজ্যপাল বিশ্বনাথ আর্লেকারের নির্দেশ অনুযায়ী একক বৃহত্তম দল TVK-কে সমর্থন দেওয়ার বিষয়ে এই বাম ও আঞ্চলিক দলগুলি কি অবস্থান নেয় সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। কেরালামে নতুন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নির্বাচনের জন্য গতকাল থিরুবনন্তপুরমে কংগ্রেস বিধায়ক দলের এক বৈঠক হয়েছে। তবে এই বৈঠকে সম্ভাব্য মুখ্যমন্ত্রীর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কংগ্রেস হাইকমান্ডের পক্ষ থেকে নবনির্বাচিত প্রত্যেক বিধায়কদের সঙ্গে আলোচনা হয়েছে। দলে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের কাছ থেকে মতামত জানার পরই কংগ্রেসের জাতীয় নেতৃত্ব এ বিষয়ে তাদের সিদ্ধান্ত জানাবে বলেই মনে করা হচ্ছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বিশ্বের অর্থনীতিতে স্থিতিশীলতায় ভারতের ক্রমবর্ধমান ভূমিকার কথা তুলে ধরেন। আন্তর্জাতিক সমৃদ্ধিতে ভারতের গুরুত্বের কথাও বলেন তিনি। সুরিনামের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এই বক্তব্য রাখেন বিদেশমন্ত্রী। তিনি IMF-এর পরিসংখ্যানও তুলে ধরেন। বিশ্বের সার্বিক GDP বৃদ্ধিতে ভারতের অবদান 17%। তিনি বলেন, এই পরিসংখ্যান প্রমাণ করে বিশ্বের নিরিখে ভারতের অর্থনীতি দ্রুত

0: সম্প্রসারিত হচ্ছে।
1: ইন্ডিয়া কন্ট্রিবিউটস টু দি 17% অফ দি টোটাল গ্লোবাল গ্রোথ। We help to de-risk the international economy. We help to give more possibilities. We are creating more options. We are today negotiating and concluding more free trade agreements for countries to avail of it. And along with that, we are trying to create a global footprint so that our impact on the international economy and the de-risking of the world is as impactful, as far-reaching as possible.
0: বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেন, ভারতের অভিবাসন নীতি প্রবাসীদের সুরক্ষা, তাঁদের দেশ ছাড়াও দেশে প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সহযোগিতা ও সার্বিক ব্যবস্থাপনার গুরুত্বকে তুলে ধরে। মন্ত্রী নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের স্থায়ী মিশনে দ্বিতীয় আন্তর্জাতিক অভিবাসন সমীক্ষা মঞ্চে বিভিন্ন দেশের প্রতিনিধিদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই কথা বলেন। ভারত প্রবাসীদের বিভিন্ন দেশে সুষ্ঠু নিরাপদ যাতায়াতের জন্য 23টি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক ও সমঝোতা স্মারকপত্র মৌ চুক্তি স্বাক্ষর করেছে বলেও তিনি উল্লেখ করেন। ভারতের অভিবাসন নীতি মূলত মানুষের কথা ভেবেই নির্ধারণ করা হয়েছে বলেও মত ব্যক্ত করেন কীর্তিবর্ধন সিং।
2: Our approach to migration governance is anchored in a holistic and pragmatic framework guided by the core operational principles of protection of migrants, comprehensive governance across the migration life cycle, and strong international cooperation. India has concluded comprehensive bilateral mobility agreements and MOUs with 23 countries and is pursuing several more to create sustainable pathways for fair and ethical mobility. This is the key to ensure migrant welfare through safe and regular migration pathways.
0: ভারতের প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO ও ভারতীয় বায়ুসেনা গতকাল ওড়িশার উপকূলে পরীক্ষামূলকভাবে ট্যাকটিক্যাল অ্যাডভান্স রেঞ্জ অগমেন্টেশন বা তারা অস্ত্রে সফল উড়ান সম্পন্ন করেছে। প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানায়, মডিউলার রেঞ্জ সম্প্রসারণ অস্ত্র হিসেবে তারা দেশের প্রথম দেশীয় পদ্ধতিতে তৈরি গ্লাইড অস্ত্র, যা যে কোনো দিক নির্দেশহীন অস্ত্রকে সঠিক দিকে ক্ষেপণ করতে সক্ষম। এই অস্ত্র ভূমি সংলগ্ন লক্ষ্যবস্তুকেও নিষ্ক্রিয় করতে সক্ষম। মন্ত্রক আরও জানায়, এই অস্ত্রের নকশা DRDO-র বিভিন্ন গবেষণাগারের সহায়তায় হায়দ্রাবাদে গবেষণা কেন্দ্র ইমারতে তৈরি। রেলের নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারতীয় রেল উত্তর রেলের গুরুত্বপূর্ণ রুটগুলিতে নিজস্ব পদ্ধতিতে তৈরি স্বয়ংক্রিয় কবচ সুরক্ষা ব্যবস্থার জন্য 362 কোটি টাকা প্রকল্পের অনুমোদন করেছে। এর মধ্যে রয়েছে জম্মু ও ফিরোজপুর শাখার মোট 478 কিলোমিটারের উল্লেখযোগ্য রুট। রেলমন্ত্রক জানায়, রেলের আধুনিকীকরণ ও নিরাপত্তা সুনিশ্চিত করতে এই কবচ ব্যবস্থা চালু করা হবে। এই প্রযুক্তির মাধ্যমে সংঘর্ষ এড়াতে স্বয়ংক্রিয় ব্রেক ব্যবহার করা হবে। পশ্চিমবঙ্গে চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। এবারে মোট পাশের হার 86.83%, পরীক্ষা দিয়েছিল 971,000 পরীক্ষার্থী। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরান যাতে কখনোই পারমাণবিক শক্তি অর্জন করতে না পারে তা নিশ্চিত করার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, তিনি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। পশ্চিম এশিয়া নিয়ে তার সঙ্গে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলেও তিনি জানিয়েছেন। এদিকে মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোর উপর ইরানের হামলার জবাবে মার্কিন সেনা ইরানের সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে। ইরানের সরকারি সংবাদ মাধ্যম ও পশ্চিম তেহরানের বিস্ফোরণের শব্দ গোলাগুলি চলার খবর দিয়েছে। দক্ষিণ ইরানে বন্দর আব্বাসের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ওয়াশিংটন জানিয়েছে তারা সংঘাত বাড়াতে চায় না, তবে নিজেদের বাহিনীর নিরাপত্তা রক্ষায় সর্বদা প্রস্তুত রয়েছে। প্রতিবেশী দেশ বাংলাদেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত 24 ঘণ্টায় সেদেশে হামে আক্রান্ত হয়ে আরও 12 জন শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী মৃত শিশুদের মধ্যে 6 জনই ঢাকা বিভাগের। এছাড়া বরিশাল, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী এবং সিলাট থেকেও মৃত্যুর খবর পাওয়া গেছে। IPL ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালাম বিধানসভায় নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে বসছেন। ভারতের প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO ও বায়ুসেনা গতকাল পরীক্ষামূলকভাবে ট্যাকটিক্যাল

অ্যাডভান্স রেঞ্জ অগমেন্টেশন বা তারা অস্ত্রের সফল ক্ষেপণ সম্পন্ন করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যাতে পারমাণবিক শক্তি অর্জন করতে না পারে সেই লক্ষ্যে মার্কিন দেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। বাংলাদেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। গত 24 ঘন্টায় সেদেশে হামে আক্রান্ত হয়ে আরও 12 জন শিশুর মৃত্যু হয়েছে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু হবে 7:30। খবর শেষ হলো, এরপরেই স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচনের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে বসছেন। নির্বাচন কমিশন আগামী 21 মে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা পুনর্নির্বাচনের জন্য নতুন সাধারণ পর্যবেক্ষক এবং ব্যয় পর্যবেক্ষক নিয়োগ করেছে। ভোট পরবর্তী হিংসা রুখতে নির্বাচন কমিশন বিভিন্ন জেলায় কড়া পদক্ষেপ নিয়েছে। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। পাশের হার 86.83%। 698 নম্বর পেয়ে রাজ্যে প্রথম হয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ সারদা বিদ্যামন্দিরের অভিরূপ ভদ্র। আবহাওয়া দপ্তর জানিয়েছে রাজ্যে আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। রাজ্যে নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচনের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে বসছেন। আজই চূড়ান্ত হয়ে যাবে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামীকাল শপথ নেবে নতুন সরকার। একটি প্রতিবেদন।
1: পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের দীর্ঘ দেড় দশকের শাসনের অবসান ঘটেছে গতকাল। আগামীকাল নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণের মধ্যে দিয়ে বাংলার রাজনৈতিক ইতিহাসে নতুন যুগের সূচনা হবে। 25শে বৈশাখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার। শপথ গ্রহণের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচনের প্রক্রিয়া পরিচালনা করতে ইতিমধ্যেই কলকাতায় পৌঁছেছেন দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিছুক্ষণ পরেই তিনি নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে বসবেন। সেখানেই বিজেপি পরিষদীয় দলের নতুন নেতা নির্বাচিত হবেন। এরপর রাজ্যপালের কাছে গিয়ে সরকার গঠনের দাবি জানানো হবে। আগামীকাল ব্রিগেডে শুধু মুখ্যমন্ত্রী নন, মন্ত্রিসভার আরও বেশ কয়েকজন সদস্য শপথ নেবেন বলে জানা গিয়েছে। তারপরে বিধানসভা ভবনে বসবে নতুন রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠক। পরবর্তীতে মন্ত্রীদের দপ্তর ঘোষণা করা হবে। বিজেপি সূত্রে খবর, শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, নীতিন গড়কড়ি, জেপি নাড্ডা সহ একাধিক মন্ত্রী ও কেন্দ্রীয় নেতা। পাশাপাশি বিজেপি ও এনডিএ শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: আজ সকালে শ্রমিক ভট্টাচার্য কলকাতায় আসেন। আজ সকালে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সকালে আসেন, বিমানবন্দরে তাকে স্বাগত জানান দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, নিশীথ প্রামাণিক, দলীপ ঘোষ সহ দলীয় নেতৃবৃন্দ। সেখান থেকে তিনি দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে পুজো দেন। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর মহাকরণ থেকে পরিচালিত হবে নতুন সরকার। সেই লক্ষ্যে মহাকরণের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর কাজ চলছে দ্রুতগতিতে। ইতিমধ্যে সেখানে আরও 300 জন কর্মী নিয়োগের পরিকল্পনা করা হয়েছে। বর্তমানে এই ভবনটিতে 60টি ক্যামেরা থাকলেও নিরাপত্তার জন্য আরও 80টি নতুন ক্যামেরা বসানো সুপারিশ করা হয়েছে। মহাকরণের সংস্কারের কাজও চলছে জোর কদমে। নির্বাচন কমিশন আগামী 21 মে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা পুনর্নির্বাচনের জন্য নতুন সাধারণ পর্যবেক্ষক এবং ব্যয় পর্যবেক্ষক নিয়োগ করেছে। ঝাড়খণ্ড ক্যাডারের 2009 ব্যাচের আইএএস অফিসার মুথুকুমার আলাগুমুথুকে ফলতা কেন্দ্রের সাধারণ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে। তাঁকে 8 মের মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে। ভোটগ্রহণ, গণনা, ফল ঘোষণা এবং স্ট্রং রুম সিল হওয়া পর্যন্ত তাকে দায়িত্বে থাকতে হবে। অন্যদিকে ব্যয় পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে 2014 ব্যাচের আইআরএস অফিসার আর সি মার্ডিকে। কমিশন জানিয়েছে নির্বাচনী খরচের উপর নজরদারি, রিপোর্ট সংগ্রহ এবং ভোট প্রক্রিয়া সংক্রান্ত আর্থিক পর্যবেক্ষণের দায়িত্বে থাকবেন তিনি। ভোট পরবর্তী হিংসার প্রেক্ষিতে মুর্শিদাবাদে পুলিশ জেলার 23টি থানা এলাকায় অশান্তির

0: ঘটনায় যুক্ত থাকা ব্যক্তিদের বিরুদ্ধে তল্লাশি অভিযান চলছে। গত বুধবার রাতে অভিযুক্ত 169 জনকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে মুর্শিদাবাদে তৃণমূলের হাতে দখল হয়ে যাওয়া দলীয় কার্যালয় পুনরুদ্ধার হয়েছে বলে সিপিএম দাবি করেছে। জিয়াগঞ্জ আজিমগঞ্জ পুরসভার 14 নম্বর ওয়ার্ডের আজিমগঞ্জ বাটদুয়ারি এলাকায় কার্যালয় 2017 থেকে তৃণমূল কংগ্রেস দখল করে নেয় বলে অভিযোগ। অন্যদিকে মুর্শিদাবাদের ইসলামপুরের চকগ্রামে তৃণমূল কংগ্রেসের জবরদখল করে রাখা এক ব্যক্তির দোকানঘর পুনরুদ্ধার করে ঘর মালিককে ফেরত দিল বিজেপি নেতৃত্ব। যে কোনো রকম হিংসার ঘটনা রুখতে মালদার জেলা প্রশাসন সব রকমের উদ্যোগ নিয়েছে। এলাকায় শান্তি রক্ষায় কেন্দ্রীয় বাহিনীকে রুটমার্চ করার নির্দেশ দিয়েছেন জেলা ও ব্লক প্রশাসনের আধিকারিকরা। মুর্শিদাবাদের নওদায় পরিত্যক্ত ইট ভাট্টা থেকে 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের বাড়ি ঝাড়খণ্ড নওদা হরিহরপাড়া এবং হাওড়ায়। এদের মধ্যে আছে ইটভাটার মালিক, নওদা ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি সফিউজ্জামান শেখ ও তার এক আত্মীয়। জানা গেছে গতকাল বিকেলে ওই ইটভাটায় ভিনরাজের একটি ট্রাক অপর একটি গাড়ির সঙ্গে নাম্বার প্লেট বদল করছে বলে খবর পায় পুলিশ। কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে সেখানে অভিযান চালিয়ে একটি ট্রাক, একাধিক মোটর বাইক, চেসিং পাঞ্চিং মেশিন, ল্যাপটপ, চেসিস ও নম্বর প্লেট সহ বেশ কিছু যন্ত্রপাতি বাজেয়াপ্ত করে। ঝাড়খণ্ড থেকে মুর্শিদাবাদে ফারাক্কা আসা পথে 10 কুইন্টাল চোরাই কয়লা বোঝাই একটি ইঞ্জিন চালিত ভ্যান আটক করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ভ্যান চালক সন্তোষ ঘোষকে, তার বাড়ি ফারাক্কার কাশীনগরে। পুলিশ জানায় বুধবার রাতে কয়লা বোঝাই ওই ভ্যানটিকে ঝাড়খণ্ড ফারাক্কার সড়কে আটক করা হয়। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। মোট পাশের হার 86.83%। এবার পরীক্ষা দিয়েছিল 971,000 পরীক্ষার্থী। কালিম্পং জেলা পাশের হারে 95.51% নিয়ে রাজ্যের মধ্যে প্রথম স্থানে রয়েছে। 94.82% নিয়ে দ্বিতীয় স্থানে পূর্ব মেদিনীপুর, 92.31% নিয়ে তৃতীয় স্থানে কলকাতা এবং চতুর্থ স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর। আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সাংবাদিকদের জানান, প্রথম দশে আছে 19টি জেলার 131 জন পড়ুয়া, প্রথম তিনে রয়েছে 5 জন। এবছর 698 নম্বর পেয়ে রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ সারদা বিদ্যা মন্দিরের ছাত্র অভিরূপ ভদ্র। সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায়, পরিশ্রম ও আত্মবিশ্বাসী তার সাফল্যের চাবিকাঠি বলে মন্তব্য করে সে।
1: আমি প্রথম থেকে মানে আশা ছিল একটা র্যাঙ্কে থাকার সম্ভাবনা রয়েছে, কিন্তু যে প্রথম হব সেটা সত্যি আশারও বাইরে। যখন শুনলাম যে প্রথম হয়েছি তখন আত্মহারা হয়ে গেছি। আমার শখ হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া। আমার কোনো ফিক্সড শিডিউল ছিল না যে প্রতিদিন এত ঘন্টা পড়তে হবে, কিন্তু আমি প্রতিদিন টপিক ধরে পড়তাম যে এই টপিকগুলো আজকে আমাকে কমপ্লিট করতেই হবে।
0: 696 পেয়ে দ্বিতীয় হয়েছে বীরভূমের সরস্বতী শিশু মন্দির হাই স্কুলের ছাত্র প্রিয়তোষ মুখোপাধ্যায়। তৃতীয় স্থানে আছে 3 জন, তাদের প্রাপ্ত নম্বর 695। এরা হল বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুলের ছাত্র মৈনাক মণ্ডল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌরজানা, পূর্ব মেদিনীপুরের রামকৃষ্ণ শিক্ষা মন্দিরের অঙ্কন কুমার জানা। মাধ্যমিকের সঙ্গে হাই মাদ্রাসা আলিম ও ফাজিলের ফল প্রকাশিত হবে আজ দুপুর 2:30 পর থেকে। বিভিন্ন মাদ্রাসার প্রতিনিধিরা জেলার ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও শংসাপত্র সংগ্রহ করতে পারবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে আগামী রবিবার পর্যন্ত রাজ্যের বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে তা অনেকটাই কমে যাবে, তবে আগামীকাল কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুরের পর ঝড় বৃষ্টির সম্ভাবনা। একটি প্রতিবেদন।
2: রাজ্যে নতুন সরকার শপথ নিতে চলেছে আগামীকাল। শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে সকাল 10:00। এবারই প্রথম ব্রিগেড ময়দানে এই অনুষ্ঠান। সাম্প্রতিক সময়ে রোজই ঝড় বৃষ্টি হওয়ায় মানুষের মনে তৈরি হয়েছে আশঙ্কা। তবে আগামীকাল কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুরের পর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকার কারণে অস্বস্তিকর আবহাওয়া থাকবে না বলে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস আকাশবাণীকে জানিয়েছেন।
3: কলকাতাতে আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পর থেকে তারপরে সন্ধ্যার দিকে বা রাত্রের দিকে। সকালের দিকে আংশিক মেঘলা আকাশ, আর ধীরে ধীরে মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা বাড়বে, যেটা দুপুর বা তারপরে থেকে হওয়ার সম্ভাবনা থাকবে। তাপমাত্রা এখন আমাদের স্বাভাবিকের থেকে কমই রয়েছে।
2: কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: আইপিএল ক্রিকেটে আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে।

0: খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। ছয় ম্যাচ পর রাজস্থান রয়্যালস লখনউ সুপার জায়ান্টস ও সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে শেষ তিন ম্যাচ জিতে কেকেআর অনেকটাই ছন্দে ফিরেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরও একবার। রাজ্যে নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচনের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে বসছেন। নির্বাচন কমিশন আগামী 21 মে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা পুনর্নির্বাচনের জন্য নতুন সাধারণ পর্যবেক্ষক এবং ব্যয় পর্যবেক্ষক নিয়োগ করেছে। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। পাশের হাট 86.83%। খবর এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন বেলা 5:10।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। মহিলা মহল বিজ্ঞাপনের পর।
2: সহযোগিতার অঙ্গীকারে প্রতিটি খামার সমৃদ্ধ হবে।

0: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগিরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: শুরু হচ্ছে মহিলা মহল, উপস্থাপনায় জয়শ্রী ভৌমিক।

মহিলা মহলে সকলকে স্বাগত। আমরা সবাই আছি রবীন্দ্র সপ্তাহে। রবীন্দ্রনাথের কথা, তার ভাবধারা, তার আত্মমনন, আত্মচিন্তায় আমাদের চলছে দিন, তাই তো? আমরা আজকে বিশেষ অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমরা যাকে পেয়েছি নাট্য ব্যক্তিত্ব, অবশ্যই রবীন্দ্রনাথকে নিয়ে, রবীন্দ্রনাথের ভাবনা নিয়ে এবং নাটকে রবীন্দ্রনাথের অবদান বা সেই চরিত্রগুলো কিভাবে আমরা অবশ্যই মঞ্চায়িত করেছি, কিভাবে দেখেছি, এরকমই কথা যিনি বলতে একেবারে পারদর্শী, যিনি একেবারে প্রতি মুহূর্তে নাটকেই থাকেন, তাকে আমরা আজকে পেয়েছি, ময়ূরী মিত্র। ডক্টর ময়ূরী মিত্র আমাদের সঙ্গে, তার সঙ্গে কথায় আমরা কিন্তু সকলে থাকি। চলুন আমরা শুনে নিই। আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে, শিরায় উপশিরায়, আমাদের ভাবনায়, অনুভবে, আমাদের আত্মাভিমানে, আত্মনির্ভরতায়, সামাজিক বন্ধনে, নান্দনিক উপস্থাপনায়, সবটাতেই তো তিনি আমাদের। তাই তাঁর জন্মমাসে আমরা তাকে আলাদা করে কোন দিকটা তার নিয়ে আলোচনা করব, এইটা নিয়ে আমাদের একটু চিন্তা ভাবনা তো চলেই। তো আজকে আমরা ভাবলাম যে রবীন্দ্রনাথের এই জন্মমাসে যদি তাঁর জীবন এবং সৃষ্টির মধ্যে প্রচুর তিনি নাটক লিখেছেন, এখন সেই নাটকে নারীরা তার কাছে, তার লেখায়, তার ভাবনায় কিভাবে ধরা পড়েছে সেইটা নিয়ে যদি আজকে একটু কথা বলি। এখন আমরা খুব ভালো করে বুঝতে পারি যে রবীন্দ্রনাথের চিত্রনাট্যে নারী চরিত্ররা কোথাও আত্মনির্ভর, বলতে পারা যে সর্বত্রই আত্মনির্ভর, স্বাধীন চেতা, তাদের অন্তর্দ্বন্দ্ব আছে মানসিক, তাদের গভীরতা আমাদের ভাবায়। আজকের প্রজন্মকেও সামাজিক যে বাঁধনের মধ্যে দিয়ে নারীরা নিজেদের প্রকাশ করেছেন, বা আবার অন্যদিকটা যদি ভাবি তাদের প্রেম, তাদের আত্মপরিচয়, সবটাই নারীরা কিন্তু রবীন্দ্রনাথের সৃষ্টিতে স্বতন্ত্র, নাটকে নারীরা। এই বিষয়টা নিয়ে আলোচনা এত দীর্ঘ, কিন্তু আমাদের এই আলোচনা এবং আমাদের এই গল্পে যাকে আমরা পেয়েছি, তিনি একেবারে আদ্যপ্রান্ত নাটকের মানুষ এবং নাটক ঘরানার মানুষ, ঘর থেকেই তার নাটকের প্রতি আগ্রহ এবং নাটকের সঙ্গে জড়িয়ে যাওয়া। এবারে বলে ফেলি, আমাদের এই গল্পে আজকে যিনি সামিল হচ্ছেন, যার সঙ্গে বেশ কিছুটা সময় কাটাবো, তিনি নাট্য ব্যক্তিত্ব ময়ূরী মিত্র। ময়ূরী,

0: আমাদের অনুষ্ঠানে তোমার স্বাগত।
1: ধন্যবাদ, আমারও খুব ভালো লাগছে আকাশবাণী কলকাতার আমন্ত্রণে আমার প্রিয় নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকে নারীরা এই বিষয়ে আলোচনার সুযোগ পেয়ে।
0: আমার একদম এটা যেহেতু আমাদের আজকে গল্পের বিষয়, একটু আলোচনার বিষয়, আমরা সবাই ধরো নাটকের মধ্যে নারীদের তো দেখেছি, কিন্তু দৃষ্টিভঙ্গি কিন্তু পৃথক পৃথক হতে পারে ময়ূরী, এবং সেখানে তোমার দৃষ্টিভঙ্গি আমার দৃষ্টিভঙ্গির মধ্যে কিছু পার্থক্য হতে পারে, কিন্তু তার সৃষ্টির মধ্যে কোনো একটা জায়গায় মিল যেটা আছে যে প্রত্যেকে ভীষণ আত্মনির্ভরশীল এবং ভীষণ স্বাধীন চেতা। আমরা আমরা কোন দিকটা নিয়ে প্রথম আলোচনা করতে আমাদের ভালো লাগবে তুমি একটু যদি বলো।
1: আমার কেন রবীন্দ্রনাথের নাটকে নারী চরিত্ররা প্রিয় সেইটা আমি একটু শুরুতে বলিনি। সেটা হচ্ছে যে পৃথিবীর সব মহান লেখক নারীকে মহান করতে গিয়ে, মানে মহান লেখকদের কথা বলছি, মহান নাট্যকারদের কথা বলছি, যারা নারীকে মহান করতে গিয়ে একটা চিরাচরিত ফর্মুলা বেছে নেননি যে নারী পুরুষের দ্বন্দ্বের মাঝখানে নারীকে দেখিয়ে, নারীর উপরে পুরুষের কতটা অত্যাচার হচ্ছে সেটা দেখিয়ে নারীর গর্জে ওঠা, এইটা রবীন্দ্রনাথ কখনো করেননি। অনেক মহান নাট্যকারী এটা করেননি। তিনি নারীকে তার নাটকের অন্তরে স্থাপন করেছেন। প্রতিটা নাটক, উপন্যাস, সাহিত্যের সর্ব শাখার একটা অন্তর থাকে, তো একটা বাইরের টেক্সট থাকে আর একটা অন্তর থাকে যেটা পাঠককে স্পর্শ করে, পাঠক বা দর্শককে, যেটা হয়তো সে বুঝতেও পারছে না কেন তার ভালো লাগছে। যেহেতু আমি থিয়েটার করি এবং রবীন্দ্রনাথের বেশ কয়েকটি নাটক আমি ওরাল অ্যাক্টিং করেছি, আমি শ্রুতি করেছি, বা আমি আমাদের সময় রবীন্দ্রনাথের নাটকের খুব চর্চা হতো, আমরা কলেজ ইউনিভার্সিটিতে সেগুলো পড়াশোনা করতাম অন্য বিষয়ের ছাত্রী হয়েও, তো আমাদের কাছে যেটা মনে হয়েছে রবীন্দ্রনাথ তার স্বদেশ চেতনার সঙ্গে নারীকে যোগ করে দিয়েছিলেন। তিনি কোথাও এই নারী পুরুষের দ্বন্দ্ব এনে নারীকে জয়ী করবার একটা প্রক্ষিপ্ত চেষ্টা আজকের অনেক নারীবাদী লেখকদের মধ্যে দেখা যায়, যেটা নারীর আসল বিস্তারকে খুব ছোট করে দেয় বলে আমার মনে হয়, সেটা কবি করেননি। আমি যখন খুব বাইরে, মানে লন্ডনে আমি একবার গিয়েছিলাম থিয়েটার করতে, সেখানে একজন বিদেশি নাট্য পরিচালক আমাকে বলেছিলেন যে নন্দিনীকে শুধু নারী চরিত্র ভাবো কেন, রক্ত করবীর, নন্দিনী তো রবীন্দ্রনাথ, মানে রবীন্দ্রনাথের অবজারভেশন, তিনি রাশিয়াকে কিভাবে দেখে এসেছিলেন বা রাশিয়া কি হতে চলেছে সেই সব কিছু নিয়েই তো নন্দিনী। রবীন্দ্রনাথের পরিণত বয়সে যে সাম্য চেতনা এসেছিল, যার জন্য তিনি বয়কট আন্দোলনকে সমর্থন করেননি, যার জন্য তিনি বিদেশি পণ্য বর্জন করাটাকেই একমাত্র স্বদেশীর উপায় ভাবেননি, তিনি ভেবেই ছিলেন মানুষের আত্মনির্ভর হতে হবে। এই আত্ম যেটা তুমি প্রথমেই ধরিয়ে দিয়েছো, মানে সূত্রটা অনেকটাই এগিয়েই গেল আলোচনাটা, যে আত্মনির্ভরতার সূত্রপাতই হচ্ছে নন্দিনী থেকে, আত্মনির্ভরতার সূত্রপাতই হচ্ছে বাঁশরী, মানে প্রতিটা নাটকের নারী চরিত্র এরা নাটকে, আবার একটা তোমাকে যেহেতু তুমি এক এবং তুমিও অ্যাক্টিং করো জানবে যে সেটার ভিতর আবার দ্বন্দ্বও রাখতে হয়। আমি শুধু কতগুলো আদর্শের কথা বসিয়ে দিলে আমার মতো সেটা আবার নাটক হবে না, হ্যাঁ সেটা একটা নীতি শিক্ষার বই হয়ে যেতে পারে বড়জন, বা দর্শনের বই হতে পারে। সেক্ষেত্রে ওনার নাটকে কিন্তু উনি দুটো সুন্দর ভাবে নারী চরিত্রগুলোর মধ্যে সুন্দর ভাবে ব্যালেন্স করেছিলেন, মানে নন্দিনী যখন আমরা পড়ছি বা অভিনয় করছি তখন কিন্তু মনে হবে যে নন্দিনী একটা মেয়ে, খুব মিষ্টি মেয়ে, আমাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, তার কৃষক সমাজের সঙ্গে যোগ আছে, তার অন্তজ মানুষের সঙ্গে যোগ আছে, এবং সে অন্তজ মানুষের হয়ে শাসকের বিরুদ্ধে লড়তে যাচ্ছে। আবার যদি আমরা সেই ওই যে বলছি নাটকের অন্তর যদি স্পর্শ করো, তাহলে দেখবে যে অবয়বটা সরে যাচ্ছে নন্দিনীর, কবির যে সাম্য চিন্তা যে সমস্ত মানুষ এক না হলে কখনো রাজশক্তির বিরুদ্ধে সঠিক অর্থে জাগরণ হয় না, এবং মানুষকে আত্মনির্ভর হতে হবে, আমি রাজার কারখানায় কাজ করে আমি স্বাধীন হতে পারবো না, অথবা রাজার দ্রব্য পুরো বর্জন করে দিলাম, নিজ কিছু করলাম না, তাহলেও আমি স্বাধীন হতে পারবো না। অর্থাৎ রবীন্দ্রনাথের কাছে সবসময় স্বাধীনতার যে একটা আলাদা ব্যাখ্যা ছিল সেইটা কিন্তু ওনার প্রতিটি নারী চরিত্রে কোনো না কোনো ভাবে, হ্যাঁ যেমন তুমি বলেছিলে চণ্ডালিনী বা শ্যামা, সেগুলোতে হয়তো স্বদেশ মনস্কতা আসেনি যেমন নন্দিনী বা বাঁশরীর মতো এসেছে, কিন্তু সেগুলোতে কিন্তু ওই ডেসপারেশনটা এসেছে, ওই দুঃসাহসিক হওয়া,
0: মায়ের চরিত্র সেখানে তো আমরা তাই দেখি, প্রকৃতির মা,
1: হ্যাঁ
0: সেখানে তো তাই, সেখানে দুঃসাহস মানে একটা অসম্ভবকে সম্ভব।

0: সবকে সম্ভব করা, এবং আমার কাছে ওটা খুব ইন্টারেস্টিং লাগে যে আমি আমার গুণিত ব্রাহ্ম সমাজের ছিলেন। ওনার বাবা কিন্তু ভীষণ অর্থোডক্স ছিলেন, দেবেন্দ্রনাথ ঠাকুর কবিও কোনো কোনো ক্ষেত্রে প্রথম দিকে 1907-8 সাল পর্যন্ত ওনার লেখায় দেখবে একটু অর্থোডক্স ব্যাপারগুলো থাকে, কিন্তু চন্ডালিনীতে উনি সমস্ত ভেঙে দিলেন। একটা মেয়ে তার প্রেমিককে পাওয়ার জন্য এই যে প্রবল আকুতি, কোথাও কোথাও হয়তো যৌন তৃষ্ণার কথা উনি আনেননি সেভাবে জনমানস বিবেচনা করে, কোথাও কোথাও কিন্তু আমরা একটা জলজ্যান্ত মেয়ে এবং সে সুদর্শন একজন সন্ন্যাসীর প্রেমে পড়ে যাচ্ছে তার একটা শরীরের রূপ আমরা পাচ্ছি নাটকটার একেবারে গহ্বরে।
1: চন্ডালিকার মধ্যে যেটা সব থেকে আমার মনে হয়েছে যে তুমিও সেটা একমত হবে, সেটা হচ্ছে যে অবমাননা, সেখানে মা আর মেয়ের মধ্যে যে দ্বন্দ্ব, মা কিন্তু চাইছে না, অথচ মাই শেষ পর্যন্ত কিন্তু মেয়ের চাওয়ার কাছে নত হয়ে তার যে ভালোবাসার মানুষ
0: সন্ন্যাসীকে
1: বেঁধে ফেলছে। এই যে বিষয়টা, মানে দুটো নারী
0: দুরকম দ্বন্দ্বেই ভুগছে, এবং লাস্ট অফ অল একজন সার্থক নাট্যকারের মতো উনি কিন্তু একটা উত্তরণ দেখান, এবং উনি কিন্তু একদম উত্তরণে গিয়ে যেটা নাটকে বলে শীর্ষে পৌঁছানো, একটা বিন্দু স্পর্শ করা, সেটা কিন্তু প্রতিটি নাটকে আছে। এতবার করে বলছি কেন বলতো, কারণ অনেক আমাদের দেশেই অনেক নাট্যকারকে বলতে শুনি যে রবীন্দ্রনাথের নাটক বোঝা যায় না, রবীন্দ্রনাথের নাটক করা যায় না, রবীন্দ্রনাথ সে অর্থে নাট্যকার নন। আমি সেটাই তোমাকে বলতে চাইছি, তুমি নিজেও যদি পেছো, উনি কিন্তু নাটককে গুটিয়ে আনা, যেটা নাটকের একটা পয়েন্ট ঠিক করা যে আমি এখানে গিয়ে শেষ করব, সেই শেষটাও তো একটা বিস্তার হয়ে যাবে। হ্যাঁ, সেইটা কিন্তু প্রতিটা নাটকেই আছে। এবং আমি একটি তোমাকে বাঁশরি নাটক, যেহেতু এই নাটকটা আমি করেছিলাম তখন কিন্তু আইন অমান্য আন্দোলন, ভারত আবার একটা নতুন আন্দোলনের মধ্যে দিয়ে যাচ্ছে এবং প্রস্তুত হচ্ছে স্বাধীনতার জন্য, সেখানে কিন্তু বাঁশরি তার প্রেমিক সোম শঙ্করকে ছেড়ে দিচ্ছে, সিম্পলি ছেড়ে দিচ্ছে যে তুমি যাও, সুষমা বলে যে স্বদেশ ব্রত করছে তার সঙ্গেই তুমি যাও। কিন্তু যাওয়ার আগে এই বাঁশরিকে উনি অদ্ভুত ভাবে রক্ত মাংসের করে দিয়েছেন। দেখা যাচ্ছে সোম শঙ্কর মানে তার প্রেমিকের বিয়ের পার্টিতে সে এসেছে এবং সে যুক্তি দেখাচ্ছে যে আমি না এলে তো আমাকে আরো ছোট ভাববে, আমাকে তো ভাববে ওর সঙ্গে আমার বিয়ে হলো না বলে আমি একদম এই সংলাপ আমি বুক ফেটে মরে যাচ্ছি, তা তো নয়, আমি সেই জন্যই এসেছি। এবং সেখানে কবি মেয়েটির অভিমানকে দেখাচ্ছেন, সে ক্ষিতিশ বলে আরেকটি ছেলের সঙ্গে সেই স্পটে নিজের বিয়ে ঠিক করছে এবং নিজের হাতে বিয়ের পত্রটি লিখে সে ক্ষিতিশকে বলছে যাও যাও আমার এই বিয়ের পত্রটা দিয়ে দাও, আর সবার আগে দেবে সোম শঙ্কর।
1: মানে নারীকে কোনো না কোনো ভাবে পুরুষের অধীনস্থ না করে
0: উনি
1: কখনো না, কতটা সাহসী,
0: প্রত্যেকটা জিনিস প্রত্যেক প্রেম রেখেছেন। আবার সোম শঙ্করের কাঁধে সে মাথা নিয়ে বলছে জীবনে আমি কোনোদিন কাঁদিনি, কঠিন আমার প্রাণ, তোমার সামনেও আমি কাঁদিনি, আজ যদি কাঁদি তুমি কিন্তু কিছু মনে করো না। এরকম একটা আধুনিক সংলাপ যে তোমাকে বিব্রত করব যাওয়ার সময়, কিন্তু যদি কেঁদে ফেলি তুমি যেন বিব্রত হয়েও না।
1: আহা, রবীন্দ্রনাথের কাছে নারীদের প্রেমটা যেমন অসহায় নয়, আবার ভীষণ শক্তিশালী।
0: এটা একটা শব্দে তুমি যেটা বললে আমি এটাই বলার চেষ্টা করছি, কিন্তু এইটা কেউ বলে না। হ্যাঁ, সবসময় একটা দ্বন্দ্বের মধ্যে পুরুষের পার্সপেক্টিভে ওনার নারী নয়, সে কিন্তু নিজেই আত্মনির্ভর, সে কিন্তু নিজেই খুব মর্যাদা সম্পন্ন।
1: আমরা যদি একটু চিত্রাঙ্গদার দিকে চলে যাই, সেখানেও দেখো সেখানে কিন্তু একটা স্বাবলম্বনের কথা আছে, সেখানে যোদ্ধা নারীর কথা আছে। হ্যাঁ, অবশ্যই মহাভারত সেখানে
0: উনি বুদ্ধের অনেক কাহিনীকে উনি আশ্রয় করেছেন, উনি মহাভারতকে করেছেন, কিন্তু আলটিমেটলি চিত্রাঙ্গদাতেও উনি প্রেমের একটা নতুন রূপ এনেছেন, পূর্ণ রূপ। ঠিক যা যা করলে একটি আমার পছন্দের পুরুষটি উল্টো দিকে দাঁড়িয়ে যা যা করলে আমি যে যে রিয়াক্ট করবো ঠিক সেইগুলোই উনি করেছেন।
1: আমি সেই জন্য চিত্রাঙ্গদার
0: প্রেমের ছকালে তো আমরা বলি আমিও করে নেবো, কে তোকে পাত্তা দিয়েছে রে, ঠিক সেই রকম ল্যাঙ্গুয়েজটা উনি ওনার মতো করে সাজিয়েছে। কিন্তু তুমি দেখবে খুব আধুনিক সংলাপ, কোথাও পা ধরা ধরি করে কান্নাকাটি,
1: আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্র নন্দী, আমি সামান্যা নারী। এই যে কথাটার মধ্যে যে আমি তোমাকে সুন্দর দিয়ে নয় আমার ভিতরের মানুষটাকে তুমি ভালোবাসো,
0: ওটা ভীষণ অপমানে লেগেছে। মানে ঠিক উল্টো দিকে আবার রাজাও আছে, যেখানে ওই অরূপ রতন পরে যে নাটকটা হলো সেখানে উনি যে রূপকে অস্বীকার করে একটা অরূপ অর্থাৎ মানুষের অন্তর যে চিরকালই বড় থাকবে, প্রাণ যে বড় হবে সেইটা যে উনি দেখাচ্ছেন, কিন্তু দেখাচ্ছেন সেটা ভীষণ দ্বন্দ্বের মধ্যে।

0: ওখানেও কিন্তু সুদর্শনা রাজাতে বারবার বলছে যে তুমি যদি না ছাড়ো আমি তোমাকে ছেড়ে দেবো, রূপের নেশা আমাকে লেগেছে, আমি তো তোমাকে তোমার সামনে গেলেই তোমার প্রতি আমার ঘৃণা হয়, তার চেয়ে আমি এত দূরে চলে যাই যাতে তোমাকে আর আমার মনের মধ্যেই না আনতে হয়। তখন রাজা এটা বলল কি যেতে দেবো কিন্তু ছেড়ে দেবো একেবারে সেইটা তো আমি বলি। তো এইরকম ব্যাপারগুলো রাজা নাটকে বা চিত্রাঙ্গদা সব জায়গায় নারীর আত্মমর্যাদার কথা। আর যেটা আমি আবার বলছি যে নারী একটা মানুষ হিসেবেই আত্মমর্যাদা সম্পন্ন, কোথাও মানব গোষ্ঠী থেকে সে বিচ্ছিন্ন একটা গোষ্ঠী, সে কিছু সুবিধা নিতে এসেছে বাড়তি, এই বাড়তি ব্যাপারটা রবীন্দ্রনাথের নাটকে একদম ছিল না, অথচ প্রত্যেকটা নারী চরিত্র ভীষণ স্ট্রং,
1: ভীষণ স্ট্রং। আবার অন্যদিকে দেখো দ্বন্দ্ব একেবারে নেই এটা বলা যাবে না। আমরা যদি একটু শ্যামার দিকে তাকাই, শ্যামাতে কি যে প্রেম সাকস্মিক অথচ কিন্তু ভীষণ গভীর, এবং সে প্রিয় মানুষকে যে কোনো মূল্যে রক্ষা করতে চায়, এটা তো সেই অর্থে স্বার্থপর একজন নারী। ঠিক অপরদিকে তিনি কিন্তু পুরুষকে কিন্তু উনি যথেষ্ট সম্মান দিয়েছেন, কিন্তু নারী সেইটাই ভেঙে পড়ে সেই জায়গায়, এবং সেই জায়গায় নারীর মধ্যে যে দ্বন্দ্ব তার ভালোবাসাটাকে সেখানে তো স্বার্থপরতার ভালোবাসা, কারণ নিজের মানুষকে পাওয়ার জন্য সে তার যেভাবে সে ব্যবহার করেছে তার বন্ধুকে সেইটা তো খুব পজিটিভ দিক নয়, অথচ নারীর মধ্যে সেই দ্বন্দ্বটাকেও নিয়েও সেখানে কিন্তু মহান
0: আছে, আছে তো এটা আমরা তো করি, কিন্তু কোথায় মহান, যে সে যখন রিয়ালাইজেশনে সে মহান হচ্ছে, অনুভব শক্তিতে সে মহান হচ্ছে।
1: বজ্রসেনকে বাঁচানোর জন্য শ্যামা উত্তীয়কে ব্যবহার করলো, তার মানে একদিকে ধরো আত্মত্যাগ,
0: কিন্তু তবু কি আশ্চর্য ভাবে আমরা শ্যামাকে নিয়েই আলোচনা করে যাচ্ছি।
1: হ্যাঁ, কিন্তু শ্যামার মধ্যে এই যে দ্বৈততা,
0: তার মানে একজন নাট্যকার কত সাকসেসফুলি একটা ক্যারেক্টারের এই নেগেটিভ পার্সপেক্টিভ গুলো রেখেও তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে পারে। আমরা কজন উত্তীয় নিয়ে আলোচনা করি, করি না কিন্তু আমরা শ্যামাকে নিয়েই করছি।
1: এইখানে না একটা কথা বলি যে এখানে কিন্তু শ্যামা চরিত্রের মধ্যে যে উত্তরণ ঘটেছে শ্যামার জীবনটাকে সেটা তো কিন্তু নয়, সেখানে একটা মানবিক দুর্বলতা আছে, প্রেমের অন্ধতা আছে, বা ধরো নৈতিক একটা দ্বন্দ্ব আছে, কিন্তু সেটাও যে একটা চরিত্র, সমাজের চরিত্র, এটা যে অনেক সমাজের মধ্যেই বসবাস করে সেইটাকে কিন্তু ইনি জায়গাটাও মানে আমি পরিলক্ষিত করেছি।
0: উনি কোন নারী চরিত্রকে একটা স্পেসিফিক আদর্শের কাঠামোতে কখনো নির্মাণ করেননি, এইটা ওনার ভীষণ ক্রেডিট। যেমন উনি বারবার নন্দিনীকে কিভাবে দেখাচ্ছেন, কখনো কিন্তু অ্যাবসলিউটলি নন্দিনী রাজার প্রতি ঘৃণায় ফেটে পড়ছে এরকম নেই। নন্দিনী কি করছে যেটা ভীষণ ইন্টারেস্টিং, বিদেশের অনেক যারা থিয়েটার কর্মী আছেন, অন্য ভাষা যারা চর্চা করেন, বাঙালি নন, অন্য জাতি অন্য সম্প্রদায়, তারা কিন্তু বলেন বারবার তাদের কাছে ইন্টারেস্টিং লাগে ওই যে রাজার দুয়ারে ঘা মারছে, কারণ রাজাও তো আলটিমেটলি মানব সমাজেরই অংশ। তাহলে একটা মেয়ের বোধ শক্তি কতটা প্রসারিত হলে সেইটা বলতে পারে তুমি দরজাটা খুলে আমার কাছে এসো। এবং লাস্ট অফ অল রবীন্দ্রনাথ এটাই দেখালেন যে রাজাও নন্দিনীর সঙ্গে চলে গেল, অর্থাৎ পুরো রাজশক্তির বিলোপ যেমন দেখালেন, যেটা মার্কসিস্টরা বারবার আলোচনা করেছেন যে রাজশক্তির পূর্ণ বিলোপ, রবীন্দ্রনাথকে কেউ মার্কসিস্ট হিসেবে দেখায়নি ভারতবর্ষে, সেটা ভারতবর্ষের দুর্ভাগ্য। কিন্তু নন্দিনী চরিত্রটিতে উনি নন্দিনী চরিত্রটির ক্রিয়াকাণ্ডের মধ্যে দিয়ে বিলোপ ঘটিয়েছেন, তাতে আমার চোখে উনি ভারতের একজন সেরা সাম্যবাদী নাট্যকার,
1: সত্যি তাই,
0: সাম্যবাদে প্রত্যয় রাখা এবং সাম্যবাদী। এবং উনি কিন্তু এটা নন্দিনীকে দিয়ে স্পেসিফিক করে দিচ্ছেন যে আমাকে কাজটা করতে হবে, আমাকে আন্দোলনটা করতে হবে, আমাকে রাস্তার লোকের সঙ্গে মিশতে হবে।
1: ঠিক না, রক্তকরবী এক অর্থে ধরো প্রতীকী ধর্মী একটা তো সৃষ্টি তোনার, এবং যেখানে শোষণ আছে সেখানে, যেখানে ক্ষমতা এবং মানব মুক্তির একটা প্রশ্ন সেখানে আছে, এবং এই নাটকের একেবারে কেন্দ্রে তো নারী চরিত্র নন্দিনী, একেবারে কেন্দ্রে, এবং যিনি হচ্ছেন তুমি যেটা বলছিলে ভীষণ স্বাধীন চেতা, তার মধ্যে প্রেম, তার মধ্যে প্রতিবাদ, এর
0: তার সঙ্গে প্রি মিক্সিং,
1: হ্যাঁ অবশ্যই অবশ্যই, তখনকার সময়ে সেই জায়গাটা যে উন্মুক্ত মানসিকতা,
0: বিশু পাগলের কাছে যাচ্ছে, একবার ফাগুলালের সমস্ত পুরুষ তার চারদিকে, সে কিন্তু ভীষণ ফ্রিলি সবার সঙ্গে কথা বলে, এবং পুরুষরা কিন্তু তাকে পছন্দ করে, নারী হিসেবে না মানুষ হিসেবে তাকে পছন্দ করে,
1: কারণ সে তো ভয় পায় না,
0: সে ভয় পায় না, সে তো বলছে যে কৃষকেরা কিভাবে ফসলের গান গেয়ে গেয়ে চলছে, তোমার সঙ্গে মিলে আমি একটা দেখতে চাই। মানে আমি একটা সাধারণ মানুষই পারবে সাধারণ মানুষের আনন্দ উৎসবকে অনুভব করতে। এইটা মানে এই যে ফাইন টাচ গুলো উনি নন্দিনীর মধ্যে দিয়ে দিয়েছেন। এবং চন্দ্রা, এই রোলটি কম আলোচিত হয় কিন্তু চন্দ্রার মধ্যে অনেক দ্বন্দ্ব। দেখো, সে প্রথমে নন্দিনীকে পছন্দ করে না, সে কিন্তু আবার ফাগুলালের মদ খাওয়াটাও পছন্দ করে না। সে কিন্তু এইটা বারবার বলছে, তুমি তাহলে, ফাগুলাল যখন বলছে যে আমি একটা পাখি ভাই, আমাকে ছুটি দিলে আমি উড়বো, কিন্তু আমাকে বন্দি ঘরের মধ্যে ছুটি দিলে আমি তো খাঁচায় খাঁচায় মাথা ঠুকরাবো। তখন বলছে তাহলে তুমি ঘরে ফিরে যাচ্ছ না কেন? তাহলে এখানেও সমান দ্বন্দ্ব রয়েছে। ও কিন্তু নন্দিনীকে সব্যনাশী বলছে, ইত্যাদি বলছে, কিন্তু ও চায় না যে রাজশক্তির একেবার বদলে হন করে তার স্বামী থাকুক। বলছে যে আমাদের সুখ দুঃখে রাজার কিছু আসে যায় না। ফাগুলাল বলছে, তখন বলছে কেন, আমরা কি আট করে লাগালো ধানের গায়ে তুষ, ফালতো কিছুই নেই, আমরা এত মূল্যহীন। এগুলো এই রিয়েলাইজেশনটা উনি কিন্তু চন্দ্রার মুখে রেখেছে। খুব ছোট্ট ছোট্ট, খুব উনি তো ভীষণ মেধহীন লেখক বলে আমার চিরকাল মনে হয়েছে, নাটকে খুব মেধহীন। উনি এমন কোন সংলাপ নারীর মুখে রাখেননি যে নারী গেজিয়েই যাচ্ছে গেজিয়েই যাচ্ছে, এত এত বড় বড় নারী বলে। তখনকার দিনের অনেক নাট্যকারকে তুমি দেখবে
1: অনেক কথা,
0: মানে জ্বলন্ত সংলাপ, জল জল জল জল করছে সব সময় বিদ্রোহী। উনি বিদ্রোহটাকে কি অদ্ভুত ভাবে রেখেছেন,
1: ছোট ছোট শব্দে রেখেছেন, তার অনেক মানে
0: বুঝি নিজেই নিজেকে বেঁধে রেখেছো। তারপর বাবা তুমি এত ভয় পাচ্ছ কেন?
1: নিপীড়িত যে মানুষ যক্ষপুরীতে একেবারে মনে হয় জীবনের একটা সজীবতা এনে দেয়, এই এইটা তো ওই নন্দিনীর মধ্যে দিয়ে যেটা রবীন্দ্রনাথ প্রকাশ করেছেন, সেটা তো অনেকগুলো চরিত্র একসঙ্গে মিলেমিশে যেন একটা চরিত্র হয়ে উঠেছে।
0: ঈশ্বরকে অস্বীকার করছে,
1: অস্বীকার করছে।
0: হ্যাঁ, দেবতার সময় অনেক, যুগ যুগান্তর পূজোর জন্য অপেক্ষা করতে পারে, মানুষের দুঃখ মানুষের নাগাল পায় যে তার সময় অল্প। তার মানে রাজা যখন ধ্বজা পূজোর জন্য যাচ্ছে, নন্দিনী বলছে নো, আগে তুমি মানুষের সঙ্গে এসো, আগে আমাদের দুঃখের কথা তোমাকে শুনতে হবে।
1: উনি তো কখনোই নারীকে গৃহবন্দী করে রাখেননি, এবং নিপীড়িত মানুষের একজন প্রতীকী রূপ হিসেবে দেখেছেন। অন্যদিকে প্রতিবাদ আছে, সাহস আছে।
0: আরেকটা কথা কিছুক্ষণ আগে বললে যে একটা সামাজিক চরিত্র, নারী সমাজের অংশ, এইটাকে বারবার বলেছেন খুব লুক্কায়িত চেহারা। ভালো নাট্যকার তো সবসময় সবকিছু বলে দেননি, দর্শককে বা পাঠককে উনি একটু ওয়েট করিয়েছেন, চিন্তা ভাবনা করে যাতে তারা দেবের টেক্সটটা বারবার পড়তে ইচ্ছা করে। আমার একটা মনে হয় একবার পড়লে একটা করে ব্যাখ্যা বেরোবে তোমার কাছে।
1: ওই জন্য কার্যকলাপের উপর উনি বেশি ব্যাখ্যা দিয়েছেন, মানে আমি যত না ডায়ালগ দিয়েছেন তার থেকে কি বল কার্যকলাপ।
0: কত ছোট একটা মেয়ে বাসরি তার প্রেমিক তাকে চলে যাচ্ছে, সে বলছে এখন যদি আমি একটু কাঁদি তুমি প্লিজ কিছু মনে করো না, আর কিছু না, এইটুকুই। আমি যেখানে শেষ করলাম এখানেই ডায়ালগ ভাবা যায়, এটা
1: ভাবা যায়। এবং শোষণের বিরুদ্ধে প্রতিবাদ আছে, একজন মেয়ে সেটা করতে পারে ওই সমাজে দাঁড়িয়ে, এটা তো রবীন্দ্রনাথই পারে, নারীদের হাতে সেই শক্তিটা দিয়ে।
0: হ্যাঁ, একদম সেভাবে। এবং ওর কাছে আমার কখনো কখনো মনে হয় যে ওই বিদেশি পরিচালকের কথাই ঠিক, হয়তো রবীন্দ্রনাথ নিজেকে পুরো প্রতিষ্ঠিত করছেন নন্দিনীর মধ্যে দিয়ে, যেভাবে উনি সমাজকে দেখতে চাইছেন, যেভাবে উনি আগামী ভারতবর্ষকে দেখতে চাইছেন, সেইভাবেই উনি প্রতিষ্ঠিত করছেন। তুমি দেখো সেই ধর্মের ব্যাপারটা, ধ্বজা পূজার ব্যাপারটা এখন সমানভাবে প্রাসঙ্গিক। এখন তো দেশময় এটা ছড়িয়ে গেছে, সেটাকে সরিয়ে রেখে রাজাকে যে বেরিয়ে মানুষ, এবং লাস্ট অফ অল রাজাও যাচ্ছে,
1: পুরোটাই তো প্রতীকী। এটা আজকে এত বছর পরে আমরা যেটা দেখছি, মাঝে মাঝেও কিন্তু আমরা দেখেছি, কিন্তু রবীন্দ্রনাথ সেই সময় চিন্তা ভাবনা করে
0: প্রত্যেক সময় এই যে বিষয়গুলো নিয়ে সাফার করে গেছে, ওনার নারী চরিত্রগুলো সেই বিষয়গুলোকেই বারবার উপস্থাপন করে সমাজ রাজনীতিতে। স্বদেশ চেতনার সঙ্গে আছে ওনার যোগ।
1: এই চন্ডালিকার কথা হচ্ছিল না, আমি তোমাকে বলি, এখানে চাকপাতের কথা তো আছে,
0: আছে হয়তো সে অস্পৃশ্য জাত বলে তার যে বাস্ট করা,
1: একদম
0: যে তার ওই জেদ যে আমি সুদর্শন ওই সন্ন্যাসীকে আমার গুনশিতে বেঁধে রাখবো, প্রায় আমাকে পেতেই হবে। এই যে এটা একটা প্রতিবাদ, এটা অনেক বেশি সজীব, অনেক বেশি বাস্তব, যে আমাদের তোমরা কোনোদিন পাত্তা দাওনি কিন্তু আমি তোমাকে ঘোরাতে পারি। সেটা যে পদ্ধতিতে সেইগুলো হয়তো কখনো কখনো এখনো মনে হয় যে সেই চরিত্রটা অনেক ছেলে মানুষই করে ফেলছে, যে মাকে দিয়ে ওটা করাচ্ছে, কিন্তু ওইটা করছে বলেই চরিত্রটা অনেক বেশি কালারফুল হচ্ছে। কারণ নাটককে তো অভিনয় করতে হবে, নাটককে তো দ্বন্দ্ব ফোটাতে হবে, সেটা নাটক তো
1: এইবার। তুমি একটু বলো যে নাটকের মধ্যে নারী চরিত্র রবীন্দ্রনাথ যেভাবে দেখেছেন বা আমরা যেভাবে বিশ্লেষণ করব, একটু আর এদিক ওদিক হলেও মোটামুটি একটা জায়গায় আমরা নিশ্চিত রবীন্দ্রনাথের নারীরা ভীষণ স্বাধীন চেতা আজকের নারীদের সাথে মিলেমিশে একাকার হয়ে যায় কোথাও কোথাও। তারা সশব্দে বলেছে, কখনো নিঃশব্দে বলেছে, কিন্তু
0: ওই যে প্রতিবাদ পারসপেক্টিভ না, সে মানুষ হিসেবেই তাই।
1: এইবারে ধরো যখন রবীন্দ্রনাথের নাটকের কথাই হলো, আমরা কিন্তু ছোটবেলায় এই যে গীতি নাট্য, বিশেষ করে রবীন্দ্রনাথের নাটক, কিন্তু আমরা ছোটবেলায় সেখানে পরিবেশনাও করেছি, দেখেছি, শুনেছি, এইভাবে বড় হয়েছি আমাদের পাড়ায় পাড়ায় ময়ূরী।
0: এবং আমরা অন্য বিষয় পড়লেও কিন্তু কলেজ লাইফে পড়ন রবীন্দ্রনাথকে বিচ্ছিন্ন করে এগোইনি,
1: কখনো এগোইনি। হ্যাঁ, কিন্তু তুমি বলো যে আজকে যখন 2026 আমরা বসেছি রবীন্দ্র নাটকে নারী চরিত্র নিয়ে আলোচনা করতে, সেখানে আমরা প্রত্যেকদিন আমাদের এই জেনারেশনকে কতটা চণ্ডালিকাকে দেখাতে পাচ্ছি, কত শ্যামাকে দেখাতে পাচ্ছি, বজ্রসেন উত্তীয় তার পার্সপেক্টিভ, কিংবা নন্দিনী কোথায় পড়া একটা ধরনের আত্মবিশ্লেষণ বা শিক্ষা। অন্যদিকে যখন দেখি, যখন মঞ্চের মধ্যে দেখা সে সুযোগটা, যেহেতু নাটক এটা
0: অবশ্যই একদম ঠিক,
1: চলমান
0: একদম ঠিক,
1: সেই জায়গাটা না, তুমি যেহেতু প্রতিনিয়ত নাটকের সঙ্গে যুক্ত, তোমার কিরকম মনে হয় যে আরো যদি রবীন্দ্র নাটক, নাট্য চর্চার গীতি নাট্য এইগুলো যদি হতো এই জেনারেশন,
0: এটা
1: একালের
0: একমাত্র বৈশিষ্ট্য হয়ে গেল যে রবীন্দ্রনাথ কম অভিনীত হবে। রবীন্দ্রনাথ অভিনীত হলো, তার ভেতরে উদ্ভট সমস্ত পোস্ট মডার্ন মডার্নিজম এর নাম করে উদ্ভট থিওরি সমস্ত যুক্ত হবে। যারা রবীন্দ্রনাথ করবেন তারা রবীন্দ্রনাথের টেক্সটের উপরে কোনো ভরসাই রাখবেন না, তারা নিজেদের মতো সেইগুলোকে ব্যাখ্যাও করে দেবেন। খুব সম্প্রতি আমি শুনলাম রঞ্জনকে স্টেজে দেখানো হচ্ছে একটা চরিত্র হিসেবে সংলাপ দিয়ে। তো এইভাবে রবীন্দ্র চর্চা করার তো কোনো মানে নেই, কারণ সর্বকালের সেরা কবি তো তাকে বলা যায়, এ বিষয়ে তো কোনো তর্ক নেই। আমি ধরে নিচ্ছি আমি নাট্যকার, আমরা নাটকের লোকেরা আজকে দুজনে মিলে ওনাকে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করছি নাট্যকার হিসেবে, কিন্তু কবি তো সর্বকালে সেরা কবি তো। তাহলে তিনি যখন নাটক লিখছেন বা তিনি যখন কবিতা লিখছেন, গান লিখছেন, সেইটার উপরে তো আমরা ভরসা রাখতে পারি। তার সময় তো গোটা পৃথিবী তার উপরে ভরসা রেখেছিল, একটা ঔপনিবেশিক দেশ ছিল, পরাধীন ভারতবর্ষের একজন কবির উপরে যদি সারা পৃথিবী ভরসা রাখতে পারে, তাহলে আজকে স্বাধীন ভারতবর্ষ রাখতে পারছে না। এইটা আমার কাছে ভীষণ প্যাথেটিক। রবীন্দ্রনাথ কি শুধু একটা ফটো হয়ে থাকছেন? এরকম তো না। তো বলছো গানগুলো শুনলে তোমার মাথা খারাপ হয়ে যাবে, তোমার সে চণ্ডালিনী, তুমি ইন্টারপ্রিটেশন দেখলে হিন্দি গান গেয়েও চণ্ডালিনী হচ্ছে।
1: সেই সমালোচনাতে আমরা আপাতত এখানে যাবই
0: না, কিন্তু তুমি রবীন্দ্রের কথা বললে, রবীন্দ্রনাথ তো লিখেছে, নির্মাণ তো করে গেছেন, সেই নির্মাণের আমি পারি, তাই আমি বলতে পারবো না যে কেন আস্থা বাকিরা রাখতে পারছেন।
1: আমরা কেন চণ্ডালিকাকে, চণ্ডালিকা সেই দৃশ্যায়ন গুলো বা সেই নাটক কেন আমরা অন্তত বছরে কেন দেখতে পাবো না, কেন চিত্রাঙ্গদা, কেন শ্যামা, কেন প্রকৃতি, কেন নন্দিনী, কেন
0: চিত্রাঙ্গদা পাচ্ছি, কিন্তু সেগুলো আর রবীন্দ্রনাথের থাকছে না। আমাদের ছোটবেলার মতো লার্জ স্কেলে হচ্ছে না, এখন পাড়ায় পাড়ায় রবীন্দ্র চর্চাটা খুব কমেছে। যেহেতু আমি এই জায়গাটা নিয়ে কাজ করি, বাচ্চাদের স্কুলে বাচ্চাদের নিয়ে কাজ করি, আমার বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুরা কিন্তু রবীন্দ্রনাথের গান শুনলে আজও লাফায়, মেঘের কোলে রোদ এসেছে, ঠিক আছে খোল দ্বার খোল। কিন্তু ভীষণ দুঃখের কথা, যখন আমি নর্মাল স্কুলে কোনো ওয়ার্কশপ করাতে যাই বা কিছু বলতে যাই, তখন কিন্তু এটা দেখি অনেকে রবীন্দ্রনাথ, অনেক বাচ্চার চোখ দেখলে তো বোঝা যায় যে তারা কিন্তু রবীন্দ্রনাথের ওই যে গান কবিতা, দেখো আমাদের শিশুকে দিয়ে জোর করে করানো যায় না, আমাদের কিন্তু ছোটবেলায় ওটা ভালো লাগতো বলেই আমরা চর্চা করতাম। হয়তো সেই ভালো লাগার ব্যাখ্যাটা আজকের মতো করে দিতে পারবো না, কিন্তু ভালো তো লাগতো, ডাকঘর করতে ভালো তো লাগতো,
1: নিশ্চয়ই।
0: অথচ ডাকঘর বেশ ম্যাচিওর লোকদের নাটক, কিন্তু ছোটবেলায় যখন করতাম আমরা একটা মানে করে নিয়ে করতাম নিজের মতো একটা, ওই যে ছুটি, ওই শব্দটার বারবার, এবং নন্দিনীও ওটা বলছে যে রঞ্জন যেখানে যায় সেখানে ছুটি সঙ্গে নিয়ে আসে, সেখান থেকে ছুটি, মুক্তি, মুক্তি মানে শুধু রবীন্দ্রনাথের কাছে শাসকের কাছ থেকে মুক্তি ছিল না, মুক্তি মানে নিজের বা পুরুষের হাত থেকেও নারীর মুক্তি নয়, মুক্তি মানে ওনার কাছে সবসময় নিজের কুপ্রভাব নিজের মনের মধ্যে সেগুলো থেকে নারীর উত্তরণ, বৃহৎ ভাবে দেশের স্বার্থের কথা চিন্তা করা, মানুষের মঙ্গলের কথা চিন্তা করা, এটা ওনার কাছে নারীর সংজ্ঞা ছিল। আমার মনে হয় এটা অন্যরকম হতে,
1: এটা আমরা এই আলোচনা কিন্তু শেষ হবার নয়,
0: আমার একটা

0: হয়েছে সেটাকে আমি একটু সংশোধন করে নিচ্ছি। রাজার ওই ডায়লগটা হচ্ছে, ওই রাজায় বলেছিলাম না যেতে দেবো কিন্তু ছাড়বো কেন, উল্টোটা সুদর্শনাকে রাজা বলছে ছেড়ে দেবো তোমাকে মুক্তি দেবো কিন্তু আমার প্রেম তুমি ভুলো না, মানে ছেড়ে দেবো যেতে কেন দেবো না,
1: বেশ
0: যেতে কেন দেবো।
1: বেশ, সুতরাং আজকে রবীন্দ্র জন্মমাসে আমরা কিন্তু নাটকে নারীদের নিয়ে এই চর্চা বোধ হয় শেষ হবার নয়। আমরা যাদেরকে আজকে আলোচনার মধ্যে রাখতে পারলাম, রবীন্দ্রনাথের সৃষ্টিতে নারীরা তো বিভিন্ন ভাবে বিভিন্ন রূপে এসেছেন এবং প্রতিবাদী থেকে শুরু করে আত্মজাগরণের প্রতীক হিসেবে তারা এসেছেন, তাদের প্রতি আমাদের
0: কামনা
1: সবটা নিয়ে এসেছেন, কিন্তু সেখানে একটা নিজস্ব চরিত্র তৈরি করতে যেহেতু তিনি সক্ষম হয়েছেন, আজকের আধুনিক এই পৃথিবীতে তারা ভীষণ ভাবে প্রাসঙ্গিক, এটুকু বলতে পারি,
0: জ্যান্ত,
1: ভীষণ জ্যান্ত। তো সেইটুকুই আমাদের মতো করে আমরা আলোচনা করলাম, কিন্তু ওপারে যারা শুনছেন তারা তাদের মতো করে বিশ্লেষণ করবেন। তবে আমাদের অন্তত রবীন্দ্র জন্মমাসে আমার তার প্রতি প্রণাম, ভালোবাসা, আর সত্যি সত্যি আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এমন এক সৃষ্টিকর্তাকে আমরা তো সেই ঠাকুরের মতো পুজো করব না, কিন্তু আমাদের রক্তের মধ্যে মিশে যাওয়া মানুষটাকে আভূমি প্রণাম।
0: নমস্কার, আমারও প্রণাম কবিকে, আপনাদের নমস্কার।
2: সকলে ভালো থাকবেন। মহিলা মহল এখানে শেষ করে আবার দেখা হবে অন্য কোনো দিন, তবে রবীন্দ্র জন্মদিনে, রবীন্দ্রনাথের জন্মদিন পালনে আমরা সবাই একসাথে, একসুরে, এক মননে থাকি।

0: এতক্ষণ শুনলেন মহিলা মহল, আপনাদের সঙ্গে ছিলেন জয়শ্রী ভৌমিক। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: সহযোগিতার অঙ্গীকারে প্রতিটি খামার সমৃদ্ধ হবে, মাটির গর্ব হয়ে ওঠে।

0: Andaman and Nicobar coast. However, swell waves are possible. Hence, it is advised that boats are to ply with utmost vigilance and recreation is to take place with due care. And here we end today's Midday Weather Bulletin.
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড ও আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে যে গতকাল দমদমের উপর দিয়ে সন্ধে 7:08 থেকে 7:09 মধ্যে 55 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে গিয়েছে পশ্চিম দিকে এবং হুগলি জেলার তারকেশ্বরের ওপর দিয়ে 5:17 ঝোড়ো হাওয়া বয়ে গিয়েছে। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গের কোনো কোনো জায়গায় এবং সিকিমের কয়েকটি অঞ্চলে এবং উড়িষ্যার কোথাও কোথাও দমকা বাতাস বয়ে গেছে। ঝাড়খণ্ড, বিহার, কলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, পুরুলিয়া এবং পূর্ব বর্ধমান জেলার উপর দিয়ে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গে দু একটি জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনো কোনো অঞ্চলে। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম ছিল বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায়, ঝাড়খণ্ড ও উড়িষ্যা দু একটি জায়গায়। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উড়িষ্যার মালকানগিরিতে 39.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কালিম্পংয়ে 24.4 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হয়েছে কলকাতার আলিপুরে 5 সেন্টিমিটার, লালগড়ে 3 সেন্টিমিটার, আমতায় 3 সেন্টিমিটার, আসানসোল, বাঁকুড়া এবং মঙ্গলকোটে 2 সেন্টিমিটার করে, হাওড়ায় 1 সেন্টিমিটার, কৃষ্ণনগরে 1 সেন্টিমিটার, ঝাড়খণ্ডে বেশিরভাগ জায়গায় 1 সেন্টিমিটার করে, বোকারো থার্মাল পাওয়ারে 4 সেন্টিমিটার, উড়িষ্যার নারায়ণগড় 6 সেন্টিমিটার, কেওনঝড়ে 1 সেন্টিমিটার, বাড়িপদায় 1 সেন্টিমিটার করে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার বেশিরভাগ অঞ্চলে। এছাড়া পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার কোনো কোনো জায়গায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং সঙ্গে বৃষ্টিও হতে পারে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কোথাও কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া সিকিমের কোথাও কোথাও কুয়াশা হতে পারে। বিহার, ঝাড়খণ্ডে হালকা বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বেশিরভাগ অঞ্চল দিয়ে। আগামী দুদিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী দুদিনের আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার বেশিরভাগ অঞ্চলে। এছাড়া বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায়, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমের বেশিরভাগ অঞ্চলে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার কোনো কোনো জায়গায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা বাতাস এবং বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। আগামী দুদিনের কলকাতা এবং সন্নিহিত অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে অংশত মেঘলা আকাশ, মাঝারি বৃষ্টি হতে পারে এবং সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস।

এবং 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। পশ্চিমবঙ্গের সমুদ্র এবং নদীতে যারা মাছ ধরতে যান তাদের জন্য সেভাবে কোনো সতর্কবার্তা না থাকলেও সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের জন্য এক সতর্কবার্তায় বলা হয়েছে, আজ রাত 11:30 নাগাদ ঝোড়ো হাওয়ার ফলে সমুদ্রে ঢেউয়ের উচ্চতা বৃদ্ধি পেতে পারে, সেই জন্য যারা মাছ ধরতে যান তাদের সতর্ক থাকতে বলা হয়েছে। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য এক সতর্কবার্তায় বলা হয়েছে, আজ রাত 11:30 নাগাদ এক ঝোড়ো হাওয়ার জন্য সমুদ্রে ঢেউয়ের উচ্চতা বৃদ্ধি পেতে পারে, সেই জন্য ছোট নৌকো নিয়ে সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। শুনলেন, পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যাহ্নকালীন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা।

আকাশবাণী কলকাতা জানিয়ে দিই, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে একটু পরেই শুনবেন। সাঁওতালি অনুষ্ঠান বিকেল পাঁচটায়, দ্বিতীয় অধিবেশনে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বিতান দে। সাড়ে পাঁচটায় বিদ্যার্থীদের জন্য সপ্তম শ্রেণীর ইংরেজি বিষয়ে আলোচনা করবেন পূর্ব মেদিনীপুরের নাইপুর শান্তি সুধা ইনস্টিটিউশনের শিক্ষক বিষ্ণুপদ আচার্য এবং সঙ্গে দুইজন শিক্ষার্থী। ছটা বেজে পাঁচ মিনিটে সাঁওতালি অনুষ্ঠান। জানিয়ে দিলাম আজ গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, একটু পরেই শুনবেন সাঁওতালি অনুষ্ঠান।

0: এবং যে কোনো সংগঠন হোক, ব্যক্তিগত হোক বা এই গান সরকার তরফ করা হয় যদি কিছু প্রোগ্রাম সে কার্যক্রম দহ গান তাহলে হয়তো কিছুটা আবার গ্লোবালাইজেশন বাড়ি অসংখ্য দেখাও দাম গান।
1: ডক্টর সুবোধ হাঁসদা গমকে মা আমা নিয়ে গালমালার মুচাদ সন্দেশ
2: আবন সংগঠন কো যাহা গণ সংগঠন মেনা তাবনা নুকু টাইম টু টাইম যদি মানে ইয়াং গিদ্রে কো টার্গেট কো তাবনা স্কুল রেন কলেজ করেন মাঝে মাঝে আতু ওড়া করে হো আতু মরে হড়া কামি চেট কানা মাঝি নাইকে গোডে নুকু চেট কো কামি তাবনা চেট লেকা ভলেন্টারিলি মেটা সাতা কো সাবাগু কদা হানে তিস সেদা এখন যুগ জাপা খন নিথ চালা হিজুক কানা অনুয়া ইদিকাতে যদি আপর নাহারেন কোড়া গিদ্রে কুড়ি গিদ্রে বন বুঝে কো আব গণ সংগঠন মাধ্যম তাহলে খান তো গ্লোবালাইজেশন যুগ রে বাড়ি অসংখ্য টেকাও দারাম করতে আবু কিন্তু টিকাও তাহলে আমি তো পাতিও মেনা
1: সামাজিক সংগঠন কয়না কথা লাই কেডা ইন সাও সাথে জানি আবো মিমিন হর আবো সংস্থা চেতান যাহা আঙ্গিভার মেনা তাবন আতু মরে হর কোয়া যাহা আঙ্গিভার আর বাংকান সরকার হো আদিবাসী কোয়া উৎনাও দো আদিবাসী কোয়া পাতিয়াও লেখাতে হুই চুয়ান নিহো যেন মিটেন সলহে রাহার হুই দাঁড়া
2: একদম সারি কথা চেদা সে মাঝে মাঝে আবু নেলা কোনো কোনো রাজনৈতিক নেতা কো আদিবাসী কো আহ গণবিবাহ কো সাপড়াও দা নোয়া তো কিন্তু আবুয়া তো ঠিক তো বাং কানা মেটা আদিবাসিয়া এথনিক আইডেন্টিটি সে আবুয়া সোশ্যাল সিস্টেম রে ওনা দো বাড়ি অসং পড়া কানা ওনা কো আদো এনেখান সতবন বুঝো দাঁড়িয়া কো আর চ্যারিটি বিগিনস এট হোম নোয়া বন বাড়ায় তো ওরা আরে যদি আবু এঙ্গা তাপাত ওনা গিদ্রে কিন্তু সচেতন কোয়া আজ গিদ্রে যাহা মিডিয়াম রেগে পড়া তাই রে হয় আয়া সাঁওতা ইদি কাতে যদি এ বুঝে ইদি আয়া নোয়া হো এটা সলহে
1: আড়ি নাপাই কথা এনখান নো নোয়া কো হর ডাহার চিয়ে নাম মুডু হুই তাবনা আর নিয়ে কো দিশে দহ কাতে গে গ্লোবালাইজেশন দো সামাং দাপরাম হই আ মা বানা হড়কে আবেনা দাওয়ান অক্তো নডিবেন বিতে অটোকাট খাতিরতে বানা হড়কে সান্তরি আখড়া পাঠা সেট খন আড়ি আড়ি গুণমানাও সারহাও সাথে জোহার
2: জোহার।
3: গ্লোবালাইজেশন আর সান্তার কো নোয়া সাতাম বাবদে গালমারা দোসার হাটিং পে আজম কে তাবনা নোয়ারে দো কো সেলেট লেনা ডক্টর বিনয় কুমার সরেন ডক্টর সুবোধ চন্দ্র হাঁসদা আর সুতলাল সরেন মুচেরে দো আজম তাবন পে অর্জুন সরেন আর সাঁওতেন কো লাগড়ে সেরিন সেরিনে দো অর্জুন সরেন আর লালু মুর্মু।

আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্জে এবং নিউজ অন এয়ার অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। ডিটিএইচ বাংলা পরিষেবার পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। স্টুডিওর ঘড়িতে এখন সময় 3:01 হয়ে 4 সেকেন্ড।

0: আকাশবাণী কলকাতা শুরু হলো গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:08। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্জে আসানসোল রিলে কেন্দ্র থেকে, এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্জে বর্ধমান রিলে কেন্দ্র থেকে, এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্জে বালুরঘাট রিলে কেন্দ্র থেকে, এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্জে পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে, এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে, এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্জে ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। আকাশবাণী কলকাতা
1: সহযোগিতার অঙ্গীকারে প্রতিটি খামার সমৃদ্ধ হবে, মাটির গা

0: জানুন।
1: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
2: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন। স্টুডিওতে আপনাদের সঙ্গে আছেন বিতান দেহ।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ গীতাঞ্জলি ক্রীড়াঙ্গনের আপনার সঙ্গে আমি রয়েছি বিতান্দে। প্রথমে চলে আসব খেলার দুনিয়ার শিরোনাম অর্থাৎ এক নজরেতে। রান পেলেন না কোহলি, আরসিবিকে হারিয়ে ভেসে রইলেন পান্থরা। প্রয়াত 70 দশকের ময়দানের শিল্পী মোহন সিং। জেমিদের চিন্তা গোয়ার গরম, শাস্তি মানুলার। চলে আসব খেলার দুনিয়ার বিস্তারিত খবর অর্থাৎ আতশ কাচের তলায়। আর আজ 8ই মে অর্থাৎ 24শে বৈশাখ। খেলার দুনিয়ার পারদ ক্রমশ চড়ছে, তবে আবহাওয়া বলছে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সুতরাং বাস্তবের পারদ, উষ্ণতার পারদ যেমন কমছে, অন্যদিকে খেলার মাঠের পারদ চড়ার মূল কারণ শ্রোতা বন্ধুরা আপনারা প্রায় সকলেই জানেন, আইপিএল। প্রত্যেক দিন আইপিএলে যেন নিত্য নতুন কিছু বিষয় এবং চমক অপেক্ষা করে থাকছে আমাদের জন্য। তেমনই যে চমক কাল ঘটে গেল বৃষ্টি বিঘ্নিত ম্যাচে, দুরন্ত 100 রান করলেন মিচেল মার্শ এবং তার সঙ্গে নাটকীয় জয় পেল লখনউ সুপার জায়ান্টস। দিগ্বিজয় রাটিনা শাহবাজ আহমেদ, শেষ ওভারে কে বল করবেন সেই নিয়ে কিছুটা যেন সংশয় তৈরি হয়েছিল, তবে ঋষভ পন্থ শেষ পর্যন্ত বাছলেন দিগ্বিজয় রাটিকেই। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে জিততে গেলে শেষ ওভারে করতে হতো ঠিক 20 রান। তখনই লখনউ অধিনায়ক ঋষভের হাতে স্পিনার ছাড়া আর কোনো বিকল্প ছিল না, কারণ মোহাম্মদ শামি, প্রিন্স যাদব এবং মায়াঙ্ক যাদবের ওভার শেষ হয়ে গিয়েছে। দুই স্পিনারই বল করতে মুখিয়েছিলেন, শেষ পর্যন্ত লেগ স্পিনার রাঠির হাতেই তুলে দিলেন ঋষভ। তবে মিচেল মার্শ তাকে শেষ ওভারে বল করানো হবে কি না সেই নিয়েও একটি জায়গা তৈরি হয়েছিল, কিন্তু মার্শ শেষ ওভারে বল করতে আসেননি। রোমারিও শেফার তখন ক্রিজে, আর তার সঙ্গে রয়েছেন ক্রুণাল পান্ডিয়া। তাদের দুজনকে আটকে দিলেন দিগ্বিজয়, দিলেন মাত্র 10 রান। বৃহস্পতিবার ঘরের মাঠে 9 রানে জিতে প্লে অফে দৌড়ে কোনো মতে ভেসে রইল লখনউ। 10 ম্যাচে 6 পয়েন্ট পেয়ে লড়াইয়ে থাকলেন ঋষভরা। তবে এই জয়ের মূল কাণ্ডারে কিন্তু অবশ্যই মিচেল মার্শ। বৃষ্টির কারণে ম্যাচ দুবার বন্ধ হয়ে যায়। ম্যাচ হয় 19 ওভারের, আর এই মেঘলা আকাশে রামধনু হয়ে ফুটলেন মার্শ এবং তার বিধ্বংসী ব্যাটিং। এবারে আইপিএলে নিজের প্রথম 100 রান তো বটেই, মরণ বাঁচন এই ম্যাচে তার দাপটে লখনউ সুপার জায়ান্টসের স্কোর কিন্তু 19 ওভারে টপকে গেল 200 রান। 209 রান করলেন তারা। ডাকওয়ার্থ লুইস নিয়মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে নতুন লক্ষ্য হয়ে দাঁড়ালো 19 ওভারে 213। শেষ পর্যন্ত আরসিবি থেমে গেল 203 রানে। আরসিবি ইনিংসের শুরুতেই ধাক্কা দিয়ে গেলেন প্রিন্স যাদব। দুর্দান্ত একটি ইনসুইংয়ে তিনি বিরাট কোহলির স্টাম্প একেবারে ছিটকে দিলেন এবং 2 বলের বেশি খেলতে পারলেন না বিরাট। হয়তো এখানেই ম্যাচের ফলাফল খানিকটা নির্ধারণ করা হয়ে গিয়েছিল, কিন্তু তারপর জেকব বিথেলের শুরুতেই আউট হয়ে যাওয়া মোহাম্মদ শামি তাকে ফিরিয়ে দেন। 9 রানে 2 উইকেট যখন পড়ে যায়, সেখান থেকে লড়াই শুরু করলেন দেবদত্ত পারিকাল এবং অধিনায়ক রজত পাটিদার। পাটিদার অনবদ্য 10.5 শতরান করলেন, মাত্র 31 বলে করলেন 61, এবং তারপর আরসিবিকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন টিম ডেভিড। মাত্র 17 বলে তিনি বিধ্বংসী 40 রান করলেন। শেষ দিকে ক্রুণাল পান্ডে এবং রোমারিও শেফার্ডও চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আরসিবিকে তারা জয় দিতে পারলেন না। আর এর পর আইপিএলের টেবিলটা কীরকম দাঁড়ালো শ্রোতা বন্ধুরা আপনাদের জানাবো। এই মুহূর্তে সানরাইজার্স হায়দ্রাবাদ, তারা 11 ম্যাচে 7টি জয় পেয়ে 14 পয়েন্ট নিয়ে শীর্ষে। তারপরেই পাঞ্জাব কিংস, তারা 10 ম্যাচে পেয়েছে 6টি জয়, তাদের সংগ্রহ 13 পয়েন্ট। এবং ঠিক তারপর রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, তারা 10 ম্যাচে 12 পয়েন্ট পেয়ে রয়েছে তৃতীয় স্থানে। এবং রাজস্থান রয়্যালস, তারা 10 ম্যাচে 6টি জয় পেয়ে 12 পয়েন্ট নিয়ে রয়েছে চতুর্থ স্থানে।

0: শ্রোতা বন্ধুরা, খেলার দুনিয়ার অন্যান্য খবর তো আসবোই, তবে এই মুহূর্তে শুনে নেব একটি বেতার প্রতিবেদন, তারপর চলে আসবো আবারও খেলার দুনিয়ার অন্যান্য খবরে।
1: বাংলার দাবা জগতে আর একটি গৌরবময় অধ্যায়ের সূচনা হলো। সারা বাংলা দাবা সংস্থার উদ্যোগে পশ্চিমবঙ্গের দ্বাদশ গ্র্যান্ডমাস্টার আরণ্য ঘোষকে সংবর্ধনা জানানো হলো কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিংবদন্তি হকি অলিম্পিয়ান গুরবক সিং এবং বাংলার প্রথম গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া। তাদের উপস্থিতি অনুষ্ঠানটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়, যেখানে বাংলার দুই প্রজন্মের ক্রীড়া আইকনদের এক মঞ্চে দেখা গেল। 1991 সালে গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করে ইতিহাস গড়েছিলেন দিব্যেন্দু বড়ুয়া। সেই ধারাবাহিকতায় আরণ্য ঘোষের এই সাফল্য বাংলার দাবার অগ্রযাত্রাকে আরো শক্তিশালী করল। ক্রীড়া মহলে এই ঘটনাটিকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এদিন সেখানে হাজির ছিলেন আমাদের প্রতিনিধি অঞ্জন চট্টোপাধ্যায়। এখন শুনব আকাশবাণীকে কি বললেন আরণ্য।
2: তারপর সর্বজিৎ স্যার, যার কাছে মানে আমি সাতুষ রেটিং অব্দি গেছি, তারপর অ্যালেকেঞ্চেস ক্লাবে দুর্গা স্যার এন্ড সৌমেন স্যার, অ্যান্ড তারপর এখন এই রিসেন্ট টাইমস বলে যেতে পারে অর্ঘদীপটা, যার সঙ্গে এখন কাজ করছি। তো আমার আগের যে পি কিলো আছে সেটাকে টপ্পানো সর্বপ্রথম। বেঙ্গলে দীপ্তায়ন্দা, অ্যান্ড যদি গ্লোবালি বলো ম্যাগনাস, যখন খুব ছোট ছিলাম তখন খেলেছি, তো প্রজ্ঞানন্দ প্রজ্ঞানন্দ হওয়ার আগে খেলেছি, তো কান্ট সি মাচ।
1: আরণ্যকের বাবা মৃণাল ঘোষ আরণ্যকের সাফল্যের কাহিনী জানালেন আমাদের।
3: 2008 থেকে 4 বছর তখন ও আমার কাছে কিছু দাবা শিখতে শুরু করে, আমি ওকে অল্প অল্প শিখে করতে গেছি। তারপর যখন দেখি ওপর দেখি মানে ইন্টারেস্ট গ্রো করেছে, তো তখন আমি যখন 5 বছর বয়সে তখন আমি ওকে নিয়ে যাচ্ছে দিব্যেন্দু বড়ুয়া চেস একাডেমিতে। তো ওখানে ও 3 বছরের মধ্যে ছিল, ওখান থেকে ও ন্যাশনাল থার্ড হয় একবার, ন্যাশনাল এইজ গ্রুপ আন্ডার 9 থার্ড হয়, তারপর হচ্ছে ওয়ার্ল্ড এই এশিয়ান খেলতে যায়, এশিয়ান একটু সিলভার মেডেল পায় স্ট্যান্ডার্ড এবং ফ্রিজে, দিব্যেন্দু বড়ুয়া চেস একাডেমি থেকেই এটা ঘটে। তারপরও আরও কিছুদিন পর ও একটু ফার্দার স্টাডির জন্য আলিগঞ্জ ক্লাবে যায়, আলিগঞ্জ ক্লাবে দুর্গাপ্রসাদ মহাপাত্র এবং সোমেন মজুমদার দিদি আছেন কর্ণাটক, তাদের হিসেবে ও বাদবাকি 2300 রেটিং পর্যন্ত ওদের সহযোগিতা এগো, বাদবাকি 2300 থেকে যে 2500 জার্নিটা টোটালটি ও একা করতে তখন পড়ে। তারপর 2500-এর পর 2022 সালে 2500 ক্রস করে, কিন্তু তারপর আস্তে আস্তে করে নম করতে করতে 4 বছর লেগে যায়, লাস্ট নমটা 2026 সালে 19 এপ্রিল হয় এবং ও গ্র্যান্ড মাস্টার সেজে কমপ্লিট করে। এটা একটা জার্নি বলতে পারেন, একটা 17 বছর ধরে লেগে গেছে।
1: দিব্যেন্দু বড়ুয়া বললেন,
4: অসম্ভব, এটা আমাদের বাংলার কাছে, আমাদের সারা বাংলা দাবা সংস্থার কাছে একটা বিশাল আনন্দের খবর, কারণ আমাদের অনেকদিন ধরেই ভারতম গ্র্যান্ডমাস্টার পাচ্ছিলাম না, আরণ্যক এবং আরও কয়েকজনের যারা দোরগোড়ায় গিয়েও মানে অনেক সময় গুণ উঠতে পারছো না, ফাইনালিও ব্যাংককের এই টুর্নামেন্টেও নন পায় এবং গ্র্যান্ডমাস্টার হয়, লেটেস্ট গ্র্যান্ডমাস্টার এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ভারতম এবং ভারতবর্ষের প্রশ্নবিতম, এবং এটাও মনে হয় আরণ্যকের এই পারফরমেন্স আমাদের আগামী প্রজন্মে যে কিন্তু সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে যে বাইরে প্রচুর টুর্নামেন্ট খেলতে হবে, যার জন্য ফাইন্যান্সিয়াল সাপোর্টটা খুব দরকার, দেখা যাক সেটাও এখনও চাকরি করছে।

0: এখানে চারজন গ্র্যান্ড মাস্টার হয়েছে, একজন ওমেন ইন্টারেস্টিং মাস্টার রয়েছে এবং সর্বোত্তমানি আরেকজন আপকামিং প্লেয়ার সে ফিডে মাস্টার রয়েছে। আমাদের অনিশ সরকার আছে, 5 বছরের বাচ্চা শায়েস্তা সিং আছে, 7 বছরের বাচ্চা মেয়ে, 10 বছরের বাচ্চারা আছে। সুতরাং অসম্ভব ভালো
1: অলিম্পিক পদকজয়ী গুরবখ সিং চান দাবা খেলার আরো উন্নতি হোক।
2: We were the Asian champions, we are no more there. But I think it's very important that we pay attention to other sports also, and we can produce a lot of champions for the young age. I think it's very, very important. I'm happy that Arun Ghosh has come up and got the 12th Grandmaster from Bengal.
1: এতক্ষণ শুনলেন নতুন গ্র্যান্ডমাস্টার আরুণকে নিয়ে একটি বেতার প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় অঞ্জন চট্টোপাধ্যায়।

শ্রোতা বন্ধুরা, দাবা নিয়ে একটি অসাধারণ বেতার প্রতিবেদন শুনলাম আমরা এবং নতুন গ্র্যান্ডমাস্টার তাঁর সাক্ষাৎকারটি আমরা শুনলাম। আর যখন দাবার খবরে এসে পড়েছি, তখন এই মুহূর্তে আপনাদের জানাবো দাবা নিয়ে একটি আন্তর্জাতিক খবর এবং যে প্রজ্ঞানন্দের কথা হচ্ছিল তার পাশাপাশি আরেকজনের কথাও আপনাদের নিশ্চয়ই মনে আছে, ডি গুকেশ। বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশের পোল্যান্ডের ওয়ারশাতে অনুষ্ঠিত সুপার র্যাপিড অ্যান্ড ব্লিটজ টুর্নামেন্টের র্যাপিড বিভাগে অভিযান, 3 দিনে 9টি ম্যাচ এবং 3টি স্মরণীয় জয়ের গল্প হয়েই থাকছে। 3 দিনে র্যাপিড দাবা শেষে গুকেশ এখন ব্লিটজ বিভাগে শেষ 2 দিনে প্রবেশ করেছেন যৌথভাবে চতুর্থ স্থানে থেকে। এই সাফল্যের পেছনে রয়েছে 3 দিনের যথাক্রমে ইয়ান ক্রিস্টফ ডুডা, জাভোকির সিন্দারভ এবং ফাবিয়ানো কারুয়ানার বিরুদ্ধে তাঁর জয়। এখন পর্যন্ত প্রতিটি দিনেই গুকেশের পারফরমেন্সে ছিল ওঠা নামায় ভরা, তবে ওয়ারশাতে অর্জিত এই 3টি জয় তাঁর আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে, বিশেষ করে এমন এক বছরে যখন তিনি পরবর্তীতে অসলোতে নরওয়ে চেস টুর্নামেন্টে ম্যাগনাস কার্লসেন ও প্রজ্ঞানন্দের মতো প্রতিপক্ষের মুখোমুখি হবেন এবং বছরের শেষে নিজের বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব রক্ষার লড়াইয়ে নামবেন। তৃতীয় জয়টি এলো বৃহস্পতিবার, যখন গুকেশ পরাজিত করলেন কারুয়ানাকে, যিনি গত প্রায় 5 বছর ধরে বিশ্বের সেরা 3 দাবাড়ুর মধ্যে অন্যতম। সাদা ঘুঁটি নিয়ে খেলতে নেমে গুকেশ কারুয়ানার 38তম চালের একটি বড় ভুলের সুযোগ নিলেন। আমেরিকান গ্র্যান্ডমাস্টারের জি ফাইলে অগ্রসর হওয়া কয়েক চালের মধ্যে এমন পরিস্থিতি তৈরি করল যেখানে গুকেশ একটি ঘোড়ার বিনিময় দিয়ে কারুয়ানার রুক দখল করে নিলেন এবং খুব দ্রুতই কারুয়ানা আত্মসমর্পণ করতে বাধ্য হলেন। চলতি বছরের শুরুতে পাওয়া অনেক সুবিধাজনক অবস্থানকে জয়ে পরিণত করতে না পারলেও কারুয়ানার বিরুদ্ধে গুকেশ ছিলেন নিখুঁত এবং আত্মবিশ্বাসী। একবার ঘুঁটির বিনিময় এগিয়ে যাওয়ার পর তিনি প্রতিপক্ষকে আর কোনো সুযোগই দিলেন না।

আর অলিম্পিক্সে 10 বারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে তীরন্দাজি বিশ্বকাপের রিকার্ভ বিভাগের ফাইনালে উঠে পদক নিশ্চিত করল ভারতের মহিলা দল। ফাইনালে তাদের প্রতিপক্ষ চীন তবে হতাশ করল পুরুষ দল, বাংলাদেশের বিরুদ্ধে হেরে প্রথম রাউন্ড থেকেই তারা বিদায় নিল। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে শেষ চারে দীপিকা কুমারী, অঙ্কিতা ভকত এবং কুমকুম মাহদ দুরন্ত ছন্দে ছিলেন। 6টির মধ্যে 4টি 10 স্কোর করে মাত্র 2 পয়েন্ট নষ্ট করেন তারা। প্রথম সেটে তারা স্কোর করলেন 58, সেই দাপট ধরে রেখে 5-1 জিতলেন। ফাইনালে উঠলেন ভারতীয় মহিলা দল। এই বিশ্বকাপে প্রথম রাউন্ডে ভারতের মহিলা দল 6-2 ফলাফলে হারিয়েছিল উজবেকিস্তানকে, তবে তাঁদের প্রবল লড়াই করতে হয়েছিল কোয়ার্টার ফাইনালে ভিয়েতনামের বিপক্ষে। শেষ পর্যন্ত শুট অফে 28-25, 5-4 ফলে জিতে দীপিকারা সেমিফাইনালে উঠেছিলেন। পুরুষদের রিকার্ভ দলে ছিল চরম হতাশা, কারণ অষ্টম বাছাই অভিজ্ঞ তরুণদীপ রায়, ধীরাজ বাম্মাদেভারা এবং জশদীপ ভোগে তারা চূড়ান্তভাবে ব্যর্থ হন। বাংলাদেশের বিরুদ্ধে 2-6 ব্যবধানে তারা হেরে যান। একটি সেটও জিততে পারেনি ভারতের পুরুষ দল। প্রথম সেটে 3টি 8 স্কোর করে 52 পয়েন্ট পান তরুণদীপরা, বাংলাদেশ স্কোর সেখানে করে 55। দ্বিতীয় সেটে 1টি 7 পয়েন্টের জন্য 54 পয়েন্টের বেশি তুলতে পারেনি ভারতের পুরুষ দল, বাংলাদেশও এই সেটে 54 স্কোর করে টাই করে। তৃতীয় সেটেও 2 দল করে 53। এরপর চতুর্থ অর্থাৎ চূড়ান্ত সেটে ভারতীয় দল হেরে যায় 53-57 পয়েন্টে। মিক্সড টিম বিভাগে বোম্মাদেভারা এবং অঙ্কিতা ব্রাজিলের কাছে শুট অফে হারেন 4-5 ফলাফলে।

স্তব্ধ কলকাতা ময়দানের মোহনবাসী। দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন তিন প্রধানে খেলা প্রাক্তন ফুটবলার মোহন সিংহ। তার বয়স হয়েছিল 78 বছর। 2021 সালে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার পর থেকেই আর কথা বলতে পারতেন না তিনি। বৃহস্পতিবার সকালে অবস্থার অবনতি হওয়ায় তাকে ভর্তি করা হয়েছিল কলকাতার এক বেসরকারি হাসপাতালে, কিন্তু শেষ রক্ষা হল না। দুপুর 1:10 প্রয়াত হন ভারতীয় ফুটবলের স্বর্ণযুগের শিল্পী মোহন সিংহ। পাঞ্জাবের লুধিয়ানা জেলার গোংরানা গ্রাম থেকে কলকাতায় ভবানীপুরে চলে এসেছিলেন তিন প্রধানের প্রাক্তন ফুটবলারের বাবা নারায়ণ সিং। মোহন সিংহের জন্ম 1947, 1967 সালে এরিয়ান থেকে তার যাত্রা শুরু হয়। পরের বছর যোগ দেন বিএনআরে, 4 বছর রেল দলে খেলে যোগ দেন ইস্ট বেঙ্গলে। 1972 সালে লাল হলুদ জার্সিতে অভিষেকে আলোড়ন ফেলেন। মোহন সিংহের জন্যই সমরেশ চৌধুরীকে মাঝমাঠ থেকে উইংয়ে খেলাতে বাধ্য হয়েছিলেন কিংবদন্তি কোচ প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়। সেই মরশুমেই অপরাজিত থেকে 5টি ট্রফি জিতেছিল ইস্ট বেঙ্গল। সব প্রতিযোগিতা মিলিয়ে 11টি গোল করেছিলেন 1972 সালেই বার্মার অর্থাৎ বর্তমান মায়ানমারের বিরুদ্ধে অলিম্পিক্সের যোগ্যতা অর্জন পর্বে ভারতের জার্সিতে অভিষেক হয় তাঁর। জাতীয় দলের হয়ে মোট 3টি ম্যাচ তিনি খেলেছিলেন। ইস্ট বেঙ্গল ছেড়ে 1973 সালে মোহনবাগানে চলে যান। ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে ডার্বিতে গোলও করেছিলেন। বৃহস্পতিবার তাঁর প্রয়াণের পর শোকস্তব্ধ ফুটবল মহল গৌতম সরকার। তিনি জানিয়েছেন যে 1972 সালে ইস্ট বেঙ্গল বনাম মোহামেডান ম্যাচের কথা তাঁর মনে পড়ে এবং ফুটবল জীবনের প্রথম বড় ম্যাচ ইস্ট বেঙ্গলের মাঝমাঠে মোহনের সঙ্গে তিনি ছিলেন এবং তিনি যেন একাই মোহামেডানকে চূর্ণ করে দিয়েছিলেন। চোটের কারণে দীর্ঘদিন তার বড় ক্লাবে খেলা চালিয়ে যেতে পারেননি মোহন, কিন্তু যতদিন খেলেছেন প্রায় মাতিয়ে রেখেছেন সকলকে। 1975 সালে ইস্ট বেঙ্গলে ফিরে আসেন তিনি। পরের বছর সই করলেন মোহামেডানে। ইস্ট বেঙ্গলে 2 পর্বে মোট 8টি ট্রফি জিতেছিলেন, মোহনবাগানের হয়ে জিতেছিলেন 2টি ট্রফি।

শ্রোতা বন্ধুরা, যে আইপিএলের খবরে ছিলাম, ফিরে আসছি আবারও সেই আইপিএলের খবরেই। কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালস, তারা চলতি আইপিএলে একেবারে একই নৌকোই দাঁড়িয়ে রয়েছেন এমনটা আমরা বলতে পারি। তার কারণ কি শ্রোতা বন্ধুরা? কারণ প্লে অফে পৌঁছতে হলে দুই দলকেই এখন বাকি ম্যাচগুলোতে জিততে হবে, আর আজ সেই দুই দলই পরস্পর মুখোমুখি। অর্থাৎ যে কোনো একটি দল যে জিতবে সে ব্যাপারে তো আমরা নিশ্চিত, সুতরাং একজনের ভাগ্য নির্ধারণ কার্যত আজকেই অনেকটাই হয়ে যাবে এমনটা আমরা বলতেই পারি। আর মরণ ম্যাচন এই ম্যাচে কেকেআরের ভরসা যদি হন সুনীল নারায়ণ কিংবা বরুণ চক্রবর্তী জুটি, তবে অবশ্যই সব থেকে বড় কাঁটার নাম প্রাক্তন নাইট মিচেল স্টার্ক। নাইটের জার্সি যারাই ছেড়েছেন তারাই অন্য দলে গিয়ে কেকেআরের বিরুদ্ধে সেরা খেলাটি উপহার দিয়েছেন। সে আপনি শুভমান গিলের কথাই ভাবুন অথবা ক্রিস গেলের কথাই ভাবুন। শুক্রবার যে সদ্য চোট সারিয়ে ফেরান স্টার্ক নাইটদের পথে একেবারেই গোলাপ বিছিয়ে রাখবেন না তা বলার জন্য খুব একটা বেশি ভাবতে হয় না। 2024 সালের রেকর্ড 24.75 কোটি টাকায় স্টার্ককে দলে নেওয়ার পরেও অজানা কারণে পরের বছর নিলামের আগেই তাঁকে ছেড়ে দেওয়া হয়। মনে রাখতে হবে সেই বছর প্রথম কোয়ালিফায়ার এবং ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচের সেরা হয়েছিলেন এই অস্ট্রেলীয় পেসার। তার বিধ্বংসী স্পেল না থাকলে কলকাতার 10 বছর পরে খেতাব পাওয়াটা মোটেও সহজ হতো না। সেই স্টার্ক গত শুক্রবার প্রত্যাবর্তনে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে 3টি উইকেট পেয়েছিলেন, যদিও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সেইভাবে দাগ কাটতে সফল হননি। তবে শুক্রবার অজিঙ্ক রাহানেদের বিরুদ্ধে স্টার্ক নিজের সেরাটি দিতে অবশ্যই চাইবেন। রয়েছেন আরও দুই প্রাক্তন নাইট, কুলদীপ যাদব এবং নীতিশ রানা। পরপর 3 ম্যাচে জয় কেকেআরকে অন্তত ভেন্টিলেশন থেকে বার করে এনেছে এমনটা আমরা বলতে পারি, কিন্তু প্লে অফের সুইং এখন অনেকটা দূরেই। কারণ শুক্রবার টানা চতুর্থ জয় তুলে নেওয়ার জন্য নাইটরা একেবারে মরিয়া। অবশ্যই সুনীল নারায়ণ এবং বরুণ চক্রবর্তীর দিকে নজর থাকার পাশাপাশি নজর থাকবে রাহানের দিকে, কারণ অধিনায়ক হিসেবে রাহানে কিন্তু সেই রকম পারফর্ম এখনও পর্যন্ত করে উঠতে পারেননি। বোলিং গড় এই মুহূর্তে চলতে আইপিএলে এখনও পর্যন্ত এই জুটি সবথেকে বেশি উইকেট নিয়েছে, অর্থাৎ নারায়ণ এবং বরুণ চক্রবর্তী, তাদের বোলিং গড় 8.10 এবং সেখানে দিল্লির প্রধান সমস্যা মিডল অর্ডার বা মাঝের সারির ব্যাটসম্যানদের ব্যর্থতা। সেই দিকটিকে অবশ্যই কাজে লাগাতে চাইবেন এই দুই স্পিনার এবং গোটা নাইট শিবির। তবে নাইটদের বোলিং অস্ত্র যে খুব ধারালো তা আমরা বলতে পারছি না, কারণ বরুণ এবং নারায়ণ ছাড়া বাদবাকি বোলাররা সেইভাবে ফর্মে নেই। বিশেষ করে এখনও পর্যন্ত পাথি রানার খেলা নিয়ে কোনো জায়গা তৈরি হচ্ছে না এবং পেস অ্যাটাক নিয়ে নাইটরা কিন্তু যথেষ্ট সমস্যায় রয়েছে। তার কারণ বৈভব আরোরা, তিনি যথেষ্ট রান দিচ্ছেন, একদিকে কার্তিক ত্যাগী তার ওপর অনেকটা প্রভাব পড়ছে, ফলত বোলিংটা যথেষ্ট ভোগাবে বলেই মনে করছেন নাইট শিবিরের অনেকে। কিন্তু তাও লক্ষ্য থাকবে, নজর থাকবে এই দুই বোলারের দিকে এবং বাকিদের দিকেও। ভারতের স্পিনারের বিষয়ে কিন্তু বৃহস্পতিবার কেকেআরের মেন্টর ডোয়েন ব্র্যাভো জানিয়েছেন যে বরুণ, তিনি কিন্তু বিশ্বমানের স্পিনার এবং টি টোয়েন্টি বিশ্বকাপের টানা ধকলের জন্য হয়তো একটু ক্লান্তি তাঁকে গ্রাস করেছিল, কিন্তু তিনি আবারও ফর্মে ফিরেছেন। মাথিসা পাথিরানার উত্তরে ব্র্যাভো জানিয়েছেন যে তিনি দ্রুত খেলার মতন জায়গায় ফিরছে, তবে তাকে নিয়ে এক্ষুনি তাড়াহুড়ো করতে চাইছেন না, তাই নাইটদের দলে হয়তো বিশেষ কোনো পরিবর্তন আসবে না। তবে ফিন অ্যালেন খেলবেন কিনা সেটা এখনও সময় বলবে, সেই নিয়ে দলের তরফ থেকে বিশেষ কিছু জানানো হয়নি। অন্যদিকে আজ নাইট শিবিরের জন্য এই অগ্নি পরীক্ষার কোন দিকে ফলাফল এগোবে তার দিকে আমরা নজরে রাখব। শ্রোতা বন্ধুরা, ক্রীড়াঙ্গন প্রায় শেষের পথে, শুনতে থাকুন ক্রীড়াঙ্গন। আমাদের ফোন নম্বর 2213-1342, আমাদের ইমেল আইডি kolkatasports@gmail.com, ফেসবুক পেজ kolkatasports পেজ। আপনারা আমাদের চিঠি পাঠাতে পারেন, পাঠানোর ঠিকানা প্রযত্নে কেন্দ্র অধিকর্তা ক্রীড়া বিভাগ আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 7000001।

নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, এডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, educationakashbanikolkata@gmail.com। মেলের উপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম মে 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 18 মে 2026। আরো একবার মনে করিয়ে দিই, মে মাসে রামধনু কলমের বিষয় তোমার প্রিয় কবি।

মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনে সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রায় নতুনত্ব বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্য বর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গীর দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা mairitrwkathamaitrikatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে বিদ্যার্থীদের জন্য।
1: অনুষ্ঠানে আজ শুনবেন সপ্তম শ্রেণীর ইংরেজি বিষয়ে আলোচনা। সঙ্গে আছেন নইপুর শান্তি সুধা ইনস্টিটিউশনের শিক্ষক বিষ্ণুপদ আচার্য ও দুই শিক্ষার্থী।
2: নমস্কার শ্রোতা বন্ধুরা, আমার সঙ্গে রয়েছে দুই ক্ষুদে শিক্ষার্থী। আচ্ছা, তোমরা তোমাদের নাম বলো।
3: স্যার, আমার নাম ইন্দ্রাণী পণ্ডা।
2: আচ্ছা, তোমার নাম বলো।
3: স্যার, আমার নাম পৃথিকা ঘোষ।
2: বাহ, সুন্দর। সুপ্রভাত ছাত্রছাত্রীরা, আজকে আমাদের পাঠ্য বিষয়ের যে টপিকটি পড়ব, সেই পড়ার আগে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার লাইন দিয়ে আজকের পড়া আমরা শুরু করব। তার বিখ্যাত লাইনটি হল, দাও ফিরে সে অরণ্য লৌহে নগর। বিশ্ব উষ্ণায়নের এই যুগে আমরা আজ সকলেই বলি, একটি গাছ একটি প্রাণ। কিন্তু জানো তো ছোট্ট বন্ধুরা, আজ থেকে বহু বছর আগে দক্ষিণ ভারতের একটি ছোট্ট গ্রাম মালগুড়িতে এক অতি সাধারণ মালি মনে প্রাণে, ও রবি ঠাকুরের এই যে কবিতার লাইন আমি বললাম, তা মনে প্রাণে বিশ্বাস করতেন। আচ্ছা, মালি কাকে বলে বলতে পারবে পৃথিকা?
3: হ্যাঁ স্যার,
2: বলো।
3: মালি যারা বাগানের দেখাশোনা করে বা পরিচর্যা করে।
2: বাহ, ঠিকই কথা বলেছো।

0: যারা ফল বা ফুলের বাগানের যত্ন নেন, পরিচর্যা করেন, তাদেরকেই আমরা মালি বলে থাকি। আমাদের যে গল্পটি আমরা পড়ব, সেই গল্পের মূল বা কেন্দ্রীয় চরিত্র হচ্ছে একজন মালি। ভেলানের জীবনের ছন্দ বাঁধা ছিল গাছের পাতার শব্দের সঙ্গে। গাছের পাতা নড়ার শব্দে তিনি শুনতে পেতেন তার হৃদয়ের হৃৎস্পন্দন। হ্যাঁ, আজ আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর ইংরেজি টেক্সট বই, তোমরা জানো দ্য ব্লোসমস, এর অন্তর্গত লেসন ইলেভেনের একটি বিখ্যাত গল্প দ্য এক্স, এই গল্পটি আমরা আমাদের এই বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে পড়ব। গল্পটির লেখক হচ্ছেন বিখ্যাত ভারতীয় ইংরেজি লেখক আর কে নারায়ণ। আচ্ছা ইন্দ্রাণী, বলতে পারবে আর কে নারায়ণের পুরো নামটা কি?
1: হ্যাঁ স্যার,
0: বলো।
1: স্যার, আর কে নারায়ণের পুরো নাম হলো রসিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ স্বামী।
0: বাহ, একদম ঠিক বলেছো। এই যে অ্যাংলো ইন্ডিয়ান যে লেখক আর কে নারায়ণ, তার মালগুডি ডেজ খুব বিখ্যাত একটি গল্প। এই গল্পে

0: জন অনুষ্ঠানে পড়ব। গল্পটির লেখক হচ্ছেন বিখ্যাত ভারতীয় ইংরেজি লেখক আর কে নারায়ণ। আচ্ছা ইন্দ্রাণী, বলতে পারবে আর কে নারায়ণের পুরো নামটা কি?
1: হ্যাঁ স্যার,
0: বলো।
1: স্যার, আর কে নারায়ণের পুরো নাম হলো রসিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ স্বামী।
0: বাহ, একদম ঠিক বলেছো। এই যে অ্যাংলো ইন্ডিয়ান যে লেখক আর কে নারায়ণ, তার মালগুডি ডেজ খুব বিখ্যাত একটি গল্প। এই গল্পে

দীর্ঘদিন ধরে তার মালিকের বাড়িতে ভেলান ছিল না, কাজ হারিয়ে পাওয়ার, হারিয়ে যাওয়ার যে একটা আশঙ্কা তাকে ধীরে ধীরে গ্রাস করলো মালিকের মৃত্যুর পর। আর তার যে এই যে ভয়টা একেবারেই ভিত্তিহীন ছিল না। আমরা টেক্সটটি যখন পড়া শুরু করব তখন দেখতে পাব যে মালিকের মৃত্যুর পর তার ছেলেরা এই বাড়ি থেকে, তারা পুরনো বাড়ি ছেড়ে তারা কলকাতায় টাউনে থাকবে বলে অন্য বাড়িতে

0: সব কিছু তারা কিনে নিয়েছে এবং আগামী 15 দিনের মধ্যেই ভেলানকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। দেখো, যদি হঠাৎ করে তোমাদেরকে কেউ বলে যে তোমাদেরকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, তোমাদের কি ভালো লাগবে?
1: না স্যার,
0: ভালো লাগবে না। ভেলানের মনেও সেই আশঙ্কা তৈরি হলো, যেন আকাশ ভেঙে পড়লো তার মাথায়, যে আমি কি করব। আর সঙ্গে সঙ্গে তার মনে এলো যে

এ চমকে দিল। ভেলান হঠাৎ চমকে উঠে তার কুঁড়ে থেকে সে বেরিয়ে এসে দেখে তার একেবারে সন্তান সম যে গাছ সে লাগিয়েছিল একটি বিরাট মার্গসা ট্রি অর্থাৎ নিম গাছ, সেই গাছটি তারা যেন বিরাট এক যান্ত্রিক শব্দ করে এই গাছটি কারা যেন কেটে ফেলছে। তো ভেলান অত্যন্ত কষ্ট পেল, সে দৌড়ে এসে পরজোড়ে সেই লোকগুলিকে না সে ভেলানের কথা তারা অগ্রাহ্য করল এবং মার্গসা ট্রি এই নিম গাছটি কাটার জন্য উদ্যত হল। যখন ভেলান দেখল যে একেবারে তার সন্তান সম গাছটি তার চোখের সামনে কাটা পড়ে যাবে, তখন সে আরেকবার শেষ চেষ্টা করার জন্য লোকগুলির কাছে আবার এলো এবং করজোড়ে তাদের কাছ থেকে একটু সময় নিয়ে নিল, বলল যে আর কিছুটা সময় আমাদেরকে আমাকে দিন, আমি যাতে করে আমার বিছানাপত্র সমস্ত গুটিয়ে নিয়ে আমি এখান থেকে অনেকটা দূরে চলে যাব, যখন এখানকার গাছ কাটার কোনো শব্দ আমার কানে যাবে না তখন আপনারা গাছটা কেটে ফেলতে পারেন। এই কথা বলে ভেলান চিরদিনের জন্য তার বিছানাপত্র নিয়ে সেই জায়গা থেকে সে প্রস্থানের জন্য উদ্যত হল। এমনি এক মর্মস্পর্শী অনুভূতির মধ্য দিয়ে গল্পটি শেষ হয়েছে। তোমরা এই গল্পটা তো আমরা এখন পড়বই, সঙ্গে সঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বলাই বলে একটা ছোট গল্প আছে, সেই ছোট গল্পটি তোমরা রেফারেন্স হিসেবে কখনো পড়ে নিতে পারো। দেখবে আমাদের এই দ্য এক্স গল্পের সঙ্গে এই বলাই গল্প

0: চলতে থাকে না। অন এন্ড অন, এটা একটা ফ্রেজ জানো তো, অন এন্ড অন কথাটির অর্থ বলতে পারবে ইন্দ্রাণী বলো তো?
1: স্যার অন এন্ড অন কথাটির অর্থ হলো ক্রমাগত বা অনবরত,
0: কন্টিনিউয়াসলি। যে এইরকম একটা সুখ মানুষের জীবনে সবসময় থাকে না কেন, এর কোনো কারণ ভেলান খুঁজে পায় না। বাট ডেথ পিপড অ্যারাউন্ড দ্য কর্নার, মৃত্যু পিপড অ্যারাউন্ড দ্য কর্নার, কোণে যেন হঠাৎ উঁকি মারল। তাদের জীবনটা তো খুব সুখেই কাটছিল, কিন্তু হঠাৎ মৃত্যু উঁকি মারল। দেখো উঁকি কে মারে, এটা ব্যক্তি। হ্যাঁ, এখানে ডেথকে যেন একটা ব্যক্তির রূপ আরোপ করা হয়েছে। তোমরা পরবর্তীকালে বড় হলে তোমরা জানবে আমাদের যে লেখার স্টাইল, এটাকে ভালো করার জন্য এই জাতীয় শব্দ প্রয়োগ করা হয়ে থাকে, এটাকে বলে ফিগার অফ স্পিচ। ডেথ এই ওয়ার্ডটির মধ্য দিয়ে তাকে যেন যে ব্যক্তির রূপ আরোপ করা হয়েছে, এটা কোন ফিগার অফ স্পিচ বলতে পারবে?
1: হ্যাঁ স্যার
0: বলো।
1: স্যার এটি পার্সনিফিকেশন।
0: ইয়েস, এখানে পার্সনিফিকেশন অর্থ হচ্ছে যেন ব্যক্তির রূপ তার মধ্যে আনা হয়েছে। ওয়ান মিড নাইট হি ওয়াজ অ্যাওয়েকেন্ড অ্যান্ড টোল্ড দ্যাট, একদিন মধ্যরাত্রিতে হি ওয়াজ অ্যাওয়েকেন্ড, তাকে জাগিয়ে তোলা হলো, অ্যান্ড টোল্ড দ্যাট, তাকে বলা হলো যে দ্য মাস্টার ওয়াজ ডেড, বাড়ির মালিক মারা গেছেন, মাস্টার ওয়াজ ডেড। আচ্ছা পৃথিকা বলতে পারবে এই বাক্যটি, ওয়ান মিড নাইট হি ওয়াজ অ্যাওয়েকেন্ড অ্যান্ড টোল্ড দ্যাট দ্য মাস্টার ওয়াজ ডেড, এই বাক্যটি কোন ভয়েসে লেখা?
1: স্যার এই বাক্যটা প্যাসিভ ভয়েসে লেখা।
0: হ্যাঁ, প্যাসিভ ভয়েসে লেখা। তোমরা জানো ভয়েস দু রকমের, অ্যাক্টিভ এবং প্যাসিভ, এটি প্যাসিভ ভয়েসে লেখা। হোয়াট ইজ টু হ্যাপেন টু দ্য গার্ডেন অ্যান্ড টু মি, দ্য সানস আর নো গুড, হি থট অ্যাট ওয়ান্স। হি বলতে এখানে ভেলান, ভেলান ওই মালিক মারা যাওয়ার পরে তার মনে একটা এলো যে হোয়াট ইজ টু হ্যাপেন টু দ্য গার্ডেন অ্যান্ড টু মি, বাগানের কি হবে। তাহলে দেখতে পাচ্ছ গল্পের মধ্যে ভেলান তার নিজের জীবন থেকেও বাগানকে বেশি ভালোবাসত, কারণ সেই জন্য সে প্রথম বলছে হোয়াট ইজ টু হ্যাপেন টু দ্য গার্ডেন অ্যান্ড টু মি, বাগানের কি হবে এবং সঙ্গে সঙ্গে আমার কি হবে। দ্য সানস আর নো গুড, ছেলেরা খুব একটা ভালো নয়, কারণ দীর্ঘদিন ধরে ভেলান তার বাড়িতে রয়েছে, তার মালিকের গৃহস্থের বাড়িতে রয়েছে, সেজন্য জানে যে তার ছেলেরা খুব একটা সুবিধের নয়। হি থট অ্যাট ওয়ান্স, সে সঙ্গে সঙ্গে এটি ভাবল। অ্যান্ড হিজ ফিয়ার্স প্রুভড টু বি নট এন্টায়ারলি গ্রাউন্ডলেস। দেখো নেক্সট প্যারাতে বলছেন যে এই যে ভেলানের মনের ভিতর যে আশঙ্কা তৈরি হয়েছিল এটা কিন্তু একেবারে পুরোপুরি ভিত্তিহীন ছিল না। এন্টায়ারলি কথাটি কোন পার্টস অফ স্পিচ বলতে পারবে প্রীতিকা?
1: হ্যাঁ স্যার
0: বলো।
1: স্যার এই শব্দটি
0: বলো কোন পার্টস অফ স্পিচ? অ্যাডভার্ব,
1: অ্যাডভার্ব।
0: ইয়েস, এন্টায়ারলি হচ্ছে অ্যাডভার্ব, গ্রাউন্ডলেস। দ্য সানস ওয়ার নো গুড, সে তার ছেলেরা খুব একটা ভালো ছিল না রিয়েলি। দে স্টেড ফর এ ইয়ার মোর, তারা আরো এক বছর সেই বাড়িতে সেখানে থাকলো। ওয়ার্ল্ড অ্যামং দেমসেলভস, একে অপরের সঙ্গে তারা ঝগড়া করলো। অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে টু লিভ ইন অ্যানাদার হাউস, এবং শেষে তারা অন্য বাড়িতে থাকবার জন্য চলে গেল। আচ্ছা ইন্দ্রাণী, এখানে আমরা যে দেখতে পাচ্ছি দে কোয়ার্ল্ড অ্যামং দেমসেলভস, অ্যামং এই ওয়ার্ডটি কোন পার্টস অফ স্পিচ বলতে পারবে তুমি?
1: হ্যাঁ স্যার
0: বলো।
1: স্যার এটি একটি প্রিপোজিশন।
0: হ্যাঁ, অ্যামং হচ্ছে একটি প্রিপোজিশন, কোথায় বসে বলো তো?
1: দুইয়ের বেশি ব্যক্তি বা বস্তুর মধ্যে সম্পর্ক বোঝাতে অ্যামং ব্যবহৃত হয়।
0: আচ্ছা আচ্ছা, তুমি একটা উদাহরণ দিতে পারবে?
1: স্যার একটি উদাহরণ হলো ডিভাইড দ্য ম্যাঙ্গো অ্যামং ফোর বয়েজ।
0: বাহ সুন্দর বলেছো, ডিভাইড দ্য ম্যাঙ্গো অ্যামং ফোর বয়েজ, অথবা মেনি বয়েজ হতে পারে। আচ্ছা যদি এই যে বলল ইন্দ্রাণী বলল যে দুইয়ের বেশি ব্যক্তি বা বস্তুর মধ্যে হলে অ্যামং বসে, কিন্তু দুইয়ের মধ্যে যদি হয় তাহলে কি বসবে বলতে পারবে প্রীতিকা?
1: হ্যাঁ স্যার
0: বলো।
1: স্যার দুইয়ের বেশি হলে বা দুইয়ের মধ্যে হলে বিটুইন বসে।
0: দুইয়ের বেশি নয়, দুইয়ের মধ্যে যদি হয় তাহলে বিটুইন বসবে। তুমি বলতে পারবে একটা সেন্টেন্স?
1: হ্যাঁ স্যার
0: বলো।
1: ডিভাইড দ্য ম্যাঙ্গো বিটুইন টু বয়েজ।
0: ইয়েস, দুজনের মধ্যে, সেই জন্য বিটুইন শব্দটি ব্যবহৃত হবে। এ ইয়ার ল্যাটার, এক বছর পরে সামাদার ফ্যামিলি কেম ইন অ্যাজ টেনেন্টস, এক বছর পরে আবার একটি ফ্যামিলি মানে পরিবার সেখানে থাকবার জন্য ভাড়াটে হিসেবে এলো। দ্য মোমেন্ট দে স ভেলান, তারা যখনই ভেলানকে দেখল, দে সেড, তারা বলল

0: ওল্ড গার্ডেনার, কারণ ভেলান তো মালি ছিল, ওল্ড গার্ডেনার, এই যে বৃদ্ধ মালি, ডোন্ট বি আপ টু এনি ট্রিক্স, কোন রকম চালাকি করবে না। ট্রিক্স কথার অর্থ হল চালাকি। ডোন্ট বি আপ টু এনি ট্রিক্স, উই নো দ্য শর্ট ইউ আর, তুমি যে কি রকমের আমরা তা জানি। এস ও আর টি শর্ট কথাটির মানে বলতে পারবে প্রীতিকা?
1: হ্যাঁ স্যার।
0: বলো
1: স্যার, শর্ট কথাটির অর্থ হলো রকম বা ধরন।
0: ইয়েস, টাইপ। হ্যাঁ, কি কোন টাইপের আমরা তুমি সেটা আমরা জানি, ওই ভাড়াটেরা ভেলানকে বলল। আচ্ছা, একই সাউন্ড শর্ট আরেকটি বলতে পারবে ওয়ার্ড?
1: হ্যাঁ স্যার।
0: বলো
1: স্যার, আরেকটি ওয়ার্ড হলো এস এইচ ও আর টি, শর্ট, যেটির মানে হলো খাটো বা ছোট।
0: বাহ, সুন্দর কথা। উই উইল স্যাক ইউ, ওই যে টেনেন্টস মানে যারা ভাড়াটেরা, তারা বলল যে উই উইল স্যাক ইউ। স্যাক কথাটির মানে বলতে পারবে?
1: স্যার, স্যাক কথাটির অর্থ হলো বরখাস্ত করা।
0: ইয়েস, রিমুভ এ পারসন ফ্রম হিজ প্রেজেন্ট পজিশন, যে তার বর্তমান কাজ থেকে সেখান থেকে সরিয়ে দেওয়া বা বরখাস্ত করা, এটাকে বলে স্যাক। এই ভাড়াটেরা ভেলানকে বলল, যদি কিছু চালাকি করতে করো তাহলে কিন্তু তোমাকে আমরা তোমার কাজ থেকে সরিয়ে দেব। ইফ ইউ ডু নট বিহেভ ইউর সেলফ, যদি তুমি নিজেকে শুধরিয়ে না নাও। ভেলান ফাউন্ড লাইফ ইনটলারেবল, ভেলান তার জীবনটা একেবারে অসহ্য হয়ে তার কাছে দেখা দিল। ইনটলারেবল, ইনটলারেবল রুট ওয়ার্ড কি বলতে পারবে ইনটলারেবল ওয়ার্ডটি?
1: হ্যাঁ স্যার।
0: বলো
1: স্যার, এর রুট ওয়ার্ডটি হলো টলারেট।
0: টলারেট, টলারেট কথার অর্থ হচ্ছে সহ্য করা। আচ্ছা, ইন কথাটি, ইন ইন, এই যে বর্ণগুচ্ছ বসছে ইন ইন, বলো এটা কি বলে গ্রামাটিক্যালি?
1: ইন কে বলে প্রেফিক্স।
0: প্রেফিক্স, প্রে কথার অর্থ হলো পূর্বে, ওই রুট ওয়ার্ডের আগে ইন বসেছে তাই এটাকে বলা হচ্ছে প্রেফিক্স। আর এবল, এবল কথাটি কি, এবল এই বর্ণগুচ্ছটিকে কি বলে?
1: এবলটি হলো সাফিক্স।
0: সাফিক্স, তাহলে ইনটলারেবল এর মধ্যে আমরা যদি ভাঙি তাহলে দেখতে পাবো ইন হলো প্রেফিক্স, টলারেট হচ্ছে রুট ওয়ার্ড, আর এবল হলো সাফিক্স। দিস পিপল হ্যাড নো রেগার্ড ফর এ গার্ডেন, এই ধরনের লোকেদের বাগানের প্রতি কোন রকম শ্রদ্ধা বা যত্ন, এখানে রেগার্ড বলতে কেয়ার, ছিল না। তারপরে নেক্সট স্ট্যানজা দেখো, ফরচুন হাউএভার সুন ফেভার্ড হিম, কিন্তু ভাগ্য এই ভেলানকে আর কিছুদিন পরে সুপ্রসন্ন করে দিল শীঘ্রই। কারণ কি বলতো, ওই ভাড়াটেরা খুব বেশি দিন ওই বাড়িতে থাকলো না। দ্য টেনেন্টস লেফট, ভাড়াটেরা সেই বাড়ি থেকে চলে গেল। দ্য হাউস ওয়াজ লকড আপ ফর এ ফিউ ইয়ার্স, কয়েক বছর ধরে ওই বাড়িটা তালাবন্দি অবস্থায় থাক। লকড আপ, লক আপ হচ্ছে তালাবন্দি অবস্থায় থাকা। অকেশনালি, অকেশনালি কথার অর্থ হলো মাঝে মধ্যে, অফ অ্যান্ড অন, আরেকটি ফ্রেজ তোমরা জেনে রাখবে, নিশ্চয়ই জানো না তোমরা, অফ অ্যান্ড অন। অকেশনালি ওয়ান অফ দ্য সন্স অফ দ্য লেট ওনার কেম রাউন্ড, এই যে বাড়ির মালিকের ছেলেদের মধ্যে একজন, সে মাঝে মধ্যে সেখানে আসত। অ্যান্ড ইন্সপেক্টেড দ্য গার্ডেন, এবং বাগানটি পর্যবেক্ষণ করত। ইন্সপেক্টেড কথাটির বাংলা অর্থ কি?
1: পরিদর্শন করা,
0: পরিদর্শন করা বা পর্যবেক্ষণ করা, এক্সামিন্ড, বুঝতে পেরেছ? এক্সামিন, ইন্সপেক্টেড দ্য গার্ডেন। গ্র্যাজুয়ালি মানে পরপর, ইভেন দিস সিজড, সিজড কথাটির অর্থ বলতে পারবে প্রীতিকা?
1: স্যার, এই কথাটির অর্থ হলো থেমে যাওয়া,
0: স্টপড। সিজড কথাটির অর্থ হলো স্টপড বা থেমে গেল, মানে এই যে বাড়ির মালিকের যে ছেলেরা সেখানে আসত মাঝে মধ্যে, তারাও কিন্তু পরবর্তীকালে সেই আশাটা থামিয়ে দিল, মানে থেমে গেল। দে লেফট দ্য কিজ অব দ্য হাউস উইথ ভেলান, তারা ওই চাবিটি ভেলানের কাছে রেখে গেল, এবং ভেলানি যেন ওই বাড়ির মালিক হয়ে উঠল। অকেশনালি এ প্রসপেক্টিভ টেনেন্ট কেম ডাউন, অকেশনালি মাঝে মধ্যে, অফ এন অন, অকেশনালি এ প্রসপেক্টিভ টেনেন্ট কেম ডাউন। প্রসপেক্টিভ কথাটির অর্থ কি ইন্দ্রাণী?
1: স্যার, প্রসপেক্টিভ কথাটির অর্থ হলো সম্ভাব্য,
0: সম্ভাব্য, পসিবল। এ প্রসপেক্টিভ টেনেন্ট কেম ডাউন, সম্ভাব্য কোনো ভাড়াটে হয়তো সেখানে থাকবে সেই কথা জানিয়ে হয়তো তারা আসতো। হ্যাড দ্য হাউস ওপেন, তখন ভেলান কি করতো, সেই বাড়িটা দরজা ওই চাবি দিয়ে খুলতো, and went

0: অ্যাবি আফটার রিমার্কিং দ্যাট ইট ওয়াজ ইন রুইন্স, কিন্তু ভাড়াটেরা দেখত, কিন্তু তারপরে ওই ওরা ছেড়ে চলে যেত এবং তারা মন্তব্য করে যেত যে বাড়িটা হচ্ছে ধ্বংসাবশেষ, এখানে আমাদের বসবাস করার উপযুক্ত নয়। এ ইয়ার ল্যাটার এক বছর পরে অ্যানাদার টেনেন্ট কেম, আবার এক ভাড়াটে এলো, অ্যান্ড দেন অ্যানাদার, তারপরে আরও একজন এলো, অ্যান্ড দেন এ থার্ড, এবং আবার তৃতীয় জন এলো। মানে এরকম করে ভাড়াটেরা আসতেই থাকলো আর যেতেই থাকলো। নো ওয়ান রিমেইন্ড ফর মোর দেন এ ফিউ মান্থস। নো ওয়ান রিমেইন্ড, রিমেইন্ড বলতে এখানে স্টেড, কেউ সেখানে থাকলো না ফর মোর দেন এ ফিউ মান্থস, কয়েক মাসের বেশি, মানে একজন করে এলো, হয়তো কয়েক মাস থাকলো আবার চলে গেল। অ্যান্ড দেন দ্য হাউস অ্যাকোয়ার্ড দ্য রেপুটেশন অফ বিইং হন্টেড, এবং পরবর্তীকালে ওই বাড়িটি অ্যাকোয়ার্ড মানে অর্জন করলো, গেইনড দ্য রেপুটেশন, রেপুটেশন কথাটির অর্থ বলতে পারবে খ্যাতি, এ বিং হন্টেড, হন্টেড বলতে
1: ভুতুড়ে,
0: ভুতুড়ে, যে ওই বাড়িটা যেন ভুতুড়ে বাড়ি হিসেবে সকলের কাছে পরিচিত হলো। কেউ আর ভাড়াটেরা সেখানে থাকতে এলো না, ভেলানি থাকলো। ইভেন দ্য ওনার্স ড্রপড দ্য প্র্যাকটিস অফ কামিং অ্যান্ড সিইং দ্য হাউস, এমনকি ওনার্সরা মানে ভাড়াটেরা তো এলোই না, বাড়ির যে মালিক তার যে ছেলেরা, তারাও কিন্তু এসে ওই বাড়িটা দেখাশোনা করা বা পর্যবেক্ষণ করা, এগুলো কিন্তু পরপর তারা একেবারে ড্রপড দ্য প্র্যাকটিস, সেই অভ্যেসটা একেবারে তারা বন্ধ করে দিল, মানে তারা আর এলো না। ভেলান ওয়াজ ভেরি নিয়ারলি দ্য মাস্টার অব দ্য হাউস নাও। ভেলানি ভেরি নিয়ারলি কথার অর্থ কি? প্রায়, অ্যাবাউট, বুঝতে পেরেছো তো?
1: হ্যাঁ স্যার।
0: হ্যাঁ, ভেলানি প্রায় ওই বাড়ির মালিক হয়ে উঠল। দ্য কিজ ওয়ার উইথ হিম, ওই বাড়ির চাবিগুলো তার কাছে ছিল। হি ওয়াজ অলসো গ্রোয়িং ওল্ড, দেখো ভেলানো দিন দিন চলে যাচ্ছে, ভেলানো পরপর বয়স হচ্ছে, গ্রোয়িং ওল্ড। আচ্ছা প্রীতিকা বলতে পারবে, হি ওয়াজ অলসো গ্রোয়িং ওল্ড, এই যে সেন্টেন্সটি এটা কোন টেন্সে লেখা?
1: স্যার এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা।
0: ইয়েস, এটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা। তারপরে দেখো পরের যে স্ট্যানজা, হুইন দ্য মুড সিজড হিম, যখনই তার মুড মানে তার মস্তিষ্ক, তার মন যখন সিজড হিম, তাকে দখল করত, সিজড, একটু আগেই প্রীতিকা বলল সিই এস ই ডি, সিজড কথাটির অর্থ হল থেমে যাওয়া বা স্টপড। আবার আমরা এখানে আরেকটি সিজড পাচ্ছি, দেখো ওয়ার্ডটা এস ই আই জেড ই ডি, এই ওয়ার্ডটির অর্থ হচ্ছে গ্রাস করা, তার মনকে যখন গ্রাস করত, অথবা কখনো কখনো যখন তার খেয়াল হতো ভেলানের, তখন সেটা আবার বলে দিচ্ছে, দেখো অ্যাবাউট ওয়ান্স ইন এ ইয়ার, বছরে হয়তো একবার, হি ওপেন্ড দ্য হাউস, ভেলানের কখনো কখনো মনে হলে সে বাড়িটা খুলত, অ্যান্ড হ্যাড দ্য ফ্লোর সোয়েট, ওই বাড়ির যে মেঝে সেটাকে পরিষ্কার করত, সোয়েপ্ট মানে ঝাঁট দিয়ে দিত। সোয়েপ্ট কথাটি কোন ওয়ার্ড থেকে এসেছে, পাস্ট ফর্ম কি, প্রেজেন্ট ফর্ম কি? সোয়েপ্ট কথাটি সুইপ, সুইপ মানে ঝাঁট দেওয়া, সেখান থেকে সোয়েপ্ট, ঝাঁট দিয়ে দিত, অ্যান্ড স্ক্রাবড, এবং মেঝে ওটাকে পরিষ্কার করে দিত, ওই মেঝেটাকে। বাট গ্র্যাজুয়ালি হি গেভ আপ দিস প্র্যাকটিস, তারও কিছুদিন পরে সে সেই অভ্যেসটি একেবারে গেভ আপ, পরিত্যাগ করল। গিভ আপ এটি একটি ফ্রেজাল ভার্ব, আর গিভ আপ হচ্ছে তার পাস্ট ফর্ম। গিভ আপ এর অর্থ বলতে পারবে
1: স্যার? গিভ আপ এর অর্থ হলো তুলে নেওয়া বা পরিত্যাগ করা,
0: পরিত্যাগ করা। গিভ আপ দিস প্র্যাকটিস, এই অভ্যাসটি সে ছেড়ে দিল। হি ওয়াজ টু ওল্ড টু বদার অ্যাবাউট দিস থিংস, দেখো এই বাক্যটির মধ্যে দেখো, হি ওয়াজ টু ওল্ড, সে এত বৃদ্ধ ছিল, টু বদার অ্যাবাউট দিস থিংস, এই ধরনের কাজকর্মগুলিকে আর খুব একটা সে করার আগ্রহী হলো না। আচ্ছা ইন্দ্রাণী বলতে পারবে এই বাক্যটা, হি ওয়াজ টু ওল্ড টু বদার অ্যাবাউট দিস থিংস, এই বাক্যটি কোন ফর্মে, মানে বাক্য তো তিন ধরনের, সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স, এটা এই বাক্যটা কি ধরনের বলো?
1: স্যার এই বাক্যটি সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য।
0: ঠিক আছে, একদম ঠিক বলেছ। আবার এটি যদি আমি জটিল বাক্যে পরিণত করতে চাই বলতে পারবে?
1: হ্যাঁ স্যার,
0: বলো।
1: এই জটিল বাক্যে হবে হি ওয়াজ সো ওল্ড দ্যাট হি কুড নট বদার অ্যাবাউট দিস থিংস।
0: ভেরি গুড, খুব সুন্দর। যে হি ওয়াজ সো ওল্ড দ্যাট, সে এত বৃদ্ধ ছিল যে হি কুড নট বদার অ্যাবাউট দিস থিংস, সে এই কাজকর্মগুলোয় আর করতে আগ্রহী ছিল না, মানে ওই ঝাড়পোছ করা, চাবি খোলা ইত্যাদি। ইয়ার্স অ্যান্ড ইয়ার্স পাস্ট উইদাউট এনি চেঞ্জ, ইয়ার্স অ্যান্ড ইয়ার্স, বছরের পর বছর কেটে গেল উইদাউট এনি চেঞ্জ, কিন্তু এর কোনো পরিবর্তন দেখা দিল না, বছরের পর বছর কেটে গেল কোনো পরিবর্তন ছাড়াই। ইট কেম টু বি নোন অ্যাজ দ্য ঘোস্ট হাউস, এই বাড়িটি ক্রমে ভুতুড়ে বাড়িতে পরিণত হল। অ্যান্ড পিপল অ্যাভয়েডেড ইট, এবং লোকেরা এই বাড়িটি অ্যাভয়েড করে চলতে থাকলো, মানে এড়িয়ে চলতে থাকলো। ভেলান ফাউন্ড নাথিং টু গ্রাম্বল অ্যাবাউট, ভেলানের আর কোনো কমপ্লেন করার ছিল না। গ্রাম্বল মানে বলতে পারবে? পরিবেশ, এটা যেন ভেলানের জীবনে একেবারে মানানসই হয়ে গেল। সুটেড হচ্ছে বিফিটেড, ফিটেড, এই যে পরিস্থিতির কথাটা বললাম, এই পরিবেশটা ভেলানের জীবনে একেবারে শুট করে গেল। এইভাবে আমরা দ্য এক্স গল্পের ফার্স্ট ইউনিটের যে অংশ, এটা আমরা আজকে পড়া শেষ করলাম। পরবর্তী ক্লাসে আমি আবার সেকেন্ড ইউনিট সম্পর্কে তোমাদের কাছে বিস্তৃতভাবে ব্যাখ্যা করব। আমার অনুষ্ঠান আমি এখানে শেষ করছি, নমস্কার।
2: এতক্ষণ শুনছিলেন সপ্তম শ্রেণীর ইংরেজি বিষয়ে আলোচনা, সঙ্গে ছিলেন নৈপুর শান্তিসুধা ইনস্টিটিউশনের শিক্ষক বিষ্ণুপদ আচার্য ও দুই শিক্ষার্থী। বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানটি শেষ হল।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
4: রামধনু কলম, তোমার মনের কথা, তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ মে মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় তোমার প্রিয় কবি। শুধুমাত্র অষ্টম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এই বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণীর স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, এডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, educationakashbanikolkata@gmail.com। মেলের উপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম মে 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 18 মে 2026। আরো একবার মনে করিয়ে দিই, মে মাসে রামধনু কলমের বিষয় তোমার প্রিয় কবি।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন সান্ধ্যকালীন আবহাওয়ার বিজ্ঞপ্তিতে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়া চব্বিশ ঘণ্টার পূর্বাভাসে সাধারণত মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বেশিরভাগ অঞ্চলে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3.1 ডিগ্রি সেলসিয়াস কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 6.6 ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98%, সর্বনিম্ন ছিল 66%। বিকেল 5:30 পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি। যারা মাছ ধরতে যান নদীতে এবং সমুদ্রে, তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন জানিয়ে দিই, আজ গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে। একটু পরেই সন্ধে 6:05 সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি বুলবুলি হাঁসদা ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে বিশ্ব রেডক্রস দিবসের তাৎপর্য বলবেন জিতেন্দ্রনাথ টুডু, লোকগীতি সরোজিনী হাঁসদা ও সহশিল্পীবৃন্দ এবং পূর্ণচন্দ্র সোরেন ও সহশিল্পীবৃন্দ। 6:40 কৃষি কথার আসর, প্রথমে শুনবেন বছরভর মাছ চাষের করণীয় কাজ। বৈদ্যনাথ পালের, ডক্টর বৈদ্যনাথ পালের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। এবং পরে শুনবেন গৃহপালিত প্রাণীদের বীমাকরণ, ডক্টর সুকান্ত বিশ্বাসের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাসরায়। 7:30 সমীক্ষা বলবেন শুভময় মণ্ডল। 8:00 বাংলা নাটক হালদার গোষ্ঠী, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ খ্যাতি মুখোপাধ্যায়, প্রযোজনা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার বাজিয়ে শোনাবেন স্নেহেশ নাক। 9:30 রবীন্দ্রসঙ্গীত শ্রীধারা গুপ্ত। 9:45 নজরুল গীতি শিল্পী তপতী চক্রবর্তী। 10:00 25শে বৈশাখ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান তোমারই হোক জয়, প্রযোজনায় বাংলা কথিকা বিভাগ, আকাশবাণী কলকাতা কেন্দ্রের। 10:30 শ্যামা সঙ্গীত তিমির ঘোষ। 10:45 অতুল প্রসাদের গান সবিতা সরকার। 11:00 রজনীকান্তের গান শুনবেন সুমনা রায়ের কণ্ঠে। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন রীতা রায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে একটু পরেই 6:10 শুনবেন হিন্দি কথিকা, উপস্থাপনায় রিঙ্কু প্রসাদ। 6:30 গুলগুলশান, উপস্থাপনায় রিঙ্কু প্রসাদ। 7:10 পুরাতনী গান তিমির ঘোষ। 7:30 দর্পণ। 8:00 ছায়াছবির গান। 8:15 নানা রঙের গান। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানে উপস্থাপনায় অভিষেক মণ্ডল। 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম আজ গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের বাকি অনুষ্ঠানগুলি সম্পর্কে। আকাশবাণী কলকাতা। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি উছেনতালমা খন পনসাই মরে গেল তুরুই গেটুরো তুরুই মিটার এহবে না মাজ তেহনা সান্তারি আখড়া। এতহব রেদো আজম তাবন পে বুলবুলি হাসদা আর সাঁওতেন কোয়া দং সেরেন সেরেন রেদো বুলবুলি হাসদা।

0: বুলবুলি হাসদা আর সাঁওতেন কোয়া দং সেরেন পে আজম কে তাবনা সেরেন রে দয় তাহে কানা বুলবুলি হাসদা আর মিগ ঘড়িক তাইনম খবর।
1: আকাশবাণী কলকাতা খবর পাঠাতে অবনীকান্ত মুর্মু। পনত বাছনাও বিজেপি সরকার গাপা ক্রিয়ায় আতঙ্গা পৈলো মুখ্যমন্ত্রী হয়ে লাগিত শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তেহ কলকাতা বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে নাওয়া বাছনাও এমএলএ সাথে দুর্ব নাপাম অনেক পরিষদীয় দল লিডারতে যতম কতে বাছাও কাদা শুভেন্দু অধিকারী। অনাতম শুভেন্দু অধিকারী লোকভবনে সেন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি।

0: সরোজিনী হাঁসদা আর সাউথেন কো মামরে সেরেন পে আজম কে তাবনা সেরেন রে দয় তাহে কানা সরোজিনী হাঁসদা নিত আজম তাবন পে রেড ক্রস ডে বাবতে থুতি থুতিয়ে দেয় জিতেন্দ্রনাথ টুডু।
1: মানমি চেতান দুলড় আর বিন গণতে সেবা যতন রেনা মিদ প্রতীক চিহ্নগে হুয়ুক কানা রেড ক্রস। যাও সেরমাগে আটি মে সে ইরল মে হেনরি ডুরান্টা জানাম মাহা হিলোগে জেগেত জাকাত রেড ক্রস মাহা মানাও পালাক কানা। নোয়া মাহা দো মানমি সেবা যতন রেনা মিদ মহতান উনুইহর মাহা। মানমি লাগিদ সোরসোপর তাহে কাতে সেবা যতন দুলড় গরজে সিরিজোয়া। নিয়ে সেরমা রেয়া নোয়া রেড ক্রস রেয়া থিম দো কানা মানুয়ারি বাঁচাও দহো। নোয়ারে নিত প্রায় মিদ সাই আরেগে বার গোটাং দিশম সেলেদ মেনা আকাদ কোয়া। লেই গানোয়া ধারতি রেনা সানাম দিশমগে নিয়ে রেকো সেলেদ আকানা। নোয়া রেড ক্রস লালনা দো এতহব লেদায় হেনরি ডুরান্ট গেল ইরেল সাই মনে গেল আরে সালেরে উত্তর ইতালির

পূর্ণচন্দ্র সরেন আর সাউথেন সাপড়াউতেনা লাগড়ে সেরিন পে আজমকে তাবনা সেরিনে দিন তাহেকানা ছবি সরেন আর মনি হেমরম নিত আজম তাবন পে গাপানা আখড়া কামিহরা গাপা মাজান আড়াই বাজে অক্ত লাইফ ফোন ইন আখড়ারে সেটেরে তাহেনা সেরিন রুসিকা শিখা মান্ডি আর সিংহ সাড়ে পাঁচ বাজে অক্ত আজম আগায়ান হারদা হাড়ামা দোহরা বাবলা অল আকাদায় বাদল হেমরম সাপড়া আকাদায় রাবণ বাস্কে গায়ান মুচুদ মরে মিনিট তায়ম সান্তরি আখড়ারে আজমা জয়ন্তী মুর্মু আর সাউতেন সেরেন বাবুদাস টুডু আর সাউতেন সেরেন আরে সেরেনা লক্ষণ মান্ডি ইন বেগর আজমা সান্তারি সাহেদরে রবীন্দ্রনাথ ঠাকুর সাতাম বাবুতে থুতি থুতিয়ায় বাদল হেমব্রম গাবানা আখড়া কামিহরাপে আজমকে তাবনা মুচাদ রেদ আজম তাবন পে সুবোধচন্দ্র সরেন আর সাউতেন সাপড়াউতেনা মা মরে সেরেন সেরিন রেদ নমিতা সরেন আর ফুলমুনি টুডু

সুবোধচন্দ্র সরেন আর সাউথেন সাপড়াতেনা মা মোড়ে সেরিং পে আজমকে তাবনা সেরি রেদকিন তাহেকানা নমিতা সরেন আর ফুলমুনি টুডু নয় সাঁতে গে তেহেঞা সান্তাড়ি আখড়া দ নড়ে গে মুচেরেনা

0: আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি বর্ণালী সিংহ। রাজ্যে নবনির্বাচিত বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হতে চলেছেন শুভেন্দু অধিকারী। বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে এক বৈঠকে মিলিত হন। সেখানেই পরিষদীয় দলনেতা হিসেবে সর্বসম্মতিক্রমে বেছে নেওয়া হয় শুভেন্দু অধিকারীকে। বৈঠকের পর অমিত শাহ সাংবাদিকদের একথা জানান।
1: चुनाव की प्रक्रिया पूरी हुई है, लगभग 8 प्रस्ताव और समर्थन प्राप्त हुए हैं और सभी प्रस्ताव और समर्थन एक ही नाम के मिले हैं। उसके बाद दूसरे नाम के लिए भी सबको समय दिया गया, पर्याप्त समय दिया गया, मगर कोई दूसरा नाम नहीं आया है। इसलिए केंद्रीय पर्यवेक्षक के रूप में मैं श्री शुभेंदु अधिकारी जी को पश्चिम बंगाल विधानमंडल दल के नेता के रूप में নির্বাচিত ঘোষিত করতাম।
0: স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী ও সরকার শপথ গ্রহণ করলে দুর্নীতি, সিন্ডিকেট সহ সমস্ত অভিযোগ থেকে রাজ্যকে মুক্ত করা হবে। এখানে রাজনীতির অপরাধকরণ হবে না বলেও স্পষ্ট আশ্বাস দেন তিনি। এদিকে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত হওয়ার পর শুভেন্দু অধিকারী এজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানান।
2: আমাদের মন্ত্র একটাই হোক, নরেন্দ্র মোদীজির মন্ত্র, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, এটাই হোক আগামী দিনে আমাদের মন্ত্র। আসুন পশ্চিম বাংলাকে মোদীজির আদর্শে, তার নেতৃত্বে নবনির্মাণ করি। কেন্দ্র রাজ্য যৌথ ভাবে কাজ করে আমরা মানুষের প্রত্যাশা পূরণ করি, এটাই হোক আজকের দিনে আমাদের সংকল্প। মোদীজি দিয়েছেন ভরসা, দেখিয়েছেন স্বপ্ন, আর অমিত শাহের নেতৃত্বে আমরা ভয় কাটাতে পেরেছি।
0: শুভেন্দু অধিকারী এখন রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবির কাছে সরকার গঠনের দাবি জানাতে লোকভবনে গেছেন। আগামীকাল

0: সকালে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবেন নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর সরকার। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর মহাকরণ থেকে পরিচালিত হবে নতুন সরকার। সেই লক্ষ্যে মহাকরণে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর কাজ চলেছে দ্রুতগতিতে। ইতিমধ্যে সেখানে আরও 300 কর্মী নিয়োগের পরিকল্পনা করা হয়েছে। বর্তমানে এই ভবনটিতে 60টি ক্যামেরা থাকলেও নিরাপত্তার জন্য আরও 80টি নতুন ক্যামেরা বসানোর সুপারিশ করা হয়েছে। নির্বাচন কমিশন আগামী 21 মে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা পুনর্নির্বাচনের জন্য নতুন সাধারণ পর্যবেক্ষক এবং ব্যয় পর্যবেক্ষক নিয়োগ করেছে। ঝাড়খণ্ড ক্যাডারের 2009 ব্যাচের আইএএস অফিসার মুথু কুমার আলাগুমুথুকে ফলতা কেন্দ্রের সাধারণ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে ব্যয় পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে 2014 ব্যাচের আইআরএস অফিসার আর সি মার্ডিকে। নদিয়ার কল্যাণীর এমসে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর পক্ষ থেকে আজ হাসপাতালে দুর্ঘটনা পরিস্থিতিতে কিভাবে বহুতল ভবন থেকে দ্রুত উদ্ধার কাজ চালানো হয় তার মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় ভবনে বিভিন্ন তলায় আটকে পড়া ব্যক্তিদের বিশেষ সরঞ্জামের সাহায্যে নিরাপদে উদ্ধার করে বাইরে নিয়ে আসার কৌশল প্রদর্শন করা হয়। পুরুলিয়ার জামশেদপুর 18 নম্বর জাতীয় সড়কের কাটাডি ফাঁড়ি এলাকায় আজ যাত্রীবোঝাই একটি বাসের সঙ্গে ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে একটি শিশুর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বহু বাস যাত্রী। মালদা শহরের ব্যস্ততম রথবাড়ি এলাকায় আজ সকালে একটি যাত্রীবাহী বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ডিভাইডারে ধাক্কা মারায় গুরুতর জখম হয়েছেন চালক সহ দুজন। দুর্ঘটনার জেরে গুরুতর জখম হয়েছেন তিনজন, তারা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে শিলিগুড়ির ফাঁসি দেওয়া 27 নম্বর জাতীয় সড়কে আজ একটি সরকারি বাস ও মালবাহী লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষে বাস চালক সহ অন্তত 25 জন যাত্রী আহত হয়েছেন এবং লরির চালক ও সহচালকও জখম হয়েছেন। বিহারে পোকার আক্রমণে লিচু চাষের ক্ষতি সামাল দিতে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। শ্রী চৌহান বিশেষ টাস্কফোর্স গঠন করে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখার নির্দেশ দিয়েছেন। মুর্শিদাবাদের সালারে মজুদ বোমা সরাতে গিয়ে বিস্ফোরণে এক যুবক গুরুতর জখম হয়েছেন। ঘটনাস্থল থেকে 2টি কন্টেনার ভর্তি বোমা উদ্ধার করেছে পুলিশ। সালারের ওসি বিশ্বজিৎ ঘোষাল জানিয়েছেন, রমজান শেখ নামের এক যুবক তার বাড়ির শৌচাগারের পেছন থেকে মজুদ বোমা সরানোর সময় বিস্ফোরণ হলে তার 2টি হাত উড়ে যায়। বর্তমানে ওই ব্যক্তি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয়েছে বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। গ্রামীণ সংবাদ শেষ হলো, এর পরের খবর শুনবেন সন্ধে 7:35।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্জে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্জে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্জে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্জে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্জে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন কৃষিকাজের জন্য জলবায়ুর খবর। আগামী 48 ঘণ্টা জলবায়ুর পূর্বাভাসে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের প্রায় সব জেলায়। এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির বেশিরভাগ অঞ্চলে আগামী 3 দিন সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। কৃষিকাজের জন্য জলবায়ুর আগামী 48 ঘণ্টা সতর্কবার্তায় জানানো হয়েছে যে ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায়। এছাড়া 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা বাতাস ও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও বাঁকুড়া জেলা 2-1টি জায়গায়। পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতেও আগামী 2 দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। শুনলেন কৃষিকাজের জন্য জলবায়ুর খবর।

0: নানুন। ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
1: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প।
2: যোজনা উন নৌজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গর্ব কে সাথ বিতা সকো।
1: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
3: সহযোগিতার অঙ্গীকারে প্রতিটি খামার সমৃদ্ধ হবে, মাটির গর্ব হয়ে ওঠে।

0: জানুন।
1: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
2: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কৃষি কথার আসর।
3: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আপনাদের ভগিনী স্বাগতা মণ্ডল মল্লিক আবারও আজকে উপস্থিত হয়ে গিয়েছি আরও একটি নতুন বিষয় নিয়ে কথা বলবার জন্য। বন্ধুরা, কথায় আছে যে মাছে ভাতে বাঙালি, অর্থাৎ আমাদের রোজকার পাতে কিন্তু এক টুকরো মাছ না হলে একেবারেই চলে না। আর মাছের খাদ্যগুণ সম্পর্কে তো আমরা সকলেই অবহিত রয়েছি, সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের যে পশ্চিমবঙ্গের মিঠে জলের মাছ, সেই মাছ কিন্তু পশ্চিমবঙ্গের বাইরের মানুষদের কাছেও বেশ জনপ্রিয় এবং মাছ চাষে ক্রমশ নতুন দিগন্ত আসতে চলেছে। তো আজকে আমরা এই সমস্ত দিক বিবেচনা করে আলোচনা করব বছরভর মাছ চাষ বা এই বছরভর মাছ চাষে কী কী করণীয়, অর্থাৎ কী কী করণীয় কাজ, সেই বিষয় নিয়ে কথা বলবো, খুঁটিনাটি জানার চেষ্টা করব। এবং সেই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন ডক্টর বৈদ্যনাথ পাল, ICAR সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফ্রেশ ওয়াটার অ্যাকোয়াকালচার রহরার প্রিন্সিপাল সায়েন্টিস্ট এবং সায়েন্টিস্ট ইনচার্জ ডক্টর বৈদ্যনাথ পাল। আমি ডক্টর বৈদ্যনাথ পালকে স্টুডিওতে স্বাগত জানাই।
4: নমস্কার।
3: তো ডক্টর পাল, যেরকম বলছিলাম আমি আর কি, যে বাঙালির নামটার সঙ্গে কিন্তু একেবারে ওতপ্রোতভাবে জুড়ে রয়েছে মাছে ভাতে বাঙালি, এবং বোঝাই যায় যে মাছ ছাড়া কিন্তু আমরা কোনো কিছু সেই অর্থে ভেবে উঠতে পারি না। এবং চাষাবাদের ক্ষেত্রেও মাছ চাষ একটা গুরুত্বপূর্ণ দিক পশ্চিমবঙ্গের মানুষের ক্ষেত্রে। তো সেই কারণে আমরা আজকে যে বিষয়, যে সারা বছর ধরে কী কী রকমভাবে পরিকল্পনা করলে আমার একজন কৃষক বন্ধু বা একজন চাষি ভাই যারা মাছ চাষ কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা কী করে বছরের শেষে লাভের মুখ দেখতে পারবেন, সেই পরিকল্পনা তারা কীভাবে করবেন, কী কী করবেন, সেটা একটু আজকে আপনার কাছ থেকে খুঁটিনাটি জেনে নেব। তো সেটা জানতে গিয়ে যেটা প্রথম প্রশ্ন আমার মনে আসছে সেটা হলো যে মাছ চাষ করতে হলে পুকুরটা, যে পুকুরটায় আমরা মাছটা চাষ করব, সেই পুকুরটা কখন তৈরি করতে হবে, তার উপযুক্ত সময়টা কখন?
4: আপনারা যারা পুকুরে মাছ চাষ করেন, তো আপনাদের মনে রাখতে হবে বছরের শুরুতে, এই ফাল্গুন চৈত্র মাস থেকে বা ইংরাজি যেরকম ফেব্রুয়ারি এপ্রিল মাস থেকেই আপনাদের পুকুর পরিচর্যা শুরু করতে হবে এবং পুকুরটাকে তৈরি করতে হবে সারা বছরে মাছ চাষ করার জন্যে।
3: আচ্ছা, তার মানে ফেব্রুয়ারি শুরু থেকেই মাছ চাষ করার জন্য পরিকল্পনাটা শুরু করে দিতে হচ্ছে?
4: একদম।
3: কিন্তু এই যে পুকুরটা তৈরি করবে, সেটা তৈরি করার ঠিক ঠিক পদ্ধতিটা কি?
4: চাষি ভাইরা, আপনারা যারা মাছ চাষ করেন, আপনারা জানেন ফেব্রুয়ারি মাসে বা ফাল্গুন চৈত্র মাসে আমরা কী করি, পুকুরটাকে শুকিয়ে দিই। অনেকে কী করেন, আপনারা পুকুরটাকে পুরোটা শুকিয়ে ফেলে, শুকিয়ে দিয়ে তারপরে মাটিটা ফাটিয়ে তারপরে আপনারা গোবর এবং মহুয়া খোল দিয়ে তৈরি করেন। এছাড়াও যারা হয়তো শুকাতে পারবেন না, তাদের জন্য বলতে চাইছি যে পুকুরে তো প্রচুর পরিমাণে জল থাকে, প্রথমে আপনারা পাম্প করে জলটাকে কমিয়ে দিন। যখন এক ফুট মতন জল থাকবে, তখন আপনারা বিঘাপ্রতি 330 কেজি আপনারা মহুয়া খোল আপনারা জলের সাথে মিশিয়ে দেবেন।
3: আচ্ছা।
4: দেওয়ার পরে যেসব অবাঞ্ছিত মাছ থাকে, যেরকম ধরুন শোল মাছ, শাল মাছ, ল্যাটা মাছ, এগুলো সব ভেসে উঠবে, কারণ এইগুলোকে আমরা চাইছি মাছটাকে তুলে দিতে। নাহলে কী হবে, যখন আমরা ছোট মাছ ছাড়ব, এই বড় মাছগুলো তাদেরকে খেয়ে নেবে, তো ফাইনালি আপনারা সেই মাছটা পাবেন না।
3: মানে জালে করে সেগুলোকে তুলে নিতে হবে।
4: তুলে নিতে হবে। তো এইটা তুলে নেওয়ার পরে 6-7 দিন পর আপনারা কি করবেন, 400 কেজি গোবর সার পুকুরে দিয়ে দেবেন, মিশিয়ে দিলেন। দেবার আরো 5 দিন পরে ফাইনালি আপনারা তখন কি করবেন, 25 কেজি চুন বিঘাপ্রতি পুকুরে দিয়ে দেবেন। এবং এই চুনটা দেওয়ার পরে আপনারা দেখবেন যে পিএসটা কত থাকছে জলের, পিএসটা খুব জরুরি মাছ চাষ করতে গেলে, যেরকম 7.5 থেকে 8.5 মতন পিএইচ আপনাদের দরকার। তো এই চুন প্রয়োগ করার পরে 5 দিন পরে আপনারা পুকুরে মাছ ছাড়তে পারবেন।
3: আচ্ছা, মানে মাছের পরিচর্যা তো করাটা একদম শুরু থেকে, যেমন পুকুরের দিক থেকে আমরা শুরু করলাম, ঠিক তেমনই ডিম পোনা থেকে আমাদের সেটা ভাবা উচিত, তাই তো?
4: একদম।
3: হ্যাঁ, তো ডিম পোনা চাষ কোন সময়ে করতে হবে এবং পুকুরে কিভাবে এই ডিম পোনা সুস্থভাবে বেড়ে উঠতে পারে সেটা দেখার জন্য প্রাকৃতিক খাদ্য কিভাবে তৈরি করতে হবে সেটা যদি একটু বলেন।
4: মৎস্যজীবীরা, আপনারা জানেন যে আপনাদের এই ব্রিডিং সিজন অলরেডি, আপনারা জানেন যে আমাদের বাঁকুড়াতে রামসাগর যে জায়গা আছে অলরেডি সেখানে ডিম পোনা তৈরি হওয়া শুরু হয়ে গেছে, ওরা মার্চের শেষ থেকে শুরু করে।
3: আচ্ছা,
4: সেই জন্যে আপনাদের আমি বলতে চাই যে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত আপনারা ডিম পোনা চাষ করতে পারবেন। এই পোনাটা যখন আপনারা চাষ করবেন সে পুকুরে আমাদের কিছু প্রাকৃতিক খাদ্যর প্রয়োজন পড়ে, সেই প্রাকৃতিক খাদ্যটা আমাদেরকে তৈরি করতে হবে, তার জন্য আমাদের কিছু জৈব সার এবং অজৈব সার আমাদেরকে দিতে হয়। তার জন্য আমরা কি করি, বিঘা প্রতি 100 কেজি বাদাম খোল, 25 কেজি গোবর এবং 7 কেজি সিঙ্গেল সুপার ফসফেট আমরা মিশিয়ে বিভিন্ন সময়ে পুকুরে আমরা তিন ভাগে ভাগ করে দিই। যেরকম আমরা মাছটা ছাড়ার, ডিম পোনা ছাড়ার 3 দিন আগে একটা ভাগ দিলাম, 1/3 দিলাম, তারপরে আমরা 6 দিন পরে বাকি 1/3 দিলাম, 11 দিন পরে বাকি 1/3 দিলাম। এইটা দিলে কি হবে, পুকুরে যেসব প্রাকৃতিক খাবার প্ল্যাঙ্কটন জু প্ল্যাঙ্কটন যেগুলো আছে সেগুলো তৈরি হবে, সেইটা মাছ খেতে পারবে।
3: মানে তিনটে ভাগ করে তিনবারে
4: দিতে হবে।
3: আচ্ছা আচ্ছা, তাহলে ডিম পোনা চাষের পদ্ধতিটা যদি একটু বিস্তৃতভাবে বলে দেন বা কিভাবে এটা করলে ভালোভাবে চাষি ভাইরা লাভবান হবেন সেটা যদি একটু বলেন।
4: আমরা এই ডিম পোনা চাষ করি যে পুকুরে সেটাকে আমরা বলি আতুর পুকুর। এই আতুর পুকুরে ডিম পোনা মজুত করা হয়। বিঘা প্রতি 4.5-6 লাখ নাম্বারে আপনারা এই ডিম পোনাটা ছাড়বেন। কিন্তু আপনারা হয়তো ভাবছেন 6 লাখ কী করে দেবো, এইটা একটা বাটি আছে, সেই বাটি মেপে দেওয়া হয়, এক একটা বাটিতে মোটামুটি 80,000 মতন ডিম পোনা থাকে, সেই মাপ অনুযায়ী আপনারা পুকুরে দেবেন। এবং সেই পোনাটা, ডিম পোনা যখন ছাড়বেন খুব সকালবেলায় জল যখন ঠান্ডা থাকবে সেই সময় পুকুরের ধারে বাটি যে হাড়িতে করে আনবেন, হাড়িটা একটু পুকুরে রাখবেন, সেই জলের সাথে স্থিত হয়ে যাবে, যখন টেম্পারেচারটা এক সমান সমান হবে তখন আস্তে আস্তে সেটা ছাড়বেন এবং বাতাসের অনুকূলে ডিম পোনাটা ছাড়বেন, আস্তে আস্তে ওরা পুকুরে চলে যাবে।
3: আচ্ছা, এবার তো ধরুন আতুর পুকুর তৈরি হয়ে গেল।
4: হ্যাঁ,
3: তো এবার আতুর পুকুর তৈরি হয়ে যাওয়ার পর কিভাবে আবার ফলনটা তোলা যায় সেটা যদি একটু বলেন।
4: তো আমরা এর আগে আপনাদের সাথে আলোচনা করেছি আতুর পুকুরে আপনার সার দিয়ে যে প্রাকৃতিক যে খাবারটা তৈরি করবেন, কিন্তু এই খাবারটা কি হয়, ওই ছোটো অবস্থাতে মাছ খুব তাড়াতাড়ি ওদের বাড়ে, যার জন্য যে খাবারটা থাকে জলে সেটা তাদের পক্ষে সাফিসিয়েন্ট হয় না, তখন ওদের খাবার কম পড়ে যায়। সেই জন্য আমরা তখন কি করি, ফর্মুলেটেড খাবার যেরকম ধরুন বাদাম খোল, রাইস পলিশ, এইটাকে আমরা খুব মিহি করে মিশিয়ে চালনিতে, আটার চালনিতে চেলে একবার সেইটা আমরা আস্তে আস্তে করে পুকুরে পাউডার ফর্মে ছড়িয়ে দিই এবং প্রথম 5 দিন 400-600 গ্রাম লাখ প্রতি আমরা সেই খাবারটাকে দিই এবং 7 দিনের মাথায় আমরা 100 গ্রাম করে প্রত্যেকদিন খাবারটাকে আমরা বাড়িয়ে দিই। আর এই কালচার যেটা আমরা করি এটা আমরা একটা 15 দিনের কালচার করি।
3: আচ্ছা,
4: তার মানে 15-21 দিনের বয়স হবে যখন মাছটাকে আমরা তুলবো, তখন 1/8 ইঞ্চ আমাদের যে জাল আছে সেই জালটা দিয়ে মাছটাকে তুলি এবং মাছের লেন্থ তখন 20-25 মিলিমিটার মাছ তখন তৈরি হয়। হ্যাঁ,
3: আচ্ছা, তাহলে এই মাছটা তোলার সময়টা কখন বা কিভাবে তুলবে সেটা যদি
4: তুলবো, আমি যখন ধরুন আমি এটা জুন মাসের 2 তারিখে স্টক করলাম, যখন আমরা স্টক করছি সেই ডিম পোনার যেটা আছে সেটা 4 দিনের বাচ্চাকে আমরা ছাড়ছি, আর 15 দিন যখন চাষ করছি তাহলে 15 আর 4 = 19, ওই 19-20 দিন কি 21 দিনের মাথায় আমরা বাচ্চাটাকে তুলে নিয়ে আসি।
3: আচ্ছা,
4: তখন ওই 20-25 মিলিমিটার তখন লম্বা হয় বাচ্চাটার।
3: আচ্ছা আচ্ছা আচ্ছা, ডিম পোনা পুকুরে ছাড়ার আগে পুকুরে যে পোকা মাকড় এই সমস্ত থাকে সেইগুলোকে কিভাবে আমার চাষি বন্ধুরা দমন করবেন?
4: তো আপনাদের আগেই বললাম যে আপনারা যে প্রাকৃতিক খাবারটা তৈরি করলেন, তৈরি করার পরে যখন আমরা মাছটা ছাড়বো তো তখন ওইখানে অনেক রকম পোকা মাকড় থাকে, ওই পোকামাকড়টাকে আমরা তখন জাল দেওয়ার পর কিছুটা তুলে দিই, যখন পুরোটা যখন না হয় ওই দিন সন্ধেবেলায় আমরা একটা বিঘা প্রতি 7.5 লিটার ভেজিটেবল অয়েল এবং 2.5 কেজি সাবানের গুঁড়ো একসাথে মিশিয়ে আমরা পুকুরটার চারিদিকে চারিদিকে ছড়িয়ে দিই।
3: গুঁড়ো
4: সাবান এবং তেল, মানে সাবান তেলটা মিক্স করে আমরা ছেড়ে দিই। দেওয়ার পরের দিন সকালবেলা আমরা কি করি, এই যে পোকা মাকড় যেগুলো আছে সেগুলো মরে যায়, তখন আমরা সেইগুলোকে কাপড় দিয়ে বা হাল যেসব নেট থাকে হাল বা সরুর জাল দিয়ে আমরা ওটাকে তুলে ফেলে দিই। নালে কি হয়, এই যে পোকামাকড়গুলো জলে থাকছে তারা ওই চার দিনের বাচ্চাটাকে মেরে দেয়, যার জন্য আমরা সার্ভাইবিলিটিটা অনেক কম পাই।
3: আচ্ছা, মানে ডিম্পোনাকে সুস্থভাবে বড় করার জন্য আগে এই পোকামাকড়টাকে মেরে নেওয়াটা
4: দিলে আপনি প্রোডাকশনটা বেশি পাবেন।
3: আচ্ছা আচ্ছা আচ্ছা, ধানি পোনা চাষ বছরের কোন সময় এবং কিভাবে করতে হবে একটু যদি বলেন।
4: দেখুন, ডিম পোনাটা আমরা শুরু করলাম জুনে ছাড়লাম, জুনে ছাড়ার পরে ও বড় হলো, ধরুন এবার তাহলে আমরা তো কি করবো, জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাস অবধি আমরা এটাকে করবো, অবধি আমরা এই চাষটাকে করবো। তো 15 থেকে 20 দিনে যে মাছ আমরা পেলাম ডিম পোনা থেকে ধানি পোনা হলো, সেটা 20 থেকে 25 মিলিমিটার মতন সাইজ হয় এবং তার ওজন থাকে 0.2 থেকে 0.3 গ্রাম। এই ধানি পোনা যেটা আমরা চাষ করবো সেই পুকুরটাকে আমরা পালন পুকুর বলি।
3: আচ্ছা,
4: পালন পুকুরে আপনার 9 থেকে 15 কাঠা কি তার বেশিও হতে পারে পুকুর, এবং এর গভীরতা থাকে 4 থেকে 4.5 ফুট।
3: আচ্ছা,
4: এবং এই পালন পুকুরে আমরা কতটা ধানি পোনা ছাড়বো সেটা আপনার হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে। তো আমরা 30,000 নাম্বার আমরা ধানি পোনা প্রতি বিঘাতে ছাড়ি, এবং এই ধানি পোনা
3: মানে প্রতি বিঘাতে 30,000 পর্যন্ত ছাড়া যেতে পারে ধানি পোনা, তাই তো?
4: হ্যাঁ। এবং এই যখন আমরা এখন ইন্ডিয়ান মেজর কার্প রুই কাতলা মিগেল নিয়ে আমরা আলোচনা করছি, এগুলো বিভিন্ন অনুপাতে আমরা ছাড়ি। যেরকম ধরুন রুই কাতলা এবং মিগেল 4:3:3 এই রেশিওতে আমরা ছাড়ছি, ঠিক আছে? তার মানে 40% রুই ছাড়ছি, কাতলা 30%, মিগেল 30%, ঠিক আছে? এছাড়াও আর একটা কম্বিনেশন করতে পারি, রুই কাতলা মিগেল বা কমন কার্প বা সিপ্রেস কার্প কার্প বা আমেরিকান রুই যেটা আমরা বলি, সেটা 3% 3% 2% 2%, তার মানে 30% 30% 20% 20%,
3: 30-30-20-20
4: আর ধানি পোনার চাষ 3 মাস ধরে করা হয় এবং সঠিক পদ্ধতিতে করতে পারলে আপনারা অনেক লাভবান হবেন এবং অনেক প্রোডাকশন আপনারা এর থেকে করতে পারবেন। এতে কি হচ্ছে, দেখুন, একটা হয় কি আপনার লম্বা 9 মাসের চাষ করছেন, তাতে অনেক রিস্ক থাকে, অনেক সময় চুরি হয়ে যায় বা অনেক সময় রোগ লেগে যায়। কিন্তু আপনি এই 3 মাস যদি চাষ করেন, এটাকে আমরা ফিঙ্গারলিং রেয়ারিং বলি, এই ফিঙ্গারলিং যখন হয়ে যাচ্ছে সেইটা আপনারা 3 মাস পর বিক্রি করলে আপনারা অধিক লাভবান হতে পারেন।
3: আচ্ছা, ধানি পোনা চাষ করার সময় কি সার দেওয়ার প্রয়োজন পড়ে?
4: হ্যাঁ, এটা তো সার দিতে হবে, কারণ কি আমরা একটা জিনিস আপনারা মনে রাখবেন, আমরা আপনারা হয়তো জানেন যে মাছ চাষ করলে খাবার দিচ্ছে, বাইরে থেকে খাবার দিচ্ছে, খাবারের সাথে আমরা পুকুর পরিচর্যা করলে সেই প্রাকৃতিক খাবারটাকে তৈরি করার জন্য আমরা বিভিন্ন রকম জৈব এবং অজৈব সার আমরা ব্যবহার করছি। এই ক্ষেত্রে আমরা কি করি, আপনার বিঘাপ্রতি 65 কেজি গোবর এবং 3.5 কেজি ইউরিয়া এবং 5 কেজি সিঙ্গেল সুপার ফসফেট প্রয়োগ করি, এবং এইটা প্রত্যেক সপ্তাহে দিতে হয়। কিভাবে দেবেন, আপনার প্রথম এবং তৃতীয় সপ্তাহে গোবর সার দেবেন এবং দ্বিতীয় এবং চতুর্থ সপ্তাহে অজৈব সারটা যেটা আছে আমরা ইনঅর্গানিক যেটা আছে সেটা আমরা প্রয়োগ করব। এবং এই ক্ষেত্রেও আপনারা দেখবেন পিএইচ যেটা আছে 7.5 থেকে 8.5-এর মধ্যে থাকা উচিত, এবং প্রয়োজন মতন 25 কেজি চুন আমরা বিঘাপ্রতি দিতে আপনাদেরকে বলছি।
3: আচ্ছা, আর এরপরে ধানি পোনা চাষের সময় কি কি খাবার দেওয়া দরকার সেটা যদি
4: আপনাদের প্রাকৃতিক খাবার সম্বন্ধে বলেছি কিভাবে কি আপনাদের তৈরি করতে হবে, এইবার আমি স্টেট চলে যাচ্ছি আপনাদেরকে ফর্মুলেটেড খাবার, সেই খাবারটা আপনারা কিভাবে দেবেন। ধানি পোনা খাবার যেটা আমরা তৈরি করব তাতে আপনার 35% মতন প্রোটিন লাগবে এবং 8% মতন ফ্যাট থাকে। এই দুটো আমাদের দরকার পড়ে যখন খাবারটা বানাবো বা যে ফর্মুলেশন আমরা তৈরি করব। এবং এইটা যখন খাবারটা আমরা তৈরি করব বিভিন্ন রকম উপাদান দিয়ে আমরা খাবারটা তৈরি করি, ধরুন তৈলবীজের কেক থাকে আছে, ধানের বা গমের কুড়ো, ভুট্টার কুড়ো, এইসব আমরা মিলিয়ে মিশিয়ে আপনাদের খাবারটা তৈরি করতে পারি। এছাড়াও ধরুন আপনাদের গ্রামে গঞ্জে ধরুন আপনাদের যেসব তিল খোল আপনারা পেতে পারেন, বা কেউ হয়তো আপনাদের কাছে সর্ষের খোল পেতে পারেন, সেইগুলো নিয়েও আপনারা তৈরি করতে পারেন। তো আমি আপনাদের সামনে আজকে একটা উদাহরণ দিচ্ছি ধানি পোনা চাষের জন্য কী রকম ধরনের আপনারা খাবার তৈরি করবেন। ধরুন এর মধ্যে আমি খোল হিসাবে দিতে চাইছি কি বাদাম খোল।
3: আচ্ছা,
4: বাদাম ফল আপনারা কতটা দেবেন? 30% দেবেন, মানে 100 কেজি খাবার তৈরি করলে 30 কেজি আপনারা বাদাম ফল দেবেন। তার সাথে আপনারা কী দেবেন? সয়াবিন মিল, যেটা আপনারা পশু খাদ্যের দোকানে আপনারা গেলে পেয়ে যাবেন এই খাবারগুলো, সেটাও আপনারা 20 কেজি এর সাথে দেবেন। এর সাথে আর কি দেবেন? আর একটা খোল দেবো, সেটা হচ্ছে সর্ষের খোল। সর্ষের খোলটা আমরা 30% দেবো। হ্যাঁ, আর তার সাথে আমরা রাইস ব্র্যান 20% দিয়ে দেবো এবং মিনারেল ভিটামিন মিক্সচার আমরা 2% দেবো। তো এই খাবারটা আপনারা পুরো ম্যাশ ফর্মে, পাউডার ফর্মে আপনারা মিক্স করে খাবেন, খাবার দেবেন, এবং এইটা আপনারা পাউডার ফর্মেও দিতে পারেন, নাহলে আপনারা প্লেট আকারেও দিতে পারেন। ফর্মুলেটার যেটা সিঙ্কিং প্লেট আমরা দেখি বাজারে যেসব খাবার বিক্রি, সেভাবে আপনারা দিতে পারেন।
3: এবার একটু অন্যরকম প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে যে যে কার্প জাতীয় বড় মাছ, সেই বড় মাছ বছরের কোন সময়টা চাষ করা উচিত?
4: দেখুন, এই যে বড় মাছটা যেটা চাষ করবেন, এইবার ধরুন আপনাদের যেই মাছটা আমরা চাষ করলাম, আপনারা দেখলেন অক্টোবর মাস কি নভেম্বর মাস অবধি আপনারা যে বড় ফিঙ্গার মিলিংটা পেয়ে গেলেন, তারপর কী করে শীত চলে আসে, এই নভেম্বর ডিসেম্বর যেন শীত, এই শীতের সময় না আপনাদের মাছটা অতটা বাড়বে না। সেজন্য আমরা কি বলি, এই ফেব্রুয়ারি মাস থেকে ইন্ডিয়ান মেজর কার্প মজুদ করতে হবে, 9 মাস আপনারা চাষ করবেন অক্টোবর অবধি।
3: ইন্ডিয়ান
4: মেজর কার্প রুই কাতলা বা মিগেল, সেটা আপনার ফেব্রুয়ারি থেকে অক্টোবর অবধি 9 মাসের জন্য আপনারা চাষ করবেন।
3: আচ্ছা আচ্ছা, আর কার্প জাতীয় মাছ চাষ করার সময় পুকুরে সেই একই কথা ঘুরে ফিরে আসবে যে কি ধরনের সার প্রয়োগ করা উচিত?
4: দেখুন, সবসময় আপনারা মনে রাখবেন যে প্রাকৃতিক খাবার এবং বাইরের যে খাবারটা আমরা দিচ্ছি, ফর্মুলেটেড খাবার, এই দুটোকে আমরা সামঞ্জস্য করে রাখতে হবে। তাহলে কি হবে, আপনার মাছের ফলনটাও ভালো হবে এবং আপনারা লাভবান হবেন, দুটো পয়সা আপনারা বেশি পাবেন। সেই জন্য আমি আপনাদেরকে একটা ফর্মুলেশন দিয়ে দিচ্ছি। যেরকম ধরুন মাছ চাষের পুকুরে সাধারণত একটু বড় পুকুরে করা হয়, 1.5 বিঘা বা তার বেশি বড় পুকুরে আমরা এই মাছটা চাষ করি। এই আগেই তো বলেছি কিভাবে চাষ করতে হবে, কিভাবে পুকুরটা তৈরি করতে হবে। তো আপনারা কি করবেন, প্রত্যেক মাসে আপনাদেরকে কি কিভাবে জৈব এবং অজৈব সার দিতে হবে সেটা আপনাদের একটু আমি ডিটেইলস বলছি।
3: হ্যাঁ ঠিক, শ্রোতা বন্ধুরা মন দিয়ে শুনুন।
4: মাসের প্রথম সপ্তাহে আপনারা বিঘাপতি 33 কেজি গোবর সার প্রয়োগ করবেন। তারপর দ্বিতীয় সপ্তাহে আপনারা মনে রাখবেন, প্রথম সপ্তাহে কি দিলেন? গোবর সার দিলেন। দ্বিতীয় সপ্তাহে 750 গ্রাম ইউরিয়া দেবেন, 1 কেজি সিঙ্গেল সুপার ফসফেট দেবেন বিঘাপতি। তারপরে এই সেম জিনিসটা আপনারা আবার তৃতীয় সপ্তাহে রিপিট করবেন, ওই 33 কেজি আপনার গোবর সার দেবেন, এবং চতুর্থ সপ্তাহে আবার একই জিনিস যেটা দ্বিতীয় সপ্তাহে দিয়েছিলেন, 750 গ্রাম ইউরিয়া এবং 1 কেজি সিঙ্গেল সুপার ফসফেট বিঘাপতি দিতে হবে। তাহলে কি হলো, আপনাদের দুটো জিনিস দিতে হবে, একটা হচ্ছে জৈব সার আর একটা অজৈব সার। প্রথম এবং তৃতীয় সপ্তাহে আপনারা কি দিচ্ছেন? জৈব সার দিচ্ছেন 33 কেজি করে। তারপর দ্বিতীয় এবং চতুর্থ সপ্তাহে আপনারা 750 গ্রাম ইউরিয়া এবং তার সাথে কি দিচ্ছেন? 1 কেজি সিঙ্গেল সুপার ফসফেট, এইটা আপনারা দিলেন। এবং তারপরে স্টকিং এর আগে আবার আপনাদের চুন প্রয়োগ করতে হবে প্রত্যেক মাসে, ওই 25 কেজি করে চুন।
3: আচ্ছা আচ্ছা, এবারে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে কার্প জাতীয় বড় মাছকে আমরা কি কি ধরনের খাবার খাওয়াবো?
4: চাষি ভাইরা, মাছের খাবার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়,
3: খাবারটা তো সবার ক্ষেত্রেই খুব গুরুত্বপূর্ণ বিষয়।
4: কারণ কি, আমরা মাছকে যেরকম ভাবে খাওয়াবো, মাছও সেইভাবে আমাদের ফলনটা দেবে। এইবার আপনারা হয়তো জানেন, এই মাছ চাষ করতে গেলে 60%-এর উপরে, 60%-এর উপরে খরচটা হয়ে যায় মাছের খাবারে। সেই জন্য আপনারা যদি মাছ চাষ করে দুটো লাভবান হতে পারেন, তার জন্যে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে যেসব কোম্পানির খাবার আছে, ধরুন ফ্লোটিং ফিড যেটা আছে, সেই খাবারটা যদি আপনারা কিনতে চান, দেখবেন 55-60 টাকা করে কেজি। একটা এক নম্বর ফ্লোটিং বা ভাসা খাবার যেটা আছে, 2 নম্বরে আছে আপনাদের আরেকটা আছে যেটা হচ্ছে সিঙ্কিং প্যালেট, যেটা দিলে জলে ডুবে যায়, ঠিক আছে, সেটাও কোম্পানি থেকে তৈরি করে, সেটার দামও ধরুন ওই রকম 40 টাকা মতন দাম হয়। কিন্তু চাষি ভাইরা, আজকে আমি আপনাদের সামনে যেটা নিয়ে আলোচনা করব, আপনারা ভাবতে পারবেন না যে এত কম দামে মাছের খাবার তৈরি করা যায়।
3: একটু ভালো করে বলে দিন।
4: আমরা এই আমি সিফা থেকে এসছি, ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ থেকে, আমরা ফার্ম মেড ফিড, আপনারা গ্রামে গঞ্জে আপনাদের যেসব খাবার আছে সেইগুলো দিয়েই যদি
3: মানে হাতের কাছে নিজের এলাকায় যে খাবারগুলো পাবে
4: সেইগুলো দিয়ে আপনারা খাবারটা তৈরি করবেন। তো সেটাকে আমরা বলি ফার্ম মেড ফিড। এবং এই যে খাবারটা আমরা তৈরি করছি আমরা দেখছি যে আপনার মোটামুটি 20-25 টাকার মধ্যে একটা কস্ট চলে আসবে, ফর্মুলা কস্ট চলে আসবে, ঠিক আছে। যেমন ধরুন আপনারা সবাই জানেন, সব জায়গাতে আমি দেখেছি সর্ষের খোলটা পাওয়া যায়,
3: একদম। হ্যাঁ,
4: সেই সর্ষের খোলটা আপনারা কী করবেন, 100 কেজিতে 60 কেজি রাখবেন, 60% রাখবেন। তাহলে আমরা কী করলাম, এই যে প্রোটিন জাতীয় যেটা আছে কেক, সেটা আমরা সর্ষের খোল হিসাবে দিলাম। এইবার আপনারা যে কার্বোহাইড্রেট বা এনার্জি যেটাকে বলি, শক্তি যেটা বলি, সেটা আমরা কী করব, ধানের কুড়ো বা রাইস ব্র্যান্ড আমরা যেটা বলি,
3: আচ্ছা,
4: রাইস ব্র্যান্ড আমরা তার সাথে কী করব,
3: সহজেই
4: পাওয়া যাবে, সব জায়গায় আপনারা পাবেন। তো এখানে 30% আপনারা ধানের কুড়ো দেবেন বা রাইস ব্র্যান্ড। এর সাথে আপনারা দেখবেন অনেক জায়গাতে এখন ভুট্টার গুঁড়ো, যেটা মুরগির খাবারে বা আপনাদের ক্যাটেলের যে গরুর খাবারে ব্যবহার করে, সেই ভুট্টার গুঁড়ো আপনারা 10% দেবেন, 10 দেবেন, তাহলে কি হলো 60, 30, 90 আর 10 100 কেজি এই খাবারটা আপনারা আপনারা গুঁড়ো ম্যাশ আকারে আপনার ব্যাগে করে বা ঝুড়িতে করে মাছকে খাওয়াবেন।
3: এবার তো খাওয়ার কথা হলো, পুকুর তৈরির কথা হলো, কী করে চারা পোনা বড় করব সব হলো, কিন্তু আর একটা যে বড় সমস্যা সেটা হচ্ছে রোগ। মানব শরীরে যেমন রোগ আছে, অন্যান্য শস্যের যেমন আছে, মাছের ক্ষেত্রেও আছে। তো মিষ্টি জলের মাছের কী কী রোগ হয় এবং কীভাবে সেটার সাথে মোকাবিলা করা যায়?
4: চাষি ভাইরা, আপনারা দেখবেন যখন শীত চলে আসে, এই নভেম্বর মাস, ডিসেম্বর মাস, জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসে, এই সময় কিন্তু মাছের রোগের একটা প্রভাব দেখা যায়। তো এইটাকে আমরা দেখেছি যে ইনফেকশাস বা সংক্রামক যেই ধরনের মাছের রোগ হয়, তার মধ্যে ধরুন যে ব্যাকটেরিয়া জাতীয় হতে পারে, ভাইরাস হতে পারে, বা আপনার যেটা দেখবেন ছত্রাক জাতীয় হতে পারে, বা প্যারাসাইট বা যেটা পরজীবী ঘটিত যেসব রোগ হয়, এইগুলো আমরা দেখেছি ম্যাক্সিমাম হতে থাকে। এর মধ্যে আপনারা দেখবেন আরগুলাস বলে একটা রোগ আছে, প্রায় আপনারা আপনার শুনে থাকবেন যে আরগুলাস রোগটা হয়। এছাড়াও আপনারা দেখবেন যেরকম আছে ইউএস আমরা বলি, এপিজোডিক আলসারেটিভ সিন্ড্রোম, এছাড়া আছে ড্রপসি আছে, কই হারপিস ভাইরাস, এইগুলো বিভিন্ন রকমের সব রোগ পাওয়া যায়। তো এই এই রোগটা বেশিরভাগই শীতের সময় দেখা যায়, অন্য সময় দেখা যায় না। আর এছাড়া আর একটা কিছু নন ইনফেকশাস বা অসংক্রামিক রোগ থাকে, সেগুলো কি যেরকম অন্য মাছের এক পুকুর থেকে আরেকটা পুকুরে সংক্রামিত হয়ে যেতে পারে,
3: সেক্ষেত্রে তো বিশাল বড়
4: ক্ষতি হতে পারে। তারপরে ধরুন আর একটা জিনিস কি হয়, ধরুন আপনারা খাবার ঠিকঠাক দিচ্ছেন না, ম্যাল নিউট্রিশন হয়ে যায়, পুষ্টিজনিত কারণে মাছের অনেক সময় রোগ দেখা যায়, ড্রপসি থেকে আরম্ভ করে বা আপনার নাইট ব্ল্যান্ডনেস, অনেক রকম ভিটামিন জনিত অনেক সময় রোগ হয়, এছাড়া জিন এর বৈষম্য গত কারণেও হতে পারে।
3: এর মোকাবিলাটা কিভাবে করবে?
4: এর মোকাবিলাটা আপনাদের করতে হবে, যেরকম আমরা দেখেছি যখন আরগুলাস হয়ে যায় তখন আপনাদের আমরা দেখেছি বিভিন্ন রকম, যখনই আপনারা জাল দিয়ে মাছটাকে আনবেন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটা পার্সেন্টেজ করে মিশিয়ে দিতে হবে, এইগুলোকে মিক্স করে তারপরে আপনারা খুব সহজে গ্রাম বাংলায় আপনারা দেখবেন কি করবেন, যখন আরগুলাস দেখা গেছে, আপনারা এই নারকেল গাছ আছে, নারকেল গাছটা কেটে নারকেল গাছের পাতা সমেত পুকুরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেবেন,
3: আচ্ছা,
4: বা কলা গাছে যেসব পাতা আছে সেগুলো ছড়িয়ে দেবেন, তাহলে কি হবে, আরগুলার যে প্যারাসাইট যেতে আছে সেটা এসে ওইখানে ওর সাথে লেগে যাবে, তারপরে আপনার 2-3 দিন পর সেটাকে তুলে ফেলে দেবেন।
3: জেলা ভিত্তিক কোনো জায়গা কি আছে যেখানে গেলে তারা তার এরকম কোনো অসুবিধার সম্মুখীন হলো তারা গিয়ে বলতে পারলো বা তার সমাধান করলো, সেটা কি আছে?
4: জেলা ভিত্তিক ধরুন আপনাদের আমাদের সবই ব্লকে আছে, ফিশারি এক্সটেনশন অফিসার আছে, তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন, ডিস্ট্রিক্ট ফিশারি অফিসার আছে, সাব ডিভিশন লেভেলের তাদের সাথে যোগাযোগ করবেন, তারা আপনাদের সাহায্য করবে। আর যখন দেখছেন যে অসুবিধা হচ্ছে তখন আপনারা ডাইরেক্টলি আমাদেরকে পাঠিয়ে দেবেন, ছবি তুলে পাঠালে আমরা রোগটা কী হয়েছে সেটা জানতে পারবো এবং আপনাদের আমরা ওভার ফোন বা কতটা কী আপনাদের রোগ চিকিৎসা করতে হবে সেটা আমরা করে দেবো।
3: তো বন্ধুরা, আমরা আজকে এতক্ষণ ধরে কথা বললাম বছরভর মাছ চাষে করণীয় কাজ এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে স্টুডিওতে এতক্ষণ কথা বললেন ICAR সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফ্রেশ ওয়াটার অ্যাকোয়াকালচার রহুরার প্রিন্সিপাল সায়েন্টিস্ট এবং সায়েন্টিস্ট ইনচার্জ ডক্টর বৈদ্যনাথ পাল। ডক্টর পাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
4: ধন্যবাদ।
3: বন্ধুরা, আমি আপনাদের ভগিনী স্বাগতা মন্ডল মল্লিক আজকের এই অনুষ্ঠান থেকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।
0: আমাদের গৃহপালিত পশু পাখির যদি বীমা করা থাকে তাহলে কিন্তু আমরা ক্ষতিপূরণ পেতে পারি, তবে কিছু শর্তাবলী নিশ্চয়ই আছে। আসুন এ বিষয়ে আজ আমরা জেনে নেব। আমাদের আমন্ত্রণে স্টুডিওতে আজ উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর সুকান্ত বিশ্বাস। তার কাছে বীমাকরণের সুযোগ সুবিধা এবং বিভিন্ন নিয়মাবলী যা রয়েছে আমরা জানার চেষ্টা করব। আমাদের আজকের আলোচনার বিষয় গৃহপালিত পশু পাখির বীমাকরণ। ডক্টর বিশ্বাস, স্টুডিওতে আপনাকে স্বাগত।
5: নমস্কার রাম ভাই।
0: হ্যাঁ, আপনার সঙ্গে অনেকদিন পরে দেখা হলো, মানে এই স্টুডিওতে। কেমন আছেন আপনি?
5: আমি ভালোই আছি, আশা করি আপনারাও ভালো আছেন।
0: নিশ্চয়ই। তবে বিষয়টা কি জানেন ডক্টর বিশ্বাস, আপনিও সম্প্রসারণের সঙ্গে যুক্ত বিশ্ববিদ্যালয়ের, আর আমরাও কাজ করি কৃষক বন্ধুদের সম্প্রসারণে সহযোগিতা করতে। তো বন্ধুরা যদি ভালো না থাকে আমরা কী করে ভালো থাকি? আজকাল যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে যে কৃষিক্ষেত্রে আয়ের পরিমাণ অনেকটাই কমে গেছে, এবং সেক্ষেত্রে সহযোগী আয় হিসেবে যে প্রাণী পালন বা মৎস্য চাষ, এই তিনটে সেক্টর, কৃষি, মৎস্যপালন, কৃষি, প্রাণী পালন এবং মৎস্যপালন, এর কথা আমরা বলি গ্রামে গঞ্জে মুখ্যত, যে আয়ের একটা বড় উৎস। তো সেক্ষেত্রে কিন্তু প্রাণী পালনের ক্ষেত্রেও আমরা ভীষণভাবে গ্রামে গঞ্জে দেখতে পাচ্ছি যে সেটা কমে আসছে। তো সেই বিষয়ে আপনি কি মনে করেন?
5: ঠিকই বলেছেন, কারণ প্রাণী পালন আমাদের গ্রাম বাংলার প্রাণীপালক ভাই বোনেদের কাছে একটি জীবন জীবিকার অন্যতম প্রধান উৎস। কিন্তু এর পাশাপাশি প্রাণী পালনে আপনি যে প্রসঙ্গ বললেন যে আয় কিছুটা কমে আসছে, সেটা একদিকে যেমন প্রথাগত প্রাণী পালন, আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দুর্ঘটনা এগুলো কিন্তু দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সেই প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ার ফলে প্রাণীপালকরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং এই ক্ষতির ফলেই কিন্তু প্রাণী পালনে একটা মানে আয় যেটা সেটা কমার সম্ভাবনা দেখা দিচ্ছে। কিন্তু এর এই ক্ষতি বা দুর্ঘটনা এর থেকে কিন্তু প্রতিহত হওয়ার বা প্রাণীপালকের সুরক্ষার জন্য কিন্তু একটি বিকল্প এবং উন্নত আধুনিক ব্যবস্থা আছে, সেটা হলো বীমাকরণ।
0: একদম সঠিক কথা, একদম আপনি আমাদের আজকের মুখ্য যে বিষয় তাতে চলে আসলেন, যে পশু পাখির বীমাকরণ। যারা যে সমস্ত গৃহপালিত পশু পাখি পালন করে থাকেন না কেন, বিশেষত অনেক গ্রামীণ যে যুবা বন্ধুরা রয়েছেন তাদের ক্ষেত্রে তারা অনেকটা ঝুঁকি নিতে চাইলেও পিছিয়ে পড়েন, যে উন্নত মানের বা শঙ্কর জাতের প্রাণী পালন করতে গিয়ে নানা ধরনের রোগ ব্যাধিরও সম্ভাবনা দেখা দেয়, এবং সেক্ষেত্রে ওনারা কিন্তু সেভাবে লাভ তুলতে পারেন না। তাহলে আমরা মুখ্য আলোচনার মধ্যে আসি, যে প্রাণীর বীমাকরণ এবং প্রয়োজনীয়তা বিষয়টা যদি একটু বুঝিয়ে বলেন।
5: অবশ্যই, কারণ বীমাকরণ ও প্রাণী পালনে ইহার প্রয়োজনীয়তা এই বিষয়ে এবং এই প্রসঙ্গে বলতে গেলে প্রথমে দু চার কথা বলা আবশ্যক। কারণ আমরা জানি যে প্রাচীন কাল থেকেই প্রাকৃতিক দুর্যোগ মানব সভ্যতার একটি আদি ও অকৃত্রিম অঙ্গ। মানব সভ্যতা বিস্তারের সঙ্গে সঙ্গে প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন প্রকার, যেমন বন্যা, ঘূর্ণিঝড়, খরা, ভূমিধস, ভূমিকম্প, এগুলো কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, এবং যা মানব জীবন জীবিকার ভীষণভাবে ক্ষতিসাধন করছে, বিশেষ করে গ্রাম বাংলার কৃষি গবাদি পশু পাখি প্রতিপালনে তো ভয়ঙ্কর ক্ষতিসাধন করছে। আমরা যদি ভারত সরকারের বিপর্যয় মোকাবিলা

0: দপ্তরের একটা পরিসংখ্যান আপনাদের কাছে তুলে ধরি, তাহলে এই বিষয়ে আপনারা আরও অবগত হবেন যে 2015 সালে উত্তরবঙ্গের বন্যায় প্রায় 22,700 প্রাণী মারা গেছে। আবার এর পাশাপাশি 2017 সালে যে প্রাকৃতিক বিপর্যয় হয়েছিল সারা দেশে, তাতে কিন্তু 50,000-এর অধিক গবাদি পশু মারা গেছে এবং আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 2,075 গবাদি পশুর মৃত্যু হয়েছে। আবার পাশাপাশি যদি দেখি 2019 সালের ঘূর্ণিঝড় যে হয়েছিল ফণী, তাতে উড়িষ্যায় 6,000-এর অধিক গবাদি পশু মারা গেছিল। তো এই যে সামগ্রিক পরিসংখ্যান, সেই ক্ষেত্রে এই যে প্রাণী পালনে যে বিপর্যয় বা প্রাকৃতিক দুর্যোগজনিত ক্ষতি, এটার থেকে যদি পরিত্রাণ পেতে হয় আমাদের গ্রামীণ প্রাণীপালকদের, তাহলে এই প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনার থেকে রেহাই পাওয়ার অন্যতম প্রধান অবলম্বন হতে পারে এই বিমাকরণ বা ইন্স্যুরেন্স। তাহলে বিমাকরণ কি? বিমাকরণ আর বা ইন্স্যুরেন্স হলো বিমাকারী এবং বিমা কোম্পানির মধ্যে একটি আইনি চুক্তিপত্র। সেই চুক্তিপত্রের দ্বারা স্বাক্ষরিত করে একজন বিমাকারী, সে তার প্রাণীদের যদি বিভিন্ন প্রকার প্রাকৃতিক দুর্যোগ দুর্ঘটনা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু একটা নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে তার এই ক্ষতির পূরণ হিসাবে কিন্তু সে বিমা সংস্থা থেকে একটা ভালো তার প্রাণীর যে মূল্য সেটা পেতে পারেন এবং তার সেই এই যে অনাগত ক্ষতি সেই হাত থেকে কিন্তু খুব সহজেই সুরক্ষা পেতে পারেন।
1: ডক্টর বিশ্বাস, আপনি যে কথাগুলো বললেন, অর্থাৎ যে পরিসংখ্যানটার কথা আমি বলবো যা দিলেন, তাতে করে দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে এই যে প্রাকৃতিক দুর্যোগ, তা যে কারণেই হোক না কেন, আপনি ভারত সরকারের বিপর্যয় মোকাবিলা যে সংস্থা রয়েছে তার কথাও, ডিজাস্টার ম্যানেজমেন্ট তার কথাও উল্লেখ করেছেন যে তাদের পরিসংখ্যান অনুযায়ী বিপর্যয় এর মুখোমুখি হয়ে প্রচুর প্রাণহানি ঘটেছে প্রাণীদের ক্ষেত্রে। আবার একথাও বলেছেন যে সভ্যতার শুরু থেকে প্রাণী পালন কিন্তু চলে আসছে। তো সেটা যদি আমরা মাথায় রাখি যে আমরা আমাদের আদিম যুগে যদি যাই, তারপর যখন সভ্য হলাম, আমাদের বসবাসের সঙ্গে কিন্তু গাই, গরু, মোষ, ছাগল যাই বলুন না কেন, এমনকি গৃহপালিত কুকুর, এগুলোও কিন্তু আমাদের সঙ্গে সমাজবদ্ধ জীব হিসেবে স্থান পেয়েছে। তো আজকে এই প্রাকৃতিক যুগে দাঁড়িয়ে এর আমরা ভুলে যেতে পারি না যে তারাও কিন্তু আমাদের সভ্যতার অঙ্গ, বিশেষতভাবে যে এই যে প্রাণীকুল যারা আমাদের, আপনি বললেন যে গাই, গরু বলুন, মোষ, ভেড়া, ছাগল, এগুলো কিন্তু আমাদের অর্থনৈতিক বুনিয়াদ অনেক বেশি পরিমাণে সুদৃঢ় করতে পারে গ্রামে গঞ্জে। তো সেক্ষেত্রে নিশ্চয়ই আমাদের পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে যদি আমরা মানিয়ে নিতে চাই, তাহলে একজন প্রাণী পালককে এই প্রাণী বীমার সুযোগ গ্রহণ করতে হবে। তিনি কি করে করবেন বিষয়টা যদি বলেন?
0: তো এই একজন প্রাণী পালক এই প্রাণী বীমার সুযোগ গ্রহণ কিভাবে করতে পারবেন সেটা বলার পূর্বে আমি যদি প্রাণী বীমার একটু কথা বলি, যে আমাদের মানব জীবনে বা আমাদের মানব সমাজের যে বীমাকরণ আছে সেটা বহু পুরনো এবং স্বাধীনতার পরে শুরু হয়েছে, কিন্তু আমাদের এই প্রাণীর যে বীমা সেটা কিন্তু প্রথম আমাদের ভারতবর্ষে 1972 সালে, অর্থাৎ প্রায় 52 বছর আগে এই বীমাকরণ, প্রথম প্রাণীর বীমাকরণ প্রচলন হয়েছিল। এবং এই প্রাণী বীমা প্রথম প্রচলন করেছিলেন ভারতবর্ষে জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি বলে একটা সংস্থা। এরপর ভারত সরকার প্রাথমিকভাবে 2005 এবং 2006 সালে গবাদি পশু এবং ভেড়ার দুটি বীমা প্রকল্প সরকারিভাবে পাইলট প্রকল্প হিসাবে আমাদের দেশের 100 জেলায় এই প্রাণী বীমার প্রবর্তন করেছিলেন।
1: বেশ,
0: তো সেই ক্ষেত্রে এই বীমা প্রকল্প প্রথম দিকে দুধেল গরু, অর্থাৎ অধিক দুধ উৎপাদনকারী গরু ও মহিষের ক্ষেত্রে প্রথম প্রচলন করেছিলেন, কিন্তু তারপরে 2014 সালের 21 মে এই বীমা প্রকল্পকে ভারতবর্ষের সমগ্র জেলার প্রাণী পালকদের জন্য এই বীমা প্রচলন করেছিলেন। এবং বর্তমানে এই বীমার সুযোগ গ্রহণ করার জন্য একজন প্রাণী পালক, সে যদি বীমার সম্পর্কে সচেতন থাকেন, তাহলে সে তার নিকটবর্তী প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের প্রাণী স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে যোগাযোগ করলে পরে এই বীমার যে প্রসিডিওর যে পদ্ধতি সেই সম্বন্ধে জেনে নিয়ে নির্দিষ্ট আবেদনপত্রে সে আবেদন করতে পারেন এবং করে এই বিমার সুযোগ গ্রহণ করতে পারেন। এবং এক্ষেত্রে এই বিমার যেটা বিষয় সেটা হচ্ছে যে গবাদি পশুর বিমা মূলত সরকার

0: বিক্রিত নির্ধারিত বাজার দরের ভিত্তিতে নির্ধারণ করা হয়, এবং সরকারি যে বিমা, এই বিমার নির্ধারিত মূল্যের 50% বিমা কোম্পানি আর 50% যে প্রাণীপালক বিমা গ্রহণ করবেন তাকে বহন করতে হয়। এবং গবাদি প্রাণীর যে বিমার ভর্তুকি মূল্য, একজন প্রাণীপালক সর্বোচ্চ 3টে প্রাণীর ক্ষেত্রে গ্রহণ করতে পারেন, বা সরকার সেই অনুদান 3টে প্রাণীর ক্ষেত্রে সর্বোচ্চ দেয়। কিন্তু বর্তমানে এটা সাম্প্রতিক আমাদের যে ভারত সরকারের যে নতুন একটা প্রাণীপালন প্রকল্প, যেটাকে বলা হয় ন্যাশনাল লাইফস্টক মিশন, এই মিশনের অন্তর্গত করে সমগ্র দেশের সমগ্র প্রাণীপালকের ক্ষেত্রে এই বিমার প্রচলন করেছেন। এবং এক্ষেত্রে এই 3টে যে সর্বোচ্চ প্রাণীর ক্ষেত্রে একজন প্রাণীপালক বিমা গ্রহণ করতে পারতেন, সেটাকে 5টি প্রাণী পর্যন্ত করতে পারেন, সর্বোচ্চ 5টি প্রাণীর ক্ষেত্রে।
1: আপনি বলতে চাইছেন যে ভারত সরকার কিন্তু এখন যে লাইফস্টক মিশন নিয়েছেন, জাতীয় লাইফস্টক মিশন, তাতে কিন্তু এই বিমাকরণের উপর জোর দেওয়া হয়েছে
0: অবশ্যই,
1: এবং সেক্ষেত্রে যদি সরকার একটা বিশেষভাবে জোর দিয়ে সহায়তার জন্য এগিয়ে আসেন, তাহলে আমাদের প্রত্যেকটি প্রাণীপালক বন্ধুকেও কিন্তু সেই সুযোগ গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। তো সেক্ষেত্রে ডক্টর বিশ্বাস, আপনি কি একটু বলবেন যে গবাদি পশু পাখির বিমা করার পদ্ধতি সংক্রান্ত কিছু তথ্য?
0: ঠিক, কারণ গবাদি পশুর বিমা করতে গেলে আমি যেমন অতিপূর্বে বললাম যে একজন প্রাণীপালককে তার নিকটবর্তী প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে
1: যেতে হবে, এবং সেখানে যিনি ব্লক লাইফস্টক ডেভেলপমেন্ট অফিসার
0: আছেন তার কাছে গিয়ে বিস্তারিত জানতে হবে। কারণ আমরা জানি যে গবাদি পশুর বিমা মূলত 3 প্রকারের হয়। একটা হচ্ছে মানে বয়স্ক গরু বা দুধেল গরুর বিমা, 2 নম্বর হচ্ছে বকনা বাছুরের বিমা, এবং 3 নম্বর হচ্ছে বাছুরের বিমা। এছাড়াও অন্যান্য যে গৃহপালিত পশু যেমন মহিষ, ছাগল, ভেড়া, শুকর, হাঁস, মুরগি, এরও প্রয়োজন ভিত্তিক বিমা কিন্তু করা যায়। বিমাকরণে যে গবাদি পশুর বিমাকৃত রাশি, সেটা নির্ধারিত বাজার দর, সরকার নির্ধারিত বাজার দরের উপর নির্ধারিত হয়, এবং একজন প্রাণীপালক তার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে যোগাযোগ করলে প্রাণী চিকিৎসক তাকে একটি ফর্ম দেবেন, যে অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ যে ফর্মে সেই প্রাণীপালককে আবেদন করতে হবে, সেই ফর্মটিকে যথাযথ পূরণ করে প্রাণীপালককে, এর সঙ্গে প্রাণীপালককে যেটা দিতে হবে একটা ওই প্রাণী স্বাস্থ্য চিকিৎসকের একটা হেলথ সার্টিফিকেট বা ফিট সার্টিফিকেট, যে তার প্রাণীটি যে ফিট, সুস্থ আছে কি, স্বাভাবিক আছেন কি না। এবং তৃতীয়ত যেটা দিতে হবে, যে ওই প্রাণীপালককে তার সংশ্লিষ্ট প্রাণী সহ নিজের একটি ফটোগ্রাফ,
1: আচ্ছা,
0: এই ফটোগ্রাফ দিয়ে, এবং তার যে নির্ধারিত প্রিমিয়াম যেটা, সেটা হচ্ছে গবাদি পশুর যে নির্ধারিত মূল্য তার 3-4% সর্বোচ্চ হারে মাসিক বা ত্রৈমাসিক যে বিমার রাশি, সেইটা প্রদান করলে পরে 15-30 দিনের মধ্যে সেই প্রাণী চিকিৎসকের কাছ থেকে, অথবা সরাসরি সেই প্রাণী চিকিৎসক আমাদের ভারত সরকারের যে 4টি সংস্থা আছে, জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির, যেটা আপনারা অবগত আছেন, যে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি, নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি এবং ওরিয়েন্টাল ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি, এদের যে কোনো একটি শাখার থেকে যে সার্টিফিকেটটি বা শংসাপত্রটি নির্ধারিত হবে, সেই শংসাপত্রটি তাকে গ্রহণ করলে তাহলে বিমার জন্য সম্পূর্ণভাবে প্রাণীপালকটি কিন্তু স্বীকৃত হলেন।
1: এই যে আপনি ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর কথা বললেন, এই সমস্তগুলোই কি সরকার দ্বারা অনুমোদিত?
0: অবশ্যই, কারণ আমি যেটা এখানে বলছি যে সেটা সম্পূর্ণ সরকারিভাবে নিয়ন্ত্রিত এবং সরকার অনুমোদিত। কারণ এখানে যে প্রাণীপালকটি বিমা গ্রহণ করেন তার 50%, সর্বোচ্চ 50% কিন্তু সরকার, আমাদের ভারত সরকার, বিশেষ করে ভারত সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ন্যাশনাল লাইফস্টক মিশনের অন্তর্গত সেই বিমার অর্ধেক রাশি প্রদান করা হয়। এবং সেক্ষেত্রে আমি যেটা বললাম যে 15-30 দিনের মধ্যে যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা বিমা কোম্পানির থেকে প্রাণীপালককে গ্রহণ করা বাধ্যতামূলক। কিন্তু এর পাশাপাশি আপনি যে কথাটা বললেন রামভাই, যে প্রাণীপালক যদি সচেতন হয় এবং সে যদি তার নিকটবর্তী প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে নাও যান সরকার স্বীকৃত যে বিমার সুযোগ গ্রহণ করার, তাহলেও কিন্তু তিনি বিমা করাতে পারেন নিজের উদ্যোগে।
1: আচ্ছা, তো ডক্টর বিশ্বাস, এই সঙ্গে ছোট্ট একটা অনুষঙ্গ প্রশ্ন করি, যে উন্নত ও ব্যবসায়ী পদ্ধতিতে গবাদি পশু পাখি পালনের যে বিমাকরণের পদ্ধতি রয়েছে তার সঙ্গে অন্যান্য কী কী বিষয় অনুসরণ করা দরকার বলে আপনি মনে করেন?
0: খুবই ভালো প্রশ্ন করেছেন, কারণ আমরা আমাদের বক্তব্যের শুরুতেই যেটা বলছিলাম যে, এবং আপনিও বলেছিলেন যে, বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে প্রাণী পালন কীভাবে সহায়তা করতে পারে, তো সেই সূত্র ধরেই আমি যেটা বলতে চাইছি যে উন্নত এবং ব্যবসায়িক প্রাণী পালন করতে গেলে বিশেষ করে আমাদের বেকার যুবক যুবতীদের স্বাবলম্বনের দিশার জন্য বা প্রশ্নে, সেক্ষেত্রে যে শুধুমাত্র বিমাকরণই কিন্তু একটা আবশ্যিক শর্ত নয়, এক্ষেত্রে একজন শিক্ষিত বেকার যুবক যুবতীকে যদি ব্যবসায়িক ভিত্তিতে প্রাণী পালন করতে হয়, লাভজনক প্রাণী পালন করতে হয়, তাহলে অবশ্যই তাকে একটি প্রশিক্ষণ নিতে হবে, তাকে একটি প্রাণী পালনের, সে যে প্রাণী পালন সংক্রান্ত ব্যবসা করতে চায় তাকে সেই বিষয়ে একটা প্রকল্প তৈরি করতে হবে, এবং সেই প্রকল্পকে রূপায়ণ করতে গেলে অবশ্যই প্রথম যেটা দরকার পুঁজি বা মূলধন, তাহলে সেই পুঁজি বা মূলধন যদি তাকে জোগাড় করতে হয় তাহলে সেই পুঁজি বা মূলধন যে কোনো আর্থিক ঋণ প্রদানকারী সংস্থা থেকে তাকে জোগাড় করতে হবে,
1: অর্থাৎ ব্যাংক থেকে অনায়াসে লোন নিতে পারে,
0: ব্যাংক থেকে লোন নিতে পারে, সে সেই লোন নিতে গেলে তার যে প্রাথমিক শর্ত হচ্ছে সে সেই বিষয়ে তা প্রশিক্ষিত কিনা, সেই বিষয়ে তার প্রকল্প তৈরি আছে কিনা, এবং সেই প্রকল্পের একটা আবশ্যিক শর্ত হচ্ছে বিমাকরণ, কারণ যেহেতু সেই প্রকল্পটা সেই ব্যক্তি বা সেই যুবক যখন রূপায়ণ করবে তার যেন কোনোভাবেই ক্ষতি সাধন না হয় এবং সে তার অর্জিত লাভের পয়সা থেকে যেন সেই বিমার রাশি এবং সেই ব্যাংকের ঋণ সঠিক সময়ে পরিশোধ করতে পারে, সেই জন্য এই বিষয়গুলো কিন্তু আমাদের আলোচনার মধ্যে।
1: তাহলে ডক্টর বিশ্বাস, একটা কথা কিন্তু ভীষণভাবে এখানে প্রাসঙ্গিক হয়ে পড়ছে আজকে পশু পাখির বিমাকরণ নিয়ে কথা বলতে গিয়ে, যে আজকে যখন আমরা গ্রাম বাংলার দিকে তাকাই তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রায় প্রতি ঘরে ঘরেই গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট রয়েছেন, কিন্তু পরিস্থিতিটাই এমন সারা দেশের যে সরকার কিন্তু সেই জায়গায় নেই যে সকলকে সরকারি চাকুরিতে মানে নিতে পারবেন, আর যদি বা যে ক্ষেত্রে যে সমস্ত চাকুরি বাকরির কথা আমরা দেখছি সেগুলো খুবই কম পয়সার মধ্য দিয়ে একটা ব্যবস্থা করা হচ্ছে, সেক্ষেত্রে কোন শিক্ষিত যুবক বা যুবতী যদি মনে করেন তারা স্বউদ্যোগ গড়ে তুলবেন সেটা কিন্তু অনেক বেশি করে সরকারও তাতে প্রাধান্য যোগাচ্ছে, কারণ আজকাল বিভিন্ন ধরনের স্টার্ট আপ বলা হচ্ছে,
0: তো
1: সমষ্টিগতভাবেও কিন্তু তারা এই স্টার্ট আপ তৈরি করতে পারেন, এবং সেক্ষেত্রে যে আপনি বললেন যে প্রজেক্ট তৈরি করে ব্যাংকের সহযোগিতায় যদি এটা বাস্তবায়িত বা রূপদান করতে হয় তাহলে বিমাকরণ আবশ্যিক, তাই তো? তো তা যদি হয় একটু জেনে নেব আপনার কাছে, এই যে গবাদি পশু পাখির বিমা করার পরেতে প্রাণীরা দুর্যোগ বা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণটা কিভাবে পাবে?
0: অবশ্যই, কারণ একজন প্রাণীপালক যখন বিমা করছেন সে তার যে প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনা যেগুলো অনাগত বিপদ সেইটার থেকে সুরক্ষা পাওয়ার জন্যই সে বিমা করছেন, অতএব সেই ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনায় যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় প্রাণীপালক এবং তার প্রাণীটি, তাহলে প্রাণীটি ক্ষতিগ্রস্ত হলে পরে বা মারা গেলে সঙ্গে সঙ্গে 24 থেকে 48 ঘন্টার মধ্যে প্রাণীপালককে নিকটবর্তী প্রাণী স্বাস্থ্যকেন্দ্রের প্রাণী চিকিৎসক, অর্থাৎ যার কাছে তিনি বিমা করেছেন, বা যদি না পান তাহলে যে সংস্থার মাধ্যমে বিমাটি করানো হয়েছে সেই সংস্থার সঙ্গে যোগাযোগ করতে হবে,
1: অর্থাৎ সেখানে একটা ইন্টিমেশন যাকে বলে সেখানে কিন্তু জানাতে হবে যে আমার প্রাণীটি মারা গেছে।
0: এবং যেইমাত্র আমি তার সেই প্রাণী চিকিৎসক বা বিমা কোম্পানিকে আমি তথ্যটি প্রদান করিলাম, তারপরে সেই প্রাণী চিকিৎসক বা বিমাকারী সংস্থার থেকে আমাকে যে ক্লেম ফর্ম, সেই ক্লেম ফর্ম বা আমি যে দাবি করব যে আমার প্রাণীটি এইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্লেম ফর্ম নিয়ে আমাকে ক্লেম ফর্ম পূরণ করে তার সঙ্গে প্রাণীর যে ট্যাগ দেওয়া হয়েছিল ট্যাগের নাম্বারটি সেখানে যোগ করতে হবে এবং একটি পরীক্ষিত রিপোর্ট হেলথ সার্টিফিকেট বা যদি মারা যায় তাহলে ডেথ সার্টিফিকেট এবং তার সঙ্গে যদি প্রয়োজনে পোস্টমর্টম করতে হয় সেই পোস্টমর্টম বা সব ব্যবচ্ছেদের রিপোর্ট যোগ করে সেই ফর্মটি আমার সেই প্রাণী চিকিৎসক বা বিমা সংস্থাকে জমা দিতে

0: হবে, এবং যদি সবকিছু ঠিকঠাক থাকে
1: হ্যাঁ
0: তাহলে 15 থেকে 30 দিনের মধ্যে সেই বিমাকৃত প্রাণীর যে নির্ধারিত মূল্য, স্বীকৃত মূল্য, সেটা কিন্তু সেই বীমা সংস্থা বা প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে প্রাণী পালক কিন্তু খুব সহজেই পেতে পারেন। যদি এই রাশি দিতে দেরি হয় তাহলে বীমা কোম্পানি কিন্তু 12% বাৎসরিক সুদ হারে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে।
1: তো এতটা

0: পারছেন যে এটা আসলে আমাদের যেমন লাইফ ইন্স্যুরেন্স হয়, আমরা যেমন নিজেদের কে ইনসিওর করি, অর্থাৎ দুর্ঘটনাজনিত কারণে যদি নিজের বা পরিবারের কেউ মারা যায়, তাহলে কিন্তু আমরা একটা কোম্পানি থেকে তার ক্ষতিপূরণ হিসাবে একটা রাশি মূলধন আমরা পেতে পারি, যত টাকা ইনসিওর করা ছিল তার উপরে। ঠিক তেমনি তার মধ্যে কোনো ফারাক নেই এইখানে, তাই তো? এইখানে আপনি প্রাণীদের বীমা করছেন, প্রাণীর যদি মৃত্যু হয়, সে যে ধরনের প্রাণী হোক না কেন, গৃহপালিত, সেক্ষেত্রে আপনি সেটা নির্দিষ্ট কোম্পানিতে আপনি ক্লেম করার মধ্য দিয়ে তারা বিভিন্ন ধরনের যে যদি কিছু ইনভেস্টিগেশন করার থাকে সেগুলো সমস্ত কিছু করে নিয়ে তারা কিন্তু আপনাকে ওই টাকাটা ফেরত দেবেন, অর্থাৎ আপনারা কিছু টাকা ক্ষতিপূরণ হিসাবে পাবেন। আজকে আমরা অনুষ্ঠান এখানেই শেষ করব। এতক্ষণ আপনাদের বুঝিয়ে বলছিলেন এই যে গৃহপালিত পশু ও পাখির বীমাকরণ নিয়ে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর সুকান্ত বিশ্বাস। ডক্টর বিশ্বাস, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
1: নমস্কার রাম ভাই এবং শ্রোতা বন্ধুদের নমস্কার জানাই।
2: কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি সমীক্ষা, শিরোনাম ক্রান্তদর্শী রবীন্দ্রনাথ, বলছেন শুভময় মণ্ডল।
1: রবীন্দ্রনাথের জৈবিক আয়ু প্রায় সমান দুই ভাগে বিভক্ত আমাদের বিগত দুই শতকে। মৃত্যুঞ্জয় আয়ুতে অবশ্য তিনি অনন্ত, সে আমাদের কারুরই অজানা নয়। বিংশ শতকে অভিজ্ঞতার যে জীবন যাপন করলেন তিনি, তারই মধ্যে তাঁকে দেখতে হল দুখানা বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের দুর্যোগ দুর্বিপাকের মধ্যেই চলে যেতে হলো তাঁকে। সেই শ্রাবণ দিনে মারণাস্ত্রের আগুনে তখন পুড়ে যাচ্ছে আমাদের মাটির পৃথিবীর বড় একটা ভাগ, মানবেরই রক্তে ক্লেদে ক্রমশ অসহায় পঙ্কিল হয়ে উঠছে সে। তিনি রবীন্দ্রনাথ, তিনি স্রষ্টা এবং অবশ্যই ভবিষ্যৎ দ্রষ্টা, এবং ভবিষ্যতের দিকে সে দৃষ্টির বহু দূরগামী ভেদ শক্তি ভেবে অবাক হতে হয়। বিশ শতকের শুরুতেই রবীন্দ্রনাথ কি করে অমন তীক্ষ্ণতায় দেখতে পেলেন? ওই শতকের আধখানা শেষ হওয়ার আগেই দুনিয়াকে দুবার দেখতে হবে রক্ত আগুনের উন্মাদ মহানৃত্য। বিংশ শতকের শুরুতে তিনি দ্রুত হাতে দুহাত ভরে রচনা করছেন তাঁর নৈবেদ্য। নৈবেদ্যেরই 64 এবং 65 নম্বর কবিতায় যুদ্ধব্যাধিতে আক্রান্ত দুনিয়ার দিকে তাঁর তর্জনী। হিংসার উৎসবে আজি বাজে অস্ত্রে অস্ত্রে মরণের উন্মাদ রাগিনী ভয়ঙ্করী। তবু এ কবিতাতে তিনি দেখছেন, দেখছেন সভ্যতা নাগিনীর কুটিল ফনা, আর বুঝে নিচ্ছেন গুপ্ত বিষদন্ত তার ভরে উঠছে তীব্র বিষে। কিন্তু পরের কবিতাতেই তাঁর স্পষ্ট সিদ্ধান্ত, স্বার্থের সমাপ্তি অপঘাতে। এ স্বার্থব্যাধি, এ যুদ্ধব্যাধির কারণ শনাক্ত করতে রবীন্দ্রনাথের ভুল হয়নি বিন্দুমাত্র। এক বছরের মধ্যেই বিরোধমূলক আদর্শ শীর্ষক এক নিবন্ধে তিনি লিখছেন, সম্প্রতি উত্তরোত্তর ব্যাপ্যমান মিলিটারিত্বের রক্তিমায় ইউরোপের গণ্ডস্থল যে টকটুকে হইয়া উঠিতেছে, সে কি স্বাস্থ্যের লক্ষণ? একবিংশ শতকের এক চতুর্থাংশ সবে পার হয়ে এলাম। প্রতি বছর না হোক, প্রতি দশকেই দেখতে হল রণরক্ত জিঘাংসায় উন্মাদ পৃথিবীর এক একটি অঞ্চল। আমরা বিশ্বাস করি রবীন্দ্রনাথ আপনারই মতো, এ স্বাস্থ্যের লক্ষণ নয়, এ স্বার্থের হিস্টিরিয়া। আমাদের শুধু একটি কথাই মনে করে নেওয়ার, এ ব্যাধির বিরুদ্ধে প্রতিবাদের শক্তি তিনি সংহত করেছিলেন ভারতীয় ঐতিহ্যের শিকড় থেকে, তাঁর স্বকীয় ঈশ্বর বোধের শক্তি থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক এক যুগ আগে তিনি অনুভব করতেন

0: লিখছেন পৃথিবীর ক্রমশ প্রবল ব্যাধি, লিখছেন হিংসায় উন্মত্ত পৃথ্বীর জন্য তার গান ১৯২৭ সালের ৫ মার্চ। তখনও তিনি প্রার্থনা করছেন সেই ভারতীয় মহাভিক্ষুর কাছে, প্রাণ লোভুক সকল ভুবন, নয়ন লোভুক অন্ধ। অসহায় অন্ধই মনে হয় নিজেকে যখন দেখি শুনি বুঝি দুনিয়ার কোনো না কোনো অংশে যুদ্ধের আগুন কোনো দিন নিভছে না এবং যুদ্ধের আতঙ্কের তলায় প্রহর গুনছে দুনিয়া। ছুটে চলে যেতে চাই রবীন্দ্রনাথের কাছে, নৈবেদ্য প্রসঙ্গে সেই ঘটনাটির কথা শুনিয়েছেন চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার রবি রশ্মিতে। এক দৃষ্টিহীন বৃদ্ধ এলেন আরেকজনের হাত ধরে, তিনি এসে জিজ্ঞাসা করলেন, আমি কি কবি রবীন্দ্রনাথ ঠাকুর মশায়ের কাছে এসেছি? বৃদ্ধ ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে বললেন, আমার এক মেয়ে সম্প্রতি বিধবা হয়েছে, কিন্তু বিধবা হয়ে সে কয়েকদিন কান্নাকাটি করে চুপ করে গেল। আমার কৌতূহল হলো জানতে যে তার কি হলো যে হঠাৎ করে কান্না বন্ধ হয়ে গেল। সে বললে, আমি রবিবাবুর নৈবেদ্য বই পড়ে তা থেকে পরম সান্ত্বনা পেয়েছি, আর আমার শোক দুঃখ কিছু নেই। হিংসায় উন্মত্ত পৃথিবীতে অসহায় আর্ত অন্ধ আমি প্রায়শই জিজ্ঞেস করে উঠি, নিজেকেই জিজ্ঞাসা করি, আমি কি কবি রবীন্দ্রনাথ ঠাকুর মশায়ের কাছে এসেছি?
1: শুনলেন সমীক্ষা, শিরোনাম ক্রান্তদর্শী রবীন্দ্রনাথ, বললেন শুভময় মণ্ডল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। খবর একটু পরেই।

0: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে পরিষদীয় দলনেতা হিসেবে সর্বসম্মতিক্রমে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেছেন। আগামীকাল 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তামিলনাড়ুতে সরকার গঠনের লক্ষ্যে একক সংখ্যাগরিষ্ঠ দল টিভিকে কংগ্রেস, সিপিআই ও সিপিএম এর সমর্থন পেয়েছে। কেরালাম, অসম, পুদুচেরিতেও চলছে সরকার গঠনের প্রস্তুতি। সরকার জানিয়েছে দেশীয় বাজারে গৃহস্থালির এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কোথাও ঘাটতির কোনো খবর নেই। হান্টা ভাইরাস নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স টসে জিতে দিল্লি ক্যাপিটালসকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকে মিলিত হন। সেখানেই পরিষদীয় দলনেতা হিসেবে সর্বসম্মতিক্রমে বেছে নেওয়া হয় শুভেন্দু অধিকারীকে। পরে শ্রী শাহ রাজ্যে বিজেপিকে সরকার গঠনের সুযোগ দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের মানুষকে ধন্যবাদ জানিয়ে বলেন যে ভরসা রাজ্যবাসী বিজেপির ওপর রেখেছে তা যেন বজায় থাকে। নেতাদের এমন কাজ করতে হবে যাতে রাজ্যের মানুষের বিশ্বাস ভঙ্গ না হয়। দলের জয় নিয়ে শ্রী শাহ বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি নেতাদের জয়ের গড় ব্যবধান 28,000-এর কাছাকাছি। 9টি জেলায় তৃণমূল কংগ্রেস কোনো আসনই পায়নি। সদ্য সমাপ্ত হওয়া বিধানসভা ভোটে নির্বাচন কমিশনের ভূমিকার প্রশংসা করে শ্রী শাহ বলেন, কমিশনের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন তোলা হয়েছিল, তা সত্ত্বেও রাজ্যে 93% ভোট পড়েছে, স্বাধীনতার পর যা সর্বোচ্চ এবং ঐতিহাসিক। এই জয়ের ফলে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর বিজেপি সরকার ক্ষমতায় এলো বলে উল্লেখ করেন তিনি।
1: बंगाल में 93% मतदान हुआ है जो आजादी के बाद सबसे ज्यादा है और एक भी कंप्लेंट टीएमसी की ओर से छापा मारने की नहीं है, बूथ कैप्चरिंग की नहीं, एक भी नहीं है। और जहां सैकड़ों लाशें गिरती थी चुनाव के वक्त, वो राज्य के अंदर एक भी मृत्यु के बगैर दोनों चरण समाप्त हुए हैं।
0: পরিষদীয় নেতা নির্বাচনের পর শুভেন্দু অধিকারী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার উন্নয়নে যে যে সংকল্পের কথা জানিয়েছেন তা পূরণ করা হবে। স্বামী বিবেকানন্দের মন্ত্র নিয়ে তিনি এগিয়ে

0: যেতে চান। খোলা হবে আজই করো সন্দেশখালী কাণ্ডে ন্যায় বিচার সুনিশ্চিত করার জন্য কমিশন। পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশ মুক্ত করার ডাক দেন তিনি। প্রাতিষ্ঠানিক দুর্নীতি যারা করেছে তাদের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত বিচারক দিয়ে কমিশন বসানো হবে, ব্যবস্থা নেওয়া হবে সরকারি অর্থ যারা নয়ছয় করেছে তাদের বিরুদ্ধেও। প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াসের মধ্যে দিয়েই ডাবল ইঞ্জিন সরকার জনকল্যাণে কাজ করবে বলেও উল্লেখ করেন শ্রী অধিকারী।
1: মোদীজির স্বপ্ন পূরণ করে বাংলার মানুষের আশাকে পূরণ করে 60% বেশি মানুষকে আমাদের সঙ্গে আনতে হবে, বাংলায় অনুপ্রবেশ মুক্ত করতে হবে, মা বোনেদের সুরক্ষিত করতে হবে, রাষ্ট্রবাদকে মজবুত করতে হবে। ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী ও কলকাতা এবং আধ্যাত্মিক চেতনার জাগ্রত ভূমি এই পশ্চিমবঙ্গকে আমাদের সোনার বাংলায় পরিণত করতে হবে।
0: পরিষদীয় নেতা নির্বাচনের জন্য শ্রী অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ দলের অন্য কর্মকর্তাদের ধন্যবাদ জানান। এদিকে পশ্চিমবঙ্গে নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণের মধ্যে দিয়ে বাংলার রাজনৈতিক ইতিহাসে নতুন যুগের সূচনা হবে। আগামীকাল 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার। এজন্য জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পরিষদীয় নেতা নির্বাচনের পর শুভেন্দু অধিকারী আজ কিছুক্ষণ আগে লোকভবনে গিয়ে রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির কাছে সরকার গড়ার দাবি পেশ করেন। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সকাল 10টায় শুরু হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, নীতিন গড়করি, জেপি নাড্ডা সহ একাধিক কেন্দ্রীয় নেতা ছাড়াও উপস্থিত থাকবেন বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীরা। ইতিমধ্যে শহরে এসেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী, নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী এবং অন্যরা। শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরের বিভিন্ন আবাসন ও দপ্তর সাজিয়ে তোলা হয়েছে গেরুয়া আলোয়। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে কলকাতা শহরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। তামিলনাড়ুতে সরকার গঠনের লক্ষ্যে একক সংখ্যাগরিষ্ঠ দল টিভিকে সিপিআই, সিপিএম এবং ভিসিকের কাছে সমর্থন চেয়েছে। কংগ্রেস ইতিমধ্যে 5 বিধায়কের সমর্থনের কথা জানিয়েছে। দীর্ঘ আলোচনার পর সিপিআই এর 2 বিধায়ক টিভিকে বিনা শর্তে সমর্থন করবে বলে জানায়। 2 বিধায়ক নিয়ে সিপিএমও তাদের সমর্থনের আশ্বাস দিয়েছে। ভিসিকে আজ এ ব্যাপারে সন্ধ্যায় সিদ্ধান্ত নিতে পারে। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি নয়না নাগেন্দ্রন স্পষ্ট জানিয়েছেন, দলের ফলাফল স্বীকার করে নেওয়া হয়েছে। নতুন সরকার গড়তে বিজেপি কোনোভাবেই টিভিকে সঙ্গে জোট বাঁধবে না বলেও জানিয়ে দেন তিনি। কেরালামে নতুন মন্ত্রিসভা গঠনের বিষয়ে আলোচনা চলছে। ইউডিএফ এর প্রধান দল কংগ্রেস রবিবারের মধ্যে তাদের নেতা ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। কংগ্রেস সূত্রে জানা গেছে, কেরালামে দলের পর্যবেক্ষকদের জমা দেওয়া প্রতিবেদনের উপর ভিত্তি করে জাতীয় নেতৃত্বই বিধানসভায় দলীয় নেতা নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 11ই মে সোমনাথ মন্দিরের 75তম বর্ষপূর্তি উপলক্ষে গুজরাট সফর করবেন। 1951 সালে ওই দিনে ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ পুনর্নির্মিত মন্দিরটির দ্বারোদ্ঘাটন করেন। এবছর শুরুর দিকে প্রধানমন্ত্রী সোমনাথ স্বাভিমান পর্বে যোগ দেন। প্রধানমন্ত্রী আজ একটি জাতীয় দৈনিকে একটি প্রবন্ধ লিখে তথ্য জানিয়েছেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার জানিয়েছে দেশীয় বাজারে গৃহস্থালির এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কোথাও ঘাটতির কোনো খবর নেই। নতুন দিল্লিতে আজ এক আন্তঃমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব সুজাতা শর্মা জানান, গৃহস্থালির কাজে যাতে উপভোক্তারা কোনোরকম সমস্যার সম্মুখীন না হন বা পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি সত্ত্বেও এলপিজির দাম যাতে স্থিতিশীল থাকে তা সুনিশ্চিত করতে সরকার একাধিক উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, গত 2 দিনে প্রায় 87 লক্ষ বুকিংয়ের প্রেক্ষিতে 57 লক্ষের মতো এলপিজি সিলিন্ডার বাড়ি বাড়ি সরবরাহ করা হয়েছে। একই সঙ্গে বাড়ানো হয়েছে 5 কেজি সিলিন্ডারের সরবরাহ। গত 2 দিনে 1,11,000-এর বেশি 5 কেজি সিলিন্ডার বিক্রি হয়েছে। শ্রীমতী শর্মা বলেন, বাণিজ্যিক গ্যাস সরবরাহ বেড়েছে প্রায় 70%।
2: পিছলে 2 দিন মে ভি তো হমনে লগভগ 97 লাখ ঘরোঁ কো এলপিজি সিলিন্ডার পৌঁছায়ে আর ইসকে আগেনস্ট জো বুকিং থি লগভগ 87,66,000 থি। জো হামারি কমার্শিয়াল সাপ্লাই হ্যায় আভি ভি ও 70% পর হ্যায় লেকিন পিছলে 2 দিন মে 15,400 টন সে অধিক কমার্শিয়াল এলপিজি কি সেল হুই হ্যায়। পিছলে 2 দিন মে 1,11,000 সে অধিক 5 কিলো কে সিলিন্ডার্স কি সেল হুই।
0: বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, সরকার উপসাগরীয় দেশগুলির সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। হান্টা ভাইরাসের আক্রান্ত হওয়ার ঘটনায় বিশ্ব স্বাস্থ্য সংগঠন হু সংক্রমণের ঝুঁকি বর্তমানে কম বলে মূল্যায়ন করলেও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে। সূত্রের খবর, এমভি হন্ডুরাস জাহাজে সংক্রমণের প্রেক্ষিতে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। জাতীয় রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ রোগ পর্যালোচনায় নিবিড় কর্মসূচি, বিশ্ব স্বাস্থ্য সংগঠন এবং অন্য আন্তর্জাতিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে মন্ত্রক। কেন্দ্রীয় অসামরিক উড়ান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়ার বিমান AI-171 এর চূড়ান্ত তদন্ত রিপোর্ট প্রায় শেষ পর্যায়ে, আগামী এক মাসের মধ্যে তা প্রকাশ করা হতে পারে। গান্ধীনগরের গিফট সিটিতে আজ এক সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের তিনি জানান, বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালাচ্ছে। তিনি বলেন, মন্ত্রক দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলির আর্থিক সহায়তা প্রদানের কাজে নিরন্তর নজর রেখে চলেছে, দ্রুততার সঙ্গে এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশ দেন তিনি। উল্লেখ্য, গত বছর 12 জুন লন্ডনগামী বোয়িং 787 আহমেদাবাদ থেকে উড়ান শুরু করার কিছুক্ষণের মধ্যেই আবাসিক এলাকায় ভেঙে পড়লে 260 জন প্রাণ হারান। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশের ক্ষমতায়ন এবং নিরাপত্তা সীমান্ত সুরক্ষাতে সীমাবদ্ধ নয়, তা সমাজ, পরিবেশ এবং নাগরিকদের নিরাপত্তার সঙ্গে সম্পর্কযুক্ত। নতুন দিল্লিতে আজ তিনি ভারতীয় সেনা তিরঙ্গা মাউন্টেন রেস্কিউয়ের 10 বছর পূর্তি অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী রবিবার নতুন দিল্লিতে তাপপ্রবাহ এবং সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলা খতিয়ে দেখতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করবেন। সুপ্রশাসন, নাগরিক কেন্দ্রিক বিপর্যয় মোকাবিলা সহ অন্যান্য ব্যবস্থাপনা খতিয়ে দেখতেই এই বৈঠক। বাংলাদেশে আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। সাহিত্য, সঙ্গীত এবং মানবতাবাদী চিন্তাধারায় রবীন্দ্রনাথের চিরস্থায়ী অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেদেশে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে KKR টসে জিতে দিল্লিকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ পাওয়া খবরে, দিল্লি 3 ওভার 3 বলে কোনো উইকেট না হারিয়ে 33 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। আগামীকাল 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যে 7:50।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: এখন জানিয়ে দিই, আজ গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের বাকি অনুষ্ঠানগুলি সম্পর্কে। একটু পরেই রাত ৮টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনবেন বাংলা নাটক হালদার গোষ্ঠী, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ ক্ষিতি মুখোপাধ্যায়, প্রযোজনা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। রাত ৯টায় শাস্ত্রীয় সঙ্গীত সেতার স্নেহেশ নাগ, ৯:৩০ রবীন্দ্রসঙ্গীত শ্রীধারা গুপ্ত, ৯:৪৫ নজরুল গীতি শিল্পী তপতী চক্রবর্তী, ১০:০০ ২৫শে বৈশাখ উপলক্ষে অনুষ্ঠান তোমারই হোক জয় প্রথম পর্ব, নিবেদনে বাংলা কথিকা বিভাগ, আলাপচারিতায় অগ্নিভ বন্দ্যোপাধ্যায় ও অমর্ত্য মুখোপাধ্যায়, সঞ্চালনায় সুতপা চট্টোপাধ্যায়। ১০:৩০ শ্যামা সঙ্গীত তিমির ঘোষ, ১০:৪৫ অতুল প্রসাদের গান সবিতা সরকার, ১১:০০ রজনীকান্তের গান সুমনা রায়, ১১:১০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন রীতা রায়ের কণ্ঠে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে ১৮:০০ ছায়া ছবির গান, ১৮:১৫ নানা রঙের গান, ১৮:১৬ স্পটলাইট, ১০:৩০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অভিষেক মণ্ডল, ১১:১০ হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম আজ গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের বাকি অনুষ্ঠানগুলি সম্পর্কে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনে সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রায় নতুনত্ব, বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্য বর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের

মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গীর দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রীকথা mAITRWKATHA@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। স্থানীয় সংবাদ একটু পরেই।
1: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, রাজ্যে নবনির্বাচিত বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হতে চলেছেন শুভেন্দু অধিকারী। বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আশ্বাস দিয়েছেন এখানে রাজনীতির অপরাধকরণ হবে না। বিজেপি পরিষদীয় দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানিয়েছেন, আগামীকাল সকালে তাঁর নেতৃত্বে নতুন সরকার শপথ নেবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট পরবর্তী হিংসার ঘটনা রুখতে প্রশাসনের কাছে বিরোধী দলগুলির আর্জি। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত, 698 নম্বর পেয়ে প্রথম স্থানে উত্তর দিনাজপুরের অভিরূপ ভদ্র। হাই মাদ্রাসা আলিম ও ফাজিল পরীক্ষার ফলাফলও আজ বেরিয়েছে, প্রথম দশে স্থান পেয়েছেন 35 জন। রবিবার পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে নবনির্বাচিত বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হতে চলেছেন শুভেন্দু অধিকারী। বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে এক বৈঠকে মিলিত হন। সেখানে পরিষদীয় দলনেতা হিসেবে সর্বসম্মতিক্রমে বেছে নেওয়া হয় শুভেন্দু অধিকারীকে। বৈঠকের পর অমিত শাহ সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী ও সরকার শপথ গ্রহণ করলে দুর্নীতি সিন্ডিকেট সহ সমস্ত অভিযোগ থেকে রাজ্যকে মুক্ত করা হবে, এখানে রাজনীতির অপরাধকরণ হবে না বলেও স্পষ্ট আশ্বাস দেন অমিত শাহ।
2: मैं आज भारतीय जनता पार्टी की ओर से बंगाल की जनता को विश्वास दिलाना चाहता हूं, भाजपा के शासन में ना एडमिनिस्ट्रेशन का राजनीतिकरण होगा ना राजनीति का अपराधीकरण होगा। ये हमारा बंगाल की जनता को वादा है। गुंडागर्दी, हिंसा, सिंडिकेट, भ्रष्टाचार, कट मनी, ये जो त्रास था बंगाल की जनता पर, हमारे नए मुख्यमंत्री के चार्ज लेते ही कुछ ही महीनों में ये सारा समाप्त हो जाएगा और बंगाल के किलोमीटरों दूर, सैकड़ों किलोमीटर दूर तक होगा।
1: এদিকে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত হওয়ার পর শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানান। এ রাজ্য প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশের পথে হাঁটবে বলে আশ্বাস দেন তিনি।
3: আমাদের মন্ত্র একটাই হোক, নরেন্দ্র মোদীজির মন্ত্র, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস, এটাই হোক আগামী দিনে আমাদের মন্ত্র। আসুন পশ্চিম বাংলাকে মোদিজির আদর্শে।

0: তার নেতৃত্বে নবনির্মাণ করি। কেন্দ্র রাজ্য যৌথ ভাবে কাজ করে আমরা মানুষের প্রত্যাশা পূরণ করি, এটাই হোক আজকের দিনে আমাদের সংকল্প। মোদীজি দিয়েছেন ভরসা, দেখিয়েছেন স্বপ্ন, আর অমিত শাহজির নেতৃত্বে আমরা ভয় কাটাতে পেরেছি।
1: রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিশন গঠন এবং আরজিকর ও সন্দেশখালির ঘটনার তদন্তে কমিশন গঠন করারও প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়া যারা সরকারি অর্থ নয়ছয় করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। বিজেপির সংকল্পপত্রের প্রতিটি সংকল্পই সঠিক সময়ের মধ্যে পূরণ করা হবে বলে শ্রী অধিকারী আশ্বাস দেন। আগামীকাল সকাল 10টা নাগাদ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যের প্রথম বিজেপি সরকার। একটি প্রতিবেদন।
2: ইঙ্গিত মিলেছিল ভবানীপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ভোটে পরাজিত করা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর দৌড়ে সবচেয়ে এগিয়ে। শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হল। পরিষদীয় দলনেতা নির্বাচিত হওয়ার পর শুভেন্দু অধিকারী বিজেপির শীর্ষ নেতৃত্বকে সঙ্গে নিয়ে লোকভবনে যান। তার সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সহ দলের একাধিক কেন্দ্রীয় ও রাজ্য নেতা। সেখানে রাজ্যপাল আর এন রবির কাছে সরকার গঠনের দাবি জানান শুভেন্দু। সাংবিধানিক রীতি মেনেই সংখ্যাগরিষ্ঠতার দাবি পেশ করা হয়। পাশাপাশি আগামীকাল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রাজ্যপালকে আনুষ্ঠানিক আমন্ত্রণও জানানো হয়েছে। সকাল 10টার পর নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে শপথ নেবে নতুন সরকার। দীর্ঘ 15 বছর পর বাংলায় সরকার বদলের আবহে এখন নজর শনিবাসরীয় ব্রিগেডের দিকে। কঠোর পুলিশি নিরাপত্তায় দিন রাত এক করে সেখানে চলছে চূড়ান্ত প্রস্তুতির কাজ। এদিকে বিধানসভা ও মহাকরণেও প্রস্তুতি চলছে জোর কদমে। ওই দুই ভবন থেকেই সরকার পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: পশ্চিমবঙ্গের ইতিহাসে আগামীকাল এক ঐতিহাসিক দিন বলে রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রৃঙ্গলা মন্তব্য করেছেন। তিনি আজ কলকাতায় সাংবাদিকদের বলেন, গত 50 বছরের ইতিহাসে এই প্রথম বাংলায় এমন একটি দল সরকার গড়তে চলেছে যারা একই সঙ্গে রাজ্য ও কেন্দ্র দুই জায়গাতেই ক্ষমতায়। এদিকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামীকাল নতুন সরকারের শপথ গ্রহণের জন্য মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এর মধ্যে রয়েছে এসপ্ল্যানেড, কেপি রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাশিরোন অ্যাভিনিউ, কুইন্সওয়ে ইত্যাদি। এছাড়া ভোট 4টে থেকে রাত 8টা পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে বলেও পুলিশ সূত্রে জানা গেছে। তবে জরুরি পরিষেবা এর আওতার বাইরে রাখা হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট পরবর্তী হিংসার ঘটনা রুখতে প্রশাসনের কাছে বিরোধী দলগুলি আর্জি জানিয়েছে। ভোট পরবর্তী সন্ত্রাস, হিংসা ও সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে এবং মনীষীদের অবমাননার প্রতিবাদে বামপন্থী দলের পক্ষ থেকে আজ ধর্মতলায় লেনিন মূর্তির সামনে এক মিছিল বের করা হয়। কর্মসূচিতে যোগ দিয়ে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু রাজ্যে নতুন সরকার গঠনের জন্য যারা আগামীকাল শপথ গ্রহণ করতে চলেছেন তারা মানুষকে ধর্ম, বর্ণ, জাতির ভিত্তিতে বিভক্ত করতে চাইছে বলে অভিযোগ করেন।
3: আগামীকাল শপথ গ্রহণ করতে যাচ্ছেন যারা এই রাজ্য সরকার তৈরি করা, রাজ্য সরকার পরিচালনা করার জন্য, তারা মানুষকে বিভক্ত করতে চাইছেন ধর্মের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে, জাতির ভিত্তিতে। সেই ব্যাপারে সচেতন থাকতে হবে যাতে মানুষের ঐক্য, সাম্প্রদায়িক সম্প্রীতি তা বহাল থাকে, সেটা লক্ষ্য রাখতে হবে এবং সেটাকেও আমাদের কিন্তু প্রতিবাদী কণ্ঠে সোচ্চার করতে হবে।
1: প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও নির্বাচনের পর সারা বাংলা জুড়ে হিংসাত্মক ও খুনের ঘটনা অবিলম্বে বন্ধ করার জন্য প্রশাসনের কাছে লিখিত আবেদন জানিয়েছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। পাশের হার 86.83%, গত বছরের তুলনায় যা সামান্য বেশি। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। পাশের নিরিখে শীর্ষস্থানে রয়েছে কালিম্পং, সেখানে পাশের হার 95.51%। এছাড়া পূর্ব মেদিনীপুর রয়েছে দ্বিতীয় স্থানে এবং তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। প্রথম স্থান অধিকার করেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ সারদা বিদ্যামন্দিরের ছাত্র অভিরূপ ভদ্র, তার প্রাপ্ত নম্বর 698। পরিশ্রম ও আত্মবিশ্বাসী তার সাফল্যের চাবিকাঠি বলে অভিরূপ জানিয়েছে।
4: আমি প্রথম থেকে মানে আশা ছিল একটা র্যাঙ্কে থাকার সম্ভাবনা রয়েছে, কিন্তু যে প্রথম হব সেটা সত্যি আশারও বাইরে। যখন শুনলাম যে প্রথম হয়েছি তখন আত্মহারা হয়ে গেছি।

0: আমার শখ হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া। আমার কোনো ফিক্সড শিডিউল ছিল না যে প্রতিদিন এত ঘন্টা পড়তে হবে, কিন্তু আমি প্রতিদিন টপিক ধরে পড়তাম যে এই টপিকগুলো আজকে আমাকে কমপ্লিট করতেই হবে।
1: 696 পেয়ে দ্বিতীয় হয়েছে বীরভূমের সরস্বতী শিশু মন্দির হাইস্কুলের প্রিয়তোষ মুখোপাধ্যায়। তৃতীয় স্থানে আছে তিনজন, বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুলের মৈনাক মণ্ডল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌর জানা ও পূর্ব মেদিনীপুরের রামকৃষ্ণ শিক্ষা মন্দিরের অঙ্কন কুমার জানা। মাধ্যমিকের পাশাপাশি চলতি বছরের হাই মাদ্রাসা আলিম ও ফাজিল পরীক্ষার ফলও আজ প্রকাশিত হয়েছে। তিনটি বিভাগ মিলিয়ে প্রথম দশে স্থান অধিকার করেছেন 35 জন, মেধা তালিকায় আছেন 13 জন ছাত্রী। মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি আবু তাহের কামরুদ্দিন পরীক্ষা শেষের প্রায় 83 দিনের মাথায় আজ এই ফলাফল ঘোষণা করেন। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় রবিবার পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামীকাল দুপুরের পর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে অবশ্য বৃষ্টির পরিমাণ কমবে। একটি প্রতিবেদন,
2: আগামীকাল কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুরের পর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকার কারণে অস্বস্তিকর আবহাওয়া থাকবে না বলে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস আকাশবাণীকে জানিয়েছেন।
3: কলকাতায় আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সকালের দিকে আংশিক মেঘলা আকাশ, আর ধীরে ধীরে মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা বাড়বে, যেটা দুপুর বা তারপরের থেকে হওয়ার সম্ভাবনা থাকছে।
2: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: এদিকে ঝড়বৃষ্টিতে তাপমাত্রা বেশ কিছুটা কমেছে। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 32.6 ডিগ্রি, স্বাভাবিকের 3.1 ডিগ্রি নিচে। পুরুলিয়ার মানবাজার মহকুমায় বিকেলে প্রবল কালবৈশাখীর দাপটে গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে, তবে বড় রকমের ক্ষয়ক্ষতির খবর নেই। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে কেকেআর টসে জিতে ব্যাট করতে পাঠিয়েছে দিল্লিকে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 6 ওভারে 1 উইকেটে 56 রান করেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে নবনির্বাচিত বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হতে চলেছেন শুভেন্দু অধিকারী। বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আশ্বাস দিয়েছেন এখানে রাজনীতির অপরাধকরণ হবে না। বিজেপি পরিষদীয় দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানিয়েছেন। আগামীকাল সকালে তার নেতৃত্বে নতুন সরকার শপথ নেবে। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 8:10।
4: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন বাংলা নাটক।

0: আজকের নাটক হালদার গোষ্ঠী, কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ ক্ষিতি মুখোপাধ্যায়, প্রযোজনা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, নাট্যানুষ্ঠান হালদার গোষ্ঠী।
1: ইয়ে ভট্টাচার্য, কি হলো, চাল দাও?
2: কি ফুটবল খেলা মনোহর, যে বল পাওয়ার সঙ্গে সঙ্গে লাথি মারতে হবে, দাবা খেলা কঠিন খেলা।
1: সে কথা ঠিকই বলেছ ভট্টাচার্য, জীবনের রঙ্গমঞ্চ আর খেলাই শতরঞ্চ দুই এক রকম, চালে ভুল করলেই গেলে। কিন্তু রামচরণটা গেল কোথায়? রামচরণ,
3: আমার ডাকছুন কর্তবাবু।
1: ডাকছি বৈকি, কোথায় থাকিস? গড়গড়ার নলটা হাত থেকে পড়ে গেছে কতক্ষণ, তুলে দিয়ে যা।
3: এই নিন, আমি এতক্ষণ এইখানে ছিলাম, শুধু কোলকেটা বদলে আনতে গিয়েছি।
1: বেশ করেছিস, কিন্তু এখন আর কোথাও যাবি না, বারে বারে তোকে ডাকতে হলে খেলায় মন দেব কেমন করে?
3: আমি এইখানে এক পায়ে দাঁড়িয়ে দৌড়ুম কর্তবাবু, তোমার কর্তবাবুর জন্য এক পায়ে দাঁড়িয়ে থাকবার আগে একটু কাজ করতে পারবে রামচরণ?
4: আগে কি

0: বাবুর মতন জমিদার সই নয়, এই শীতে ধাপ খেলে সর্দি লেগে যাবে। ডাবের দরকার নেই বাবা, একটু খাবার জল নিয়ে এসো।
1: আগে তাই নিয়ে আসছি।
0: মনোহর, তোমার ভাগ্যে রামচরণটি জুটেছে ভালো, এরকম লোক বড় দেখা যায় না। তোমার যাতে কোনো রকম কষ্ট না হয় সেদিকে ওর সজাগ দৃষ্টি। ওর বোধহয় ধারণা যে সামান্য একটু হাত পা নাড়লেও তোমার পরিশ্রম হবে।
2: তা একবারে মিথ্যে বলনি বটচাঁদ, আমাকে যাতে একটুও পরিশ্রম করতে না হয় সেদিকে ওর খুব খেয়াল আছে।
0: সে আমি সবসময় লক্ষ্য করছি, এমনকি তোমার নিঃশ্বাস নেবার প্রয়োজনে যেটুকু চেষ্টা করতে হয় সেটুকু যদি বাঁচানো সম্ভব হতো তাহলে রামচরণ বোধ হয় কামারে হাঁপড়ের মতন অহরাত্র হাঁপাতেও রাজি আছে।
2: না না না না, অতটা বলো না ভটসাজ, তুমি আবার আমাকে যতটা অকর্মণ্য ভাবো আমি ততটা নই।
0: অকর্মণ্য ভাববো কেন? অকর্মণ্য হলে এত বিষয় সম্পত্তি রাখতে পারা যায় না। তুমি সমাজের শিরোমণি, সমাজের যারা হাত পা অর্থাৎ সমাজের যারা সাধারণ লোক, যারা কাজকর্ম করে চলে ফেরে, তাদের সঙ্গে তোমার তফাৎ থাকা চাইবে কি? তুমি কাজ না করবার না চলবার বিপুল আয়োজনটির কেন্দ্রস্থলে ধ্রুব হয়ে বিরাজমান হবারই ব্যবস্থা করেছ।
2: তাহলে তুমি কি বলতে চাও আমার চেষ্টা ছাড়াই সব কাজ আপনাতেই সুষ্ঠুভাবে চলছে?
0: না না না, তা চলছে না। তবে আমি লক্ষ্য করেছি তোমাদের মতন যারা লোক তারা বিনা চেষ্টায় চুম্বকের মতন কতকগুলো শক্ত ও খাঁটি লোককে কাছে টেনে আনে, তাদের দিয়ে তোমাদের মতন লোকের কাজ চলে যায়। এই যেমন তোমার জুটেছে রামচরণ আর নীলকণ্ঠ, তোমাকে দেখাশোনা করবার জন্য আছে রামচরণ, আর তোমার বিষয় সম্পত্তি দেখাশোনা করবার জন্য জুটেছে নীলকণ্ঠ।
2: তা যা বলেছো, তবে এরকম নির্ভরযোগ্য দুজন লোক পাওয়া ভাগ্যের কথা।
0: ভাগ্যের কথা তো বটেই, তবে শুধু তোমার ভাগ্য নয় ওদেরও ভাগ্যের কথা। কারণ পৃথিবীতে একদল লোক জন্মায় সেবা করাই তাদের ধর্ম। এই সহজ সেবকেরা নিজের জন্য কাজ করে সুখ পায় না, অন্যের জন্য পরিশ্রম করাতে এদের পরম উৎসাহ। এই যে এনেছো রামচরণ, আর

0: আয়, তোমার গজডি গেল বচ্চা,
1: যাক তার বদলে তোমার একটি নঙ্ক নিল।
0: ওটা তো আমি লক্ষ্য করিনি হে।
1: কর্তা বাবু কি ব্যস্ত আছেন? একটা জরুরি কথা ছিল।
0: কি কথা নীলকণ্ঠ? খুব জরুরি না হলে এখন থাক। দেখছো না ভট্টা জামাকে একবারে কিরকম কোণঠাসা করেছে?
1: কিন্তু ওদিকে পীরপুরের মামলায় আমরাও কোণঠাসা হয়েছি, সেখানেও মন না দিলে পরাজয় সুনিশ্চিত। তাই একটু পরামর্শ করা দরকার বাবু।
0: ওই তোমার দোষ নীলকণ্ঠ, মামলা মোকদ্দমার কথা নিয়ে অনর্থক আমার সময় নষ্ট করো। ওসব আমি বুঝিও নে ভালোও লাগে না। দেশে উকিল ব্যারিস্টারের তো অভাব নেই, দরকার মনে করো তো তাদের সঙ্গে পরামর্শ করো না।
1: আগে যা প্রয়োজন তার কোনো ত্রুটি আমি রাখিনি, কিন্তু দাখিল করবার আগে খসড়াটা আপনাকে একবার দেখিয়ে নিতে চাইছিলাম। আপনার অনুমোদন
0: তোমার পছন্দ হলেই হবে। ওসব ব্যাপারে আমার চেয়ে তুমি বেশি ভালো বোঝো, বেশি জানো, যা ভালো মনে করো করে যাও।
1: যাই তাহলে তাই করি গে।
2: কেমন ঠিক বলেছি কিনা মনে হয়, বিষয়টা তোমার, কিন্তু তার মমতাটা সম্পূর্ণ নীলকণ্ঠের। কিন্তু একটা কথা, সব জিনিস এমন নিশ্চিন্তভাবে ছেড়ে দেওয়া ভালো নয়। তোমার ছেলে বনোয়ারি তো আর নাবালক নয়, আর একদিন এই বিশাল সম্পত্তির সেই মালিক হবে। তোমার নিজের ভালো না লাগে, অন্তত তাকেও তো এসব ব্যাপারে কাজে লাগাতে পারো।
0: কে বনোয়ারি, সে সব কি বোঝে? আর তাছাড়া আয় বৃদ্ধির চেয়ে কি করে ব্যয় বাড়ানো যায় সেই দিকে হলো তার লক্ষ্যটা বেশি। আর নীলকণ্ঠ এসব ব্যাপারে বাধা দেয় বলি তো নীলকণ্ঠের ওপর তার আক্রোশটাও বেশি।
2: তা তো হবে, ঘরে সুন্দরী স্ত্রী থাকলে তাকে খুশি করবার জন্য পুরুষ মানুষটা একটা না একটি কিছু করে তুলতে হয়। আর যারা কাজ করবার কোনো সুযোগই পায় না, তারা অর্থ ব্যয় ছাড়া আর কোন পৌরসেরই বা পরিচয় দেবে?
0: তা ব্যয় করাটাই কি পৌরুষের লক্ষণ?
2: আয় করবার সুযোগ থেকে যে বঞ্চিত, তার অন্তত ব্যয় করবার ক্ষমতাটুকু যে আছে সে কথাটা জাহির করতে না পারলে
0: তা বটে।

0: অনু, অনু,
1: আহ কি করু, সবাই শুনতে পাবে যে।
2: ফেলই বা, ক্ষতি কি?
1: না, আমার ভারী লজ্জা করে। তাছাড়া আমার নাম তো অনু নয়, আমার নাম কিরণ লেখা।
2: তোমার নাম যাই হোক, তুমি আমার অনু। আমার কাছে শুধু তুমি অনু নও, তুমি আমার পরমাণু।
1: থাক থাক, ওসব কবিত্ব আমি বুঝি নে। এমনিতে অন্যকে না শুনে যা মনে যায় ডাকো, তাই বলে ওই নামে অত চিচি ডাকতে হয়? সবাই কি ভাবছে বলো দেখি?
2: কেউ কিচ্ছু ভাবছে না, এ বাড়িতে কেউ কিচ্ছু ভাবে না। এই হালদার গোষ্ঠীতে ভাববার নিয়মই নেই। বংশানুক্রমে হালদার গোষ্ঠী ভাববার ভাবনাটা অন্যের ওপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে বসে আছে। সম্পত্তিটা এদের, কিন্তু তার কর্তৃত্বটা অন্য লোকের।
1: সম্পত্তি যা তারই তো কর্তৃত্ব।
2: না, কর্তৃত্বের ভারটা হালদার গোষ্ঠীর নয়, পুরুষানুক্রমে নীলকণ্ঠরা সেখানে একচ্ছত্র অধিকার স্থাপন করেছে। সে অধিকারে হস্তক্ষেপ করবার ক্ষমতা এ পরিবারের কারণেই।
1: নীলকণ্ঠের উপরে তোমার এত রাগ কেন বলো তো? সে তো তোমাদের কোনো ক্ষতি করেনি, বরং কি করে তোমাদের অবস্থার আরো উন্নতি হবে তারই চেষ্টা করে।
2: সে উন্নতিতে লাভ কি? এ বয়স কি চিরকাল থাকবে না থাকবে তোমাকে নিয়ে স্বপ্ন রচনার দিন? টাকার দরকার তো তখনই যখন মনের আনন্দে তাকে নয়ছয় করা যায়। একদিন এই টাকা এই বিষয় সম্পত্তি হাতে আসবে জানি, কিন্তু তখন থাকবে না এই মন, থাকবে না এই মুখ লগ্ন। টাকা তখন বিষয়ী লোকে টাকার রূপ নিয়ে গিরিশিখরে তুষারের মতো শুধু জমবে আর জমবে। সে টাকায় অসাবধানতার অপব্যয় ঢেউ তুলতে পারবে না।
1: ভয় নেই, ভাষায় যার এত অলংকার তার মন সহজে বুড়ো হবার নয়।
2: ভাষার অলংকার? এই পরিবারে ওই একটিমাত্র অলংকারই আছে যার জন্য খাজাঞ্চি সেরে তাই জবাবদিহি করতে হয় না। যে অলংকারের জন্য স্যাকরাকে ডাকতে হয় সেখানে নীলকণ্ঠে সতর্ক পাহারা। তোমার কানের কাছে মন্দাক্রান্তা ছন্দ গুঞ্জরিত হলে কারো আপত্তি নেই, কিন্তু কানের জন্য সোনার দুল চাইতে গেলেই নীলকণ্ঠ এসে বাধা দেবে।
1: কেন, সোনার দুল কি তুমি দাওনি?

0: যা দিতে চেয়েছি ঠিক সেই জিনিসটি দিতে না পারলে তাকে আমি দেওয়া বলি নে। বিধু শেখরাকে ডেকে যা গড়াতে দিয়েছিল এসে জিনিস নয়। খবর পেলুম নীলকণ্ঠের কানে কথা যেতেই সে বিধুকে ডেকে পাঠায়, তার সঙ্গে দর কষাকষি করে নীলকণ্ঠের ফরমায়েশ মতো গয়না তৈরি হয়ে গেল। তোমার আমার পছন্দটা এখানে নাকি ধর্তব্যই নয়।
1: আমার কিন্তু খুব পছন্দ হয়েছে।
0: পছন্দ হয়েছে?
1: হয়েছে বইকি, খুব পছন্দ হয়েছে।
0: অত অল্পে পছন্দ হওয়াটা কিন্তু আমার একেবারেই পছন্দ নয়। তোমার এক মস্ত তোর, তুমি বড় অল্পে খুশি হও।
1: ও খুশি হওয়াটাই বুঝি দোষে? আর যারা হাজার পেলেও সন্তুষ্ট নন, কেবল খুঁতখুঁত করে, তাদেরই বুঝি সব গুণ।
0: দেখো, যে সহজে খুশি হয় তাকে খুশি করবার আনন্দ কই, যে অল্পে খুশি হবে না, খুব ধরবে, আবদার করবে, তাকে খুশি করতে পারলেই পুরুষের তৃপ্তি।
1: তাই বুঝি? বেশ, এবার থেকে তাই করবো, কোনো কিছুতেই খুশি হতে চাইবো না। কিন্তু এবার আমি যাই, সবাই নিশ্চয়ই আমার খোঁজ করছে।
0: ওই তোমার আরেক দোষ অনু, আমার কাছে একটু সময় একা থাকলেই তুমি কেমন যেন হাঁপিয়ে ওঠো।
1: আমি এবাড়ির বড় বউ, সংসারে সবকিছু ফেলে তোমার কাছে অষ্টপ্রহর থাকে, লোকে কি বলবে?
0: লোকে কি বলবে না বলবে তা কোনোদিন ভেবে দেখিনি, দেখবার প্রয়োজনও বোধ করিনি।
1: তুমি না করতে পারো, তুমি পুরুষ মানুষ, কিন্তু আমাকে ওসব কথা ভেবে দেখতেই হয়। তুমি আমাকে যখন তখন ডেকে পাঠাও, আমিও চলে আসি, কিন্তু এই নিয়ে যে একটা চাপা হাসির ঢেউ বয়ে যায় তা আমি ঠিক বুঝতে পারি, আমার ভারী লজ্জা করে।
0: কেন লজ্জা কিসের? স্বামী স্ত্রীতে একটু দেখা, একটু কথা বলা, একটু একান্তে থাকা, এ কি অন্যায় না অস্বাভাবিক?
1: তা নয়, আর সবাই বলে এ ব্যাপারে তোমার একটু বাড়াবাড়ি।
0: আর সবাই কেন এই কথা বলে জানো? যে আদরটুকু নিজের স্বামীর কাছ থেকে পাওয়া উচিত সেটুকু পায় না বলেই তারা অন্যের পাওয়াটাকেও বাহুল্য বলে ভাবে।
1: তুমি কি বলতে চাও আমি ঠিক বুঝতেই পারি না। তোমাদের পরিবারে যখন এসে ঢুকেছি তখন এ পরিবারের সঙ্গে আমাকে মিশে যেতেই হবে, যাতে নিজেকে খাপ খাওয়াতে পারি তারই চেষ্টা করতে হবে।
0: দেখা ফুটে আমি বলি নে, কিন্তু পারিবারিক নিয়ম কানুনটাই সবচেয়ে বড় জিনিস নয়। হালদার গোষ্ঠীর অন্যতম হওয়াটাই জীবনের একমাত্র লক্ষ্য বলে মনে করো না। তা যদি করো, দেখতে পারো নিজের অজ্ঞাতে আর সবাইয়ের মতো গতানুগতিকতার স্রোতে তুমিও ভেসে চলে যাচ্ছ।
1: তুমি যে কি চাও আমি ঠিক বুঝতে পারি না।
0: আমি চাই তুমি একক হবে, তুমি অদ্বিতীয় হবে, হালদার গোষ্ঠীর একজন না হয়ে তুমি নিজের ব্যক্তিত্বে বিকশিত হবে, গোষ্ঠীর না হয়ে সম্পূর্ণ আমার হবে।

0: তারপর হরগোবিন্দ হঠাৎ কি মনে করে খবর না দিয়ে চলে এলে? কোন দুঃসংবাদ আছে নাকি?
1: না নীলকণ্ঠদা, খবর সব মোটামুটি ভালোই। মানে বড় মেয়ের জন্য একটা সুপাত্রের খবর পেয়ে হঠাৎ ছুটে আসতে হলো, আর এসেছি যখন তখন আপনার পায়ের ধুলো না নিয়ে ফিরে যাই কেন?
0: আমার প্রতি তোমার যে অগাধ ভক্তি তা আমি ভালো করেই জানি, আর এই ভক্তির প্রমাণ দিতে যতবার এখানে আসো তার যাবতীয় খরচ যে কাচারি তহবিল থেকে যায় তাও আমার অজানা নয়।
1: নীলকণ্ঠদা, এ আপনি কি বলছেন?
0: ভুল যে বলিনি তা তুমি ভালো করেই জানো হরগোবিন্দ। নীলকণ্ঠ মিষ্টি কথা হয়তো বলতে পারে না, কিন্তু সত্যি কথা বলে। দেখো, ভক্তি জিনিসটা মানুষের মহৎ গুণ তাতে সন্দেহ নেই, কিন্তু অতিভক্তি দেখলেই আশঙ্কার কারণ ঘটে।
1: না না না, আপনার ভয় পাবার কোনো কারণ নেই। নিজের ব্যক্তিগত প্রয়োজনে যখন এসেছি তখন এই রাহা খরচ নিজের পকেট থেকেই দেবো। এই খরচ যে জমিদারের তহবিল থেকে নেওয়া চলবে না সে জ্ঞানটুকু আমার আছে।
0: ভালো, সেই জ্ঞানটুকু থাকলেই ভালো। তাই কবে ফিরে যাচ্ছ?
1: আগে মনে করছি আজই সন্ধ্যার গাড়িতেই ফিরে যাব। কর্তাবাবুর শরীর কিরকম? একবার তার শ্রীচরণ দর্শন হয় না?
0: অনর্থক এখন তার নিদ্রার ব্যাঘাত করবার কোনো প্রয়োজন দেখছি নে। তোমার কিছু বলবার থাকে আমাকে বলে যেতে পারো।
1: না না, তেমন কিছু কথা নেই। আদায়পত্রের বিষয়ে তো সব কথা আপনাকে চিঠিতেই বিস্তারিত জানিয়েছি।
0: তা জানিয়েছ? দেখো, চিঠি লিখবার তোমার ক্ষমতা আছে হরগোবিন্দ। জমিদারি সেরেস্তায় আমিও তো ধরো অনেকদিন কাজ করছি, কিন্তু এমন নাটকীয় ভাষা আজও আমি রপ্ত করে উঠতে পারি।

0: কি যে আপনি বলেন নীলকণ্ঠ দা!
1: হ্যাঁ হ্যাঁ, এই যে তোমার চিঠিখানে আমার হাতের কাছেই রয়েছে। সহস্র কোটি প্রণাম পূর্বক অধমের নিবেদন এই যে, অনাবৃষ্টির জন্য এখানে যে গুরুতর পরিস্থিতির সৃষ্টি হইয়াছে তাহা বিগত 30 বৎসরে কখনো হইয়াছে বলিয়া কাহারও স্মরণ নাই। চাউলের মূল্য দ্বিগুণ হইয়াছে, আর তাহার সহিত পাল্লা দিয়া অন্যান্য জিনিস অগ্নিমূল্য হইয়া দাঁড়াইয়াছে। ঘরে ঘরে কান্নার রোল উঠিয়াছে।
0: আগে যা লিখেছি একটি কথাও কিন্তু মিথ্যে নয়, এরকম অনাবৃষ্টি বহুকাল হয়নি।
1: দেখো অরবিন্দ, বৃষ্টি দেবার মালিক বরুণ দেবতা, তিনি তো আর তোমার প্রজা নন যে তোমার হুকুম মতো বৃষ্টি ঢেলে দেবেন। দেশে কখনো অনাবৃষ্টি কখনো অতিবৃষ্টি, এ চিরকাল হয়ে এসেছে, চিরকাল হবে। কিন্তু তার জন্য জমিদারির আদায় পত্র বন্ধ থাকবে কেন বলতে পারো?
0: তা দাদা, চেষ্টা তো কোনো ত্রুটি করছি না নীলকণ্ঠ দা, কিন্তু
1: ওইসব কিন্তু কিন্তু ছেড়ে দাও, নিজেরটা তো বেশ গুছিয়ে নিচ্ছ। তোমার একতলা বাড়ি যে শিগগিরই দোতলা হবে সে খবরও আমার কানে এসেছে। যত অসুবিধা দেখি কেবল কর্তাদের ন্যায্য পাওনা আদায় করবার সময়। না না না হরগোবিন্দ, এসব আমার কাছে চলবে না। যার খাবে যার পরবে তার কথা একবার ভাববে না, না এ আমি বেঁচে থাকতে কিটুতেই সহ্য করব না। যাও, আর কথা বাড়িয়ে আমার মেজাজ খারাপ করো না। মধু জলে এসছে, আসতে বলো।
2: তেন নাম হয়, শুনলাম আপনি আমারে স্মরণ করেছেন।
1: স্মরণ করেছি বই কি, তোমাকে ভুলে যেতে পারলে তোমার অনেক সুবিধা হয় তা জানি, কিন্তু যতদিন তোমার কাছ থেকে পাওনা টাকাটা আদায় না হয় ততদিন তোমার কথা ভুলে যাব কি করে বলো?
2: আপনাদের কি আর কোনো ব্যাপারে ভুলাতে পারে কর্তা? বলি আর এত বড় জমিদারি চালাচ্ছেন কি করে? আপনি আমারে ডেকেছেন শুনি ছুটে আইছি।
1: গরজটা যখন আমার তখন ডেকে পাঠাতে হবে বই কি, আর না ডাকলে তো তোর দেখা পাওয়া যাবে না।
2: আপনি কি বলছেন?
1: ঠিকই বলছি, টাকা ধার নেবার সময় সবাই না ডাকলেও 10 বার এসে দেখা করে, কিন্তু একবার টাকাটি হাতে পেলে ব্যাস আর কারো টিকি দেখা যায় না। বলি খতে লিখে 1000 টাকা যখন ধার নিয়েছিলি তখন তো অনেক বড় বড় কথা বলেছিলি, নদীতে বাড়া জাল ফেলবি, যা মাছ উঠবে তাতে এ টাকা শোধ করতে তোর 1 বছরও লাগবে না। কিন্তু কি হলো, কিন্তু কি হলো, ক বছর হলো? আসল দূরের কথা, 1 পয়সা শুধু জমা দিতে আসিস না।
2: আপনি তো সবই জানেন, একা আমি নয় সব জেলেরা এক হয়ে ক্ষতে টিপ সই দিয়ে গেল, বেড়া জালে নদীর দাঁড়া দিল, কিন্তু কপাল মন্দ মাছ তামাল উঠলো না। এত টাকা আমি একা কি করে শোধ করবো ভেবেই পাচ্ছি।
1: কিন্তু শোধ তো করতে হবে, আর তো সময়ও দেওয়া যাবে না।
2: মাছ উঠলিয়ে টাকা অনেক আগেই শোধ করে দিই তোমার।
1: বলে বলি টাকা যখন ধার নিয়েছিলি তখন কি মাছেরা সব তোকে কথা দিয়েছিল যে দিশে হারা হয়ে তারা একবারে তোর জালে এসে সব ধরা দেবে?
2: আমার আমার আর কিছুদিন সময় দিন, আমি দেখরে পারি কিছু কিছু টাকা শোধ করব।
1: না সময় অনেক দিয়েছি, কিছু ফল হয়নি। এই আমি শেষ কথা বলে দিচ্ছি, 7 দিনের মধ্যে টাকা জমা না পড়লে তোকে আমি ভিটে ছাড়া করে দেবো।

0: ইরান, মধুর বউকে কাঁদতে বারণ করো। নীলকণ্ঠ যতই ভয় দেখাক, মধুকে ভিতে ছাড়া করবার সাহস তার হবে না।
1: সুখদা, সুখদা, তুই যা, বড়বাবু এদিকে আসছেন।
2: কি, মধুর বউ চলে গেছে?
1: হ্যাঁ।
2: পাশের ঘরে দাঁড়িয়ে তোমাদের কথা আমি শুনতে পাচ্ছিলাম। সাধারণ এক প্রজার স্ত্রীর কাছে নিজের অসহায় অবস্থার কথা বলতে তোমার একটু লজ্জা করলো না কিরণ?
1: সে কি কথা, লজ্জা পাবার মতন এমন আবার কি বললুম? মধুর দেনার ব্যাপার নিয়ে আমি কি কথা বলতে যাব বলো? তাই স্পষ্ট জানিয়ে দিলুম যে ওসব ব্যাপারে আমাদের কোনো হাত নেই। নীলকণ্ঠের ব্যবস্থার উপর আঁচড় কাটতে পারে এমন কোনো লোক এ বাড়িতে নেই।
2: বিপদে পড়ে একজন প্রজা তোমার শরণাপন্ন হয়েছে, আর বাড়ির বড় বউ হয়েও সামান্য একটু করুণা ভিক্ষা দেবার তোমার অধিকার নেই, এ কথা স্বীকার করতে তোমার দ্বিধা হলো না?
1: কাছারির ব্যাপারে আমরা কেন হাত দিতে যাব বলো? ওসব নীলকণ্ঠই ভালো বোঝে, সেই করুক।
2: তাই বলে নীলকণ্ঠ যা খুশি তাই করবে? সে অন্যায় করলে তার কোনো প্রতিকার হবে না?
1: হবে না কেন, কর্তা রয়েছেন, দরকার হলে মধু গিয়ে কর্তাকে ধরুক না।
2: কাকে ধরবে? বাবাকে? তাহলেই হয়েছে। বাবার কাছে কোনো ব্যাপারে নালিশ উঠলেই তার বিচারের ভার পড়ে নীলকণ্ঠের ওপরে, বিচার প্রার্থীর বিপদ তাতে দ্বিগুণ হয়ে ওঠে। আর নীলকণ্ঠের রায়ের বিরুদ্ধে বাবার কাছে আপিল করতে গেলে বাবার এগে

0: হ্যাঁ, তো সব জেনে শুনে সুখদাকে তাহলে আশ্বাস দিতে গেলে কেন?
1: আশ্বাস যখন দিয়েছি তখন নীলকণ্ঠের অত্যাচার থেকে মধুকে বাঁচাতেই হবে।
2: বড়বাবু, আপনি কি আমায় ডেকে পাঠিয়েছেন?
1: হ্যাঁ নীলকণ্ঠ, তোমার সঙ্গে একটু দরকার আছে। মধু জেলেরা আমাদের অনেক কালের প্রজা, শুধু এখানেই নয়, কাছাকাছি সব গ্রামের জেলেরাই ওকে যথেষ্ট খাতির করে। শুনলাম আমাদের কাছারিতে খত লিখে মধু কিছু টাকা নিয়েছে।
2: আগে ঠিকই শুনেছেন বড়বাবু, তবে এক হাজার টাকা নয়, তার হাজার টাকা দেনা আছে। কিন্তু এসব কথা আপনার কানে কে তুলতে এলো? জমিদারির কাজে সব সময় কারো না কারোর কাছে কিছু টাকা পাওনা থাকবেই, কিন্তু তা নিয়ে মনিবদের দুশ্চিন্তা দিতে যাব কেন?
1: দুশ্চিন্তার কথা বলছি না।
2: না না না, দুশ্চিন্তা হয় বই কি, এতগুলো টাকা বাকি পড়ে থাকলে চিন্তা হবারই তো কথা। কিন্তু এসব ব্যাপারে আপনাদের যদি উদ্ব্যস্ত করে তুলতে হয় তাহলে আমরা রয়েছি কিসের জন্য? আপনাদের খাবো, আপনাদের পরবো, আবার আপনাদেরই সব ধক্কি পোয়াতে বলবো, তা তো হতে পারে না। আচ্ছা যাক, যা হোক, আপনি কিচ্ছু ভাববেন না, কিচ্ছু ভাববেন না বড়বাবু। ও মধু জেলের কাছ থেকে টাকা আদায় করতে আমার বেশি সময় লাগবে না, এই তল্লাতে আমাকে সকলেই ভালো করেছেন।
1: সে সুনাম তোমার আছে নীলকণ্ঠ, আমি জানি, আর জানি বলেই তোমাকে ডেকে পাঠিয়েছি।
2: এর জন্য আর কষ্ট করে ডেকে পাঠালেন কেন? টাকা আদায় করবার দায়িত্ব আমার, সে আমি নিজে থেকেই করব।
1: না, টাকা আদায়ের টাকাটা দেবার জন্য তোমাকে ডেকে পাঠাইনি নীলকণ্ঠ। কটাই বা টাকা, ওর জন্য অনর্থক তুমি মধুর উপরে চাপ দিও না।
2: বলেন কি বড়বাবু, চাপ না দিলে কি কখনো টাকা আদায় হয়? তাছাড়া একটি হাজার টাকা সে তো বড় কম কথা নয়।
1: পরপর এই কটা বছর নদীর মাকে মাছ আসেনি, ওদের অনেক লোকসান হয়েছে, টাকা দেবার ক্ষমতা এখন মধুর নেই।
2: টাকা দিতে না পারলে লোকে নানা রকম অজুহাত দেয়, ও সবই কি কান দিতে গেলে চলে বড়বাবু?
1: সবাই অজুহাত দেয় না নীলকণ্ঠ, মধুর কথা আমি জানি, ওর এখন দেবার ক্ষমতা নেই।
2: দেবার ক্ষমতা যখন হবে তখন ও ঢাক ঢোল পিটিয়ে সে কথাটা জাহির করবে না, কেউ করে না। তার ক্ষমতা আছে কি নেই সেটা তো বড় কথা নয়, আমাদের পাওনা আছে কি নেই সেইটিই হলো আসল কথা।
1: কিন্তু এত টাকা ও দেবে কি করে? অন্যান্য জেলেরা তো সবাই সরে পড়েছে, সব দেনাটাই তো মধুর ঘাড়ে চেপেছে।
2: দেখুন, কে কোথা থেকে দেনা শোধ করবে তার বিচার করতে গেলে তো আমাদের চলবে না। অভাবে না পড়লে ধরুন কেউ দেনা করে না, আর দেনা করলেই তার অবস্থা উনি রাতারাতি এমন সচ্ছল হয়ে যেতে পারে না যে টাকা ফেরত দেবার ক্ষমতা তার হয়ে যাবে। এক দেনার দায় মেটাতে গিয়ে নতুন করে আবার দেনা হয়, এমনি করে দেনার পর দেনা বাড়তেই থাকে, তেমনি করে ধরুন ওই বাড়তে থাকে দেনার সুদ আর তস্য সুদ, তারপর তাই মেটাতে গিয়ে জমি জমা যা থাকে সব তলিয়ে যায়।
1: এসব কি তোমার মনে একটু দাগ কাটে না নীলকণ্ঠ?
2: আজ্ঞেন না, জমিদারি চালাতে গেলে লোকের দুঃখ কষ্টে নরম হলেই সর্বনাশ।
1: তোমার কি হৃদয় বলে কোনো জিনিস নেই নীলকণ্ঠ?
2: আগে আছে, জমিদারির কাজ করতে এসে সেটাকে ঘুম পাড়িয়ে রাখ, কারণ জমিদারিতে ওটা কাজে লাগে না। হৃদয় দিয়ে দাতব্য প্রতিষ্ঠান চলে, জমিদারি চালানো যায় না।
1: তুমি তুমি একটি ছোট লোক।
2: আগে তাও যথার্থ বলেছেন, ছোট লোক না হলে বড় লোকের শরণাপন্ন হব কেন?
1: দিন দিন তোমার সাহস বেড়ে যাচ্ছে নীলকণ্ঠ।
2: আগে হ্যাঁ, সাহস জিনিসটাই যে ওই রকম হুজুর, ওটা হঠাৎ বেড়ে যায় না, আস্তে আস্তে বাড়ে। ও ইচ্ছা, একেবারে স্মরণ ছিল না, উকিলবাবু এসে বসে আছেন, তার সঙ্গে জরুরি পরামর্শ রয়েছে। আচ্ছা অনুমতি করেন তো তার সঙ্গে কাজের কথাটা সেরে আসি, আর যদি দরকার বোধ করেন তো আবার এসে আপনার সঙ্গে এ বিষয়ে আলোচনা করব।
1: না, তার দরকার হবে না, তুমি যেতে পারো। ভেবেছিলাম বাবার কানে এসব কথা তুলবো না, কিন্তু এখন দেখছি বাবাকে সব কথা জানাতেই হবে।
2: সেই ভালো, তিনি বিচক্ষণ ব্যক্তি, তবে এসব ব্যাপারে তিনি যে আপনার সঙ্গে একমত হবেন বলে তো আমার মনে হয়।
1: সে আমি বুঝবো, তুমি এখন যেতে পারো।
2: যে আজকে

0: নীলকণ্ঠের উপর তোমার আক্রোশ থাকবেই, তোমার সব আজে বাজে খরচে সে যে বাধা দেয়।
1: এ তোমার ভুল ধারণা বাবা, তার উপর আমার কোনো আক্রোশ নেই, আবার তোমার মতো অন্ধবিশ্বাসও নেই। এই অন্ধবিশ্বাসের সুযোগ নেই, সেও দু হাতে টাকা লুটছে।
0: তার কোনো প্রমাণ আছে?
1: সেও তো ধূর্ত লোক, তার বিরুদ্ধে প্রমাণ পাওয়া তো সহজ নয়।
0: প্রমাণ ছাড়া একমাত্র তোমার অনুমানের উপরই চলতে হবে নাকি?
1: ও যে জমিদারের সর্বনাশ করছে তা কে না জানে?
0: মিথ্যে কথা, নীলকণ্ঠ বিষয় সম্পত্তির যথেষ্ট উন্নতি করেছে। আর চুরির কথা যদি বলো, আমলারা সুযোগ পেলেই চুরি করবে।

0: কোন জমিদার না জানে, কিন্তু তাই বলে তার যোগ্যতা সম্বন্ধে অশ্রদ্ধা জন্মাবার তো কথা নয়। অশ্রদ্ধা হবে না। দেখো বাবু, অনুচর আমলাদের চুরির উচ্ছেষ্টেই চিরকাল বড় ঘর লালিত, আবহমান কালে এইভাবেই সংসার চলে আসছে। চুরি করবার চাতুরি যার নেই, মনিবের বিষয় রক্ষা করবার বুদ্ধি সে পাবে কোথায়? ধর্মপুত্র যুধিষ্ঠিরকে দিয়ে তো জমিদারির কাজ চলে না।
1: কিন্তু তাই বলে এমন একটি লোককে প্রশ্রয় দিতে হবে? ওটি কি করে বেড়াচ্ছে তা তুমি কিছুই খোঁজ রাখো না।
0: দেখো বনোয়ারি, নীলকণ্ঠ কি করে না করে তা তোমাকে ভাবতে হবে না। জমিদারি চালাবার ব্যাপারে তোমার পরামর্শ চাইনি, তুমি এসবের কতটুকুই বা বোঝো আর কতটুকুই বা জানো? এসব ব্যাপারে মাথা না ঘামিয়ে যেমন পায়ের উপর পা তুলে খাচ্ছ তাই করো, অনর্থক আমাকে বিরক্ত করতে এসো না।

0: মধু কাল থেকে কাছারি ঘরে বন্ধ হয়ে পড়ে আছে, আজও কি তাই থাকবে?
1: থাকবে বই কি, ওর বড্ড সাহস বেড়েছে, ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে চায়। ভেবেছে বড়বাবুর কাছে এই নিয়ে বিনিয়ে কিছু বলতে পারলি নীলকণ্ঠকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখানো যায়। থাক ঘরে বন্ধ হয়ে, নাকে খত না দেওয়া পর্যন্ত আমি ছাড়ছি না।
0: আগে কাল সারা রাত মধু বাড়ি ফিরে যায়নি, আজও যদি নিখোঁজ থাকে তো লোকজনের মনে নানা রকম সন্দেহ জাগবে, অনেক রকম গুজব উঠবে।
1: সে তো আরো ভালো কথা, সন্দেহটা যাতে বেশ দানা বাঁধে তার ব্যবস্থাই আমি করছি। হ্যাঁ, তোকে কেউ যদি কিছু জিজ্ঞাসা করে তুই বলবি অমাবস্যার রাত্রিতে মা কালীর কাছে মধুকে বলি দেওয়া হোক।
0: বলেন কি না বাবু, ওতে যে থানা পুলিশের হাঙ্গামা হতে পারে।
1: থানা পুলিশ? কার ঘাড়ে দুটো মাথা আছে রে যে থানায় খবর দিতে যাবে? আমার বিরুদ্ধে নালিশ করে এ গ্রামে বাস করবার কার সাহস হবে?
0: ওই ভাবে কিন্তু বড় বাবুর কানে কথা উঠলে একটা অনর্থ বাঁধতে পারে।
1: তোর কিচ্ছু ভয় নেই, বড় বাবুর কাছে যাবার সাহস যাতে আর কারো না হয় তার জন্যই মধু বেটাকে আটকে রেখেছি।
0: না বাবু, না বাবু, ওই দেখুন কি আসছে।
2: তাই তো, এই যে বড় দারোগা স্বয়ং,
1: নিশ্চয়ই নিজের কোনো দরকার আছে, নইলে হঠাৎ বলা নেই কোন এই দারোগা কেন আসে। এই যে আসুন আসুন আসুন, আপনার সঙ্গে তো আজকাল দেখাই হয় না দারোগা বাবু।
3: প্রয়োজন না হলে তো আমাদের সঙ্গে কারো দেখা হয় না নীলকণ্ঠ বাবু।
1: তা যা বলেছেন, দুঃসময় না হলে আপনাদের সাহায্যের প্রয়োজন হয় না, আপনাদের চাকরিটাই ওই রকম। এই এই বেটা, হা করে দেখছিস কি, দারোগা বাবু কি দাঁড়িয়ে থাকবেন? একটা চেয়ার নিয়ে আয়, আর রামচরণকে বল শিগগির এক গ্লাস শরবত দিয়ে যেতে।
3: আমি শরবত খেতে আসিনি নীলকণ্ঠ বাবু।

0: আপনাদের কাছারি সার্চ করতে হবে।
1: কি কি বললেন?
0: আপনাদের কাছারি সার্চ করতে হবে।
1: জমিদার বাড়িতে সার্চ? আপনি এ কি বলছেন? এ যে কোনোদিন হয়নি।
0: উপায় নেই, সার্চ আমাকে করতেই হবে।
1: কিন্তু এরকম অন্যায় আমরা কিছুতেই সহ্য করবো না দাদাগোবাবু। ম্যাজিস্ট্রেট সাহেবকে এগুলি তার পাঠাবো। হালদার বংশে এরকম অপমান এর আগে কখনো হয়নি।
0: এর আগে মধু জেলেকে কি ধরে এনে আটক করে রাখা হয়েছিল কোনোদিন? এই তোর চুপ করে দাঁড়িয়ে আছিস কি? ঘরগুলো সব ভালো করে তল্লাশ করে দেখ, কোথায় মধুকে লুকিয়ে রেখেছে। আপনাকে আমি গ্রেফতার করলাম।
1: কিন্তু এর পরিণাম কি ভালো হবে দারোগা বাবু?
0: সেসব কথা এখন আলোচনা করে লাভ নেই, চলুন আমার সঙ্গে।
1: তা যাচ্ছি, কিন্তু ভাবছি থানায় খবর দিলে কি?
0: সব কথাই আদালতে উঠবে, সেখানেই সব শুনবেন, চলুন।

0: আমি জানতে চাই এত বড় সাহস কার হলো? জমিদারের বিরুদ্ধে থানায় নালিশ করা এত উস্কানি ছাড়া সম্ভব নয়। তবে কি প্রতাপপুরের বাড়ুজ্যের কীর্তি? না, তা মনে হয় না। তার সঙ্গে আমার যত ঝগড়াই থাক সে কাজ করবে না। হাজার হোক, সেও জমিদার, সে জানে এই বুদ্ধি দিলে তার প্রজারাও এমনি করবে। তবে কে দিয়েছে উস্কানি? যেই দিক, নীলকণ্ঠকে বাঁচাতেই হবে, তাতে যত টাকাই লাগুক। তোমরা কলকাতা থেকে সবচেয়ে সেরা ব্যারিস্টারকে নিয়ে এসো, নীলকণ্ঠকে যে করি হোক বাঁচাতেই হবে।
1: মধুকে যে করেই হোক বাঁচাতেই হবে উকিল বাবু, টাকার জন্য আপনি ভাববেন না, যত টাকা লাগে আমি দেব। এখন আমার কয়েকটা বন্দুক আছে, বোতাম আছে, আংটি আছে, বিক্রি করলে কম টাকা পাওয়া যাবে না। নীলকণ্ঠের শাস্তি চাই।

0: ছি ছি, কোথাকার কে এক মধু জেলে তার জন্য হালদার বংশের বড় ছেলে নিজেদের আমলাকে জেলে পাঠিয়ে এলো। এ তুমি কি করলে? আমি যে কারোর কাছে মুখ দেখাতে পারছি না।
1: তুমিও ছি ছি করছো কিরণ?
0: সামান্য একটা প্রজার জন্যে বাড়ির বড়বাবুর সঙ্গে কর্তাবাবুর কথাবার্তা বন্ধ, এ কখনো এর আগে কেউ শুনেছে?
2: কারো অন্যায় থেকে দুর্বলকে রক্ষা করা তো অপরাধ নয় কিরণ, বরং অন্যায় যে করে আর অন্যায় যে সয় দুই সমান অপরাধী।
0: নিজেদের মান সম্মান নষ্ট করা, নিজেদের বংশ গৌরবকে এমন করে ছোট করা, সেটা অন্যায় নয়?
2: দেখো কিরণ, হালদার বংশের গতানুগতিকতা বজায় রাখাটা আমি সবচেয়ে বড় বলে ভাবি নে। যা ন্যায় যা সত্য তাকে সমর্থন করা তার চেয়ে আমি অনেক বড় বলে মনে করি। তাছাড়া নীলকণ্ঠের জন্য তোমার এই সহানুভূতির আমি কোনো কারণ খুঁজে পাইনি।
0: নীলকণ্ঠ নিজের জন্য কিছুই করে না, যা করে তোমাদেরই ভালোর জন্য।
2: তুমিও এই কথা বলছো কিরণ? তোমার স্মৃতিশক্তি কি এতই দুর্বল? একদিন তোমার উপর নিষ্ঠুর হতেও তার একটু ইতস্তত করতে হয়নি। এ বাড়ির বড় বউ, ইতিপূর্বে কেউ নিঃসন্তান থাকেনি, তাই সে ধারাবাহিকতা বজায় রাখবার জন্যে নীলকণ্ঠের ইচ্ছে ছিল আমিও দ্বিতীয়বার বিয়ে করি। বাবাকে রাজি করিয়ে সে পাত্রীসন্ধান আরম্ভ করেছিল। সেসব কথা কি এরই মধ্যে ভুলে গেলে তুমি?
0: না, ভুলব কেন? এ নিয়ে আমি কত চোখের জল ফেলেছি, ঠাকুরকে কত ডেকেছি, মনে মনে ভেবেছি ভগবান আমাকে এত বড় বংশের পুত্রবধ করলেন, কিন্তু বংশধরের মা হবার সৌভাগ্য থেকে কেন বঞ্চিত করলেন। তোমার আবার বিয়ের ব্যবস্থা করছে জেনে নীলকণ্ঠের উপরে তখন রাগ হয়েছিল তা অস্বীকার করব না, কিন্তু পরে ভেবে দেখেছি নীলকণ্ঠ অন্যায় কথা বলেনি।
2: তোমার এত বড় সর্বনাশ করতে যাচ্ছিল, তবু সেটা অন্যায় নয়?
0: আমার সর্বনাশ হতো, কিন্তু অন্য এক বড় সর্বনাশ থেকে তোমাদের বংশ রক্ষা পেত। তোমার বংশধর না থাকবার গ্লানি খুঁজত।
2: বড় ঘরের দাবি কি এতই বেশি যে তার কাছে মানুষেরও মূল্য থাকবে না? যেমন দেখতে পাচ্ছি এই হালদার গোষ্ঠীতে মানুষ বলে আজ আর কারো পৃথক সত্তা নেই, সবাই এই এক বৃহৎ গোষ্ঠীর এক একটি মাত্র সংখ্যা হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেকটি লোকের ব্যক্তিত্ব লোপ পেয়েছে, স্বকীয়তা নিশ্চিহ্ন হয়েছে, নিজেদের

0: সব কিছু জলাঞ্জলি দিয়ে তারা হালদার গোষ্ঠীতে মিলিয়ে গেছে, গোষ্ঠীতে হারিয়ে গেছে। আমার আমার অনেক আশা ছিল এই অধঃপতন থেকে অন্তত তোমাকে আমি রক্ষা করতে পারবো।
1: অধঃপতন তুমি কাকে বলছো? আমি এ পরিবারের বড় বউ, তাকে আমি সৌভাগ্য বলেই মনে করি। স্বার্থপরের মতো নিজের কথা ভেবে যদি পরিবারের ভালো মন্দ আমি ভুলে যাই, সেইটাই হবে আমার চরম অধঃপতন। পরিবারের মান সম্ভ্রম তোমার মতন ধুলোয় মিশিয়ে দেওয়াতে কোনো পৌরুষ নেই।
0: থাক থাক, অনেক শুনেছি। অন্যায়ের বিরুদ্ধে না দাঁড়িয়ে আমার যে বাড়ির বড়বাবুর মতো হওয়া উচিত ছিল সে সম্বন্ধে তোমরা দেখছি সবাই একমত, কিন্তু আমাকে কেউ না বুঝুক, আশা ছিল তুমি অন্তত বুঝবে কিরণ। কিন্তু এখন দেখছি তুমিও আমার কাছ থেকে অনেক দূরে সরে গেছো। তুমি আমারও নেই, তুমি তোমারও নেই, তুমিও হালদার গোষ্ঠীর একজন হয়ে গেছো।

0: না মনে হর ওরকম ভেঙে পড়লে চলবে না, একটু শক্ত হওয়ার চেষ্টা করো। দুঃখ শোক কোন সংসারে নেই, সব কিছুই সহ্য করবার শক্তি থাকা চাই।
1: শক্তি কার্যে কখন ফুরিয়ে যায় বোঝা যায় না ভট্টাচার্য। এক সময় ছিল যখন কোনো কিছুর পরোয়া করিনি, প্রতাপপুরের বাণিজ্যদের সঙ্গে একটা না একটা গোলমাল লেগেই ছিল, মামলা মকদ্দমা কম হয়নি, কিন্তু তাতে কোনো দিন বিন্দুমাত্র বিচলিত হয়নি। কতবার কত দুঃসংবাদ এসেছে তবু আশা হারাইনি, সব কিছু তখন সহ্য করতে পারতাম, কিন্তু এখন যেন আর পেরে উঠছি নে।
0: পারবে, নিরাশ হবার কিছুই নেই মনোহর, আশা হারাবে কেন?
1: কিসের আশা করব বলতে পারো ভট্টাচার্য, বনোয়ারি মানুষ হল না, বিভীষণ হয়ে নিজের পরিবারে সে শুধু ক্ষতিই করে গেছে। ছোট ছেলে বংশী, অনেক আশা ছিল তার উপরে, কোনো সাথে পাঁচে থাকত না, নিজের পড়াশুনো নিয়েই ব্যস্ত থাকত, পাশও করে গেছে একটার পর একটা পরীক্ষা, কিন্তু ভগবান তাকে অকালে কেড়ে নিলেন। কলকাতায় এক্সামিন দিতে গিয়ে হঠাৎ অসুখে পড়ল, এমন অসুখ যে দুটো দিনও কাটল না, একবার তাকে দেখতেও পেলাম না।
0: বনোয়ারি তো খবর পেয়ে কলকাতায় ছুটে গিয়েছিল, শুনলাম চিকিৎসা এবং শুশ্রূষায় সে কোনো ত্রুটি করে
1: না। তা করেনি, বনোয়ারির ওই একটা গুণ আছে, খুব স্নেহপ্রবণ মন, যে অসহায় যে রুগ্ন তার জন্য প্রাণ দিয়ে করে। বংশী চলে গেল, সে চোখের জল শুকোতে না শুকোতেই গেলেন বংশীর মা। আমারও যাবার দিন ঘনিয়ে এসেছে ভট্টাচার্য, তারপরই যে সব অন্ধকার, এই বিষয় সম্পত্তি দেখবার যে কেউ থাকবে না।
0: সে ভাবনা তুমি করো না, বনোয়ারি তো আর নাবালক নয়, সে সব কিছুরই ভার নিতে পারবে।
1: তাহলেই হয়েছে, বনোয়ারির হাতে এই সম্পত্তি পড়লে তা উড়িয়ে দিতে আর বেশি সময় লাগবে না, নিজে তো ডুববেই আর সবাইকেও পথে বসিয়ে ছাড়বে। ওদিকে বংশীর ছেলে হরিদাস আমাদের পরিবারের একমাত্র বংশধর, মোটে 8 বছর তার বয়স, তার হাতেই বা এই জমিদারির ভার দিয়ে যাই কি করে?
0: ও নিয়ে তুমি দুশ্চিন্তা করো না মনোহর, হরিদাসও মানুষ হয়ে যাবে। তাছাড়া তোমার নীলকণ্ঠ যতদিন আছে জমিদারির কাজ দেখার লোকের অভাব হবে না, সম্পত্তি তোমার কিন্তু তা রক্ষা করবার গরজ সবচেয়ে বেশি নীলকণ্ঠের। চলো, অনেকদিন দাবা খেলিনি, একদান বসা যাক।
1: না আজ থাক ভট্টাচার্য।

0: এটা মানে শিকারি যাচ্ছ?
1: হ্যাঁ রে হরিদা, শিকারি যাচ্ছি। কিন্তু তুই কি করে বুঝলি?
0: বারে তা বুঝবো না কেন, বন্দুক বের করেছো, শিকারির পোশাক পরেছো, এরপরেও কি বুঝতে বাকি থাকে?
1: ও
0: শিকার করবে যেটা মানে বাঘ।
1: বাঘ? না রে, বাঘ এখানে কোথায় পাবো? দেখি কিছু পাখি পাওয়া যায় কিনা।
0: পাখি আমার ভালো লাগে না।
1: তবে তোর কি ভালো লাগে?
0: বাঘ, মস্ত বড় একটা বাঘ আমার চাই।
1: বাঘ?
0: তোমার এই রুমালে যে বাঘের ছবি আছে ওই রকম একটা বাঘ।
1: এত ছোট জঙ্গলে বাঘ থাকে না। তুই আর একটু বড় হলে যে জঙ্গলে বাঘ থাকে সেখানে তুই আর আমি দুজনেই যাব বাঘ শিকার করতে, কেমন?
0: আমি কি করে বাঘ মারবো? আমি তো বন্দুক ছুটতেই জানি না।
1: সে আমি তোকে শিখিয়ে দেব।
0: বন্দুক ছুটতে শিখিয়ে দেবে? তাহলে খুব মজা হবে। কিন্তু দেখো, জ্যাঠাইমা যেন জানতে না পারে।
1: তো জ্যাঠাইমা জানতেই পারবে না, তোর ভয় নেই।
2: জ্যাঠাইমার নামে নালিশ হচ্ছে নাকি রে হরিদাস?
0: ওই না তো।
1: না না, নালিশ করবে কেন? তুমি ওকে কত ভালোবাসো তারই কথা বলছিল।
2: ভালোবাসবো না? বাড়ির ওই একটা মাত্র ছেলে, তাকে কি ভালো না বেশি কেউ থাকতে পারে? যা হরিদাস, তোর জন্য আঙুরে রস করে রেখে এসেছি, যা খেয়ে নিয়ে যা।
1: ভালোবাসবে না কেন? ভালোবাসাই তো উচিত। কিন্তু বাড়িতে আরো তো লোকজন আছে, তারা যে আজকাল আর তোমার দেখাই পায় না। রাত দিন তো হরিদাসকে নিয়ে পড়ে আছো।
2: কি দেখা পায় না? তুমি
1: আমার কথা ছেড়ে দাও। আমি কে? তোমার মনের প্রাসাদে আমি ছিলুম ভাড়াটে। যতদিন গৃহস্বামী অনুপস্থিত ছিল সেখানে বাস করবার সুযোগ ছিল। আজ হরিদাস আছে, এখন সে প্রাসাদ তারই সম্পূর্ণ অধিকার। একটি কোণের ঘর ছাড়া আর কিছু দখল করবার আমার উপায় নেই।
2: ছি ছি ছি, ওই একরত্তি ছেলে তোমাদের বংশের একমাত্র কুলপ্রদীপ, তাকেও তুমি হিংসে করো?
1: হিংসে করব আমি? তাও হরিদাসকে? তুমি তো জানো কিরণ, ছোট ছেলে মেয়ে আমার কি ভালো লাগে। বুঝি আমার কত স্নেহের, কত আদরের, তা তোমরা বুঝতে না পারলেও হরিদাস নিজে জানে। তাই কোনো কিছু নিয়ে আবদার থাকলে ও তোমাদের কাছে না গিয়ে আমার কাছেই ছুটে আসে।
2: তা তো হবেই। ও জানে যা ওর পক্ষে মঙ্গল নয় তা কখনোই ওকে আমি করতে দেব না। ওর যাতে ভালো হয় সেইটুকুই শুধু আমি করব। তাই অন্যায় আবদারটা তোমার কাছেই করে। জানি ও ব্যাপারে তুমি ছাড়া ওকে আর কেউই প্রশ্রয় দেবে না।
1: ন্যায় অন্যায় ধারণাটা তোমাদের সঙ্গে কোনোদিনই আমার মেলেনি, আজও মিলবে না। আমি চাই ও মানুষের মতো মানুষ হোক। তাগা তাবিজ মাদুলিতে ওকে ভরে দিলেই ও মানুষ হয়ে উঠবে এ আমি বিশ্বাস করি নে। এসব করে তুমি ওর শুধু ক্ষতি করছো।
2: থাক, কিসে ছেলে মানুষ হয় সে কথাটা আমাকে নাই বা শেখালে? তুমি নিজে কত মানুষ হয়েছ, আর তুমি করতে হরিদাসকে মানুষ? এই রুগ্ন ছেলেটার ভার তোমার বাবা আমার আর নীলকণ্ঠের উপরে ছেড়ে দিয়েছেন। ও যাতে সুস্থ সবল হয়ে হালদার বংশের উপযুক্ত হয়ে ওঠে তার চেষ্টার আমি কোনো ত্রুটি করব না।
1: ও, সে ভারও বাবা দিয়েছেন তোমার আর নীলকণ্ঠের উপরে? সে ব্যাপারেও বুঝি আমাকে বিশ্বাস করা চলে না?
0: জ্যাঠাইমা, জ্যাঠাইমা, আমি সবটা খেয়ে নিয়েছি।
2: বেশ করেছো, এই জন্যই তোমাকে লক্ষ্মী ছেলে বলি।
0: জ্যাঠাইমা, আমি একটু বেরিয়ে আসবো।
2: কোথায় রে?
0: জ্যাঠামনি পাখি শিকারে যাচ্ছে, আমি সঙ্গে যাব।
2: কি বলিস তুই হরিদাস, ছোট ছেলেরা কি শিকারে যায়?
0: কেন, গেলে কি হয়? আমি তো আর বন্দুক ছুড়বো না, আমি শুধু বন্দুক বয়ে নিয়ে যাব।
2: হরিদাস, তুই বুঝি বন্দুকে হাত দিস? তুমি বা কিরকম বলো তো, ওইটুকু ছেলেকে তুমি বন্দুকে হাত দিতে দাও? একটা বিপদ আপদ হতে কতক্ষণ?
1: ও যে বন্দুকে হাত দেয় তাতে গুলি থাকে না, ওটুকু সাবধানতা আমার আছে।
2: কিন্তু সাবধানী লোকেরও অনেক সময় ভুল হয়। না না, ওসব প্রশ্রয় তুমি দিও না। না হরিদাস, শিকারে গিয়ে তোর কাজ নেই, তার বদলে তোকে আমি মস্ত বড় একটা কাঠের ঘোড়া কিনে দেবো।
3: বড় বৌদি, বড় বৌদি, কি হয়েছে? বড় বৌ, বড় বৌ, শিকির আসুন, সব ভোলা হয়ে গেছে। বড় বৌ,
1: কি হলো? কি সমস্যা?
3: শিকির আসুন, কত্তা বাবু মারা গেছে।
1: হ্যাঁ, শিকির।

0: কর্তাবাবু সিন্ধুকে এই উইল পাওয়া গেছে, তিনি তার সকল ইচ্ছা পরিষ্কার করে লিখে গেছেন। বিজয় সম্পত্তির সব কিছুরই মালিক এখন হরিদা, আর বড়বাবুকেও মাসে মাসে 200 টাকা দেবার কথা বলে গেছে। বড়বাবু উইলখানা একবার পড়ে দেখুন।
1: ও উইলে যাদের প্রয়োজন আছে তাদের পড়াও, আমিও দেখতে চাই না।
0: সে আপনার অভিরুচি, তবে প্রয়োজন মনে করলে আমাকে হুকুম করবেন, আমি উইল হাজির করব। বড় বৌদি আপনার সঙ্গে কতগুলো দরকারি কাজ আছে, আমি এখনই আসছি।
1: কিরণ, এরপরে তুমি কি করছো?

0: করতে চাও, এ বাড়িতে তো থাকা চলে না।
1: সে কি কথা, কেন চলবে না?
0: এ বাড়ি বিষয় সম্পত্তি সবই হরিদাসের, তোমার বা আমার তাতে কোনো অধিকার নেই।
1: এ কি আদালত যেখানে কার কতটুকু অধিকার তার বিচার করতে হবে? এ আমার শ্বশুরের ফিতে, যেদিন তোমার সঙ্গে বিয়ে হয়েছে সেই দিন থেকেই আমার অধিকার। তাছাড়া সম্পত্তি হরিদাসের, কিন্তু তোমারও তো 200 টাকা করে মাসহারা আছে।
0: হ্যাঁ তা আছে, যার উপরে এ পরিবারে কারো কোনো ভরসা নেই তাকে হরিদাসের ভান্নিতেও বলা যায় না, সম্পত্তিরও না। তার পক্ষে বরাদ্দমতো আহার করে কোনের ঘরে নিত্যা দেওয়াই একমাত্র কাজ, তাই তোমাদের বিধান। কিন্তু তা মেনে চলা আমার পক্ষে সম্ভব হবে না। হরিদাসের পেনশন খেয়ে আমি বাঁচতে পারবো না। বিধান, চলো চলো কলকাতায় চলে যাই, এখানে থাকা আমাদের চলবে না।
1: তুমি যে কি বলো সে তুমি জানো, হাজার হোক এই বিষয় সম্পত্তি সবই তোমার বাবার, আর হরিদাস তো তোমার নিজের ছেলেরই মতো, ওকে সম্পত্তি লিখে দেওয়া হয়েছে বলে তোমার রাগ হবার তো কোনো কথা নয়। এই নিয়ে তুমি একটা কচি ছেলের সঙ্গে হিংসে করবে এ আমি ভাবতেও পারি না।
0: ও, এ উইল তাহলে তোমার মনের মতোই হয়েছে?
1: হয়েছে বই কি, তোমার হাতে সম্পত্তি পড়লে 2 দিনেই সব উড়ে যেত, রাজ্যের যত ছোট লোকের দল তোমাকে ঠকিয়ে নিত। নিজের তো সর্বনাশ হতোই, বংশের যে একমাত্র কুলপ্রদীপ তাকেও পথে বসিয়ে দিতে।
0: সে কুলপ্রদীপ যাতে ভালোভাবে জ্বলতে পারে তার তেল সংগ্রহ করবার ভার বুঝি একমাত্র নীলকণ্ঠকেই দেওয়া চলে?
1: নীলকণ্ঠ সতর্ক প্রহরী, সে সযত্নে সবকিছু রক্ষা করবে, তাতে কোনো সন্দেহ নেই। আর তাছাড়া হরিদাস তো পর নয়, নিজের ছেলের জিনিস ভোগ করতে আবার লজ্জা কিসের?
2: বড় বৌদি, কিছু তালা চাবি নিয়ে এলাম, জিনিসপত্র যা আছে তার একটা লিস্টি করা দরকার, আর সবকিছু মিলিয়ে আলমারি সিন্ধুকে তালা দেওয়া প্রয়োজন।
1: বেশ, সেটা শেষ করে ফেলাই তো ভালো।
0: কি করছো নীলকণ্ঠ, আমার ঘরের জিনিস হাত দিচ্ছ কেন?
2: আগে এই ঘর থেকেই শুরু করি, এ সবই তো এখন হরিদাসের।
0: খবরদার বলছি, এসব কিচ্ছু তুমি ছুঁতে পাবে না, বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার ঘর থেকে। আর যদি কখন আমার ঘরে ঢোকার চেষ্টা করো তো তোমার আমি ঠ্যাং ভেঙে দেবো।
2: বড় বাবু, আপনি অনর্থক আমার উপর রাগ করছেন, আমার তো কোনো দোষ নেই, এই ঘর এই আসবাবপত্র সবই এখন হরিদাসের, কর্তার উইল অনুসারে এ সবই তো এখন আমাকে বুঝে নিতে হবে। আপনি বরং ততক্ষণ কর্তাবাবুর ঘরে যান, আপনার সঙ্গে দেখা করবার জন্যে ভট্টাচিমরে অনেকক্ষণ অপেক্ষা করছি।

0: শুধু তোমারই যে পিতৃ বিয়োগ হয়েছে বরোয়ারি তা নয়, আমারও হয়েছে বন্ধু বিয়োগ। মনোহরের মন ভেঙে গিয়েছিল তা বুঝতে পেরেছিলাম, কিন্তু শরীরটা যে এত ভেঙে গিয়েছিল তা টের পাইনি। যা যা ভবিতব্য তা তো ফেরানো যায় না, এইবার উপযুক্ত রকমের শ্রাদ্ধের ব্যবস্থা করাতে হয়।
1: সে ব্যাপারে আমার সঙ্গে কথা বলে লাভ কি ভট্টাচার্য?
0: সে কি কথা, এ ব্যাপারে তুমি ছাড়া আর কে বলবে? তুমি তো শ্রাদ্ধাধিকারী।
1: শ্রাদ্ধাধিকারী, ওই একটি অধিকারী আমার আছে, ও ছাড়া আর কোনো অধিকার এই পরিবারে আমার নেই।
0: কেন থাকবে না, সব অধিকারই আছে। উইলে দুছত্র কি লেখা আছে সেইটি সবচেয়ে বড় কথা নয়। তোমাদের হরিদাস ছাড়া আপন কেউ নেই, আর হরিদাসেরও তোমরা ছাড়া আর কেউ নেই। আইনের চোখে যাই হোক সব কিছুতেই তোমাদের অধিকার। ওই চা, তোমার বাবার সিন্ধুক যে খোলা পড়ে রয়েছে, নীলকণ্ঠ তো এরকম অসাবধানের মতন কখনো কাজ করে না, ওকে দেখে পাঠাও। এখনই সিন্ধুক বন্ধ করে দিই। ও সিন্ধুকে তোমাদের জমিদারির অনেক মূল্যবান দলিলপত্র রয়েছে, অন্য কারো হাতে পড়লে বিপদ হবে।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি তার ব্যবস্থা করছি।
0: তাই করো, আমি তাহলে এখন আসি। তুমি মাথা স্থির করে শ্রাদ্ধের সব ব্যবস্থা করো, আমি কাল পরশু আবার আসবো।
1: সাবধানী নীলকণ্ঠ, তুমি ভেবেছ আমাকে বঞ্চিত করে হালদার বংশের জমিদারিতে একচ্ছত্র প্রভু হয়ে বসবে, তোমাকে জেল খাটানোর প্রতিশোধ নেবে? তা হবে না। ভগবান সুযোগ যখন দিয়েছেন আমি কিছুতেই হতে দেব না। জমিদারির সব দলিলপত্র এখন আমার হাতে, ইচ্ছে করলে এখনই এসব প্রতাপপুরের বাণিজ্যদের হাতে তুলে দিতে পারি, এ বিষয়ে সম্পত্তি ছাড়খাড় করে দিতে পারি। এবং তাই তাহলে নীলকণ্ঠের অহংকার ভাঙবে।

0: নিকি বলে বরাত, কোথায় কার কুড়ে ঘরে আগুন লেগেছে, তাতে আমার কি? সে আগুন নেবাতে গিয়ে নিজের কপালে আগুন লাগলো, দূরের পত্রগুলি হাতে এসেও ফসকে গেল। কিন্তু ওই পন্ডিলটা মূর্তির মধ্যে সরিয়ে ফেলল। চাঁপাতলায় তখন তো কেউ ছিল না, তাড়াতাড়িতে চাঁপাতলায় কাগজ ভরে লুকিয়ে রেখে গেলুম। আসতে না আসতে কে সেগুলো সরিয়ে ফেলল? নিশ্চয় নীলকণ্ঠ, এ ধূর্ত নীলকণ্ঠ ছাড়া আর কারো কাজ নাই। ও হেরে গেলুম, হেরে গেলুম, সুযোগ পেয়েও আমি হেরে গেলুম, শেষ পর্যন্ত নীলকণ্ঠেরই জয় হলো।
1: ও তুমি এখানে? ওদিকে আমি তোমাকে খুঁজে হয়রান হচ্ছি।
0: কেন, আমাকে আবার কিসের দরকার?
1: শুনলাম তোমার নাকি কি দরকারি জিনিস হারিয়ে গেছে। কি হারিয়েছে গো?
0: সে যাই হোক, কিন্তু তুমি কার কাছে শুনলে?
1: নীলকণ্ঠই বলছিল তুমি নাকি উতলা হয়ে কারখানি ঘরে খোঁজাখুঁজি করছিলে।
0: হ্যাঁ, নীলকণ্ঠ বলেছে, এখন আর আমার কোনো সন্দেহ নেই যে তারই কাজ। কিন্তু তোমার নীলকণ্ঠকে বলে দিও তা আমি উদ্ধার করবই করব।
1: কিন্তু কি হারিয়েছে তা তো বুঝতে পাচ্ছি না।
0: সে তোমার বুঝেও দরকার নেই।
2: জাঠামনি, ও জাঠামনি!
0: কে? পরিদাস, হায় হায়!
2: জাঠামনি, তোমার কি কোনো জিনিস হারিয়েছে?
0: হ্যাঁ রে, কিন্তু যা হারিয়েছে তার ফিরে পাবার উপায় নেই।
2: এ বললে, আমি যদি দিতে পারি তো আমাকে কি দেবে বলো?
0: কি দেব? আমার যা আছে সব কিছু দেব। না না, তাতে তুই ঠকে যাবি হরিদাস, আমার যা কিছুই নেই, কি আর তোকে দেব?
2: তোমার বাকের ছবি আঁকা রুমালটা আমি চাই, এই না তোমার জিনিস।
0: দেখি এসব তুই কোথায় পেলি?
2: ওই যে আগুন লাগলো তখন এই রুমালে বাঁধা কাগজগুলো চাঁপাতলায় যতের নিচে রেখে তুমি ছুটে গেলে, পাশে তোমার বাঘের সমিয়াকে রুমালটা হারিয়ে যা, তাই সঙ্গে সঙ্গে আমি এগুলো কুড়িয়ে এনেছি।
0: ও বেশ করেছিস,
2: তুমি রাগ করলি এটা মনি?
0: না রে হরিদাস, না, আমি একটু রাগ করিনি। তোর এই বাঘের ছবি অঙ্কার রুমালটার উপর খুব লোভ, তাই না হরিদাস? এই রুমালটা তোকে দিলুম, আর রুমালে বাঁধা এই কাগজগুলো এও তোরই হরিদাস। তুই আজ বুঝতে পারবি না, কিন্তু একদিন বুঝতে পারবি। কিরণ, কিরণ, এই কাগজগুলো সত্যি হরিদাসের, নাও, তুমি নাও, যত্ন করে তুলে রাখো।
1: কিসের কাগজ?
0: এগুলি হরিদাসের বিষয় সম্পত্তি দলিল, হালদার বংশের জমিদারির, এই হলো ভিত্তি।
1: কিন্তু সব তুমি কোথায় পেলে?
0: চুরি করেছিল, এখন তা ফিরিয়ে দিচ্ছি। ওসবে আমার আর দরকার নেই, আমার আর কোনো কিছুরই দরকার নেই কিরণ। জীবনে আমার আজ সব প্রয়োজনই ফুরিয়ে গেছে।

0: প্রণাম বড়দি। বড়বাবুকে কোথাও খুঁজে পাওয়া গেল না, এ আশ্চর্য ব্যাপার। আজ বারে কাল কর্তার শ্রাদ্ধ, অথচ বড়বাবু কোথায় চলে গেলেন? আপনাকে কি কোনো কথাই বলে যাননি?
1: আর খোঁজ করে লাভ নেই, তাকে আর খুঁজে পাওয়া যাবে না। তিনি চলে গেছেন, আর এ বাড়িতে ফিরবেন না।
0: ফিরবেন না?
1: না, ফিরবেন না। তিনি চিঠি লিখে গেছেন।
2: অনু, একদিন তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি। বসন্তের কতদিন, বর্ষণ মুখরিত কত সন্ধ্যা, আর জ্যোৎস্না প্লাবিত কত তীর্থ রজনী, সেই স্বপ্নের ঘোরে কেটে গেছে। আমাদের পরিবারে নিয়মকানুনটাই সবচেয়ে বড়, মানুষের মূল্য সেখানে নগণ্য। হালদার গোষ্ঠীর কাছে আমি হেরে গেলাম। হালদার গোষ্ঠী সবাইকে ক্রাশ করেছে। বাইরে পড়ে আছি শুধু আমি।

হালদার গোষ্ঠী নাটকটি শেষ হল। কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ ক্ষিতি মুখোপাধ্যায়, অভিনয়াংশে বনবারি দিজু ভাওয়াল, কিরণ লেখা গীতা দে, নীলকণ্ঠ পঞ্চানন ভট্টাচার্য, পাইক গোবিন্দলাল গঙ্গোপাধ্যায়, হরগোবিন্দ জীবন কুমার ঘোষ, মধু অজিত কুমার ভট্টাচার্য, ইন্সপেক্টর দেবনারায়ণ শর্মা, ভট্টাচার্য মণি শ্রীমানি, রামচরণ পান্নালাল চক্রবর্তী, হরিদাস শুভাশিস চট্টোপাধ্যায় ও মনোহরের ভূমিকায় সত্য বন্দ্যোপাধ্যায়। নাটকটি প্রযোজনা করেছেন বীরেন্দ্র কৃষ্ণ ভট্টাচার্য।

রামধনু কলম, তোমার মনের কথা, তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ মে মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় তোমার প্রিয় কবি। শুধুমাত্র অষ্টম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এই বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধি 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণীর স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, এডেন গার্ডেন, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, educationakashbanikolkata@gmail.com। মেলের উপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম, মে 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 18 মে 2026। আরো একবার মনে করিয়ে দিই, মে মাসে রামধনু কলমের বিষয় তোমার প্রিয় কবি।

0: মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনে সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রায় নতুনত্ব বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্য বর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গীর দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা mairtrweekatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন সেতার, শিল্পী স্নেহেশ নাগ, রাগ মালগুঞ্জি। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অভিষেক চট্টোপাধ্যায়। এখন মালগুঞ্জি রাগে সেতার, শিল্পী স্নেহেশ নাগ।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে। এতক্ষণ শুনলেন সেতার, শিল্পী স্নেহেশ নাগ, শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন অভিষেক চট্টোপাধ্যায়, রাগ মালগুঞ্জি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শ্রীধারা গুপ্ত।

শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শ্রীধারা গুপ্ত, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন নজরুলগীতি, শিল্পী তপতী চক্রবর্তী।

শুনলেন নজরুলগীতি শিল্পী তপতী চক্রবর্তী। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

এখন শুনবেন 25শে বৈশাখ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান তোমারই হোক জয় প্রথম পর্ব। নিবেদনে বাংলা কথিকা বিভাগ, আলাপচারিতায় অগ্নিভ বন্দ্যোপাধ্যায় ও অমর্ত্য মুখোপাধ্যায়, সঞ্চালনায় সুতপা চট্টোপাধ্যায়।

প্রথম যুগের উদয় দিগঙ্গনে, প্রথম দিনের উষা নেমে এলো যবে প্রকাশ প্রিয়াসী ধরিত্রী বনে বনে, সুধায় ফিরিল সুর খুঁজে পাবে কবে, এসো এসো সেই নবসৃষ্টির কবি, নবজাগরণ যুগ প্রভাতের রবি, গান এনেছিলে নবছন্দের তালে, তরুণী উষার শিশির স্নানের কালে, আলো আধারের আনন্দ বিপ্লবে।

কবির বয়স তখন 77 বছর। কালিম্পংয়ে অবস্থান করছেন, সেখানেই উদযাপন হচ্ছে তার জন্মদিন, 1345 বঙ্গাব্দের 25শে বৈশাখ। কবি লিখলেন এই কবিতাটি, যা পরবর্তী সময়ে তিনি সুর করলেন। নির্মাণ হল কাফি কানাড়া এবং দাদরা তালে নিবদ্ধ অসামান্য একটি গান, যার স্বরলিপি সংরক্ষণ করলেন শৈলজা রঞ্জন মজুমদার।

0: রবীন্দ্র সৃজন বিশ্বে এমন অনেক মণিমুক্ত ছড়িয়ে আছে যে সৃষ্টির প্রেক্ষাপট, অনুষঙ্গ বা ঘটনা প্রবাহ আমাদের বিস্মিত করে, অভিভূত করে। তার কোনো ব্যক্তিগত গভীর সংকটের দিনে হয়তো কবি লিখেছেন এমন কিছু, বা তার সৃষ্টির নেপথ্যে আমরা দেখি যে কখনো আন্তর্জাতিক অস্থিরতা তাকে অসুখী করেছে, কখনো তিনি মৃত্যুর অভিঘাতে গিয়েছেন সৃষ্টির জয়গান, আবার কখনো ব্যর্থ দিনের দহন থেকে উঠে এসেছে গভীর কোনো প্রশান্তির বাণী। এমন কিছু সাহিত্য, গান, গল্প নিয়েই আজকের অনুষ্ঠান। অনুষ্ঠানে আজ যারা উপস্থিত তাদের একজনের আভাস আপনারা ইতিমধ্যেই পেয়েছেন। তিনি আমাদের প্রায় ঘরেরই মানুষ। ঘরের মানুষ বলার কারণ, তিনি কর্মজীবনের শুরুতে আকাশবাণী কলকাতার অনুষ্ঠান প্রযোজক ছিলেন, পরবর্তীকালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রসঙ্গীত বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হয়ে অবসর নিয়েছেন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী অগ্নিভ বন্দ্যোপাধ্যায়।
1: নমস্কার।
0: আর সেই সঙ্গে বলি, আমাদের ঘরের মানুষ যেমন অগ্নিভদা, তেমনি আমাদের খুব প্রাণীর মানুষ অমর্ত্য মুখোপাধ্যায়, যিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত ভবনের অধ্যাপক। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে।
1: যে গানটি গাইলাম প্রথম যুগের উদয়াদি গঙ্গনে,
0: ঠিক
1: এই গান রবীন্দ্রনাথের যে সময় রচনা করেছিলেন, বয়স যে সময় শেষ প্রান্তে, সেই গান যখন গীতবিতানের ভূমিকার গান হয়ে ওঠে, তখন সেক্ষেত্রে খুব বিস্মিত হতে হয়। কারণ কথাটা হচ্ছে গানের যে ব্যাখ্যা, প্রথম যুগের উদয়দি গঙ্গনে প্রথম দিনের উষা নেমে এলো জবে, প্রকাশপিয়াসী ধরিত্রী বনে বনে সুধায় ফিরিল সুর খুঁজে পাবে কবে, এই যে সুরের সন্ধান নিয়ে তিনি এগিয়েছেন, তার সঙ্গে আরেকটা অসাধারণ কথা এই গানের মধ্যে রয়েছে, যেখানে উনি বলছেন বহু জনতার মাঝে অপূর্ব একা। এই যে অপূর্ব একা থাকার ফলে বিশ্ব চেতনার অনুভূতি নিয়ে সুখ দুঃখ আনন্দ প্রতিজ্ঞা আন্তর্জাতিকতা সব কিছু তার গানের মধ্যে, তার নাটকের মধ্যে, তার রচনার মধ্যে যে কি সাংঘাতিকভাবে এসেছে, ভাবতে বড্ড অবাক লাগে। আর এই পঁচিশে বৈশাখ বলতেই অমর্ত্যর কাছে চলে যেতে ইচ্ছা করছে।
2: অগ্নিভদা, আপনি এই যে গান গাইলেন 1345 বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ, আমরা জানি যে এই গান রবীন্দ্রনাথ রচনা করলেন, এবং গীতবিতানের ক্ষেত্রে এটা ভূমিকার বা উদ্বোধনের গান, যেমন সেরকম রবীন্দ্রনাথ প্রতি মুহূর্তকে নবীন করবার জন্যে অত্যন্ত আবেগবিহ্বল থাকতেন, এবং নানান ধরনের রচনায় আমরা সেই উদ্বোধন শিরোনাম পেয়েছি, যা হয়তো অনেক ক্ষেত্রে আমাদের পঁচিশে বৈশাখ উদযাপনের ক্ষেত্রে অনেক সুবিধা করে দিয়েছে। যেমন তার খনিকা কাব্যগ্রন্থের উদ্বোধন কবিতা, অত্যন্ত পরিচিত কবিতা, তাই স্বল্প বললেই বোঝা যাবে। শুধু অকারণ পুলকে খনিকের গান গারে আজি প্রাণ, খনিক দিনের আলোকে যারা আসে যায় হাসে আর চায়, পশ্চাতে যারা ফিরে না তাকায়, নেচে ছুটে ধায় কথা না শুধায়, ফুটে আর টুটে পলকে তাহাদেরই গান গারে আজি প্রাণ, খনিক দিনের আলোকে। আবার দেখুন নটরাজ, নটরাজ ঋতুরঙ্গশালা, সেখানেও কিন্তু তার প্রথম যে কবিতা তার শিরোনাম উদ্বোধন, যার অনুষঙ্গে আমরা যে গান পাব সেই গানের কথা অগ্নিভদাকে একটু বলবো দু পংক্তি গাইতে। মন্দিরার মন্ত্রতব বক্ষে আজি বাজে নটরাজ, নৃত্য মদে মত্ত করে ভাঙে চিন্তা ভাঙে সংকালাজ, তুচ্ছ করে সম্মানের অভিমান, চিত্ত টেনে আনে বিশ্বের প্রাঙ্গণতলে তব নৃত্য ছন্দের সন্ধানে।

0: মুক্তির প্রয়াসী আমি। শাস্ত্রের জটিল তর্কজালে যৌবন হয়েছে বন্দী, বাক্যের দুর্গের অন্তরালে স্বচ্ছ আলোকের পথ রুদ্ধ করি। ক্ষুব্ধ শুষ্ক ধুলি আবর্তিয়া উঠে প্রাণে, অন্ধতার জয়ধ্বজা তুলি চতুর্দিকে। নটরাজ, তুমি আজ করো গো উদ্ধার দুঃসাহসী যৌবনেরে। পদে পদে পড়ুক তোমার চঞ্চল চরণভঙ্গি, রঙ্গেশ্বর সকল বন্ধনে উত্তাল নৃত্যের বেগে, যে নৃত্যের অশান্ত স্পন্দনে ধুলিবন্দিশালা হতে মুক্তি পায় নবশষ্পদল। নৃত্যেরও তালে
1: আমি বুঝতেই পেরেছিলাম, তুমি একটু গাও না, তুমি তো ভালো গান গাও
0: না। আপনি গাইলে আমি একটু সঙ্গ দিতে পারি।
1: ঠিক আছে।

0: আমার এই কথা এবং গান শুনতে শুনতে একটা কথা মনে পড়ছিল, খনিকা কাব্য গ্রন্থের কথা আপনি উল্লেখ করলেন অমর্তবাবু। তো খনিকা কাব্য গ্রন্থ রচনা হয়েছিল 1900 সালে, তখন শিলাইদহে রবীন্দ্রনাথ আবার গিয়েছেন ভরা বর্ষা, সেই ভরা বর্ষার সময় উনি খনিকা কাব্য গ্রন্থ লিখলেন। এবং খনিকা কাব্য গ্রন্থ আমরা যেটা বলি যে খুব হালকা চালে অত্যন্ত গভীর কথা, এত হালকা চালে এত গভীর কথা রবীন্দ্রনাথ আর কোথাও বলেননি। গভীর চালে গভীর কথা বলেছেন, হালকা চালে হালকা কথা বলেছেন, কিন্তু এত হালকা চালে এত গভীর কথা যা তিনি খনিকাতেই একমাত্র বললেন। এরপর 31 বছর এই কবিতাগুলো কিন্তু কবিতা হিসেবেই পঠিত হলো, আবৃত্তি হলো বিভিন্ন জায়গায়। 31 বছর পর কবির মনে হলো এতে তিনি সুর দেবেন, নির্মাণ করবেন গান। এবং সেই খনিকা কাব্যগ্রন্থের বেশ কিছু, যেমন নীল নবঘনে আশার গগনে বা হৃদয় আমার নাচেরে আজিকে, এইগুলো গান হয়ে উঠল।
1: এই প্রসঙ্গ যখন তুললে তখন আরেকটি গানের কথা মনে পড়ে যাচ্ছে, কৃষ্ণকলি আমি তারেই বলি।
0: ঠিক তাই, এই বর্ষামঙ্গল অনুষ্ঠানে তিনি এই গানটাকে তৈরি করলেন, গাওয়া হলো 1931 সালে। সেই শিলাইদহে ওই যে একটা ছবি তিনি দেখলেন, একটা ছবি কল্পনা করলেন, তাকে কলম দিয়ে আঁকলেন এবং গানে আবার নতুন করে তার চিত্ররূপ দিলেন, কৃষ্ণ করি আমি তারেই বলি।
2: কৃষ্ণ কলি আমি তারেই বলি, কৃষ্ণ

0: চোখ কৃষ্ণকলি আমি তারে বলি।
1: এই কৃষ্ণকলিকে মাথায় রেখে পরবর্তীকালের সলিল চৌধুরী গান তৈরি করেছিলেন সেই মেয়ে, যেখানে কৃষ্ণকলি শব্দটা আসছে, হ্যাঁ, এবং সেখানে এই টোটাল সিকোয়েন্সের কথা আসছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা, কৃষ্ণকলিতে যখন কালো শব্দটা বলি, অমর তো আরও ভালো বলতে পারবে আমার থেকে, এই প্রত্যেকটা কালো যখন ডায়লগ ফর্মে আসছে, এক একটা কালো এক একটা বিচিত্র রূপে ধরা পড়ছে, তাই না?
2: সত্যিই তাই। যে বৈচিত্র্য দেখেছি, তার যে ভাব, তার যে রস, সেই রূপ আর রং একসঙ্গে মিশে কালোর মধ্যে যে এত বৈচিত্র্য তৈরি করতে পারে, সেটাই শব্দের ধ্বনিগত যে প্রকাশ এবং তার সুরগত যে বৈভিন্ন, তার মধ্যে অপূর্বভাবে আসে। মানে কালো কালো কালো, এই যে ভেদটা, এটা সাংগীতিকভাবে যেভাবে এসেছে, এবং এই গানের শোনাটুকু নির্ভর করে কিন্তু এই কালোর উপরেই।

0: একদমই,
1: মানে কেন তাকে কৃষ্ণকলি বলি, কেন তাকে শুধু শ্যামা বা কৃষ্ণা বলি না, এটা প্রত্যেক কলির মধ্যে যেন নতুনতর মাধুর্য নিয়ে, সৌন্দর্য নিয়ে আমাদের কাছে ফুটে ওঠে। আর এই 1900 সাল, এই সময়টা না রবীন্দ্রনাথ তখনও পর্যন্ত ব্যক্তি রবীন্দ্রনাথ। 1901 থেকে আশ্রম বিদ্যালয় হবে শান্তিনিকেতনে, উনি প্রাতিষ্ঠানিক রবীন্দ্রনাথ হয়ে উঠবেন। ফলে রবীন্দ্রনাথের গভীরতা এবং গাম্ভীর্য, অথচ রসিক রবীন্দ্রনাথ, এই যে হালকা চালে চলছেন, এ যেন একেবারে ওই পদ্মার জলধারার মতো করে ওই ঠুংঠাং ঠুংঠাং চলার মতো। খনিকার কবিতাগুলোও সেরকমই কবিতা। তারপর আমরা দেখব একেবারে ফাল্গুনী,
0: একদম
1: ওই যে গভীর কথা কত অনায়াসে, কত সহজে বলা যায় এবং সমবেতভাবে উচ্চারণ করা যায়, সেই জিনিস আমরা ফাল্গুনীর মধ্যে পেয়েছি।
0: একদম।
1: আবার এই গানের যে পরিমণ্ডল, যা নিয়ে কথা হচ্ছিল, অর্থাৎ বর্ষা ঋতুর কথা, আমরা জানি যে রবীন্দ্রনাথ বর্ষার গান, বর্ষার কবিতা লিখছেন, বর্ষামঙ্গল করছেন, বৃক্ষরোপণ করছেন। ওই রুক্ষ শান্তিনিকেতনের প্রান্তরকে তিনি বনবাণীতে ভরিয়ে তুলবেন।
2: ঠিক তাই।
1: এই জন্যে ওই বৃক্ষরোপণের কথা আমরা দেখলাম ঠিক 1927 এরকম সময়, 1931 এরকম সময়, যে খনিকার গানের কথা আপনি বলছিলেন,
2: 1931,
1: ঠিক সেরকম করেই আবার আমরা 1927 দেখলাম যে বৃক্ষরোপণের উদযাপন শুরু হলো ওই বর্ষাকে কেন্দ্র করে।
2: এবং বৃক্ষরোপণ তো তার সঙ্গে জন্মদিনেরও একটা অনুষঙ্গ আছে।
1: জন্মদিনেরও অনুষঙ্গ আছে, তার কারণ আমরা এখন একে মৃত্যুদিনের অনুষঙ্গে এনেছি রবীন্দ্রনাথের তিরোধানের পর। সেটা একটা উপলক্ষ, কিন্তু তখন লক্ষ্য ছিল ওই মরু প্রান্তরকে বনবনানিতে ভরিয়ে তোলা। সেই কথাই তিনি কিন্তু বনবাণীর মধ্যেও উল্লেখ করছেন। বলছেন, তেজেশ, তোমার চিঠি পেয়ে আনন্দ হল, তোমার লেখাগুলির মধ্যে শান্তিনিকেতনের গাছপালাগুলির মর্মধ্বনি আমি শুনতে পেলুম, তাতেই আমার মনকে পুলকিত করে দিল। তোমার গাছপালার প্রতি ভালোবাসা আমার মনের সুরের সঙ্গে ভারী মেলে, সেই জন্যে আজ এত খুশি হয়েছি। আমার ঘরের আশেপাশে যেসব আমার বোবা বন্ধু আলোর প্রেমে মত্ত হয়ে আকাশের দিকে হাত বাড়িয়ে আছে, তাদের ডাক আমার মনের মধ্যে পৌঁছল। তাদের ভাষা হচ্ছে জীবজগতের আদি ভাষা, তাদের ইশারা গিয়ে পৌঁছয় প্রাণের প্রথমতম স্তরে। হাজার হাজার বৎসরের ভুলে যাওয়া ইতিহাসকে যেন নাড়া দেয় মনের মধ্যে, সাড়া পেয়ে ওই গাছের ভাষায় স্পষ্ট কোনো মানে খুঁজে পাই না, কিন্তু তা বহু যুগ যুগান্তর গুনগুনিয়ে ওঠে। ওই গাছগুলো বিশ্ব বাউলের এক তারা, ওদের মজ্জায় মজ্জায় সরল সুরের কাঁপন, ওদের ডালে ডালে পাতায় পাতায় একতালা ছন্দের নাচন। এ নাচন কোন নাচন? এ নাচন মরু বিজয়ের কেতন ওড়াবার নাচন। এ নাচন পঞ্চভূত সেই ক্ষিতি অপ তেজ মরুত বোম সবকে একাকার করে নিয়ে একটি গাছকে ক্রমশ প্রাণবন্ত করবার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সুরের তালের নাচন।
2: ঠিক তাই। এই যে মরু বিজয়ের কেতন উড়াও, যে গানের প্রসঙ্গ আপনার কথার সূত্রে এলো, শান্তিনিকেতনে বসে কবি এই গান লিখলেন, তখন কবির 64 বছর বয়স এবং 65তম জন্মদিনে এই গান গাওয়া হবে। এই গান ওই বৃক্ষরোপণ উৎসবকে উদযাপন করার জন্য করা হলো। আসলে 17ই বৈশাখ থেকে শান্তিনিকেতনে গরমের ছুটি পড়ে গেছে, কিন্তু তখন খুব গরম, গরম সত্ত্বেও রবীন্দ্রনাথ শান্তিনিকেতনেই রয়ে গেছেন এবং শান্তিনিকেতনে 25শে বৈশাখ তার জন্মদিন উদযাপন হচ্ছে। তখন ওই 64 বছর বয়সে 65তম জন্মদিনের জন্য কবি লিখেছিলেন এই মরু বিজয়ের কেতন উড়াও, এর সঙ্গে বৃক্ষরোপণও হয়েছিল। অগ্নিবোধা একটু শুনি,
0: একটু দু লাইন শোনাই। তার পাশাপাশি আরেকটা গানের কথা আমার মনে পড়ে যাচ্ছে, কারণ ও এত সুন্দর রেফারেন্স দিল অমর্ত্য, সেটাতে এক দু লাইনে আমি আসবো একটু। এটা হচ্ছে,

0: গগনে।
1: এই যে অতিথি বালক তরুদল, মানবের স্নেহ সঙ্গনে, চল চল আমাদের ঘরে চল। এই যে পরিবেশ থেকে ঘরের মধ্যে নিয়ে চলে আসছি, আমি প্রকৃতিকে নিয়ে চলে আসছি, এই যে আত্মার সাথে আত্মার একটা মিলন, এই যে কিভাবে রবীন্দ্রনাথ দেখেছেন সে ভাবা যায় না।
2: আরো শোনবার ইচ্ছে, আরো বলবার ইচ্ছে, কিন্তু কোথাও এই শোনা এবং বলা আপাতত আজকের মতন আমাদের স্থগিত রাখতে হচ্ছে। আমাদের এই পর্ব আজ এখানেই শেষ করছি। আপনাদের জানাই স্টুডিওতে আজ আমাদের মধ্যে আমাদের আমন্ত্রণে উপস্থিত হয়েছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রসঙ্গীত বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে অবসরপ্রাপ্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী অগ্নিভ বন্দ্যোপাধ্যায় এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত ভবনের অধ্যাপক অমর্ত্য মুখোপাধ্যায়, আপনাদের দুজনকেই অনেক অনেক অনেক ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা। কিন্তু এখানেই শেষ হচ্ছে না, পরের পর্বে আবার আপনাদের আমরা আমন্ত্রণ জানাবো আমাদের এই স্টুডিওতে। আজ তাহলে এখানেই শেষ করছি, নমস্কার।

শুনলেন 25শে বৈশাখ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান তোমারই হোক জয়ের প্রথম পর্ব। আলাপচারিতায় অগ্নিভ বন্দ্যোপাধ্যায় ও অমর্ত্য মুখোপাধ্যায়, সঞ্চালনায় সুতপা চট্টোপাধ্যায়। আগামীকাল রাত 9:30 শুনবেন এই অনুষ্ঠানের দ্বিতীয় তথা শেষ পর্ব। নিবেদনে বাংলা কথিকা বিভাগ, আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী মঞ্জু মিত্র।

শুনলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী মঞ্জু মিত্র, আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন শ্যামা সঙ্গীত, শিল্পী তিমির ঘোষ।

শুনলেন শ্যামাসঙ্গীত শিল্পী তিমির ঘোষ। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন অতুল প্রসাদের গান, শিল্পী সবিতা সরকার।

শুনলেন অতুল প্রসাদের গান, শিল্পী সবিতা সরকার, আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে। আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা এবং বালুরঘাট রিলে কেন্দ্রের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। এইসব রিলে কেন্দ্রের অনুষ্ঠান আবার শোনা যাবে আগামীকাল সকাল 6টায়। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শুনবেন রজনীকান্তের গান, শিল্পী সুমনা রায়।

শুনলেন রজনীকান্তের গান, শিল্পী সুমনা রায়। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শুনবেন খেয়াল, রাগ, যোগ কৌশ, শিল্পী অর্পিতা মুখোপাধ্যায়।

Dani,

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন খেয়াল, রাগ, যোগ, কোশ, শিল্পী অর্পিতা মুখোপাধ্যায়। এখন যোগ কোশ রাগে শুনবেন খেয়াল, শিল্পী মৌসুমী মুখোপাধ্যায়।

0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে যোগ কোষ রাগে খেয়াল শুনলেন মৌসুমী মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছিলেন। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে শুনুন দিল্লি কেন্দ্রের খবর।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে শক্তি সিং। पश्चिम बंगाल में भारतीय जनता पार्टी के पहले मुख्यमंत्री शुभेंदु अधिकारी आज कोलकाता के ब्रिगेड परेड ग्राउंड में शपथ लेंगे। कोलकाता में कल उन्हें भाजपा विधायक

গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 9/5/2026 অর্থাৎ শনিবারের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে গীতাঞ্জলি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন শুরু হবে সকাল ছটায়। শুনবেন সুভাষিত, এই অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস কথিকা, জলাভূমিতে ফসল চাষ বলবেন আনন্দময় পুস্তে, 6:40 আপনার স্বাস্থ্য, ইমিউনোলজি ও কোষ চিকিৎসা বলবেন ডক্টর তুফান কান্তি দলুই, 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় দেবদুলাল দে ও সুতপা চট্টোপাধ্যায়, 7:45 রবীন্দ্রসঙ্গীত শুনবেন পঙ্কজ কুমার মল্লিকের কণ্ঠে, 8:00 বিশেষ প্রভাতী অনুষ্ঠান উদযাপন, গ্রন্থনা ও ভাষ্যপাঠ সুচিস্মিতা গুপ্ত, গানে লোপামুদ্রা মিত্র ও মনোময় ভট্টাচার্য, সম্পাদনা জন্মেঞ্জয় বসু, প্রযোজনা সময়িতা দাস, 9:00 গানে গানে বাংলা ছবির গানের অনুষ্ঠান, 9:25 জেলার চিঠি, 9:30 গানের ভেলা রবীন্দ্রসঙ্গীত উপস্থাপনায় অয়ন্তিকা ঘোষ, অতিথি পবিত্র সরকার, 11:00 যুববাণীর অনুষ্ঠান রবীন্দ্রজয়ন্তীর বিশেষ অনুষ্ঠান উপস্থাপনায় সৈকত গুপ্ত ও প্রিয়ষ্মা গঙ্গোপাধ্যায়, 12:00 বাংলার মুখ পূর্ব মেদিনীপুর জেলার জগৎপুর গ্রাম থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন অংশমান চক্রবর্তী, বেলা 12:35 কৃষি কাজের জন্য জল হওয়ার খবর শুনবেন আধুনিক গান, 1:00 রম্যগীতি, 1:50 মহিলা মহল, রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান উপস্থাপনায় অনন্দিতা মল্লিক, 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা, 2:30 সাঁওতালি অনুষ্ঠান, রবীন্দ্রনাথের গানের সাঁওতালি সংস্করণ বিষয়ে শিখা মান্ডির সাক্ষাৎকার, দ্বিতীয় অধিবেশনে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় সঞ্জয় হাজরা, ক্রীড়াঙ্গনে রবীন্দ্রনাথ বিষয়ে বিশ্বজিৎ রায়ের সাক্ষাৎকার নিয়েছেন শৌর্য চৌধুরী, 5:30 সাঁওতালি নাটক রচনা বাদল হেমব্রম, প্রযোজনা রাবণ বাস্কে, 6:05 সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি শুনবেন জয়ন্তী মুর্মু ও সহশিল্পী বৃন্দের কণ্ঠে, 6:15 সাঁওতালি অনুষ্ঠান সাঁওতালি সাহিত্যে রবীন্দ্রনাথ বলবেন বাদল হেমব্রম, এরপরে লোকগীতি লক্ষণ মান্ডি বাবুদাস টুডু ও সহশিল্পী বৃন্দের কণ্ঠে, 6:40 কৃষক ও তার পরিবার রবীন্দ্র জয়ন্তী বিষয়ক বিশেষ প্রতিবেদন, 7:00 কৃষিকথার আসর কথিকা, পেঁপে চাষ লাভজনক চাষ কৃষ্ণচন্দ্র হালদারের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী, 7:30 বিচিত্র সংবাদ, রাত 8:00 অনুরোধের আসর নানা রঙের বাংলা গান, 8:30 স্পোর্টস এক্সট্রা টাইম স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায় উপস্থাপনা অর্ঘ্য সর্দার, 9:00 রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত, 9:15 লোকগীতি শিল্পী লুপ্তা রায়, 9:30 25শে বৈশাখ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান তোমারই হোক জয় দ্বিতীয় পর্ব, 10:00 অখিল ভারতীয় সঙ্গীত সম্মেলন শুনবেন সন্তুর শিল্পী রাজকুমার মজুমদার, আকাশবাণী দিল্লি কেন্দ্রের নিবেদন, 11:00 নজরুলগীতি শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়, 11:10 বাংলা আধুনিক গান ও ছায়াছবির গানের অনুষ্ঠান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 শুনবেন সুবদ্ধ সঙ্গীত সরোদ শিল্পী উস্তাদ আমজাদ আলী খান, 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত, 6:35 রামচরিত মানুষ 105তম পর্ব, 6:45 অতুল প্রসাদী গান শিল্পী বাসন্তী বিদ্যাবিধি, 7:10 যুবাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় দেবার ঘোষ সাহা ও মনীষা চক্রবর্তী, 8:30 কীর্তন শিল্পী পলাশ সরকার, 8:45 লোকগীতি শিল্পী লুপ্তা রায়, 9:10 রসধারা রবীন্দ্র সঙ্গীত কা জাদু উপস্থাপনায় চয়নিকা দত্ত, 10:15 অঞ্জুমান উপস্থাপনায় সাইদা সদাফ, 11:00 পাশ্চাত্য অনুষ্ঠান উপস্থাপনায় সায়নী চট্টোপাধ্যায়, 12:00 সুরভি উপস্থাপনায় চয়নিকা দত্ত, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান সায়নী চট্টোপাধ্যায়ের উপস্থাপনায়, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 2:30 শাস্ত্রীয় সঙ্গীত তবলা শিল্পী পণ্ডিত রূপক ভট্টাচার্য, দ্বিতীয় অধিবেশনে 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত, 5:20 উর্বশী উপস্থাপনায় অবর্ণনাথ ভট্টাচার্য, 6:10 পাশ্চাত্য সঙ্গীত।

উপস্থাপনায় অভিরূপা ভাদুড়ি, ছটা তিরিশ মিনিটেও পাশ্চাত্য সঙ্গীত, সাতটা দশ মিনিটে কীর্তন শিল্পী পলাশ সরকার, সাতটা তিরিশ মিনিটে দর্পণ উপস্থাপনায় অমরনাথ ভট্টাচার্য, আটটায় ছায়াছবির গান, আটটা পনেরো মিনিটে কাহা কাশা সৈয়দ আয়াজ আহমেদের উপস্থাপনায় শুনবেন, নটা ষোলো মিনিটে স্পটলাইট, দশটা তিরিশ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ডান্স টু দ্য গ্রুভ উপস্থাপনায় অভিরূপা ভাদুড়ি, এগারোটা দশ মিনিটে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চিতা প্রচার তরঙ্গে নয় পাঁচ দু হাজার ২৬ তারিখের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শুনবেন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় আকাশ প্রধানত মেঘলা থাকবে। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত ২৪ ঘন্টায় সব থেকে বেশি তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৩.১ ডিগ্রি সেলসিয়াস কম। সব থেকে কম তাপমাত্রা ছিল ২০.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৬.৬ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সব থেকে বেশি ছিল ৯৮%, সব থেকে কম ছিল ৬৬%। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ছিটে ফোঁটা। পশ্চিমবঙ্গের সমুদ্র এবং সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। মিডিয়াম ওয়েভে ৪৫৬ মিটার অর্থাৎ ৬৫৭ কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত ১২টা বেজে ১৭ মিনিট হয়ে ১৭ সেকেন্ড। জয় হিন্দ।